সুপ্রভাত, আকাশবাণী শুলিকুড়ি। আজ সোমবার, 15ই আষাঢ় 1948 শকাব্দ, 6ই জুলাই 2026 খ্রিস্টাব্দ, 21শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। ঘড়িতে সময় ভোর 5:58 হয়ে 40 সেকেন্ড। শুরু হল আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টসে, এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী শুরু করি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সকাল ৬টার হিন্দি সংবাদ।

ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা শুনছেন। শম্পা কুণ্ডুর পর এবারের শিল্পী মনোময় ভট্টাচার্য।

এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। বন্দনা এ পর্যন্তই। আকাশবাণী শলিকুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলো হার্টসে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।

0: আকাশবাণী শিলিগুড়ি। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পুন্ডিবাড়ি কোচবিহার থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। আজ এবং আগামী দুই দিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলার অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের জেলাগুলির দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় হতে পারে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে। আগামী 7 ও 8 জুলাই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বজ্রপাতের সময় সুরক্ষিত জায়গায় আশ্রয় নিন, এ সময় মাঠে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। খারিফ ধানের ক্ষেত্রে উঁচু জমি দেখে ধানের বীজতলা তৈরি করুন এবং জল নিকাশি ব্যবস্থা ভালো করুন, যাতে অঙ্কুর বেরোনোর সময় জমি জলে ডুবে না থাকে। পরিণত পাট কেটে ফেলুন, পাট বেশি পরিণত না হতে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, এতে তন্তুর গুণগত মান খারাপ হয়ে যায়। লঙ্কা, বেগুন, টমেটোর ক্ষেত্রে যদি ফসল পরিণত হয়ে গিয়ে থাকে তাহলে পরিণত ফসল কেটে শুকনো জায়গায় মজুত করুন। আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা থাকায় জমিতে সেচ না দেওয়া এবং সার ও কীটনাশক না প্রয়োগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। চা গাছের ক্ষেত্রে সেচ না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বৃষ্টির সময় কীটনাশক প্রয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আম, লিচু, ঝড় বৃষ্টিতে ফল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই গাছগুলিকে জাল দিয়ে ঢেকে রাখুন, এতে ফল ঝরা কমে যাবে। ফল তোলা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলুন। ছাগল, গরু, মোষ ইত্যাদির ক্ষেত্রে বিকেলের দিকে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকায় গরু বাছুরদের চড়তে দেবেন না। মুরগির পোলট্রি ঘরগুলো ভালো করে তৈরি করুন, না হলে ঝড়ে কাঁচা ও নড়বড়ে ছাউনির ঘর ক্ষতিগ্রস্ত হতে পারে। শুনলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পুন্ডিবাড়ি কোচবিহার থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। আকাশবাণী শিলিগুড়ি, এখন চাষবাসের টুকিটাকি।
1: চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকের বিষয়
2: ছাগলের রোগ ও তার প্রতিকার নিয়ে কিছু কথা বলছেন ডক্টর রাকেশ রায়, সিনিয়র সায়েন্টিস্ট, কেভিকে, মালদা।
3: ছাগলের মারাত্মক কিছু ভাইরাল রোগ, যেটা থেকে ছাগলের মৃত্যু দর অনেক বেশি বা কৃষকরা অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন, তার নাম হচ্ছে PPR বা পেস্টিডেট পেটিটস রুমিনেন্ট, যার প্রধান লক্ষণ হলো অনেক জ্বর, মুখ ও নাক দিয়ে লালা পড়া, পাতলা পায়খানা, কাশি ও শ্বাসকষ্ট, যাতে কিনা দ্রুত মৃত্যুর হার বাড়বে বা মৃত্যু হতে পারে। এর প্রধান প্রতিকার হলো PPR ভ্যাকসিন দেওয়া, যেটা 3 মাস বয়সের পরে দেওয়া যেতে পারে। এই PPR ভ্যাকসিন একবার দিলে সাধারণত দেখা গেছে যে 3 বছর আর PPR ভ্যাকসিন দিতে হয় না। আমরা মূলত যেহেতু মাংসের জন্য যেসব ছাগল পালন করি সেটাতে 1.5 থেকে 2 বছর, বেশি হলে 2.5 বছর অবধি করি, তো সেখানে তার 3 বছরের পরিধিটার মধ্যেই যেহেতু ছাগল পালন করা হচ্ছে এটা, তো আর তাকে ভ্যাকসিনেশন করার দরকার হয় না। কিন্তু আমরা ছাগল যদি বাচ্চার জন্য করে থাকি, মেয়ে ছাগলের, তাহলে তাকে আরও একবার ভ্যাকসিন 2.5-3 বছরের মাথায় করলে ভালো। পরজীবী জনিত কিছু রোগ বা আমরা কৃমি জনিত কিছু রোগ আমরা বলতে পারি, যেটা ছাগলের বা অন্য পশুরও খুব হয়ে থাকতে পারে। ছাগলের মূলত হলে দেখা যায় যে ওজন কমে যাওয়া, লোম রুক্ষ হয়ে যাওয়া, পায়খানা পাতলা হওয়া, এগুলো হতে পারে, এবং খাওয়া কমে যাওয়া। তার প্রতিকার হিসেবে আমরা জানি যে নিয়মিত

0: ওষুধ বা কৃমিনাশক ওষুধ দেওয়া যেতে পারে। তো আমরা বলতে পারি যে ছাগলে মিনিমাম 3-4 বার ডিওয়ার্মিং বা কৃমিনাশক ওষুধ দেওয়া উচিত, বা কেউ যদি এই তরাই অঞ্চলের দিকে থাকে তাহলে 4-5 বার কৃমিনাশক ওষুধ দিলে ভালো। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে একই ফার্মে কিছু ছাগলকে যদি কৃমিনাশক ওষুধ নিয়মিত দেওয়া হয়েছে এবং কিছুতে দেওয়া হয়নি, তো দেখা গেছে যাদের কৃমিনাশক ওষুধ দেওয়া হয়েছে তার ওজনটা অনেকটা বেড়েছে এবং যেটাতে দেওয়া হয়নি তাতে বাড়েনি। তো আমরা খুব সহজে বলতে পারি নিয়মিত শুধু কৃমিনাশক ওষুধ দিয়েই চাষি ভাইরা তাদের ছাগল থেকে মাংসের জন্য যে চাষবাস করছেন যে ছাগল, তার থেকে তার ফলনটা বা উৎপাদনটা অনেক বেশি পেতে পারেন।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।
2: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
3: আরোগ্য অনুষ্ঠানের আজকের বিষয় ডিপ্রেশন, বলছেন যোগ বিশেষজ্ঞ সোমা বাসু।
4: নমস্কার, আজকে আমি ডিপ্রেশন নিয়ে আলোচনা করব। এবং ডিপ্রেশনটা তো কারণ অকারণেই চলে আসে আমাদের মধ্যে এবং অল্প বিস্তর সবার মধ্যেই আছে, কিন্তু কিভাবে নির্মূল করব বা কিভাবে ওভারকাম করা যায় ডিপ্রেশনটাকে, সেই আলোচনায় আজকে যোগকে নিয়ে আসি আমি। প্রথমেই বলবো, এটা যেহেতু সাইকো ডিসঅর্ডার একটা আমাদের, সেটা বাচ্চাদের মধ্যেও আছে, বৃদ্ধদের মধ্যেও রয়েছে এবং সবার মধ্যেই রয়েছে। প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সাইকো ডিসঅর্ডারটাকে সরিয়ে দিতে হবে, মনটাকে আরো শক্ত করে, যেখানে ডিপ্রেশন আসবে যেটা মন খারাপের জিনিস, সেটাকে বেশি না চিন্তার কারণ। ওভার থিঙ্কিং এই ডিপ্রেশনের একটা বড় কারণ, যে কোনো জিনিস হয়নি বা হবে না এটা ভেবে নিয়েই আমরা অনেক চিন্তা করে ফেলি এবং সেখানেই কিন্তু ডিপ্রেশনের জন্মটা হয়। যদি কোনো কারণে ফেলিওর হয় বা যদি না হয়, সেটা কিভাবে ওভারকাম হবে বা হয়তো যেটা আসবে সেটা ভালো আসবে, আরো সুন্দর হবে, সেই চিন্তাটা করে যদি আমরা এগিয়ে যাই তাহলে মনে করি এই ডিপ্রেশনটা খুব একটা কাজ ঘেঁচতে পারবে না আমাদের। তো সেখানে আমাদের জীবনশৈলী যেটা, সেটা আমাদের খুব দরকার সুষ্ঠু এবং সুন্দর তৈরি করা। সেখানে আমরা বারবার বলি যে যোগটাকে আমরা কিভাবে এখানে নিয়ে আসব। তো যোগের মধ্যে তো জীবনশৈলী পড়ছে, জীবনটাকে নতুনভাবে দেখুন আপনারা সুন্দরভাবে, যেটা নেগেটিভ সেটাকে সরিয়ে দিন, যেটা পজিটিভ সেটাই থাকুক জীবনে, আর যেটা হবে সেটা সুন্দর হবে, এই ভাবনাটা রেখে আবার নতুন করে কাজ শুরু করা, তাতে ডিপ্রেশনটা আসে না। ডিপ্রেশনটা মূলত আমাদের দুটো হরমোনের অনুপস্থিতি, সেটা হচ্ছে ডোপামিন, একটা হচ্ছে সেরোটোনিন। এই দুটো হরমোন যখন আমাদের সিক্রিয়েশন না হয় তখনই ডিপ্রেশনটাকে আমাদের চেপে ধরে। তো সেই জন্য আমি বারবার বলি যে যোগাসন, মেডিটেশন এবং আধ্যাত্মিক লেভেলে যদি নিজেকে নিয়ে যাওয়া যায় তাহলে এটা ওভারকাম করা যায়। যোগাসনের মধ্যে আমরা এখন দেখব শশাঙ্ক আসন আছে, তাড়া আসন, মার্জারি আসন, শবাসন আছে, যোগ নিদ্রা, যেমন মেডিটেশনে যোগ নিদ্রা, নিষ্পান্দ ভাব আছে, মিউজিক থেরাপি আছে ডিপ্রেশনে, এইগুলো যোগের এক একটা ধাপ, সেগুলো আমাদের নিজেদেরকে অ্যাপ্লাই করতে হবে। প্রাণায়াম আছে, যেমন মাউথ ব্রিদিং, ডিপ্রেশন যখনই হবে তখন একটা গভীর শ্বাস নিয়ে যদি মুখ দিয়ে আমরা থ্রো করি তাহলে ডিপ্রেশনের ব্যাপারটা অনেকটা সরে যায়। এরপর ভামরি আছে এবং ডিপ ব্রিদিং যেটাকে আমরা বলি, সেটা অক্সিজেন লেভেলটা যেমন বাড়িয়ে দেয় সেরকম আমাদের শরীরের মধ্যে একটা নতুন এনার্জি নিয়ে আসে। এবং এটাও হতে পারে যে যে ফ্লেভারটা ভালোবাসে সেই ফ্লেভার ইনহেল করে প্রাণায়াম, ডিপ ব্রিদিং করতে পারেন। যৌগিক ব্রিদিং যেটা আমরা বলি সেই যৌগিক ব্রিদিংটা করুন, অ্যাবডোমেন ব্রিদিং করবেন। এই জিনিসগুলো করার মাধ্যমে আমরা কিন্তু ডিপ্রেশনটাকে সরিয়ে রাখতে পারি। আমাদের কমন একটা ব্যাপার সেটা হচ্ছে বাচ্চাদের ব্যাপারটা। বাচ্চাদের কিন্তু এই ডিপ্রেশনটা খুব ছোট হলে ওদের মধ্যে একটা সুপ্ত অবস্থায় কাজ করে, সেটা কিন্তু আমাদের মা বাবার ভূমিকাটা খুব বেশি থাকা দরকার। কোনো কিছুতেই ওদেরকে আপনারা ডিপ্রাইভ করবেন না, হয়তো খারাপ হয়েছে কিন্তু আপনারা সবসময় ইনসিস্ট করুন যে না ভালো হয়েছে, ভালো হবে, এই জিনিসটা আমাদের মধ্যে রাখতে হবে। এবং ওদেরও যোগাসনের মাধ্যমে নিয়ে আসুন এবং মেডিটেশন, এই যে যোগ নিদ্রা, ওদেরকে বলুন তোমার যেটা ভালো লাগে সেটা নিয়ে একাত্মভাবে চিন্তা করা, কিছুক্ষণ থাকা, সেই রিল্যাক্সেশনটা ওদের মধ্যে খুব দরকার। এইভাবে ডিপ্রেশনটাকে আমাদের জীবন থেকে সরিয়ে দেওয়া যায়। নমস্কার।
3: আরোগ্য অনুষ্ঠানে আজ শুনলেন ডিপ্রেশন প্রতিরোধে যোগের ভূমিকা, এ বিষয়ে বললেন সোমা বাসু।

অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলো হার্জে এবং শুনছেন আপনার মোবাইলে নিউজ অন এআইআর অ্যাপে। এখন প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে শুনবেন ভাওয়াইয়া, শিল্পী গীতা রায় বর্মণ।

প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে পরপর দুখানি ভাওয়াইয়া শুনলেন শিল্পী গীতা রায় বর্মন। শিল্পীর পরবর্তী অনুষ্ঠান রয়েছে আজ দুপুর 1:45। আকাশবাণী শলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলো হার্টজে, এবং শুনছেন আপনার মোবাইলে

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।

0: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে প্রত্যুষা।
1: সুপ্রভাত। রাজনীতিবিদ, ব্যারিস্টার, শিক্ষাবিদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আজ পুণ্য জন্মদিন। তিনি জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে দায়িত্ব

পালন করেন। পরবর্তীকালে নেহেরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে তিনি নেহেরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তিনি 1951 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগিতায় ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি দল ভারতীয় জনসংঘ দল প্রতিষ্ঠা করেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিবারের আদি নিবাস ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার জিরাট বলাগড় গ্রামে। তাঁর প্রপিতামহ পারিবারিক কারণে হুগলি জেলারই এক ব্রাহ্মণ অধ্যুষিত গ্রাম দীক্ষুই থেকে জিরাট বলাগড় গ্রামে এসে বসতি করেন। তাঁর পিতামহ গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় 1836 সালের 16 ডিসেম্বর জিরাট বলাগড় গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মেধাবী। তিনি জিরাটের বিত্তশালীদের সাহায্যে কলকাতায় ডাক্তারি পড়তে আসেন এবং পরে জিরাট বলাগড় গ্রাম ছেড়ে কলকাতার ভবানীপুরে বসতি স্থাপন করেন। তাঁর পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায় ও মাতা শ্রীমতী যোগমায়া দেবীর কাছ থেকে তিনি কিংবদন্তিতুল্য পাণ্ডিত্য ও ঐকান্তিক জাতীয়তাবাদী চেতনা উত্তরাধিকার সূত্রে লাভ করেন। তাঁরা তাকে পবিত্র ও মর্যাদাপূর্ণ জীবন যাপনে অনুপ্রাণিত করেন। 1947 সালের 20 জুন বাংলা বিধানসভার ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলা ভাগের সিদ্ধান্ত হয়েছিল, যার ফলে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে পশ্চিমবঙ্গ নামক রাজ্যের জন্ম হয়। ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই বঙ্গভঙ্গের দাবিতে নেতৃত্ব দিয়েছিলেন এবং বাংলা যাতে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত না হয় তার জন্য আন্দোলন করেছিলেন। তাঁর এই অবদানের জন্যই 20 জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে মান্য করা হয়। আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পূর্ণ জন্মদিনে প্রত্যুষা জানায় আনত শ্রদ্ধা। জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে হাত বাড়ালেই বন্ধু। বিষয়টিকে নিয়ে এবারে আপনাদের ভাবনার মধ্যে দিয়ে আমাদের পথ চলা। লিখছেন মৌসুমি মজুমদার দেশবন্ধুপাড়া শিলিগুড়ি থেকে। সুপ্রভাত বন্ধু প্রত্যুষা, আমাদের পরিবেশে জীবকুল ও প্রাণীকুলের মধ্যে কী সুন্দর দেওয়া নেওয়ার এক মেলবন্ধন। প্রাণীকুল যখন বন্ধুত্বের বেড়াজালে আবদ্ধ, আমাদের কি বন্ধু বিনে প্রাণ বাঁচে? ক্ষণস্থায়ী জীবনে প্রযুক্তির আশীর্বাদে সকলের সঙ্গে যোগাযোগ অক্ষুণ্ণ থাকলেও মানসিক দূরত্ব বেড়েছে। নিত্যদিনের চড়াই উত্তরায়ের প্রতিটি পদক্ষেপে হৃদয়ের গভীরে আলো জ্বালিয়ে রাখতে প্রয়োজন প্রকৃত বন্ধুর। বন্ধু এই ছোট্ট শব্দটির মধ্যে মানবিকতার গভীর বার্তা লুকিয়ে আছে। হাত বাড়ালেই বন্ধু নিঃসন্দেহে আদর্শ ভাবনা, কিন্তু বাস্তবে হাত বাড়ালে সবাই কি বন্ধু হয়? মিথ্যের চাদরে ঢাকা জটিল পরিবেশে প্রকৃত বন্ধু মেলে সময়ের পরীক্ষায়। নিজের সুবিধার জন্য অনেকেই বন্ধুত্বের মুখোশ পরে আসে, সম্পর্ক বজায় রাখে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলেই সরে পড়ে। সুখের দিনে অনেকে কাছে এলেও দুঃসময়ে যারা স্বার্থের ঊর্ধ্বে উঠে পাশে এসে দাঁড়ায় তারাই সত্যিকারের বন্ধু। নির্মল সুন্দর বন্ধুর সাহচর্য পেলে আর কি চাই? বন্ধুত্ব হবে আয়নার মতো স্বচ্ছ, সামনে দাঁড়ালে ভালো মন্দ স্পষ্টভাবে ফুটে উঠবে। কোনো ভুল বোঝাবুঝি ও সংকোচের দেওয়াল সেখানে থাকবে না। দোষ গুণ বিচার না করে বন্ধুর কথা মন দিয়ে শোনা, তার সাফল্যে গর্বিত হওয়া, আবার ভালোবেসে আগলে রাখার আচরণেই লুকিয়ে থাকে প্রকৃত বন্ধুত্বের চাবিকাঠি। যদি বন্ধু হও বাড়াও হাত, বয়সের গণ্ডিতে আবদ্ধ না থেকে সহানুভূতি ও হৃদয়ের টানে হাসি মুখে বাড়ানো বন্ধুর হাতটি যথেষ্ট হলেও এই সতেজ সম্পর্কের মূল ভিত্তি হল আস্থা ও আন্তরিকতা, যা আমাদের জীবনকে অর্থবহ করে তোলে। হাত বাড়ালেই বন্ধু হয় না, বন্ধু হয় সেই যে সময়ের স্রোত পেরিয়েও হাতটা ছেড়ে যায় না। মেঘমল্লারের সুর ও বৃষ্টির ছন্দে আমার সকল বন্ধু।

তোদের মন নেচে উঠুক এই শুভকামনায় সহ লিখেছেন মৌসুমী মজুমদার দেশবন্ধু পাড়া শিলিগুড়ি থেকে। এবারের ভাবনা এসেছে জলপাইগুড়ি থেকে, লিখছেন শিশির দাস, সে অষ্টম শ্রেণীর ছাত্র, দেবীঝোড়া হাইস্কুল ক্রান্তিহাট জলপাইগুড়ি থেকে। শ্রদ্ধা ভাজনেশু, বাংলা ভাষায় বন্ধুর অনেক মধুর প্রতিশব্দ আছে, সখী, সই, মিতা, শ্যাঙাত, দোসর, সুহৃদ ইত্যাদি। শৈশব থেকে বার্ধক্য জীবনের প্রতিটি বাঁকে ভালো মন্দ বন্ধু থাকে। ভালো বন্ধুর পবিত্র ছোঁয়ায় জীবন সুন্দর সার্থক হয়, আর কুসঙ্গ সাথীর প্ররোচনায় অনেকেই সর্বস্ব হারায়। বিশেষ করে বর্তমানে ইন্টারনেটের পাতা মায়াবী ভুবনে হাত বাড়ালেই বন্ধু পাওয়া যায়, কিন্তু সেই বন্ধুত্ব অনেক সময় দুর্দশা বাড়ায়। ভার্চুয়াল জগতে ক্ষণিকের মোহে অন্ধ হয়ে মানুষ নিজের অজান্তেই সর্বশান্ত হচ্ছে। ইন্টারনেটের ওপারে থাকা ছদ্মবেশী প্রতারকদের ফাঁদে পা দিয়ে অস্তিত্বের সংকট বাড়ছে। এই ক্ষণস্থায়ী মোহ আসলে মরিচিকার স্বপ্ন, অথচ প্রকৃত বন্ধু তো জীবনের সবচেয়ে বড় আশ্রয়। জীবন যুদ্ধের ঢাল হয়ে সামনে দাঁড়ায়, জীবনের ঘোর সমস্যায় যখন চারপাশ অন্ধকারে ঢেকে যায়, তখন প্রকৃত বন্ধু হাত ধরে অন্ধকার পার করে আলোয় নিয়ে যায়। রোগে শোকে পাশে থাকে, অর্থনৈতিক সমস্যায় নিঃস্বার্থভাবে পকেট উজাড় করে দেয়। জীবনের মর্মান্তিক দুর্দিনগুলোতেই চেনা যায় আসল বন্ধুকে। যখন সবাই মুখ ফিরিয়ে নেয়, তখনও প্রকৃত বন্ধু শক্ত করে হাতটি ধরে থাকে। কাজেই একটি সুন্দর ও সফল জীবনের নেপথ্যে একজন খাঁটি বন্ধুর অবদান অতুলনীয়। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ও বিজ্ঞানী ডক্টর APJ আব্দুল কালামের সেই বিখ্যাত উক্তিটি এখানে বড় প্রাসঙ্গিক। একটি ভালো বই 100 ভালো বন্ধুর সমান, একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। কাজেই সত্যিকারের বন্ধুর হাত ধরতে হবে, তবেই শুভ বুদ্ধির উদয় ঘটবে। হাত বাড়ালেই বন্ধু কথাটির বাস্তবতা বজায় থাকবে। প্রণামান্তে শিশির দাস, অষ্টম শ্রেণীর ছাত্র, দেবীঝোড়া হাইস্কুল ক্রান্তিহাট জলপাইগুড়ি। এবারের জুলাই মাসের বিষয় নিয়ে আমরা চলে যাব মুর্শিদাবাদ জেলায়। বহরমপুরের চালতিয়া উকিলপাড়া থেকে লিখছেন শোভনাইজ, হাত বাড়ালেই বন্ধু। কথিত আছে, রাজগৃহ থেকে শ্মশান, সর্বত্রই সকল সমস্যায় যাকে পাশে পাওয়া যায় সেই বন্ধু। কিন্তু সমস্যার বাইরে চেতনে অচেতনে অবচেতনে যে হিয়ার মাঝে লুকিয়ে থাকে, প্রখর রৌদ্রে মনে হয় নরম আলোয় ভেসে চলেছি, ঝড় বৃষ্টিতে উন্মুক্ত আকাশের নিচে গেয়ে উঠতে ইচ্ছে করে, হৃদয় আমার নাচে রে আজিকে। পরম আনন্দের ক্ষণে চোখে জল আসে, মনকে কাঁদায়, সে কে, সে কি বন্ধু নয়? কৈশোর থেকে যৌবন দুরন্ত গতিতে এগিয়ে চলেছে সময়, তার সাথে পাল্লা দিয়ে কখনো একা, কখনো সাথে কয়েকজন। একসময় থেমে জিরিয়ে নিতে নিতে মনে হয় গর্ভে থাকাকালীন বয়স তো বেড়েছিল, জন্মের পর থেকে দিন কমে চলেছে, সময় যত কমে চলেছে বন্ধু স্বজনের সংখ্যা বেড়েছে ব্যস্তানুপাতিক হারে। পা বাড়ালেই রাস্তা, হাজার কাজ মাথায়, এক মুখ হাসি নিয়ে পথ আটকে গল্প শুরু করে দিল পাড়ার বন্ধু, কিছুটা পথ সাথে চলার বন্ধু। কর্মস্থলে পৌঁছলে সময় পেলে একটু এসো, কথা আছে বন্ধু। দিন শেষে বাড়ি ফিরে আগে বসো, চা নিয়ে আসছি, অনেক কথা আছে। স্ত্রী, জীবন মরণের সীমানা ছাড়ায় বন্ধু। ভোরবেলা চোখ মেরে দেখি আলো ফোটেনি, ঘন মেঘ চেপে এসেছে, বৃষ্টি শুরু, তুমুল বৃষ্টি। এরপর আর কি করার আছে, ছাতাটা রেডি রাখলাম, কিছুটা আনন্দেই যেন গেয়ে উঠলাম, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। প্রত্যুষা, কি যে বলি, মনে আসা চিন্তাগুলো যত এলোমেলেই হোক তোমাকেই বলা যায়, তুমিও যে পরম বন্ধু। শুভেচ্ছাসহ শোভন আইচ, উকিলপাড়া, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।
মুর্শিদাবাদ থেকে আমরা আবার চলে আসলাম নিউ জলপাইগুড়ি। সেখান থেকে লিখছেন রীনা দত্ত। প্রিয় বন্ধু, ছোট্টবেলায় পড়েছি উৎসবে ব্যাসনে রাজোদ্দারে রাষ্ট্রবিপ্লবে শশানিশ্চ যতিষ্ঠতি সবান্ধব। বন্ধুকে আপন করে নেওয়ার জন্য নিজে আগে, তার বা তাদের মাঝে নিজেকে উজাড় করে দিতে হয়। এই প্রসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুর প্রয়োজন। শৈশব থেকে আরম্ভ করে বৃদ্ধ বা অতিবৃদ্ধাবস্থায় যারা পাশে থাকে তারাই বন্ধু। জীবন উদ্যান বন্ধুত্বের সৌরভে আমোদিত হয়, প্রস্ফুটিত হয় সামাজিক মূল্যবোধের সহস্র শতদল। কিন্তু ভূপৃষ্ঠ থেকে গাছ যত উঁচুতে উঠতে থাকে অক্সিজেনের মাত্রা ততই কমতে থাকে। মানুষের জীবনেও একই কথা প্রযোজ্য, তখন তারা ঈশ্বরে শরণাপন্ন হন, নিশিদিন জপেন হে সখা মম হৃদয়ে রহ, অথবা আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে পথ চিনি না। অতি বৃদ্ধাবস্থার কারণে মা মেয়ের কাছে থাকেন, বাবা ছেলেদের কাছে থাকেন। ছেলেরা জীবিকার উদ্দেশ্যে সকালবেলা কাজে যায়, তখন বাবা অসহায়, রাস্তায় পাইচারি করেন উদ্দেশ্যবিহীনভাবে। ঠিক এমনি সময় প্রতিবেশী এক বৃদ্ধা বলেন, ও দাদা কেমন আছেন? কোনো রকমে চলছি। প্রতিবেশী বন্ধু দোতলা থেকে একটা খাম তাঁর উদ্দেশ্যে ছুঁড়ে দেন। বৃদ্ধ খামটা সযত্নে তুলে নিয়ে দেখছেন কিছু লেখা আছে কিনা, কিছুই তো লেখা নেই। খামটা খুলে দেখছেন দুটুকরো আমসত্ত্ব, এক টুকরো নিজে খেয়ে আর এক টুকরো হয়তো স্ত্রীর জন্য প্যাকেটে রেখে দিলেন। দূরে দাঁড়িয়ে ছেলে বাবাকে বলল, কি ওটা? একটু হেসে বাবা বললেন, আমসত্ত্ব, সব কিছুর রং বদলায়, তাই বন্ধুত্ব হোক কুলের আচারের পরিবর্তে আমসত্ত্ব, হাত বাড়ালেই বন্ধুত্ব অক্ষয় হোক। শুভেচ্ছান্তে রীনা দত্ত, জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়ি থেকে এবারে আমরা চলে যাব জলপাইগুড়ি জেলায়। সেখানকার মাল দক্ষিণ কলোনি ওয়ার্ড নাম্বার 8 থেকে লিখছেন অরূপ বরণ চট্টোপাধ্যায়। সুজন সমীপেশু, মাত্র তিনটি শব্দের এক অপরূপ বাক্যবন্ধ। হাত বাড়ালেই বন্ধু, মনে হয় যেন আকাশের দু প্রান্তকে যোগ করে দিল এক আলো আর প্রীতি ছড়ানো এক রামধনু। আমাদের হৃদয় কোরকটি যখনই দল বিকশিত হয় তখনই হাতে হাত মিলিয়ে বন্ধু খুঁজে নেওয়ার পালা শুরু। সেই বন্ধু আর বন্ধুত্বের উৎস আর উৎসার আমাদের হৃদয় ভাবনা থেকেই। আমাদের পারস্পরিক জীবনচর্যা আর জীবন চর্চার কষ্টি পাথর থেকেই আমরা পেতে পারি সেই হাত বাড়ালেই বন্ধুকে। এই বন্ধু লাভ কোনো শিক্ষালব্ধ পথের নয়, কোনো দর্শন শাস্ত্রীয় পথে নয়, কোনো মীমাংসা প্রযুক্তির পথে নয়। এই পথ এক সহজিয়া পথ, সদাই সুরভিত প্রাণের মিলের আমোদে ভরা পথ। আমরা সবাই যদি সবার প্রতি হাত বাড়িয়ে দিই, তবেই তো আমরা স্পর্শ করে থাকব সমাজ বান্ধব এক প্রগতি ও পরিবেশের বন্ধনীকে, সমষ্টিগতভাবে আর ব্যক্তিগতভাবেও। তাই আমাদের চলার পথে বিচ্যুতি ঘটলেও আমরা যেন চ্যুত না হই। আমরা কি পারস্পরিকভাবে আমাদের বন্ধুকে বলতে পারি না, আমি এলেম ভাঙল তোমার ঘুম, শূন্যে শূন্যে ফুটল আলোর আনন্দ কুসুম? হাত বাড়ালেই বন্ধু লাভ তো তন্ত্রমন্ত্রের সাধনা নয়, তাই অধরষ্ঠ চাপা হাসি আসে হাউ টু মেক ফ্রেন্ডস জাতীয় পুস্তিকা চোখে পড়লে। তাই আমাদের জীবনচর্যার সহজিয়া মন্ত্র হোক, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, মনের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। নিবেদনে অরূপ বরণ চট্টোপাধ্যায়, মাল দক্ষিণ কলোনি ওয়ার্ড নাম্বার 8, জলপাইগুড়ি। জলপাইগুড়ি থেকে আমরা একেবারে দক্ষিণবঙ্গের হাওড়ায় শিবপুরে, লিখছেন বৈশাখী মুখোপাধ্যায়। প্রিয় প্রত্যুষা,

0: হরিধ্বনি দিতে দিতে সব বাহকগণ এগিয়ে যাচ্ছেন। চারজন কাঁধ দানকারী ব্যক্তি ছাড়াও আরও জনা দশেকের একটা দল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তাদের পিছনে হাত পাঁচেক দূরত্ব বজায় রেখে একটা পোঁটলা নিয়ে সমান তালে হাঁটছে পালদাদু। ছেলেবেলায় এই দৃশ্য কতবার যে দেখেছি। গ্রামে কেউ মারা গেলে শ্মশান যাত্রীদের জন্য শুকনো শুদ্ধ পোশাক বহন করে নিয়ে যেত পালদাদু। দিদাকে জিজ্ঞাসা করতাম, সবসময় পালদাদুই কেন যায়? দিদা বলত, উনি যে শ্মশান বন্ধু। মনে প্রশ্ন জাগত, পালদাদু নিজে যেদিন দাহ হতে যাবে সেদিন কে যাবে শুকনো কাপড় নিয়ে? এই প্রশ্নের উত্তর খোঁজা এখন বৃথা। বন্ধুত্ব এখন অন্য মাত্রা পেয়েছে। ছেলেবেলায় জানতাম বইয়ের তুল্য বন্ধু নেই। সময় অসময় হাতে তুলে নিতাম বই, হাতের তালুতে থাকা মোবাইল কী করে যেন সেই জায়গাটা ছিনিয়ে নিচ্ছে। তাই হাতের ছোঁয়ায় হাতে এসে যাচ্ছে জীবনদায়ী ওষুধ থেকে জীবন শেষে পরলোক যাত্রার স্বর্গরথ। সমাজ মাধ্যম জুড়ে বন্ধুত্বের হাতছানি, অঢেল বন্ধুর মাঝে মানুষ ভুলে যাচ্ছে উৎসবে ব্যসনে জৈব দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ ইয়াহ তিষ্ঠতি সবান্ধব। ফলে ভুল হয়ে যাচ্ছে মুখ আর মুখোশ চিনতে। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। কিন্তু ওই যে নিঃসঙ্গ মা একাকে দিন যাপন করছেন, কিংবা যে বয়স্ক বাবাকে সংসারের বোঝা বলে মনে করা হচ্ছে, তাঁদের বাড়ানো হাত ধরার মতো আছে কি কোনো বন্ধু? লিখেছেন বৈশাখী মুখোপাধ্যায়, শিবপুর, হাওড়া থেকে। এবারে হাওড়া থেকে আমরা চলে যাব পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। নিহারিকা ভবন থেকে লিখছেন সোমা মুখোপাধ্যায়। অতি ভোরের বন্ধু, হ্যাঁ, এই বিষয়ের সঙ্গে সাযুজ্য রেখে একটি ছোট ঘটনার উল্লেখ করছি। করোনার সময়কালে আমরা তথা তামাম দেশবাসী এমন অনেক বন্ধুদের পেয়েছি, বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়েছে, ওষুধ পৌঁছে দিয়েছে, প্রয়োজনে ডাক্তারখানায় নিয়ে গেছে, কিংবা বাড়িতে স্বয়ং ডাক্তারকে নিয়ে এসে হাজির করেছে। পানীয় জল বা বিদ্যুতের মতো অতি দরকারি সব জিনিস দোড় গোড়ায় হাজির করেছে বন্ধু। অতি প্রিয় বন্ধু ছাড়া যা কখনোই সম্ভব হতো না। করোনা এমন একটা অসুখ যেখানে কেউ কারো সংস্পর্শে আসা নিষিদ্ধ, সেখানে প্রয়োজনীয় ব্যবস্থার সময় আমরা এই বন্ধুদের পেয়েছি। এক কথায় বলা যায়, হাত বাড়ালেই বন্ধু। কত শত সাহায্যকারী দল যারা তাদের সাহায্যের হাত সবসময় বাড়িয়ে দেয়। রাত বিরেতে রক্তের দরকার, একটা মাত্র ফোন, ব্যাস সকল সমস্যার সমাধান হয়ে গেল। রক্ত আপ্রাণ চেষ্টা করেও নিজেরা জোগাড় করতে পারছিল না, কিন্তু ফোনের মাধ্যমে সেই বন্ধু সাহায্যের হাত বাড়িয়ে দিল। এমনকি টাকার অভাবে অপারেশন আটকে যাচ্ছে কিংবা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স বা তড়িঘড়ি যে কোনো প্রয়োজনে বিভিন্ন সাহায্যকারী দল হিসেবে বেশ কয়েকজন মুক্তমনা বন্ধু রয়েছে যারা সময় সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয়। হ্যাঁ, দেয় বই কি। শুভেচ্ছান্তে সোমা মুখোপাধ্যায়, নিহারিকা ভবন, দুর্গাপুর এক, পশ্চিম বর্ধমান। জুন মাসের বিষয় ভাবনা, মা বাবার ঋণ কি শোধ করা যায়, বিষয়টিকে নিয়ে শ্রেষ্ঠত্বের জন্য মনোনীত হয়েছেন কোচবিহার জেলার আঙ্গারকাটা পারডুবির আশ্রম পাড়ার মৌমিতা দত্ত। মৌমিতা দেবী, আজ বেলা ১২টার মধ্যে আপনি আমাদের আকাশবাণীর দপ্তরে আসছেন তো? আমরা কিন্তু উন্মুখ হয়ে আছি আপনার সাথে আলাপচারিতার জন্য। সময় বলছে প্রত্যুষাকে ঘরে ফিরতে হবে। আজ প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আমাদের জুলাই মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া। জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে হাত বাড়ালেই বন্ধু। প্রত্যুষাকে আজ তাহলে এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।
1: প্রত্যুষা শুনলেন উপস্থাপনায় সুমিতা দত্ত, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।

এখন জানিয়ে দিই আজ সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। সকাল 7:45 এবং রাত 8:30 নজরুল গীতি শুনবেন শিল্পী অঙ্কিতা চট্টোপাধ্যায়। সকাল 8:30 রয়েছে লাইভ অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। সকাল 9:00 আধুনিক গান শুনবেন শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য। 9:30 ভজন শুনবেন মন্দিরা লাহিড়ীর কণ্ঠে। 10:00 শ্যামার সঙ্গীত শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়। 10:20 রজনীকান্তের গান শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়। 10:30 রয়েছে বিজ্ঞাপন দাতাদার আয়োজিত অনুষ্ঠান NCRT। 11:00 রয়েছে লাইভ ফোনের অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। 11:30 বিদ্যার্থীদের জন্যে। 12:00 রয়েছে কথায় সুরে। 1:00 মহিলা মজলিশ অনুষ্ঠানে প্রথমেই রয়েছে বিজ্ঞাপন দাতাদার আয়োজিত অনুষ্ঠান নারী মন, তারপর সাহিত্য থেকে পাঠ, উপস্থাপনায় শাহানা বন্দ্যোপাধ্যায়। 1:45 এবং 6:40 ভাওয়াইয়া শুনবেন শিল্পী গীতা রায় বর্মন। 3:00 গান পরম্পরা, এই অনুষ্ঠানে খেয়াল শুনবেন, পরিবেশনায় পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়। 3:30 যুব অনুষ্ঠানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে রয়েছে একটি বিশেষ অনুষ্ঠান, উপস্থাপনায় অন্বেষা বসু রায়চৌধুরী ও অনুষ্কা দে। 4:00 রয়েছে গ্রামে গঞ্জে। 4:30 জীবন ও জীবিকা। 4:50 দেশাত্মবোধক গান। 5:00 রয়েছে জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গান। লাইভ ফোনের অনুষ্ঠান আনন্দধারা 5:30। 6:05 রয়েছে মেঠো সুর। 7:05 হিন্দি ছায়াছবির গান। 8:00 রয়েছে একটি বিশেষ অনুষ্ঠান, পদ্মশ্রী অশোক কুমার রায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন আমাদের প্রতিনিধি অনামিকা দেব। আজ প্রথম পর্ব। 9:30 রয়েছে লাইভ ফোনের অনুষ্ঠান গানে গানে। 10:10 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। 10:30 লাইভ ফোনিং অনুষ্ঠান মনের জানালা। এবারে জানিয়ে দিই আকাশবাণীর শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। 7:30 হাম হে রাহি প্যারকে, 8:30 চিত্রলোক, 9:00 ইন্দ্রধনু, 10:00 উজালে উনকি ইয়াদকি, 11:00 চয়নিকা, 12:00 রয়েছে 12:05 রয়েছে ইয়াদকি মেহফিল, 1:00 সুরেলা সফর, 2:00 রয়েছে ত্রিবেণী সখী সাহেলি, 3:00 4:00 রয়েছে সেহতনামা, 5:00 ছায়াগীত, 5:30 তারানে নেই পুরাণে, 6:05 গানের ভেলা, 7:00 জয়মালা, রাত 8:00 হাওয়ামহল, আপকে লিয়ে 9:00, 9:30 আজ কি ফানকার, 10:00 রয়েছে ছায়াগীত। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। এবারে জানিয়ে দিই ট্রাফিক সংক্রান্ত খবরাখবর। দার্জিলিং মোড় ক্রসিংয়ে সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলছে, এটি একটি পরিচিত যানজট প্রবণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ধরুন। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় সড়ক মেরামত ও উন্নয়নের কাজ চলছে। NH10 সালুগাড়া যেখানে সড়ক নির্মাণের কাজ চলছে, শাহুটাঙ্গি আম্বারে লিঙ্ক ব্রিজ, তিস্তা ক্যানেল ক্যানেল মোড়, নতুন সেতু নির্মাণের জন্য সেতুটি বন্ধ রয়েছে। বেলাকোবার শিলিগুড়ি আম্বারি শাহুটাঙ্গির মধ্যে যাতায়াতকারী যানবাহনকে বিকল্প হিসেবে নওয়াপাড়া মোড় ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। সালুগাড়া হাট রয়েছে 10:00 থেকে রাত 9:00 পর্যন্ত, সেখানে যানজট সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফুলবাড়ি হাট রয়েছে 2:00 থেকে 8:00, আমবাড়ি হাট রয়েছে 2:00 থেকে রাত 8:00 পর্যন্ত, সেখানেও যান চলাচল ধীর গতিতে করবার পরামর্শ দেওয়া হয়েছে। শুনলেন ট্রাফিক সংক্রান্ত খবরাখবর আকাশবাণীর শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সকাল 7:25 বাংলা সংবাদ। ঠিক তারপরেই রয়েছে স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশ সফরে আজ ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের 5ম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে আজ অসমের গুয়াহাটিতে ব্রিক্সভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির 2 দিনের সম্মেলন শুরু হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজও মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। রায়গড় জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট। মুম্বাইয়ে গতরাতে ভারী বৃষ্টির ফলে 3তলা একটি বাড়ির কিছু অংশ ভেঙে পড়ে কমপক্ষে 6 জন নিহত। ফিফা ফুটবল বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি নরওয়ের। ইংল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া 7ম মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশ সফরে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী আজ ইন্দোনেশিয়ায় পৌঁছবেন। 2018 সালের মে মাসে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব পর্যায়ে ভারত ইন্দোনেশিয়া সমঝোতা ও তার প্রথম দ্বিপাক্ষিক সফর ধরলে এটি প্রধানমন্ত্রীর 4থবার ইন্দোনেশিয়া যাত্রা। শ্রী মোদী সেদেশের প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করবেন। প্রধানমন্ত্রীর মূল কর্মসূচি জাকার্তায়, এছাড়া তার সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর জোগাকার্তায় যাবেন। জাকার্তায় শ্রী মোদীর অনাবাসী ভারতীয়দের সম্মেলনে ভাষণ দেওয়ারও কথা রয়েছে। 3 দিনের ইন্দোনেশিয়া সফর শেষ করে প্রধানমন্ত্রী 2য় পর্যায়ে আগামী 8 তারিখে 3 দিনের সফরে অস্ট্রেলিয়ার মেলবোর্ন যাবেন। সফরের শেষ পর্যায়ে শ্রী মোদী যাবেন নিউজিল্যান্ড। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের 5ম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এই অনুষ্ঠান সরকারের সহকার সে সমৃদ্ধি দৃষ্টিভঙ্গি অনুসারে আয়োজিত হবে। এই উপলক্ষে শ্রী শাহ বেশ কয়েকটি উদ্যোগের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে 232টি শস্য সংরক্ষণ গুদাম, সহকার ভ্যানের ভূমিপূজা, এছাড়া মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের টিস্যু কালচারের ভূমিপূজা, জাতীয় সমবায় তথ্য ভাণ্ডার NCD 3.0 উদ্বোধন, জিওট্যাক মোবাইল অ্যাপ্লিকেশন ও ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের দুগ্ধ সরবরাহ পর্যালোচনার ড্যাশবোর্ড পোর্টালের সূচনা। এই অনুষ্ঠানে মন্ত্রকের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য সম্বলিত একটি গ্রন্থ প্রকাশ করা হবে। অনুষ্ঠানে পশুপালন, ডেয়ারি ও মৎস্য দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লাল্লন সিং, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সমবায় প্রতিমন্ত্রী কৃষণ পাল গুজ্জর ও মুরলীধর মোহন উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা কলকাতায় আসছেন। তবে তার সফরসূচিতে কিছু পরিবর্তন করা হয়েছে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় এসে পৌঁছানোর পর তিনি নিউ টাউনে ইকো পার্কের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপূজা অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে এক অনুষ্ঠানে শ্রী শাহ ভারত কেশরীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন। সব শেষে সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা VBG রামজি আইন 2025 চলতি মাসের 1 তারিখ থেকে সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গতকাল শ্রী সিং এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। শ্রী চৌহান জানান, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প MGNREGA-র উত্তরসূরি হিসেবে VBG রামজি প্রকল্প সফলভাবে যাত্রা শুরু করেছে। তিনি উল্লেখ করেন, MGNREGA বাস্তবায়নে 3 বছরেরও বেশি সময় লেগেছিল, অথচ VBG রামজি সারা দেশে মাত্র একদিনেই কার্যকর করা সম্ভব হয়েছে।
1: मनरेगा को पूरे देश में लागू करने में 3 साल लगे थे, लेकिन मुझे आप सब पर गर्व है, 1 साल 2 साल नहीं, पहले दिन ही विकसित भारत जी राम जी योजना एक साथ पूरे देश में।

0: लागू हो गई। 14 नहीं अब 125 दिन रोजगार, 5 साल में 7.5 लाख करोड़ से ज्यादा की राशि 2,86,000 पंचायतों में ठीक से लग गई, तो गांव संपूर्ण विकसित हो जाएंगे, समृद्ध और विकसित गांव का निर्माण हो जाएगा।
1: অসম বিধানসভায় বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে। গতকাল গুয়াহাটিতে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এবার বিধানসভা অধিবেশনে একগুচ্ছ বিল পেশ করা হবে। এই বিলগুলি ইতিমধ্যেই মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে অসম MSME বিল 2026, অসম জনবিশ্বাস বিল 2026, অসম পর্যটন উন্নয়ন ও নথিভুক্তিকরণ সংশোধনী বিল ও অসমে সহজে ব্যবসা করা সংক্রান্ত সংশোধনী বিল। বৈঠকে রাজ্য মন্ত্রিসভা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। অযোধ্যা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সংগঠনের সদস্যদের নিয়ে আজ বৈঠক ডেকেছে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা হবে। ট্রাস্টের প্রাপ্ত অনুদান গণনা সংক্রান্ত বিষয়ে তদন্তকারী স্পেশাল ইনভেস্টিগেশন টিমের রিপোর্টও পর্যালোচনা করা হবে। রাম মন্দির প্রাঙ্গণে বৈঠক শুরু হবে বিকেল 3টায়। খবর শুনছেন আকাশবাণী থেকে।

ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে অসমের গুয়াহাটিতে ব্রিক্সভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির দুদিনের সম্মেলন আজ শুরু হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, এই সম্মেলন প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলিকে যেমন এক মঞ্চে নিয়ে আসবে, পাশাপাশি ব্রিক্সের সদস্য দেশের অভিজ্ঞ আধিকারিকরা মাদক চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা মজবুত করার বিষয়ে আলোচনা করবেন। সুইজারল্যান্ডের জেনেভায় উপভোক্তা সুরক্ষা আইন ও নীতি বিষয়ক আন্তঃ সরকারি বিশেষজ্ঞ গোষ্ঠীর নবম অধিবেশনের সভাপতিত্ব করবে ভারত। রাষ্ট্রসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা চলতি মাসের 6-8 তারিখ পর্যন্ত এই অধিবেশনটির আয়োজন করছে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, উপভোক্তা সুরক্ষা আইন ও নীতির ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য এই অধিবেশনে সদস্য রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা, উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ, শিক্ষাবিদ এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষগুলি উপস্থিত থাকবেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজও মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মুম্বাই, থানে, পালঘর, রত্নগিরি ও সিন্ধুদুর্গ জেলায় কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া রায়গড় জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়ার এই দুর্যোগপূর্ণ পূর্বাভাসের প্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ মুম্বাই, থানে, পালঘর, রত্নগিরি ও রায়গড় জেলার সমস্ত সরকারি ও পৌর ও বেসরকারি স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুম্বাইয়ের মানখুর্দ জেলায় গতকাল ভারী বৃষ্টির ফলে তিনতলা একটি বাড়ির কিছু অংশ ভেঙে পড়লে কমপক্ষে 6 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজনের আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। তাদের খুঁজে বের করতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ অন্যান্য উদ্ধারকারী দল কাজ চালাচ্ছে। কেরালার কান্নুর ও কাসারগড় জেলায় বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। অন্য 6টি জেলায় দেওয়া হয়েছে হলুদ সতর্কতা। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16-এ ইংল্যান্ড মেক্সিকোর মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে প্রথমার্ধের শেষে ইংল্যান্ড 2-1 গোলে এগিয়ে রয়েছে। অন্যদিকে গত রাতের খেলায় ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল নরওয়ে। নরওয়ের হয়ে 79 ও 90 মিনিটে আর্লিং হালান্ড জোড়া গোল করেন। ব্রাজিলের হয়ে দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে নেইমার পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন। হালান্ডের জোড়া গোলের ফলে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপের সঙ্গে যুগ্মভাবে তিনি প্রথম স্থানে উঠে এলেন। চলতি বিশ্বকাপে 3 জনেরই গোল সংখ্যা 7। ইংল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া সপ্তমবার মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। লর্ডসে গতকাল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়া টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। ইংল্যান্ড নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 150 রান তুলে অধিনায়ক ন্যাট স্কিভার ব্রান্ড 58 রানে, ফ্রেয়া কেম 44 রানে অপরাজিত থাকেন। রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া 3 উইকেট হারিয়ে 17 ওভার 1 বলে লক্ষ্যে পৌঁছে যায়। বেথমুনি 64, ফিবি লিচফিল্ড 48 রান করেন। বেথমুনি ম্যাচের ও টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশ সফরে আজ ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। কেন্দ্রীয় সমবায়মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের 5ম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় সংস্কৃতি

চিত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে যথোচিত মর্যাদায় ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাগিচা শ্রমিকদের কল্যাণে রাজ্যে চালু হতে চলেছে প্রধানমন্ত্রী চা শ্রম উৎসাহ প্রকল্প। আগামীকাল থেকে অনলাইন পোর্টালের মাধ্যমে রাজ্যের কলেজগুলিতে দ্বিতীয় পর্বের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলা তদন্তে 6 সদস্যের সিট গঠন করেছে পুলিশ। এই ঘটনায় আটক 4 জন। গভীর নিম্নচাপের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত সংবাদে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ যথোচিত মর্যাদায় রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী ও জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে রাজ্য সরকার আজ ছুটি ঘোষণা করেছে। এ উপলক্ষে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। সকাল 11টায় রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা, সংগঠন ও বিজেপির পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা হয়েছে। পুরভবনে কলকাতা পৌরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বিশিষ্টজনেরা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগ দেবেন নানা অনুষ্ঠানে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতা নিউ টাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে অমিত শাহের যোগ দেবার কথা। বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য এই উপলক্ষে জানিয়েছেন,
1: এতদিন পর্যন্ত শ্যামাপ্রসাদকে পাঠ্যপুস্তক সহ বিভিন্ন জায়গায় প্রাপ্ত করে রাখা, শ্যামাপ্রসাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর শ্যামাপ্রসাদ চর্চিত হচ্ছেন, তার ভূমিকা পশ্চিমবঙ্গ তৈরির ক্ষেত্রে তার অবদান, এবং এই প্রজন্ম বুঝতে পারছে যে একদিন নিজেকে ভারতীয় বলে পরিচয় দিতে পারছেন তার একমাত্র কারণ ডক্টর শ্যামাপ্রসাদ।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 6ই জুলাই সেই অগণিত মানুষের জন্য একটি বিশেষ দিন, যারা জাতীয়তাবাদ ও নিঃস্বার্থ সেবার আদর্শকে মেনে চলেন। সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি নিবন্ধে প্রধানমন্ত্রী বলেছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জীবনের আদর্শই ছিল ভারতের অখণ্ডতা। দেশভাগের চরম অস্থিরতার সময়েও পশ্চিমবঙ্গ যাতে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে থেকে যায় তা নিশ্চিত করতে তিনি দৃঢ় সংকল্প ছিলেন। সেই চিন্তাভাবনাই পরে তাকে জম্মু কাশ্মীরেও টেনে নিয়ে যায়। শ্যামাপ্রসাদের নেতৃত্বে কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষার মানোন্নয়নে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাগিচা শ্রমিকদের কল্যাণে রাজ্য সরকার প্রধানমন্ত্রী চা শ্রম উৎসাহ প্রকল্প চালু করতে চলেছে। মুখ্য সচিব মনোজ আগরওয়ালের সভাপতিত্বে গতকাল বাগিচা শ্রমিকদের উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে জানিয়েছেন, এই প্রকল্পে 313 কোটি 30 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এর মধ্যে শ্রমিকদের শিক্ষা খাতে 177 কোটি, স্বাস্থ্য সুরক্ষায় 72 কোটি এবং শ্রমিকদের আশ্রয় যোজনায় 63 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও অন্যান্য দপ্তরের সঙ্গে সমন্বয়ে সৌর বিদ্যুৎ, বিশুদ্ধ পানীয় জল, শৌচাগার সহ পাহাড়ি এলাকায় 88টি প্রকল্প এবং সমতলে 233টি বিশ্রামাগার তৈরি করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আগামীকাল থেকে অনলাইন পোর্টালের মাধ্যমে রাজ্যের কলেজগুলিতে দ্বিতীয় পর্বের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল সমাজ মাধ্যমে তিনি বলেন, মঙ্গলবার থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। চলতি শিক্ষাবর্ষে রাজ্যের বিভিন্ন কলেজে অনলাইন পোর্টালের মাধ্যমে প্রথম পর্বে 3 লক্ষের বেশি ছাত্রছাত্রী ভর্তি হয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। এই পর্বে 3,08,796 জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন। গত শিক্ষাবর্ষে এই সংখ্যা ছিল 257,429 জন। রাজ্যপাল আর এন রবি উত্তরবঙ্গ সহ রাজ্যের 20টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে ফের বৈঠকে বসে

0: অনুষ্ঠান বলে জানা গেছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আগামী 20 জুলাই এই বৈঠক হতে পারে। গত 2 জুন লোকভবনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাকর্মীরা বিজেপিতে ঢোকার চেষ্টা করলেও তাদের কোনোভাবে আশ্রয় দেওয়া হবে না বলে রাজ্যসভা সাংসদ রাহুল সিনহা জানিয়েছেন। গতকাল বর্ধমানে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি বলেন, দলের নেতাকর্মীদের এ বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। তৃণমূল কংগ্রেস থেকে আসা লোকজন দলে ঢুকলে তাদের শাস্তির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাহুলবাবু। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলা তদন্তে 6 সদস্যের সিট গঠন করেছে পুলিশ। এতে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও এবং বারুইপুর থানার আইসি। আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই আশ্বাস দিয়েছেন, এই ঘটনার সঙ্গে যারা জড়িত সকলকেই গ্রেপ্তার করা হবে।
1: কথা দিচ্ছি যে এটা যাতে সাজা হয় সেটার দিকে আমরা নিয়ে যাব, এবং নেক্সট যা যা কাজ আছে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয় করব। রেড চলছে, আমরা সবাইকেই ধরব যারা যারা এই কেসে ইনভলভ।
0: এই ঘটনায় বারুইপুর থানায় মোট 3টি মামলা রুজু হয়েছে, 4 জনকে আটক করেছে পুলিশ। এদিকে গতরাতে ময়নাতদন্ত শেষ হয়েছে নাবালিকার দেহের। কাঁটাপুকুর মঠ থেকে দেহ বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। মৃতার বাবার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। আগামীকাল কিশোরীর বাবাকে ভবানী ভবনেও যেতে বলেছেন মুখ্যমন্ত্রী। আগেই জানানো হয়েছে, গতকাল বিকেলে খাবার কেনার জন্য বাড়ি থেকে বেরিয়ে ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায়। পরে একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, 4 ব্যক্তি ওই নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের পর খুন করেছে। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে এলাকা। ক্ষুব্ধ এলাকাবাসী ও পরিবারের সদস্যরা দেহ আটকে রেখে রাস্তা অবরোধ করেন। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানানো হয়। স্থানীয়দের বিক্ষোভের জেরে গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নতুন করে যাতে অশান্তি না ছড়ায় সেজন্য সূর্যপুর এবং আশেপাশের এলাকায় মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে জেলা প্রশাসন। এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বারুইপুরের ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিশোরীর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে কালীঘাটপন্থী তৃণমূলের দাবি। মমতার বারুইপুর যাওয়া আটকাতে তাঁর বাড়ির সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও তাঁরা অভিযোগ করেন। সিপিআইএম বারুইপুরের ঘটনা তীব্র নিন্দা করেছে। দলের বিধায়ক তথা রাজ্য কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বলেছেন, গত 15 বছরে এরাজ্যে যে দুষ্কৃতীদের রাজত্ব তৈরি হয়েছিল এই ঘটনা তারই প্রমাণ।
2: গত 15 বছর ধরে যে এরাজ্যে দুষ্কৃতীদের রাজত্ব তৈরি হয়েছিল সেটা এই ঘটনা আবার প্রমাণ করছে। আর এই ঘটনাতে আরো একটা প্রমাণ হচ্ছে যে বিধানসভায় শুধু গুন্ডা দমন বিল পাশ করলে আইন শৃঙ্খলা সঠিক থাকে না। এর জন্য চাই পুলিশের রিফর্ম, পুলিশের সদিচ্ছা, প্রশাসনের সদিচ্ছা। প্রথমে দুষ্কৃতীদেরকে দুষ্কৃতী হতে যে নিধন করতে হবে এই রাজ্যে, এইটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সময়।
0: পাশাপাশি ওই নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা বলাকেও তিনি সাধুবাদ জানিয়েছেন। এসিসিআই কমিউনিস্ট দোষীদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানিয়েছে। দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য গতকাল এক বিবৃতিতে এই দাবি জানান। নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। আজ কংগ্রেসের একটি প্রতিনিধি দল বারুইপুর যাবে বলেও জানিয়েছেন শুভঙ্করবাবু। প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের হত্যার সঠিক তদন্ত অবশ্যই প্রয়োজন এবং রাজ্য সরকার এর সঠিক বিচার করবে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন।
3: মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এই হত্যাকাণ্ডের বিচার সেই সময় প্রভাবিত করা হয়েছে তৃণমূল কংগ্রেসের এক মন্ত্রীর নাম জ্যোতিপ্রিয় মল্লিকের নাম, আমি নামই বলে দিই। বারবার সে সময় পরিবারের তরফ থেকেও এসেছিল, বরুণ বিশ্বাসের দিদির তরফ থেকেও এবং অন্যান্য লোকেদের তরফ থেকেও, এর নতুন করে তদন্ত প্রয়োজন। মাননীয় মুখ্যমন্ত্রী এ বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত নেবেন, আমরা সহমর্মী, আমরা চাইবো এর বিচার হোক, যারা অপরাধী সেই অপরাধীরা উপযুক্ত শাস্তি।
0: গভীর নিম্নচাপের প্রভাবে আজও রাজ্যের উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
4: আমাদের রাজ্যে কিছুটা প্রভাব থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং পার্শ্ববর্তী পশ্চিমের কয়েকটা জেলায়। দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর কয়েকটা জেলা, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া এবং কিছুটা কলকাতাও। এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
0: শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও এক।

0: এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী শুলিকুড়ি, এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী অঙ্কিতা চট্টোপাধ্যায়।

এতক্ষণ নজরুলগীতি শুনলেন শিল্পী অঙ্কিতা চট্টোপাধ্যায়। শিল্পীর পরের অনুষ্ঠান রয়েছে আজ রাত 8:30 আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি ও পরে ইংরেজি সংবাদ।

0: মিস সীমা,
1: বলুন,
0: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
1: কিন্তু কেন? মানে
0: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে, আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
1: ডিজিটাল অ্যারেস্ট?
0: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
1: এতগুলো টাকা?
0: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
1: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
0: আরে,
1: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, RBI ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
2: হ্যালো মাম্মা।
1: হাই।
3: RBI এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: আকাশবাণী শুলে করি, শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। নমস্কার সকল শ্রোতা বন্ধুকে, প্রভাতী শুভেচ্ছা। আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী। তাকে ভারত কেশরী বলা হয়। তিনি বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পুত্র। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ও বাংলাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে লন্ডন থেকে ব্যারিস্টার হন। 1933 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হন তিনি। দেশ স্বাধীনতার পর পণ্ডিত জওহরলাল নেহরু মন্ত্রিসভায় শিল্প ও সরবরাহ মন্ত্রী হন তিনি। নেহরু লিয়াকত চুক্তির প্রতিবাদে মন্ত্রিসভা থেকে পদত্যাগ এবং ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন। আজ তার পূর্ণ জন্মতিথিতে হ্যালো আকাশবাণী পরিবার জানায় সশ্রদ্ধ প্রণাম। তাঁকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের হ্যালো আকাশবাণী অনুষ্ঠান, এবং ইতিমধ্যে আমাদের সঙ্গে কোনো একজন শ্রোতাবন্ধু। নমস্কার।
5: নমস্কার দিদিভাই।
4: নমস্কার, সুপ্রভাত প্রবীরবাবু।
5: শুভ সকাল দিদিভাই।
4: শুভ সকাল, ভালো আছেন নিশ্চয়ই?
5: খুব ভালো আছি দিদিভাই, একদম ঠান্ডা হয়ে গেছে।
4: আচ্ছা,
5: আমাদের মানে দক্ষিণবঙ্গে এবং আমরা হাওয়াও দিচ্ছে। আর দিদিভাই, আজকে তো আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন, তো সেই নিয়ে আপনি বিষয়ে
4: না আমরা একটু আমরা ওনাকে সম্মান জানালাম, ওনাকে আমরা কথা বলবো ওনার বিষয় নিয়ে সকাল 11টায়, কিন্তু আজকে এই সকালে একটু অন্য ভাবনা ভেবেছি, যেহেতু বললেন খুব সুন্দর একটা ওয়েদার আপনার ওখানে, এবার সেই সুন্দর ওয়েদারে ভর করে যদি একটু পুরনো স্মৃতির কথা ভাবেন, যে ধরুন আমাদের এই যে বর্তমানে আমাদের সিনেমা হলগুলি কেমন একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, মানে সিনেমা হলে গিয়ে সেভাবে আর সিনেমা দেখা হয় না, কিন্তু আপনার যদি অতীত স্মৃতিতে সিনেমা দেখাকে ঘিরে কোনো মজার ঘটনা থাকে, সেটা আমাদের সাথে ভাগ করে নিতেই পারেন।
5: দিদিভাই, ওই রকম ঘটনা তো বহুত আছে, তো একটা বলি দিদিভাই।
4: নিশ্চয়ই।
5: তো এই স্কুলে যেতাম, স্কুল থেকে আমরা ঠিক না ওই টিফিনের পরে বাড়িতে খেতে আসতাম, সেই বাড়িতে খাওয়ার পরে আর কি বইগুলো স্কুলেই থাকতো, সব বন্ধুদেরকে বলতাম, বন্ধুদেরকে যে বইগুলো নিয়ে যাবি, আমরা সিনেমা দেখতে যাচ্ছি। আর ওই 3টে থেকে সিনেমা, আমাদের আর্মি ক্যাম্পের ভেতরে আর কি সিনেমা হল ছিল, তো আমাদের বাড়ি থেকে আর কি আপনার 3 কিলোমিটার দূরে, তো সেই সাইকেল নিয়ে সেইখানে সিনেমা দেখতে যাওয়া, তখন আসানা টিকিট দিদিভাই 50 পয়সা। হ্যাঁ, তো এই 50 পয়সার টিকিট, তো সেই বৃষ্টিতে ভিজে ভিজে ভিজে ভিজে আমরা ভাবছি যে আজকে কিন্তু ভিড় হবে না, আজ কিন্তু খালি থাকবে। ও বাবা, গিয়ে দেখছি পরের আগের দিনের থেকে বৃষ্টির দিনে বেশি লোক। তো সেই টিকিট না পাওয়াতে এবারে কিছু পরে হতো নিচে বসেও আর কি দেখা হতো সিনেমা, তো সেই সাথে ওই মানে ভিজে ভিজেই আর কি ওই সিনেমা দেখা, এবং বাবার হাতে মার খাওয়া, মানে ঘরে এসে টিকিটটা তো আর ফেলিনি, আর মাস্টারমশাই এসে বসে আছে, বাবা বলছে ভিজে ভিজে কোথায় গেছিলি, তা আমরা খেলছিলাম, তো খেললে কি হবে, প্যান্টটা যখন খুলে মানে রেখেছি আর

0: আর পকেট
1: ধরা
0: থেকে হাত
1: পড়ে
0: দিয়ে
1: গেছেন।
0: পুলিশের লোক,
1: ঠিক।
0: পুলিশের লোক ছিল তো দিদি ভাই,
1: হুম হুম
0: তো পকেটে হাত দিয়ে দেখেছে টিকিট নিয়ে এমন এক চড় মারলো, আমি ঘুরে পড়লাম। মা বললো আরে বাবরে ছেলে তো মরে যাবে, তো তো বলছে যে না এরকম ছেলে দরকার নেই। হ্যাঁ লুকিয়ে
1: আচ্ছা,
0: ছিল মাঠে না
1: মানে সেই
0: তো,
1: সিনেমা দেখাকে ঘিরে এক মজা এবং সেই সাংঘাতিক
0: হ্যাঁ
1: এক অভিজ্ঞতা হয়েছিল আপনার।
0: কিন্তু কিন্তু সেই চটটা খেয়ে
1: হুম
0: আজ
1: হুম
0: অব্দি সেই সিনেমার মানে বললে
1: না
0: যদি আপনি
1: বলে যে
0: বললেন
1: সিনেমা
0: না,
1: দেখা ব্যাপারটা সেটা আপনি আর করেন নি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এত
0: হ্যাঁ
1: সুন্দর
0: ভালো
1: একটি
0: থাকবেন,
1: স্মৃতি।
0: দিদিভাই
1: একদম,
0: সুস্থ
1: আপনিও
0: থাকবেন,
1: খুব
0: হ্যাঁ
1: খুব ভালো থাকবেন।
0: একদম
1: নমস্কার।
0: ভালো থাকবেন।
1: আসলে কালের প্রবাহে পরিবর্তনই একমাত্র অবিচল জানা কথা, কিন্তু শহরের যত সাবেকি প্রেক্ষাগৃহ সেগুলো কিন্তু আস্তে আস্তে ঝাঁপ ফেলছে, এ নিয়ে হা হুতাশও হচ্ছে। কিছু হলকে বাঁচানোরও উদ্যোগ হয়েছে, কিছু হল এখনও বাজারে টিকে রয়েছে, কিন্তু খুব একটা আশাব্যঞ্জক কিছু নয়। মাঝখান থেকে মাল্টিপ্লেক্সে এসে সাবেকি সিনেমা হলগুলো এক নতুন নাম পেয়েছে, যার নাম সিঙ্গেল স্ক্রিন। তো মাল্টিপ্লেক্স মানে শুধু একটি পর্দার জায়গা, চারটি পর্দা নয়। তো যাই হোক, আমরা সেই খানিকটা স্মৃতি রোমন্থন করতে করতে আরও একজন বন্ধুকে পেয়ে গিয়েছি, দেখে নি কে রয়েছেন। হ্যালো।
2: হ্যালো নমস্কার,
1: হ্যাঁ নমস্কার। হ্যালো।
2: আপনি ভালো আছেন তো?
1: হ্যাঁ ভালো আছি। পরিতোষ বাবু
2: আমিও
1: বলছেন?
2: ভালো আছি।
1: হুম হুম
2: খালার থেকে?
1: ঠিক ঠিক। আপনি শুনতে চান? শুনতে থাকুন এবং
2: হ্যাঁ ভালো গান চালান।
1: একদম একদম, পরিতোষবাবু প্রতিদিন আমাদেরকে ফোন করেন এবং পাশাপাশি ভালো ভালো গানও শুনতে চান। তো আমাদের যে পরিবর্তন, সেই পরিবর্তনে কিন্তু সিনেমা হলে গিয়ে সেভাবে আর আমরা সিনেমা দেখতে পারছি না। আমাদের সঙ্গে আরও একজন শ্রোতা বন্ধু। হ্যালো। হ্যালো,
3: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার।
3: নমস্কার দিদি, আমি
1: হ্যাঁ
3: সৌভিক
1: সৌভিক বাবু। হ্যাঁ বলুন।
3: আসলে আপনি আজকে সিনেমা নিয়ে কথা বলছেন।
1: হ্যাঁ, সিনেমা হল মানে সিনেমা হলে গিয়ে যদি ছোটবেলায় আপনি কোনো সিনেমা দেখতে গিয়ে কোনো মজার অভিজ্ঞতা, কোনো রোমাঞ্চকর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান।
3: অবশ্যই। এরকম ছোটবেলায় সিনেমা যদি বলেন, সেটা আমরা দেখতে গেছিলাম, সেটা মানে কোচিন বাং করে আর কি,
1: হুম হুম
3: কোচিন বাং করে আমরা গেছিলাম দেখতে। তখন আমরা তখন এবং সেদিনকে কোচিনে একটি পরীক্ষা ছিল এবং যাওয়াতে আমরা সিনেমাটা পুরোটাই বলতে গেলে দেখেছি।
1: আচ্ছা।
3: দেখতে গিয়ে যখন বেরোচ্ছিলাম
1: হুম
3: তখন
1: হুম
3: দেখি যে স্যারের যে ভাই তিনিও মুভিটি দেখতে এসেছেন। এইবার আমরা, হ্যাঁ, এবং প্রথমে আমরা ভেবেছিলাম উনি হয়তো দেখেননি, এবং আমরা যখন মেন গেট দিয়ে
1: হুম
3: যখন
1: হুম
3: বেরোচ্ছি উনি তখন দেখতে পান আর কি,
1: হুম হুম
3: আমাদের দেখতে পান, কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো আমাদের উনি হয়তো দেখতে পাননি। পরের দিন যখন আমরা যখন আর কি ক্লাসে যখন গেলাম,
1: হুম
3: মানে
1: হুম হুম
3: কোচিনে যখন গেলাম, আমাদের জিজ্ঞেস করলো যে কেন আসুনি, স্যার আর কি জিজ্ঞেস করছে কেন আসুনি। আমি আমি আমার এর সাথে বন্ধু গেছিল,
1: হুম হুম
3: আমি বলেছিলাম শরীর খারাপ, আমার বন্ধু অন্য একটি অজুহাত দিয়েছিল।
1: হুম হুম
3: এবার আমাদের জিজ্ঞেস করেছিল শরীর খারাপটা কি কালকে কি সিনেমা হলে গিয়ে সে মানে করেছিল। এবার আমরা বলতে গেলে আকাশ থেকে মাটিতে পড়া অবস্থায়,
1: স্বাভাবিক
3: হ্যাঁ
1: এইভাবে হাতে নাতে ধরে ধরা পড়ে যাওয়া, তাই না?
3: ধরা পড়ে যাওয়া।
1: হুম হুম
3: এবং আমি আমি তখন বন্ধুর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি,
1: ঠিক
3: বন্ধু আমার দিকে তাকিয়ে আছে। আমরা তো জানতাম যে স্যারের ভাই আমাদের হয়তো দেখেনি, আমি
1: দেখেননি। আসলে এই ঘটনাগুলো মানে তখনকার দিনে মানে খুব একটা ভয়াবহ হলেও এখন দেখবেন
3: হ্যাঁ
1: যখন সেই ঘটনাটার কথা আপনার মনে পড়ে কেমন মানে একটা মজা হয়, আনন্দ হয়, তাই না, মনের মধ্যে সেই ঘটনাটাকে কেন্দ্র করে।
3: এখন আপনি আজকে এই টপিকটা দিয়ে বলতে গেলে উজাড় করে দিলেন এবং
1: খুব
3: আমি
1: ভালো।
3: সত্যি বলছি
1: হ্যাঁ,
3: খুব
1: এই তো
3: ভালো।
1: একটুখানি স্মৃতিচারণাও হচ্ছে আজকের সকালে, আর সেই মজার ঘটনাগুলো মনে পড়ে মনটাও একটু ভালো হয়ে যায়, তাই না? একদম
3: একদম
1: একদম।
3: একদম
1: খুব ভালো থাকবেন সৌভিক বাবু,
3: ভালো
1: অনেক
3: থাকবেন।
1: ধন্যবাদ আপনাকে।
3: নমস্কার নমস্কার নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে এবং আজকে আপনাদের কাছে জানতে চাচ্ছি ছোটবেলার সেই কোনো দুষ্টুমির কথা, সেই রোমাঞ্চকর কোনো ঘটনার কথা যেটা সিনেমা দেখতে গিয়ে আপনার হয়েছে একেবারে না জানিয়ে, যখন সিনেমা দেখতে গিয়ে ধরা পড়ে গেছেন, সেরকম কোনো ঘটনা আমাদের সাথে ভাগ করে নিতেই পারেন। তবে আজকের অনুষ্ঠানের প্রথম গানে চলে যায়।

হামতুম ছায়া ছবির গান শুনছেন দ্বৈতকণ্ঠে বাবুল সুপ্রিয় এবং আলকা ইয়াগনিক, সুর করেছেন যতীন ললিত। আপনারা শুনছেন হ্যালো আকাশবাণী।

0: গান শুনতে শুনতে আমাদের সাথে একজন শ্রোতা বন্ধু জুড়ে গিয়েছেন, দেখিনি কে রয়েছেন। নমস্কার।
1: নমস্কার, গুড মর্নিং।
0: গুড মর্নিং,
1: আমি মেডিকেল মোড় থেকে ভবানী বর্মন বলছি।
0: হ্যাঁ ভবানী দেবী, কেমন আছেন আপনি?
1: হ্যাঁ ভালো আছি। আমি অ্যাকচুয়ালি সবসময় ব্যস্ত ভাবে থাকি, তো সকালবেলা একটু টাইম পাই, কাজের মাধ্যমে ফোন করার চেষ্টা করি।
0: একদম,
1: রেডিওটা শুনি।
0: বাহ,
1: তো আজকে আপনাদের আলোচনাটা খুব ভালো।
0: আচ্ছা,
1: সত্যি পুরোনো স্মৃতির কথা মনে পড়ে সিনেমার ব্যাপারে। আমি যখন খুব ছোট ছিলাম, আমাদের সেই সময় আমার দিদিদের দিদিরা যেত, সব নেপালি বাঙালি সব মিলেমিশে সিনেমা দেখতে যেত, সেটা হচ্ছে কদমতলা বিএসএফ।
0: আচ্ছা আচ্ছা।
1: তো দিদিদের হাত ধরে যাওয়ার চেষ্টা করতাম, মাঝে মধ্যে নিয়ে যেত, বকুনে কেউ যেতাম। প্রথম সিনেমা আমি দেখছিলাম আতিশ, আজও মনে আছে। কিন্তু বাবা মা বাবা তো ভীষণ রাগী ছিলেন, বকা দিলেই মানে কি বলবো, একদম গর্জন, বাঘের গর্জন। তার মধ্যে সেইভাবে মানে রাত্রি 7টায় শুরু হতো, 10টার মধ্যে বাড়ি আসার সেই সময় বিশাল ব্যাপার,
0: বিশাল ব্যাপার সত্যি।
1: হ্যাঁ, দল ধরে 20-25 জন মেয়েরা যেতাম, তার মধ্যে ওই হাত ধরে আবার বাড়ি ফিরতাম। কিন্তু বাবা খুব পাহারা দিত,
0: এবং সেটা বাবা মায়ের পারমিশন নিয়েই যেতেন তো।
1: হ্যাঁ হ্যাঁ,
0: কিন্তু মনের মধ্যে একটু ধুকপুকু থাকতো যে 10টার মধ্যে যেন ঢুকে পড়ি, তাই তো?
1: তারপরে একদিন তো খুব বকুনি খেয়েছি, দিদিরা বকুনি খেয়েছে, সাথে আমাকে যেহেতু নিয়েছে পড়াশোনা নষ্ট এই বলে। সব সময় না, হঠাৎ
0: হঠাৎ হঠাৎ, আসলে তখন তো বিনোদনের এত রকম মাধ্যম ছিল না, তাই না? ঠিক ঠিক।
1: তারপরে মাকে একদিন নিয়ে গেছি, মাকে বলেছি মা ভগবানের বই দিবে, মা দুর্গা চলো না দিদিরা যাবে, এই বলে মাকে নিয়েছি। এবার মা খুব খুশি, বড় পর্দায় দেখেছে, এবার সেই গল্পগুলো বাবাকে বলেছে। কিন্তু বাবা যায়নি কোনোদিন, যখন রামায়ণ শুরু হলো পর্দায় যখন শুরু হলো, তো সেই বাবা ওই আমাদের কাছে পিঠেই

0: ওটিটি প্ল্যাটফর্মের বাড়বাড়ন্তের কারণে ঘরে বসে সিনেমা দেখবার একটা প্রবণতা কিন্তু আমাদের মধ্যে একদম ভীষণভাবে দেখা দিচ্ছে। আমাদের সঙ্গে আরও একজন শ্রোতা বন্ধু, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, আমি গয়েরকাটা থেকে সুমিতা দত্ত বলছি।
0: সুমিতা দেবী, কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই?
1: হ্যাঁ ভালো আছি।
0: আচ্ছা, আজকের প্রসঙ্গ নিয়ে আপনি কি বলবেন, কোনো মজার ঘটনা আছে?
1: হ্যাঁ মজার ঘটনা তো আছে অবশ্যই, এটাও সেই সিনেমা দেখা নিয়েই।
0: হ্যাঁ
1: সবার
0: একদম।
1: কথা শুনতে শুনতে আমার ওই সিনেমা দেখাটাই মনে পড়লো।
0: হুম হুম
1: সেটা আমরা একবার ওই কেমিস্ট্রি পড়তে গিয়ে
0: হুম
1: এক টিচারকে বলেছিলাম যে আমরা আজকে যেহেতু পড়া আমাদের কমপ্লিট, আমরা
0: হুম
1: এখন শুধু পরীক্ষাই দিচ্ছি,
0: হুম
1: শেষ মুহূর্তের প্রিপারেশন আর কি।
0: হুম
1: তো তখন আমরা স্যারকে রিকোয়েস্ট করলাম
0: হুম
1: যে স্যার আপনি বাড়ির লোককে বলবেন না, আমরা সবাই মিলে আজকে সিনেমা দেখতে যাব।
0: আচ্ছা
1: স্যার তো প্রথমে খুব রাগ, তারপরে ভেতরে চলে গেলেন।
0: হুম
1: ভেতর থেকে ফিরে এসে কিছুক্ষণ পর আমাদের জানালেন, ঠিক আছে তোরা সবাই যা, কিন্তু আমি তোর বাড়ির লোক সবাইকে বলে দেবো।
0: তারপরে
1: এইভাবে বললেন, কিন্তু
0: হুম হুম
1: তবুও পারমিশনটা দিলেন,
0: হুম হুম
1: আর আমরাও বেশ সবাই যেহেতু যাব সেজন্য একটু ভয়টা কমে গেল।
0: হুম
1: সেইভাবে সিনেমাটা দেখতে গেলাম
0: হুম
1: এবং সেই সিনেমা দেখে আসলাম, বাড়িতে নিজেরাই জানালাম, ঠিক করলাম যে আমরাই বলে দেবো যে স্যার আমাদের রাজি হয়েছে। তো মজার ব্যাপারটা ছিল, কিন্তু স্যার সেই মুহূর্তে যেরকম রিয়াকশন দেখিয়েছিলেন,
0: হুম হুম
1: মানে
0: হুম হুম
1: সেটা মনে পড়লে আজও বেশ ভয়ঙ্কর লাগে
0: ঠিক ঠিক ঠিক
1: আর মজাও লাগে বেশ,
0: মজাও
1: খুব
0: লাগে
1: মজা পেয়েছিলাম ব্যাপারটাতে।
0: একদম,
1: আর সিনেমাটা ছিল
0: মানে
1: খুব
0: একটু ভয়
1: খুঁজুটানের।
0: মিশ্রিত অভিজ্ঞতা, কিন্তু সেখানে অফুরান
1: হ্যাঁ হ্যাঁ
0: মজা ছিল, তাই না?
1: কিন্তু সিনেমাটা দেখার জন্য সেই আগ্রহ ছিল, সিনেমাটা ছিল কুচকুচোটায়।
0: আচ্ছা আচ্ছা, বাহ খুব
1: সেই
0: সুন্দর।
1: দারুণ
0: এরকম ঘটনা
1: সিনেমা
0: আমাদের
1: সেটা।
0: প্রত্যেকের জীবনেই হয়তো মিলেমিশে থাকে, সেই দিনগুলো হয়তো
1: হ্যাঁ হ্যাঁ
0: হারিয়ে
1: হ্যাঁ
0: গেছে
1: হ্যাঁ হ্যাঁ
0: এখন
1: হ্যাঁ
0: প্রযুক্তির কারণে, সে সমস্ত রোমাঞ্চকর স্মৃতি হয়তো আর নেই, কিন্তু ওই যে ছেলেবেলার সেই মজার স্মৃতিগুলো মনে পড়লে মাঝে মাঝে মনটা ভালো হয়ে যায়, কেমন না ঝরঝরে লাগে,
1: হ্যাঁ
0: খুব খুব
1: প্রচুর
0: ভালো।
1: আজকে হাতের কাছে সত্যি প্রচুর সুযোগ,
0: হুম হুম
1: কিন্তু সেই যে
0: যার ফলে
1: একটা
0: সুযোগ এত
1: অনুভূতিটা নিয়ে
0: হয়ে গেছে,
1: সিনেমাটা
0: অপশন
1: দেখবো
0: এত চলে এসেছে,
1: একশন,
0: আগ্রহটা
1: হ্যাঁ
0: হারিয়ে
1: সত্যি।
0: যাচ্ছে। অনেক
1: হ্যাঁ
0: ধন্যবাদ।
1: তখন
0: হ্যাঁ
1: সিনেমাটা না দেখলে হয়তো তখন আর দেখাই হতো না, পরবর্তীতে উচ্চ মাধ্যমিক সামনে থাকতো,
0: একদম
1: সেই
0: একদম,
1: হিসেবে তখন দেখলাম মানে প্রচন্ড উৎসাহ ছিল,
0: উৎসাহ ছিল। অনেক
1: কিন্তু
0: ধন্যবাদ,
1: আজকাল
0: খুব
1: প্রচুর
0: ভালো
1: সময়
0: লাগছে
1: থাকলে
0: আপনাদের
1: সেটা হয় না।
0: অভিজ্ঞতাগুলো শুনে, অনেক
1: হ্যাঁ
0: ধন্যবাদ,
1: আপনাকে
0: ভালো
1: অনেক
0: থাকবেন।
1: ধন্যবাদ
0: একদম,
1: সুন্দর সুন্দর টপিক সিলেকশন করার জন্য।
0: আচ্ছা ধন্যবাদ, ভালো থাকবেন।
1: ঠিক আছে,
0: শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে, আমরা চলে যাই আজকের অনুষ্ঠানের পরবর্তী গানে।

গরিব ছায়াছবি থেকে এই গানটি শুনছেন কুমার শানু এবং সঞ্জীবনীর দ্বৈত কণ্ঠে, সুর করেছেন অনু মালিক। হ্যালো আকাশবাণী অনুষ্ঠান শুনছেন, এটি চলবে সকাল 9টা পর্যন্ত। আপনারা ফোন করুন 9434076705।

0: ইতিমধ্যে আমাদের সাথে আরো একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমি মেঘলিগঞ্জ ব্লকের আরেডট থেকে বিকাশ রায় বলছি দিদি।
0: হ্যাঁ বিকাশ বাবু, ভালো আছেন আপনি?
1: ভালো, হ্যাঁ আছি।
0: আচ্ছা,
1: ভালো আছি, আপনারা ভালো আছেন তো?
0: আমরাও ভীষণ ভালো আছি। আর আজকে সিনেমা দেখা নিয়ে আপনার কোনো মজার অভিজ্ঞতা আছে? সিনেমা হলে গিয়ে, সিনেমা হলে গিয়ে?
1: হ্যাঁ হ্যাঁ, সিনেমা হলে আমি বাইরে দেখেছি, জানেন?
0: হ্যাঁ বলুন।
1: আসাম গুয়াহাটি মালিগাঁও, যেখানে কামাখ্যা রেল স্টেশন, ওখানে রুম মায়া সিনেমা হলে পিআরজিআরটা দেখলাম।
0: আচ্ছা,
1: তখন বয়স আমার খুব মোটামুটি একটু ছিল, মাঝারি বয়স।
0: আচ্ছা, তো সেটা কি আপনি একা একা দেখলেন না বন্ধুদের সাথে?
1: হ্যাঁ বন্ধু ছিল সাথে।
0: বন্ধু ছিল, এবং সেটা কি বাড়ির অজান্তে, মানে বাড়ির লোককে জানিয়ে গেলেন, বাড়ির লোকের অজান্তে দেখলেন?
1: না, আমি ওখানে কর্মরত ছিলাম এককালীন।
0: আচ্ছা আচ্ছা,
1: সেই সূত্রে ওই আমার মালিক মহাশয় ছিলেন, ছুটির দিন বললাম যে আজকে আমাকে বলে ঠাট্টা করে, কি রে সিনেমা টিনেমা দেখতে যাবি না? আমি একটু অন্য রকম ছিলাম তো, বেশ কিছুদিন থেকে বলে তো আমার পাশের বন্ধু বলে, কি এই চল আজকে সিনেমা দেখতে যাবো, নতুন বই মেনে পেয়ার কিয়া রিলিজ হলো।
0: আচ্ছা,
1: আর আমরা গেলাম ওই বন্ধু দুইজন মিলে
0: সিনেমা দেখতে।
1: সুন্দর দেখে,
0: সত্যি
1: মজা করে এলাম।
0: খুব মজা মজা, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার মজাটাই আলাদা, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ,
0: একদম তাই।
1: তারপরে এই পোস্টকার্ড বেরিয়েছে ওনার নামে, ওই দিব্য ভারতী, হ্যাঁ দিব্য ভারতী ছিল না কি নাম ছিল নায়িকার, যাই হোক ওনার নামে পোস্টকার্ডে আমার বন্ধু এখান থেকে, আমি যে বাড়িতে থাকি গ্রামে, সেখান থেকে চিঠি পাঠাইলো।
0: আচ্ছা আচ্ছা,
1: তো কি আরো মজা,
0: সত্যি একদম। অনেক ধন্যবাদ বিকাশ বাবু, আমাদের অনুষ্ঠান শেষের পথে চলে এসেছে। ভীষণ সুন্দর লাগলো আপনার এই স্মৃতির স্মরণী বেয়ে যে পথ চলে, আপনি যে সেই কিছু ঘটনা আমাদের সামনে তুলে ধরলেন, অনেক অনেক ধন্যবাদ। আসলে এই যে প্রেক্ষাগৃহ, কত তারুণ্যের প্রথম প্রেম আর কত স্বপ্নীল চোখের আনাগোনার নীরব সাক্ষী। কালের অমোঘ নিয়মে আজ হয়তো সেখানে এক ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র, যেখানে অতীতের সেই রঙিন মুহূর্তগুলো হয়তো নীরবে কাঁদে। আজকে অনুষ্ঠানের একদম শেষ কলার দেখে নি কে রয়েছেন। নমস্কার।
2: নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন?
2: আমি ত্রিপুরা থেকে অবিনাশ বলি।
0: ত্রিপুরা থেকে বলছেন, আরেকবার নামটা বলবেন।
2: অবিনাশ বলি।
0: আচ্ছা, কেমন আছেন আপনি আর আজকের বিষয় নিয়ে আপনি কি বলবেন?
2: আমি ভালো আছি, আর আজকে আপনারা যে বিষয়টা রেখেছেন খুবই সুন্দর, মানে স্মৃতি চালন করা একটা সুবর্ণ সুযোগ। কিন্তু সেটা আমি বলি কি, আমাদের ক্ষেত্রে দেখুন, আমরা তো নতুন যুগের মানুষ, আমরা তখন আমি বলি 2003-এর একটা ঘটনা, তখন আমরা সিনেমা হলে সিনেমা যদিও দেখিনি, তো আমরা পর্দায়, মানে সরস্বতী পূজার সময় আমরা কি করতাম, পর্দায় মানে সেখানে চালানো হতো। তো সেই সময়, সেই সময় আমার বয়স তখন 14 বছর ছিল, আর সেই সময় কি হয়েছিল, তো বাড়িতে মানে পর্দা মানে সেখানে একটা সিনেমা চলছিল, আর বাড়ি থেকে সেটা আওয়াজ সাউন্ড আসছিল, সেটা সাউন্ড দেখে মানে সেই সময় শুনে আমার মানে খুব ইচ্ছে জেগেছিল, আমি সেই সিনেমা ছাড়া তিনটা সিনেমা আনা হয়েছিল, একটা একটা ছিল প্রসঞ্জিতের বিয়ের ফুল, আর একটা আনা হয়েছিল আপনার জানুয়ার অক্ষয় কুমারের।
0: আপনার একদম পরিষ্কার মনেও আছে সেই নামগুলো।
2: হ্যাঁ হ্যাঁ, কারণ সেই আমার খুব মনে, কারণ তখন ঘটনা হয়েছিল, তো আমি বাড়িতে না বলে মানে ঘুম 9:30 সময় বেরিয়ে গিয়েছি, বাড়িতে কেউ জানে না যে আমি সেখানে চলে গেছি সিনেমা দেখার জন্য। আর হ্যাঁ, আর ভোর যখন 4টার সময় যখন বাংলো বাবা যখন ঘুম বাংলো, তখন দেখেন যে আমি
0: নেই, তারপর বিশাল কাণ্ড নিশ্চয়ই।
2: হ্যাঁ, তারপর

0: তারপর তো তিনি মানে একটা পাতলা লাঠি নিয়ে মানে সেই সিনেমার উনিও কিন্তু সেই পর্দার কাছে গিয়ে, আমি তো খুব মানে সিনেমা দেখছি আর হঠাৎ করে পিঠে যখন বাড়িটা পড়লো আমি এর কে,
1: মানে
0: তারপর
1: আপনি তো একদম ঘোরের মধ্যে সিনেমা দেখেই চলেছেন দেখেই চলেছেন, তার মধ্যে হঠাৎ
0: হ্যাঁ হ্যাঁ
1: একদম লাঠির
0: হ্যাঁ
1: আঘাত,
0: পিঠের
1: তাই
0: মধ্যে
1: তো?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: খুব খুব একদিকে মজার একদিকে ভয়ের, মানে কি যে সাংঘাতিক একটা ঘটনার স্মৃতি আপনি বহন করে চলেছেন। অনেক ধন্যবাদ এত দূর থেকে আপনি ফোন করেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। একদম শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ, আমরা গানে গানে অনুষ্ঠান থেকে বিদায় নেব। জুর্ম ছায়া ছবি থেকে কুমার শানু এবং সাজনা সরগমের দ্বৈত কণ্ঠে এই গানটি সুর করেছেন রাজেশ রোশন। আজকের মতো হ্যালো আকাশবাণী এ পর্যন্তই, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং জুড়ে থাকবেন আমাদের হ্যালো আকাশবাণী পরিবারের সাথে। এতক্ষণ আমি ছিলাম আপনাদের সাথে কথা সংযোগে দেবশ্রী। হ্যালো আকাশবাণী ফিরবে আবারও আগামীকাল ঠিক সকাল 8:30, ততক্ষণের জন্য বিদায়, নমস্কার।

0: আকাশবাণী শুরু করি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী শুলিকড়ি, এখন শুনবেন আধুনিক গান শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য।

এতক্ষণ আধুনিক গান শুনলেন ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে আকাশবাণী শোলে করে। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সকাল 9:15 মিনিটের বাংলার সংবাদ, তারপর সমীক্ষা।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সফরে আজ ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। ব্রিক্স মহিলা কর্মীগোষ্ঠীর 2 দিনের বৈঠক আজ কেরালামের কোচিতে শুরু হচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ যথোচিত মর্যাদায় ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শৌর্য, দেশাত্মবোধ এবং আত্মত্যাগের কালোত্তীর্ণ দৃষ্টান্ত বলে অভিহিত করেছেন। এ উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে আসছেন। গভীর নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। গুজরাট, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং ছত্তিশগড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি। বিশ্বকাপ ফুটবলে নরওয়ের কাছে ব্রাজিলের পরাজয়ের পর নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সফরে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যাচ্ছেন। 3 দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী আজ ইন্দোনেশিয়া পৌঁছবেন। 2018 সালের মে মাসে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের

0: পর্যায়ে ভারত ইন্দোনেশিয়া সমঝোতা ও তার প্রথম দ্বিপাক্ষিক সফর নিয়ে এটি প্রধানমন্ত্রীর চতুর্থবার ইন্দোনেশিয়া যাত্রা। একটি প্রতিবেদন
1: ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে আকাশবাণী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ সন্ধ্যায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা পৌঁছবেন। আগামীকাল তিনি রাষ্ট্রপতি প্রাবোয়ো সুবিয়ান্তোর সঙ্গে সাক্ষাৎ করবেন। দুই নেতার মধ্যে আলোচনায় কৌশলগত অংশীদারিত্বকে আরো শক্তিশালী করার পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, খাদ্য, জ্বালানি নিরাপত্তা এবং সাংস্কৃতিক আদান প্রদানের বিষয়গুলি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। জাকার্তায় প্রধানমন্ত্রীর কর্মসূচির অন্যতম আকর্ষণ হল প্রবাসীদের উদ্দেশ্যে তাঁর ভাষণ। জাকার্তা তো বটেই, তার পাশাপাশি বালি, মেদান, সেমারাং, সুরাবায়া থেকে দলে দলে ভারতীয় এসে রাজধানীতে পৌঁছচ্ছে মহাসমারোহে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে বলে ইন্ডিয়া ক্লাবের সভাপতি সিদ্ধার্থ তাপাড়িয়া জানিয়েছেন। এদেশে বসবাসকারী ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূতরা এই সফরকে অত্যন্ত গর্বের এবং মাতৃভূমির সঙ্গে সম্পর্ককে আরও দৃঢ় করার সুযোগ বলে বর্ণনা করেছেন। 8 জুলাই প্রধানমন্ত্রী ইয়োগাকার্তা যাবেন ঐতিহাসিক প্রাম্বানান মন্দির পরিদর্শনের জন্য। ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে আকাশবাণী সংবাদের জন্য সন্দীপন দাশগুপ্ত।
0: তিন দিনের ইন্দোনেশিয়া সফর শেষ করে প্রধানমন্ত্রী দ্বিতীয় পর্যায়ে আগামী 8 তারিখ অস্ট্রেলিয়ার মেলবোর্ন যাবেন। সফরের শেষ পর্যায়ে তিনি যাবেন নিউজিল্যান্ডে। রবীন্দ্রনাথের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। 1927 সালের 12 জুলাই কলকাতা থেকে রওনা দিয়ে আগস্ট মাসে কবি জাকার্তায় পৌঁছন। প্রায় 3 মাস তিনি ইন্দোনেশিয়ার বিভিন্ন শহর ভ্রমণ করেন। এ অঞ্চলে প্রাচীন ভারতীয় শিল্প সংস্কৃতির যোগসূত্র খুঁজে দেখা এবং বিশ্বভারতীর জন্য তহবিল সংগ্রহ করা তাঁর সফরের মূল উদ্দেশ্য ছিল। রবীন্দ্রনাথের ইন্দোনেশিয়া সফর স্মরণীয় করে রাখতে ভারত ও ইন্দোনেশিয়া একাধিক উদ্যোগ নিয়েছে বলে জাকার্তায় ভারতীয় রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী আকাশবাণীকে জানিয়েছেন।
2: যখন প্রাইম মিনিস্টার আসবেন, আমরা রবীন্দ্রনাথ ঠাকুর দেবান্তারা ইয়ার অফ এডুকেশনাল এক্সচেঞ্জেস ইনগ্রেট করব। 1927 সালে রবীন্দ্রনাথ ইন্দোনেশিয়া সফরে এসেছিলেন আর উনি খুব প্রভাবিত হয়েছিলেন। ইন্দোনেশিয়া থেকে অনেক ইনফ্লুয়েন্স শান্তিনিকেতনে নিয়ে গেছিলেন। আর্ট, আর্কিটেকচার, জাভানিজ বালিনিজ ডান্সটা, মণিপুরি ডান্স যেটা ডেভেলপ হয়েছিল শান্তিনিকেতনটাকে ইনফ্লুয়েন্স করে থাকে। উনি বাটিক নিয়ে যান এখান থেকে। এই উপলক্ষে 2026 থেকে 2027 আমরা সেলিব্রেট করব বিভিন্ন মাধ্যমে।
0: কেরালার কোচিতে আজ ব্রিক্স মহিলা কর্মী গোষ্ঠী দুদিনের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য, চলতি বছরে ভারত ব্রিক্স প্রেসিডেন্সি দায়িত্ব পাওয়ার পর এই বৈঠকের আয়োজন করেছে। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে অসমের গুয়াহাটিতে ব্রিক্স ভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলি দুদিনের সম্মেলন আজ শুরু হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, এই সম্মেলনে প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলিকে এক মঞ্চে নিয়ে আসা হবে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে যথোচিত মর্যাদায় রাজনীতিবিদ, শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী ও জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে পশ্চিমবঙ্গ সরকার আজ ছুটি ঘোষণা করেছে। এ উপলক্ষে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। সকাল 11টায় রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আজ পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি যোগ দেবেন একাধিক অনুষ্ঠানে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতার নিউ টাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেবার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শৌর্য, দেশাত্মবোধ ও আত্মত্যাগের কালোত্তীর্ণ দৃষ্টান্ত বলে বর্ণনা করেছেন। এক নিবন্ধে তিনি বলেছেন, ভারতের অখণ্ডতার প্রতি অবিচল নিষ্ঠাই ছিল ডক্টর মুখোপাধ্যায়ের জীবনের মূল ভিত্তি। তিনি বলেন, দেশভাগের সময় পশ্চিমবঙ্গ যাতে দেশের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে যুক্ত থাকে তা নিশ্চিত করতে ডক্টর মুখোপাধ্যায় দৃঢ় অবস্থান নিয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডক্টর মুখোপাধ্যায় ছিলেন ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা। দেশের ঐক্য, অখণ্ডতা এবং সাংস্কৃতিক জাতীয়তাবাদে তিনি এক বলিষ্ঠ প্রবক্তা ছিলেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের 5ম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠান সরকারের

সহকার সে সমৃদ্ধি দৃষ্টিভঙ্গি অনুসারে আয়োজিত হওয়ার কথা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসম বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ। গতকাল গুয়াহাটিতে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এবার বাজেট অধিবেশনে একগুচ্ছ বিল পেশ করা হবে। এই বিলগুলো ইতিমধ্যেই মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে অসম এমএসএমই বিল, অসম জনবিশ্বাস বিল, অসম পর্যটন উন্নয়ন ও নথিভুক্তকরণ সংশোধনী বিল। অযোধ্যা শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সংগঠনের সদস্যদের নিয়ে আজ বৈঠক ডেকেছে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা হবে। ট্রাস্টের প্রাপ্ত অনুদান গণনার সংক্রান্ত বিষয়ে তদন্তকারী স্পেশাল ইনভেস্টিগেশন টিমের রিপোর্টও পর্যালোচনা করা হবে। গভীর নিম্নচাপের প্রভাবে আজও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতে আজ আকাশ মেঘলা এবং দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের 7 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গুজরাট, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং ছত্তিশগড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। কয়েকটি এলাকায় অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওপেক প্লাস তেল উৎপাদনকারী গোষ্ঠী আগামী মাস থেকে ধীরে ধীরে তেল উত্তোলনের পরিমাণ বাড়াবে বলে জানিয়েছে। এর ফলে তেলের যোগান বাড়লে ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ পূর্ববর্তী সময়ে তেলের যা দাম ছিল তাই নেমে আসতে পারে। অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টস কান্ট্রিজ ওপেক এবং তাদের সহযোগী দেশগুলো ওপেক প্লাস নামে পরিচিত। তারা জানিয়েছে আগস্ট মাসে 7টি দেশ সম্মিলিতভাবে দৈনিক 1,88,000 ব্যারেল তেল উৎপাদন বৃদ্ধি করবে। ভেনেজুয়েলায় গত মাসে জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 3,343, আহত হয়েছেন 16,740 জন। ভূমিকম্পের ফলে গৃহহীন 17,000-এর বেশি মানুষ, এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে 6,462 জনকে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলে নরওয়ের কাছে ব্রাজিলের পরাজয়ের পর নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। আজ শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে 2-1 গোলে হেরে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এরপরই 34 বছরে নেইমারের অবসরের ঘোষণা। ব্রাজিলের ইতিহাসে তিনি সর্বোচ্চ গোলদাতা। অন্যদিকে বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16-এ ইংল্যান্ড মেক্সিকোকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। গোল করেছেন হ্যারি কেন এবং জুড বেলিংহ্যাম। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দেশ সফরে আজ ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। ব্রিক্স মহিলা কর্মী গোষ্ঠীর দুদিনের বৈঠক আজ কেরালামের কোচিতে শুরু হচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যথোচিত মর্যাদায় ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খবর এখনকার মতো শেষ হলো।

আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম এক দায়বদ্ধ অভিনয় শিল্পী। লিখেছেন শান্তনু চক্রবর্তী। পুরনো সাইকেলটা ছিল প্রিয়নাথের বড্ড প্রিয়। ওই সাইকেলটাই তো লোকাল ট্রেনে শ্রীমতী তরল আলতা সিঁদুর ফেরি করে বেড়ানো প্রিয়নাথকে স্টেশন অবধি পৌঁছে দিত, আবার ঘরে ফিরিয়ে আনত। বাকি দুনিয়া এমনকি ঘরে তরুণী স্ত্রীও যখন সরবে বা নীরবে সব সময় তার বেড়ে যাওয়া বয়সটা মনে করিয়ে দিত, তখন ওই সাইকেলটাতে সওয়ার হয়েই সে কোথাও যৌবনের সঙ্গে পাল্লা দেওয়ার স্বাদ মেটাত। হ্যাঁ, যৌবন তবুও তার পাশ কাটিয়ে হুশ করে বেরিয়ে যেত, কিন্তু সাইকেল তার মন বুঝত। পুরনো প্রেমিকার মতোই যেন আগলে রাখত। মৃণাল সেনের ২২শে শ্রাবণ ছবির

0: মধ্যবয়স্ক কেন্দ্রীয় চরিত্রের ভূমিকা অভিনেতা হিসেবে জ্ঞানেশ মুখোপাধ্যায় যখন প্রিয়নাথের মনের এই নানান পরতগুলো তার আশ্চর্য অভিব্যক্তিতে ছুঁয়ে যাচ্ছেন, তখন তিনি সবে 33 পেরিয়েছেন। ট্রেন দুর্ঘটনায় জখম পা নিয়ে বিছানায় অক্ষম পড়ে থাকা প্রিয়নাথ যখন ঘরের কোণায় অবহেলায় রেখে দেওয়া সাইকেলটার দিকে তাকায়, তখন সেই দৃষ্টিতে একই সঙ্গে এক অসহায় মমতা, আকুল শূন্যতা আর নিঃশব্দ হাহাকারের অনুভব ফ্রেম জুড়ে ছড়িয়ে দিতে পেরেছিলেন গণনাট্য সংঘের উত্তরাধিকার সঙ্গে নিয়ে সিনেমায় আসা জ্ঞানেশ। কলকাতা শহরেই একেবারে সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম, ওরকমই একটা পাড়ায় বড় হয়ে ওঠা, বাবা স্কুল শিক্ষক, রোজগার কম, বেশ কয়েকজন ভাইবোন, তবু আর্থিক অনটনের সঙ্গে লড়াই করেই জ্ঞানেশের লেখাপড়া শিল্পচর্চা চলেছে। কৈশোরের শেষ যৌবনের শুরুর বছর কয়েকের মধ্যেই তার চেনা প্রিয় শহরটাকে দ্রুত পাল্টে যেতে দেখেছেন। বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, কলকাতার ফুটপাথে নিরন্ন মানুষের লাশ, সাম্প্রদায়িক দাঙ্গায় ভাইয়ের হাতে ভাইয়ের রক্ত, দেশভাগের ধাক্কায় উদ্বাস্তু মিছিল, শহরের প্রান্তে বাস্তুহারা মানুষের কলোনি গড়ে ওঠা, সব কিছু তাঁর চোখের সামনে ঘটেছে। এই সব শাসন শোষণ অন্যায় অবিচারের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধের অনিবার্য মঞ্চ হিসেবেই তিনি গণনাট্য সংঘকে বেছে নেন। গণনাট্য তাকে শিখিয়েছিল রোজকার জীবনের অভিজ্ঞতাকে রাজনৈতিক সচেতনতায় কিভাবে আরও সম্পূর্ণ ও সম্পন্ন করে তুলতে হয়, আর মঞ্চের শিল্পে সেই অভিজ্ঞতার স্বাভাবিক বাস্তব নির্মাণ ঘটাতে হয়। জ্ঞানেশ সেই শিক্ষা সারা জীবন মনে রেখেছেন। মঞ্চে বা পর্দায় নিম্নবর্গ, শ্রমজীবী, নিম্নবিত্ত মানুষের যাপনের লড়াইয়ের এগিয়ে বা পিছিয়ে আসার বাস্তবতার ছবি তাঁর অভিনয় ফুটিয়ে তুলেছেন যথাসাধ্য। আমৃত্যু নিজেকে থিয়েটারের কর্মী বলতেই পছন্দ করতেন। গণনাট্যের পাশাপাশি 1960-এর দশকেই জ্ঞানেশ তৈরি করেছিলেন তাঁর নিজস্ব নাট্যগোষ্ঠী মাস থিয়েটার। তাঁর নির্দেশনায় 1960-70-এর দশকে বেশ কিছু প্রযোজনা বাংলার থিয়েটার দর্শকদের মুগ্ধ করেছিল। একই সঙ্গে তিনি নিয়মিত অভিনয় করেছেন পেশাদার রঙ্গমঞ্চেও। এই আপাদমস্তক থিয়েটারের মানুষটিই যখন বড় বা ছোট পর্দায় কাজ করছেন, তখন দুটি মাধ্যমে অভিনয়ের সুর, লয়, মাত্রার তফাত সম্পর্কে প্রখরভাবেই সচেতন থাকতেন। তিনি বিশ্বাস করতেন সিনেমা পুরোদস্তুর ডিরেক্টার্স মিডিয়াম, আর এক্ষেত্রে সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল বা রাজেন তরফদারের পাশাপাশি কোনো টেলিফিল্মের নবীন পরিচালককেও সমান গুরুত্ব দিতেন। এটাই তার পেশাদারিত্ব অথবা শিল্পের প্রতি দায়বদ্ধতা। সেজন্যই আমরা দর্শকরা যেমন গঙ্গায় জেলেপাড়ার পঞ্চু সর্দার বা যুক্তিতক্ক আর গপ্পের বৃদ্ধ ছৌ শিল্পীর মহাকাব্যিক প্রগাঢ় বিস্তার মনে রেখেছি, তেমনি মেঘে ঢাকা তারার ছোট দোকানি বা কোমল গান্ধারের রাজনৈতিক কর্মীর সামান্য উপস্থিতিও ভুলতে পারিনি। আসলে এই জন্ম শতবর্ষের দিনে জ্ঞানেশ মুখোপাধ্যায় যেন অভিযান ছবির শেষ দৃশ্যে জোসেফের মতোই আমাদের অনুভব জুড়ে দাঁড়িয়ে আছেন। অনেক বিস্ফোরণের পর্দা জোড়া অন্ধকারে হঠাৎ জ্বলে ওঠা লাইটারের আলোয় উদ্ভাসিত তাঁর মুখের মতোই সৎ, নির্ভীক, আপোষহীন। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন শান্তনু চক্রবর্তী।
1: আকাশবাণী শোলেকুড়ি, এই অনুষ্ঠানটি শুনছেন আকাশবাণী শিলিগুড়ির মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন ভজন, শিল্পী মন্দিরা লাহিড়ী।

0: এতক্ষণ ভজন শুনলেন শিল্পী মন্দিরা লাহিড়ি। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন হিন্দি ভাষা শিক্ষার আসর।
1: আজকের আসরে আমরা হিন্দি সাহিত্যিক জয়শঙ্কর প্রসাদে একটি গল্প পড়ব। গল্পটির নাম ভিখারিণী। আমরা গল্পটি সংক্ষেপে পড়ব। আজ হাম জয়শঙ্কর প্রসাদ কি কাহানি পড়েঙ্গে। কাহানি কা শীর্ষক হে ভিখারিন। হাম ইস কাহানি কো সংক্ষেপ মে পড়েঙ্গে।
2: আপনি বাংলায় বললেন ভিখারিণী, কিন্তু হিন্দিতে ভিখারিন বললেন কেন?
1: ঠিকই ধরেছ, বাংলায় আমরা বলি ভিখারি ভিখারিণী। তুমি একটা শব্দ বলতে পারবে?
3: মালি, মালি থেকে মালিন,
1: মালিনী, মালিনী।
3: হ্যাঁ,
1: মালি থেকে মালিনী। ঠিক এইভাবে হিন্দিতে কিন্তু আমরা যখন প্রয়োগ করি আমরা বলি ভিখারি ভিখারিন, মালি মালিন। অনিন্দ্য, তুমি গল্পটি পড়ো।

0: আভা।
1: হুম,
0: ওভার রহিতি মানে
1: মানে সোনালি আভা ফুটে উঠছিল,
0: ঠিক বলেছো,
1: ধার
0: ধীরে ধীরে পূর্বাকাশে সোনালি আভা
1: ফুটে উঠছিল।
0: আচ্ছা বলো।
1: ধার্মিক লোক স্নান করনে আনে লাগে,
0: ধর্মবান ব্যক্তিরা স্নান করবার জন্য আসতে শুরু করলো,
1: জাহ্নবী নদীর তীরে আসতে শুরু করলো।
0: আচ্ছা আচ্ছা জয়িতা, এবার তুমি।
2: নির্মল কি মা স্নান কর রে থি, নির্মল বৈঠে বৈঠে ঘর মে ভিড়ু লোগো কা লোগো কো দেখ রাহা থা।
0: হ্যাঁ, নির্মল কি মা স্নান কর রহি থি, এখানে দেখো মা শব্দটা আমি এখানে লেখা আছে চন্দ্রবিন্দু দিয়ে, তাই না?
1: হ্যাঁ
0: হ্যাঁ। আচ্ছা বাংলাতে মা যখন লিখি কিভাবে লিখি?
2: শুধু মা,
1: চন্দ্রবিন্দু ব্যবহার হয় না।
0: তাহলে এখানে এই অনুনাসিক ধনুটা, এই চন্দ্রবিন্দুটা আমরা যখনই হিন্দিতে মা শব্দ লিখি একটা চন্দ্রবিন্দু দিই, এবং উচ্চারণের সময়ও ঠিক মা
2: মা
0: ঠিক এই অনুনাসিক ধ্বনিটা সেখানে আছে, বুঝতে পারছো? কিন্তু বাংলায় আমরা শুধু মা লিখি, এখানে অনুনাসিক ধ্বনিও নেই, কিন্তু হিন্দিতে যখন আমরা মা শব্দ প্রয়োগ করছি তখন একটা অনুনাসিক ধ্বনি আছে। আর হিন্দিতে যখনই যে ধরনের আমরা লিখি, যে ধরনের উচ্চারণ করি ঠিক সেইভাবে লিখি, সেই জন্য এই অনুনাসিক ধ্বনি আছে বলি মা, এই মায়ের মায়া মা আকি মাত্র উপর চন্দ্রবিন্দু ইয়ে দিতে। ঠিক আগে বলো।
2: ও এ মন হি মন মে হাস রাহা থা,
0: ও মন হি মন হাস রাহা থা, ইহা পর দেখ রহে হ্যায় বেঠে বেঠে ধর্ম ভীরু, মানে ধর্ম ভীরু এটা অর্থটা কি হবে? নির্মল বেঠে বেঠে ধর্ম ভীরু লোগো কো দেখ রাহা থা, অনিন্দ তুমি বলো।
1: মানে এর অর্থ হচ্ছে নির্মল বসে বসে ধর্ম ভীরু লোকেদের দেখছিল,
0: ঠিক, আর মন হি মন হাস রাহা থা,
1: সে দেখে মনে মনে হাসছিল,
0: মনে মনে হাসছিল। আচ্ছা আগে পড়ো।
2: আপনি চাদর আপনি
0: আপনি চাদর ওড়তে হুয়ে
2: ওড়তে হুয়ে সান
1: স্নেহ সে
2: স্নেহ মা সে পুছা,
0: হ্যাঁ,
2: কহা তুম সান
1: ক্যা তু স্নান ন করেগা।
0: শুনো শুনো মে পড়তা হুঁ, শুনো পহলে। আপনি চাদর ওড়তে হুয়ে স্নেহ সে মা নে পুছা, ক্যা তুম স্নান ন করেগা, ক্যা তুম স্নান নহীঁ করেগা, মানে তুম নহীঁ করোগে, ক্যা তু স্নান নহীঁ করেগা। হ্যাঁ, গায়ে চাদর জড়িয়ে মা স্নেহের স্বরে জিজ্ঞেস করলেন, তুই কি স্নান করবি না? বুঝতে পারছো? অনিন্দ তুমি পড়ো।
1: নেহি মা, मैं तो धूप निकलने पर घर पर ही स्नान करूंगा।
0: हाँ, ना मां रौद्र उठले आमी बाड़ीते ही स्नान करूंगा।
1: हाँ, पंडा जी ने हंसते हुए कहा, माता जी अब के लड़के पुण्य धर्म क्या जाने।
0: अच्छा ठहरो, पंडा जी ने यहाँ पर देखो पंडा के बाद एक जी शब्द का प्रयोग किया, हिंदी में
1: सम्मान सूचक
0: शब्द है। हाँ। और इसका प्रयोग सभी जगह कहते हैं, जैसे हम कहते हैं भैया जी,
1: मास्टर जी
0: कहेंगे, बहन जी कहेंगे, सभी जगह जी का प्रयोग कर देते हैं सम्मान सूचक शब्द के रूप में।
1: हाँ।
0: पंडा जी ने हंसते हुए कहा, पंडा हंसते हंसते बोल लो, माता जी आपके लड़के मैंने आजकल का छेलेरा आपके लड़के पुण्य धर्म क्या जाने, পুণ্য ধর্মের কথা কি জানে? ইয়ে তো সব
1: ইয়ে তো জব তক আপ লোগ হ্যায় তভি তক হ্যায়,
0: আপনারা যতদিন আছেন ততদিনই থাকবে।
1: নির্মল চুপ রাহা।
0: হ্যাঁ, নির্মল চুপ থাকলো। আচ্ছা জয়িতা,
2: মা সংকল্প করকে কুছ দান কর রহে থে,
0: ওয়া সংকল্প করকে কুছ দান
2: করনে লগি,
0: ঠিক, মা সংকল্প করে, সংকল্প শব্দ বাংলাও আছে হিন্দিতেও ব্যবহার করছি, সংকল্প করে কিছু দান করতে লাগলেন।
2: ইতনে মে আওয়াজ আই কুছ হামকো ভি দেনো দে দো রানী মা।
0: ইতনে মে আওয়াজ আই কুছ হামকো ভি দে দো রানী মা, এর অর্থটা কি হবে অনিন্দ?
1: এর অর্থ হবে যে কিছু আমাকেও ভিক্ষে দাও, এই অর্থে ভি কিছু যদি পাই
0: আমাকে কিছু দাও। আচ্ছা
2: पंडा जी झल्लाया हट चल।
0: पंडा जी झल्लाए माने
1: झांझे उठा,
0: झांझे उठा।

0: বিরক্ত হয়ে
1: ঝাঁকি উঠলো, এখানে চাল হাট, যা সরে যা, আমরা সাধারণ বলে চা সরে যা। পান্ডাজি ছেল্লায় চাল হাট।
2: নির্মল নে কাহা মা কুছ ইসে ভি দে দো।
1: নির্মল নে কাহা মা একেও কিছু দিয়ে দাও,
0: দিয়ে দাও।
1: আচ্ছা অনিন্দ পড়ো।
0: নির্মল কি মা স্নান করনে নির্মল কে সাথ চলি, ভিখারিন কো অভি ভি।
1: নির্মল কি মা স্নান করকে নির্মল কে সাথ চলি, ইসকা অর্থ ক্যা হোগা?
0: নির্মলের মা স্নান করে, স্নান করতে নির্মলের সাথে চললে,
1: স্নান করে
0: করে নির্মলের সাথে চললে।
1: আচ্ছা আগে পড়ো।
0: ভিকারিন কো অভি ভি আশা থি ও উন লোগো কে সাথ চলি, মানে ভিকারিন যে তখনও আশা ছিল,
1: আশা ছিল মনে মনে একটা আশা ছিল
0: যে আমি কিছু পেয়ে
1: যাব। ও উন লোগে সাথ চলি, সে তার সঙ্গে চলল। বলো।
0: নির্মল ভাবুক হৃদয় কা যুবক থা,
1: ভাবুক হৃদয় কা যুবক থা নির্মল। নির্মল ছিল ভাবুক প্রকৃতির যুবক। আচ্ছা এখানে দেখো, নির্মল ভাবুক হৃদয় কা যুবক থা, এই ক্রিয়াপদ যে হে ইস বাক্য কে অন্ত মে হে, ঠিক না? পর ক্রিয়াপদ ইস বাক্য কে অন্ত মে হে, আমি কিন্তু বাংলায় বললাম নির্মল ছিল ভাবুক প্রকৃতির যুবক। এখানে বাংলায় কিন্তু সবসময় আমরা শেষের দিকে না দিলেও পারি, না দিলেও পারি,
0: হ্যাঁ
1: আমাদের এটাই শুনতে ভালো যে নির্মল ছিল ভাবুক প্রকৃতির যুবক, হ্যাঁ। কিন্তু হিন্দিতে যখনই প্রয়োগ করি আমরা তখন কিন্তু ক্রিয়া পদ যোগ হে
0: সেটা শেষে,
1: ক্রিয়াটা সবচেয়ে শেষে ব্যবহার
0: ব্যবহার করা হয়।
1: হ্যাঁ আচ্ছা বলো।
0: উসনে পুছা তুম ভিক কেউ মাংতি হো, ভিখারিন বলি বাবুজি পেয়ার কে লিয়ে, পেট কে লিয়ে।
1: আচ্ছা আব ইসকা অনুবাদ করো। উসনে পুছা তুম ভিক কেউ মাংতি হো,
2: তুমি
0: তুমি কেন ভিক্ষে করো?
1: আচ্ছা তুমি জয়িতা তুমি বলো,
2: তুমি কেন ভিক্ষা করো,
1: তুমি কেন ভিক্ষা করো? আচ্ছা ভিকারিন বলি বাবুজি পেট কে লিয়ে,
2: বাবুজি পেটের জন্য,
1: বাবুজি পেটের জন্য, ঠিক। আচ্ছা আগে তুমি পড়ো।
0: নির্মল নে কাহা নৌকরি কিউ নহি করতি মা।
1: ঠেলো, এর অনুবাদ কি হবে? নির্মল নে কাহা নৌকরি কিউ নহি করতি,
2: তুমি চাকরি করো না কেন,
1: চাকরি করো না কেন? উসকে বাদ
0: মা ইসে আপনে ইহাঁ রখ কিউ নহি লেতি হো, ধনিয়া তো প্রায় আতে হি ভি নহি।
1: আচ্ছা মা এসে তুম আপনে ইহাঁ রখ কিউ নহি লেতি হো, মা তুমি একে নিজের কাছে
0: কেন রেখে নাও,
1: কেন রেখে নাও না, ধনিয়া তো প্রায় আসেই না। আচ্ছা আগে পড়ো।
0: মাতা নে গম্ভীরতা সে কাহা রখ লো, কোন জাতি হে কেসে হে কেসি হে জানা না সুনা বস রখ লো।
1: আচ্ছা
0: মা গম্ভীর স্বরে,
1: মা গম্ভীর স্বরে বললো,
0: বললেন
1: মা গম্ভীর স্বরে বলো, বললেন যে রাখলো রেখে নাও, কোন জাতি হে কোন জাতির কেসি হে কেমন, জানা না শোনা, জানা নেই শোনা নেই, বস রাখলো, বেশ রেখে নাও। আগে পড়ো।
0: নির্মল নে কাহা মা দরিদ্র কি তো এক হি জাতি হতি হে,
1: মা সব গরিবে তো জাত একই জাত। হ্যাঁ আচ্ছা আগে পড়ো।
0: মা ঝল্লা উঠি ভিখারিন লট গই,
1: মা ঝল্লা উঠি, মা ঝল্লা উঠি, মা ঝাঁঝি উঠলেন ভিখারিন ফিরে গেল, মা ঝল্লা উঠি, মা ঝাঁঝি উঠলেন ভিখারিন লট গই, ভিখারিন ফিরে গেল। আজকের আসরে আমরা কিছুটা অংশ পড়লাম, আগামীকাল এর শেষ অংশটি পড়ব। এই আজকের আসরে কয়েকটি কথা তুমি দেখলে যে বাংলা এবং হিন্দির মধ্যে যে সমতাটা আছে এটা ভালোভাবে দেখলে। আজকের আসরে আমরা এখানেই শেষ করি, তাহলে কালকে আবার এর বাকি অংশটি দেখব।
3: এতক্ষণ শুনলেন হিন্দি ভাষা শিক্ষার আসর, আসর পরিচালনা করলেন ডক্টর বিবেকানন্দ দেব। আকাশবাণী শুলিকড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং শুনছেন

0: News on AIR অ্যাপে।
1: ওয়েভস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। তেইশে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকে সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া। আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন। স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন। একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের ১৪ বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী শুলিগুড়ি, এখন শুনবেন শ্যামা সংগীত, শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়।

এতক্ষণ শ্যামাসঙ্গীত শুনলেন শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন রজনীকান্তের গান, শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন এতক্ষণ গান আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা NCERT আয়োজিত অনুষ্ঠান উমাঙ্গ, পর্ব 1321।

0: শুরু হচ্ছে আজকের সরাসরি ফোনিন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। কিছু কথায় কিছু গানে আজকে শ্রোতা বন্ধুরা আমরা জুড়ে গিয়েছি আপনাদের সাথে সরাসরি, এবং যেই মাধ্যমে আপনারা আমাদের সাথে জুড়ে যাবেন সেই নাম্বারটি আমি বলে দিচ্ছি, 9434076705 এই নম্বরে অবশ্যই তাড়াতাড়ি ফোন করুন এই নম্বরে এবং জুড়ে যান আমাদের সাথে সরাসরি আকাশবাণী শ্রী শিলিগুড়ির স্টুডিওতে। আজকে আমরা আপনাদের সাথে রয়েছি আমি অনামিকা, এবং আমার সঙ্গে রয়েছে,
1: হ্যাঁ নমস্কার, আমি রয়েছি দেবশ্রী। আমরা এই মুহূর্তে দুজনে মিলে স্টুডিওতে যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই বিষয় সম্পর্কে আপনাদের একটুখানি জানিয়ে রাখা, আজ একটি বিশেষ দিন, আপনারা প্রত্যেকেই জানেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আজ শুভ জন্মদিন। তো আজকে আমাদের এই অনুষ্ঠান থাকবে তাঁকে ঘিরে, তার কিছু কথা এবং কিছু দেশাত্মবোধক গানে আজকের অনুষ্ঠান আমরা সাজিয়েছি। তো অনামিকা, তোমার অনুভূতিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দু চার কথা একটু তোমার থেকে শুনি।
0: হ্যাঁ অবশ্যই, আমরা শুনব দুজনের এই বিষয় নিয়ে কথা হবে, কিন্তু একদম শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে শ্রোতাবন্ধু জুড়ে গিয়েছেন, তাহলে প্রথম ফোনটা না হয় নিয়ে নি, শুভ উদ্বোধন ঘটে যাক আজকে। নমস্কার শ্রোতাবন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার।
0: নমস্কার।
1: আচ্ছা, কোনো কারণে হয়তো মানে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আর যে যিনি ফোন করেছিলেন আমাদেরকে, আবারও বলবো আপনি আবারও আমাদেরকে ফোন করুন, ফোন নম্বর 9434076705। হ্যাঁ অনামিকা, তোমার দৃষ্টিভঙ্গিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একটু ছোট্ট করে তোমার অভিমতটাও জেনে নিই, আর অপেক্ষায় থাকে আমাদের শ্রোতা বন্ধুদের।
0: হ্যাঁ নিঃসন্দেহে, কারণ যখন ফোনটি কেটে গেল তাহলে আমরা আবার আমাদের বিষয়ে ফিরছি, আজকে সেই বিশেষ বিষয় অর্থাৎ 125তম জন্মজয়ন্তী।
1: ঠিক, ভারত কেশরী। একদম।
0: তো এই মানুষটির সম্পর্কে বলতে গেলে আমাদেরকে প্রথমেই বলতে হয় কিছু কথা যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, আসলে একটু পেছনে যেতে হবে।
1: ঠিক, কিন্তু তার আগে দেখো আমাদের সাথে কিন্তু একজন কলার বন্ধু রয়েছেন, দেখে নিই কে রয়েছেন। নমস্কার।
0: নমস্কার শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আবারও আমাদের সঙ্গে লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। কোনো কারণে হয়তো সংযোগ আমাদের বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কিন্তু আমরা চেষ্টা করছি দ্রুত আপনাদের সাথে যোগাযোগ করতে। হ্যাঁ অনামিকা, যেটা বলছিলেন।
0: হ্যাঁ, কিন্তু বন্ধুরা অবশ্যই যোগাযোগ করবেন এবং চেষ্টা করবেন, আমরা আপনাদের ফোন অবশ্যই নেব। যাচ্ছি একটু পেছনে, সালটা 1940। সেই সময় গান্ধীজি তার গলায় স্তুতির মালা পরিয়ে বলেছিলেন, এদেশের নেতা হিসেবে আপনি হলেন মালব্যজির সুযোগ্য উত্তরাধিকারী, আপনার জয় হোক। আর তার সাথে জুড়ে গিয়েছেন আমাদের
1: দেখেনি এই বন্ধুর সাথে আমরা যোগাযোগ করতে পারি কি পারি না। নমস্কার।
2: হ্যালো, নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল, কে বলছেন, আপনি কোথা থেকে বলছেন? অম্বিকা দেবী। আচ্ছা অম্বিকা দেবী, নিশ্চয়ই আপনি ভালো আছেন, এবং আজ কিন্তু একটি বিশেষ দিন।
2: ভালো আছি। হ্যাঁ
1: আচ্ছা,
2: হ্যাঁ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন।
1: হ্যাঁ, আপনি তার সম্পর্কে আপনি কি বলতে চান এবং কিভাবে শ্রদ্ধা জ্ঞাপন করতে চান?
2: হ্যাঁ দেখুন, ওনার জন্মদিনে ওনাকে শতকোটি প্রণাম।

0: আর উনি ছিলেন আমাদের বাংলার বাঘ, যাকে আমরা বলতাম আশুতোষ মুখোপাধ্যায়ের
1: সুপুত্র।
0: সন্তান, পুত্র। হ্যাঁ, উনি ছিলেন একজন রাজনীতিবিদ, একজন। হ্যাঁ, তো ওনার অবদানের কথা, আমি আমাদের গ্রাম হচ্ছে বোলপুর থেকে 5 কিলোমিটার দূরে, বাহিরি বলে
1: আচ্ছা,
0: গ্রাম। তো
1: বাহ,
0: ওই গ্রামে উনি আমাদের যে বাহিরি বৈদ্যসুন্দরী বিদ্যালয় রয়েছে, উচ্চ বিদ্যালয়, ওনার হাত ধরে কিন্তু ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছিল,
1: বাহ
0: এবং
1: বাহ, আমরা একটা
0: উনি
1: খুব
0: ওই
1: সুন্দর,
0: বিদ্যালয় প্রতিষ্ঠা, হ্যাঁ, উনি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। এবং ওই স্কুলে এই কিছুদিন আগে, মানে কিছুদিন মানে 2 বছর, 2018 সালে আমরা প্লাটিনাম জয়ন্তী পালন করলাম,
1: বাহ
0: এবং সেটা এতটাই মানে সুন্দর ভাবে 4 দিন 5 দিন ব্যাপী আমাদের অনুষ্ঠান হলো। সেখানে যে যে সমস্ত লোকশিল্প হারিয়ে গেছে,
1: হুম হুম হুম
0: পুতুল নাচ থেকে আরম্ভ করে ছৌ নাচ থেকে আরম্ভ করে যেগুলো আমাদের হারিয়ে যাচ্ছে,
1: ঠিক,
0: সেই সমস্ত বাউল লোকগীতি, এই সমস্ত, হ্যাঁ, সেই অনুষ্ঠানে আমিও অংশগ্রহণ করেছিলাম, আমার ছেলেও অংশগ্রহণ করেছিল। হ্যাঁ, বিভিন্ন নাচ গান এইসবের মধ্য দিয়ে এত সুন্দর ভাবে আমরা প্লাটিনাম জয়ন্তী
1: জয়ন্তী
0: উৎসব পালন
1: উদযাপন করলেন।
0: করলাম।
1: হুম
0: হ্যাঁ
1: হুম
0: হ্যাঁ, তো সত্যি ওনাদের মতন মানে কি বলবো,
1: মনীষী। হুম
0: মনুষ্য মহিষী, হ্যাঁ, আমাদের জীবনে চলার পথের পাথেয়,
1: ঠিক,
0: ওনাদের পথ অনুসরণ করে আমরা যদি জীবনে চলতে পারি, তাহলে কিন্তু আমরা মানুষের মতন মানুষ হয়ে উঠব।
1: ঠিক,
0: হ্যাঁ
1: খুব ভালো লাগলো
0: হ্যাঁ
1: অম্বিকা দেবী, আপনার এত সুন্দর মন্তব্য আপনি আমাদের
0: হ্যাঁ,
1: সামনে
0: ভালো
1: তুলে
0: থাকবো।
1: ধরলেন।
0: আর
1: আর
0: সব থেকে বড়
1: হুম
0: কথা দেবশ্রীদি, আমি বলছি যে একটা খুব সুন্দর, আমরা মানে আজকে এই মুহূর্তে বেশ একটা তথ্য পেলাম।
1: তথ্য এবং ছবি একটা,
0: হ্যাঁ,
1: যে এত সুন্দর করে তারই সৃষ্টি একটা
0: হুম
1: স্কুল,
0: হুম হুম
1: সেখানে প্ল্যাটিনাম জুবলি আয়োজিত হলো এত সুন্দরভাবে, আমাদের সঙ্গে আরও একজন শ্রোতা
0: শ্রোতা
1: বন্ধু।
0: বন্ধু জুড়ে গিয়েছেন।
1: হ্যালো,
0: নমস্কার
1: হ্যালো,
0: শ্রোতা বন্ধু।
2: নমস্কার।
1: নমস্কার
2: হ্যালো,
1: পরিতোষ বাবু।
2: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার,
2: হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো গান চালান।
1: আজ তো ভালো ভালো গান নিশ্চয়ই শোনাবো, আজ কিন্তু আমাদের সাথে থাকবে দেশাত্মবোধক গান, আপনি
2: হ্যাঁ
1: শুনতে থাকুন কেমন?
2: আচ্ছা,
1: আচ্ছা, অনেক ধন্যবাদ,
0: ভালো থাকবেন, সুস্থ
1: হ্যাঁ
0: থাকবেন।
1: হ্যাঁ,
0: তাহলে
1: যেটা বলছিলে অনামিকা,
0: শ্যামাপ্রসাদ মুখার্জি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে আমরা দু এক কথা বলছিলাম,
1: হুম
0: কারণ
1: হুম
0: তাদের সম্পর্কে কিছু মন্তব্য করা হয়তো আমাদের ধৃষ্টতা হবে, কিন্তু যারা তাদের জন্য বিশেষ কিছু মন্তব্য করে গেছেন আমরা তারই না হয় চর্বিত চর্বণ করব আজকে। যেমন 1947 সালে জাতির জনক তাকে প্রথম স্বাধীন ভারতের জাতীয় সরকারের অন্তর্ভুক্তিতে ডাকও কিন্তু দিয়েছিলেন, এবং কোথাও একটা আমরা দেখতে পারি যে বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেলের সাথে তার একটি তুলনামূলক
1: তুলনা
0: আলোচনাও
1: করেছে।
0: তিনি করেছিলেন। তবে আবার 1942 সালে কাজী নজরুল মধুপুর থেকে তাকে চিঠিতে লিখেছিলেন, এই কোয়ালিশন মিনিস্ট্রির একমাত্র আপনাকে আমি অন্তর থেকে শ্রদ্ধা করি, ভালোবাসি, আর কাউকে নয়। আমাদেরই এই যে ভারতবর্ষকে পূর্ণ স্বাধীনতার যে আশা, সেই বাঙালির জন্য যে এই যে আত্মত্যাগ, তার মধ্যে অবশ্যই সুভাষচন্দ্র বোস এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নাম কিন্তু
1: উঠে আসে,
0: অনবদ্য হয়ে ভাবে মানে দেশ নায়ক হিসেবে উঠে আসে
1: একদম
0: বারবার।
1: একদম। এবং তুমি দেখো যে উনি কিন্তু এই যে মাত্র 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবেও নিযুক্ত হন, এবং 1938 সাল পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে এই দায়িত্ব তিনি পালন করেন, এবং লন্ডনের লিঙ্কনস ইন থেকে তিনি ব্যারিস্টার হিসেবে যোগ্যতা অর্জন করেন। মানে একাধারে তিনি কিন্তু বিভিন্ন অঙ্গনে একজন রাজনীতিবিদ, একজন ব্যারিস্টার, একজন ভালো মানুষ হিসেবে কিন্তু তিনি আমাদের মানে আলোর পথ দেখান, তাই তো?
0: একেবারে,
1: চলো, অনেকক্ষণ তো কথা হলো, চলো একটি দেশাত্মবোধক গান আমরা শুনে নিই।
0: আমরা এখন শুনে নিচ্ছি ক্যালকাটা ইউথ কয়ারের একটি অত্যন্ত সুন্দর গান।

0: গানটি আমরা শুনলাম, হ্যাঁ দেবশ্রী দি, এবং সাথে সাথে শ্রোতাবন্ধু জুড়ে গিয়েছেন,
1: দেখেনি।
0: নমস্কার শ্রোতাবন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার, কে বলছেন? কিন্তু অনেক মনে হচ্ছে অনেকটা দূরের থেকে, হ্যাঁ
0: একদমই।
1: তাহলে তুমি একবার কেটে দাও, উনি যদি পরবর্তীতে চেষ্টা করেন তাহলে নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হতে পারবেন।
0: নাম্বারটি আবারও বলে দিচ্ছি, 9434076705। এই নাম্বারে ফোন করুন এবং শ্রোতা বন্ধুরা আমাদের সাথে সরাসরি জুড়ে যান। আজকে আমরা যে এই যে 125তম জন্মজয়ন্তী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আমরা এখানে উদযাপন করছি, এবং সেই নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনা
1: এবং কোথাও গিয়ে আমাদের তরফ থেকে তাঁকে শ্রদ্ধা নিবেদন করছি।

0: আলোচনা এবং দেশাত্মবোধক গানের মধ্যে দিয়ে। তো বলো কি বলতে চাচ্ছ?
1: বলার এরকম মানুষের সম্পর্কে আসলে কোনো তো মানে শেষ থাকতে পারে না, আমরা শুরু করলে তার সমাপ্তি নিশ্চয়ই সম্ভব নয়, কিন্তু যেইটুকু যেইটুকু বিষয়গুলো ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলো আমরা যদি তার সম্পর্কে তুলে ধরি, তবে আমার মনে হয় তার যে আজকের জন্মদিবস তাতে আমরা তাকে সঠিকভাবে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে পারব।
0: যেমন তুমি ধরতেই পারো এই যে পশ্চিমবঙ্গ রাজ্য গঠন এবং অখণ্ড বাংলার যে তীব্র বিরোধিতার পাশাপাশি তিনি বঙ্গভঙ্গের দাবি তুলে আলাদা পশ্চিমবঙ্গ রাজ্য গঠনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তাই কিন্তু আমাদের এই গর্বের রাজ্য পশ্চিমবঙ্গ।
1: একেবারেই, আর তার সাথে রয়ে যায় কিন্তু বাংলা ভাষা, কারণ তিনি যখন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে, তখন প্রথা ভেঙে বাংলা ভাষায় ভাষণ দান করান রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে। উদ্দেশ্য ছিল বঙ্গজাতির আত্মসম্মান পুনরুদ্ধার। যিনি দেশভাগের পরে সদর্পে পণ্ডিত নেহরুকে বলেছিলেন, দেশ যেভাবেই ভাগ হোক না কেন, তিনি কিন্তু চেয়েছিলেন সব সময় যে দেশ একনায়কতন্ত্র যে ভাঙতে গেলে যেটি দরকার, তার জন্য দরকার একটি সংগঠিত বিরোধী শক্তি, যার জন্য আম জনতাকে গণতন্ত্রের একান্তরী পথের নির্দেশ তিনি দিয়েছিলেন।
0: বা আসলে উনি অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং তিনি জওহরলাল নেহরুর আমন্ত্রণে স্বাধীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবেও দায়িত্বভার গ্রহণ করেন। কিন্তু দেখো যে 1950 সালে কিন্তু নেহরুর লিয়াকত চুক্তির প্রতিবাদে কিন্তু তিনি সেই মন্ত্রিসভা থেকেও পদত্যাগ করেন। আসলে তিনি তো, তাঁর প্রচণ্ড আত্মসম্মান ছিল এবং তার একটা নিজস্ব আদর্শ ছিল, সেই আদর্শে তিনি অবিচল ছিলেন এবং 1951 সালে কিন্তু স্বয়ংসেবক সংঘ এর সহায়তায় তিনি ভারতীয় জনসংঘ গঠন করেছিলেন।
1: সত্যি অদ্ভুত, মানে আমরা যখন এই কথাগুলো বলি আমাদের গায়ে কিন্তু কাঁটা দিয়ে ওঠে। আর তারা সেই সময় দাঁড়িয়ে সেই রকমভাবে এই সকল আত্মসম্মান বোধ নিয়ে যে লড়াইটা করে গিয়েছেন, তাতে কিন্তু আপামর বাঙালিকে এক সাহস দিয়ে গিয়েছেন মেরুদণ্ড সোজা করে লড়াই চালিয়ে যাওয়ার।
0: একদম ঠিক বলেছ। তাহলে আবারও চলো তাঁকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে আরও একটি দেশাত্মবোধক গানে চলে যাই।
1: একদমই। ইন্দিরা শিল্পী গোষ্ঠীর পরবর্তী গান আমরা শুনে নেব।

0: আমরা এই সুন্দর গানটির পর আবারও ফিরে এলাম। দেবশ্রী দি, তোমার নিজস্ব কোনো বক্তব্য থাকলে বলতে পারো, কারণ আমার মনে হয় শ্রোতা বন্ধুরা অবশ্যই শোনার জন্য বসে আছেন আজকের এই বিশেষ দিনটি সম্পর্কে। বিশেষ কিছু যদি এমন কথা থাকতে পারে যেটি আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি, তাদের হয়তো অজানা।
1: এবং 1929 সালে কিন্তু তিনি বঙ্গীয় আইনসভার সদস্য হিসেবেও নির্বাচিত হন এবং একটা সময় গিয়ে তিনি অর্থমন্ত্রীর দায়িত্বও পালন করেন। তারপরে তিনি সভাপতির পদেও ছিলেন এবং দেশভাগের আগে তিনি একটি পৃথক প্রস্তাবের মাধ্যমে অখণ্ড বাংলার বদলে বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্য গঠনে এক ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যেটা আমি একটু আগেও বলছিলাম। এবং আমরা আজকে তো তাঁকে নিয়েই কথা বলছি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আর আপনারাও যদি তাঁর সম্পর্কে দু চার কথা বলতে চান অথবা তাঁকে আপনার বক্তব্যের মধ্যে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে চান, তাহলে অবশ্যই আমাদের ফোন নম্বরে এসে ফোন করুন। বলে দাও ফোন নম্বরটা একবার।
0: একেবারেই শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, 9434076705 এই নাম্বারটিতে ফোন করুন। 9434076705 এই নম্বরে আমি অনামিকা এবং দেবশ্রী দিয়ে আজ অপেক্ষা করছি, কিন্তু শ্রোতা বন্ধুরা আপনাদের জন্যই। এবং আজকে আমাদের বিশেষ বিষয় 125তম জন্মজয়ন্তী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের।
1: এবং অনামিকা, 1953 সালে 11ই মে কিন্তু কাশ্মীরে পুলিশ তাকে গ্রেপ্তার করে, এবং সেই বছরই 23শে জুন, যেটা আমরা সদ্য বার করে এলাম, গ্রেপ্তার অবস্থায় শ্রীনগরের জেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 52 বছর বয়সে কিন্তু তাঁর রহস্যজনক মৃত্যু ঘটে।
0: আসলে এই বিষয়ে বলতে হয় যে জীবন অবশ্যই যতটুকুই আমাদের বয়সের সীমা থাক না কিন্তু, কিন্তু আমাদের কর্মের মধ্যে দিয়ে আমাদের জীবন আসলে নির্ধারিত হয়।
1: একদম। আর এই সমস্ত মহান ব্যক্তিরা তাদের কর্মের মধ্যে দিয়ে আমাদের মধ্যে বেঁচে থাকেন আজীবন।
0: আজীবন, একেবারেই। তার সাথে প্রসঙ্গক্রমে বলতেই হয় যে ইন্ডিয়ান ন্যাশনাল রেজিস্ট্রার 1946 ভলিউম 1 প্রকাশিত সংবাদ অনুযায়ী চিত্তরঞ্জন রবীন্দ্রনাথ ভূসুভাষহীন বাংলায় নেতৃস্থানীয়দের মধ্যে একমাত্র বাংলার বাঘের মেজর।

0: সন্তানই ছিলেন যার প্রতিবাদী কণ্ঠ ভারতবর্ষের সর্বত্র প্রতিধ্বনিত হয়ে বলেছিল, বাংলাকে এই সমূহ ধ্বংসের হাত থেকে, এই পরিকল্পিত গণহত্যার নাকপাশ থেকে আপনারা সম্মিলিতভাবে বাঁচান। এই সঙ্গে স্মর্তব্য ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদারের উক্তি যে, সেই ঘোর জাতীয় দুর্দশার দিনে রামমোহন বিদ্যাসাগর বিবেকানন্দের প্রবাদগত প্রগতিশীল বাংলার রেরেসার ভুলুণ্ঠিত ধ্বজা কেউ যদি চেটো ঠুকে তুলে নেবার চেষ্টা করে থাকেন সুভাষচন্দ্র বোসের পর, তিনি কিন্তু ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।
1: ঠিক ঠিক, খুব দুর্দান্ত কিছু তথ্য কিন্তু আমাদের সামনে তুলে ধরলে অনামিকা, আমরা সমৃদ্ধ হলাম। আর এভাবে একটি মানুষ যারা মহান মনীষী তাদের জীবন সম্পর্কে তো পুরোটা আয়ত্ত করা আমাদের সম্ভব কখনোই হয় না, কিন্তু এই স্মৃতিচারণার মধ্যে বিশেষ দিনগুলিতে তাঁরা কিন্তু আমাদের সামনে এভাবেই আসেন, উঠে আসেন, এবং আমরা তাদের থেকে অনেক আত্মবিশ্বাস পাই, সাহস পাই, এগিয়ে চলার মন্ত্র তাঁরা এভাবেই যোগান। চলো আমরা তাহলে পরবর্তী গানে চলে যাই।
0: একেবারেই পরের গানও তাকে স্মরণ করে আরেকটি দেশাত্মবোধক গান, অবশ্যই ইন্দিরা শিল্পগোষ্ঠীর তরফ থেকে।

0: স্মরণ করলাম,
1: ঠিক,
0: আর অদ্ভুতভাবে আজকে তার সাথে মিলে গেল আমাদের গানের যে লিস্ট সেটিও। হয়তো শ্রদ্ধার্ঘ অর্পণের মতনই আমরা তাকে নিবেদন করলাম এই গানগুলি, যদি শেষ মুহূর্তে আমরা অনুষ্ঠানে এসে গিয়েছি, যদি তুমি দু কথা বলো।
1: একদম, ভারতের রাজনৈতিক ইতিহাসের পাতায় কিছু মানুষের নাম কিন্তু সোনার হরফে লেখা থাকে, যারা শুধু নেতা নন, যুগপ্রবর্তক, যাদের জীবন শুধু ব্যক্তিগত উচ্চতার গল্প নয়, সমগ্র জাতির সংগ্রামের মহাকাব্য। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই বিরল ব্যক্তিত্বের মধ্যে একজন, যার নাম উচ্চারণ করলে আজও বুকের ভেতর কোথাও একটা স্পন্দন জেগে ওঠে, আজও মনে হয় যেন কোনো অদৃশ্য শঙ্খধ্বনি বাজে।
0: বাহ, খুব সুন্দর করে কথাগুলো বললে, আর এই মানুষগুলো আমাদের স্মরণে থাকুক, সবসময় আমাদের পথের পাথেও হয়ে থাকুক।
1: একদম,
0: আর এই আশা নিয়ে শ্রোতা বন্ধুরা, আমরা, আমি এবং আমার সাথে দেবশ্রী দি, আমরা দুজনেই আপনাদের থেকে বিদায় গ্রহণ করব, এবং অবশ্যই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আকাশবাণী শিলিগুড়ির সাথে
1: জুড়ে থাকবেন
0: একেবারেই। নমস্কার।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। এখন শুরু হচ্ছে শিক্ষামূলক অনুষ্ঠান বিদ্যার্থীদের জন্য। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজকের বিষয় নবম শ্রেণীর বাংলা। পাঠদান করবেন শিক্ষক মধুসূদন বিশ্বাস এবং সাথে রয়েছেন ছাত্রী সুইটি রায় মণ্ডল এবং সুদেশনা বিশ্বাস আমবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে।
3: প্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রী, আমরা আকাশবাণী শিলিগুড়িতে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে এসেছি আমবাড়ি হাইস্কুল থেকে। আমি মধুসূদন বিশ্বাস, আমার সঙ্গে রয়েছেন আমার দুই ছাত্রী সুইটি রায় মণ্ডল এবং সুদেশনা বিশ্বাস। আমরা আজকে কবি সত্যেন্দ্রনাথ দত্তের আমরা এই কবিতাটা আমরা আলোচনা করব। আমরা শুরু করছি কবি সত্যেন্দ্রনাথ দত্তের আমরা এই কবিতাটা। তো প্রথমেই মূল কবিতাতে যাওয়ার আগে আমরা কবির সম্বন্ধে দু এক কথা বলে নিই। আচ্ছা সুইটি, সত্যেন্দ্রনাথ দত্তের নাম তুমি এর আগে শুনেছো?
4: হ্যাঁ স্যার।
3: কোনো কবিতা তুমি পড়েছিলে?
4: হ্যাঁ স্যার।
3: কোন কবিতা পড়েছো বলতো?
4: পালকির গান।
3: হ্যাঁ, পালকির গান, এছাড়া দূরের পাল্লা, মেথর, উত্তম অধম, বিশেষ করে বাংলাদেশ, এই কবিতাটা কিন্তু একেবারে খুব সুন্দর একটি কবিতা। বাংলার প্রকৃতির কথা খুব সুন্দরভাবে এখানে বলা হয়েছে। এই সত্যেন্দ্রনাথ দত্ত বিংশ শতাব্দীর প্রথম দিকে একজন অন্যতম শ্রেষ্ঠ এবং জনপ্রিয় কবি, সঙ্গে সঙ্গে ছড়াকারও বটে। তিনি অনেক উপন্যাসও লিখেছেন। হ্যাঁ, তার কবিতার বিভিন্নভাবে যে ছন্দের ব্যবহার, অত্যন্ত নিপুণভাবে দক্ষতার সঙ্গে তিনি তার কবিতার ছন্দের ব্যবহার করেছেন। এবং তোমরা শুনলে তোমাদের ভালো লাগবে যে স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবি সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর এই নামে ভূষিত করেছিলেন। 1882 সালের 11 ফেব্রুয়ারি কলকাতার কাছাকাছি নিমতা নামক একটি জায়গা, সেখানে কবি জন্মগ্রহণ করেছিলেন। কবির পিতা রজনীনাথ দত্ত ছিলেন সেই সময়কার একজন বিখ্যাত ব্যবসায়ী। পিতামহ ছিলেন অক্ষয় কুমার দত্ত। আচ্ছা, অক্ষয় কুমার দত্তের নাম তোমরা শুনেছ?
4: হ্যাঁ স্যার।
3: হ্যাঁ, অক্ষয় কুমার দত্ত ছিলেন বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য প্রাবন্ধিক, এবং তিনি তত্ত্ববোধিনী পত্রিকা সেই সময় প্রকাশিত হতো, এই পত্রিকার সম্পাদকও ছিলেন। ছোটোবেলা থেকেই সত্যেন্দ্রনাথ দত্ত কিন্তু খেলাধুলার চাইতে তিনি লেখালেখিতে বেশি আগ্রহ প্রকাশ করতেন, এবং তার প্রথম নেই 1894 সালে স্বর্গতপী গরীয়সী বলে একটি কবিতা প্রকাশিত হয়েছিল। এছাড়া তার প্রথম কাব্যগ্রন্থ সবিতা 1900 সালে প্রকাশিত হয়। এছাড়া অন্য অন্য যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো, যেমন সন্ধিক্ষণ, বেণু ও বীণা, হোমশিখা, তীর্থসলিল, তীর্থরণী ইত্যাদি।

0: আমাদের যে পাঠ্য এই আমরা কবিতাটি, এই কবিতাটি কিন্তু সত্যেন্দ্রনাথ দত্তের কুহু ও কেকা ১৯১২ সালে প্রকাশিত যে কাব্যগ্রন্থ কুহু ও কেকা, সেই কাব্যগ্রন্থের অন্তর্গত। আচ্ছা, সত্যেন্দ্রনাথ দত্তের কাব্য বৈশিষ্ট্য সম্বন্ধে যদি আমরা একটু আলোচনা করি, কী ধরনের তিনি লেখা লিখতেন, কাদের জন্য তিনি লিখতেন? তিনি ছিলেন বিশ্ব মানবতাবাদে বিশ্বাসী এবং মনে প্রাণে তিনি ছিলেন বাঙালি। বাঙাল, বিশেষ করে এই বাংলা ভূমির পল্লী প্রকৃতি, এই এলাকার বাংলার নদীঘাট মাঠ, এখানকার মানুষজন, সমস্ত কিছুকেই নিয়ে তিনি কাব্য লিখেছিলেন। এছাড়া বাঙালির শৌর্য, বীর্য, সাহসিকতা, সভ্যতা, সংস্কৃতি, বিজ্ঞান, সাহিত্য প্রভৃতি বিষয়ে তার যে শ্রদ্ধা, সেটা গভীরভাবে স্মরণীয়। তার কবিতায় একদিকে রয়েছে দেশাত্মবোধ, মানবপ্রেম এবং অবহেলিত অসংখ্য মানুষের কথা ফুটে উঠেছে। ১৯২২ সালের 25শে জুন, মাত্র 40 বছর বয়সে এই মহাকবি তার প্রয়াণ ঘটেছিল। তাহলে আমরা কবি সম্বন্ধে জানলাম, এবার আমরা মূল কবিতায় ফিরে যাই। আমরা আগেই বলেছি যে আজকে আমাদের পাঠ্য সত্যেন্দ্রনাথ দত্তের আমরা এই কবিতাটি। প্রথমেই আমাদের মনে এই প্রশ্ন জাগতে পারে, আচ্ছা এখানে আমরা বলতে কাদের কথা বলা হয়েছে? তোমরা কি কবিতাটা পড়েছ?
1: হ্যাঁ স্যার।
0: আচ্ছা বলো তো, আমরা বলতে এখানে কাদের কথা বলা হয়েছে?
1: বাঙালিদের কথা।
0: হ্যাঁ, শুধু বাঙালিদের কথা তো বলাই হয়েছে, সেই সঙ্গে বাংলার বাঙালির সৌন্দর্যবোধ, পল্লী প্রকৃতি, সেই বাঙালিদের শৌর্য, বীর্য, সাহসিকতা, শিল্প, সংস্কৃতি, বিজ্ঞান, কোনো কিছুই তিনি বাদ রাখেননি। অর্থাৎ বাঙালি এবং বাংলার যে ঐতিহ্য, সেটাকে গভীরভাবে তিনি এখানে তুলে ধরেছেন। আমরা যদি এই কবিতার একেবারে প্রথম দিকেই চলে যাই, দেখো এই কবিতার প্রথমেই কবি কী বলেছেন। মুক্ত বেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে। মুক্ত বেণীর গঙ্গা। আচ্ছা, তোমরা গঙ্গা নদীর নাম শুনেছ?
1: হ্যাঁ স্যার।
0: হ্যাঁ, ভারতবর্ষের একটা অন্যতম প্রধান নদী এবং বাংলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এই নদী। এই সেই নদীকে মুক্তবেণীর গঙ্গা কেন বলা হয়েছে তোমরা কি জানো?
1: হ্যাঁ স্যার।
0: হ্যাঁ, এই প্রসঙ্গে একটা পৌরাণিক একটা কাহিনী আছে। অর্থাৎ এই পুরাণকালে সগর রাজা বলে একজন রাজা ছিলেন। সেই সগর রাজার 60,000 পুত্র ছিল। সগরমুনি একসময় কী করেছিলেন না, তিনি একটা অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন এবং সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটি হারিয়ে গিয়েছিল। সগর রাজার 60,000 পুত্র সেই অশ্বমেধের ঘোড়া অন্বেষণ করবার জন্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেন এবং খুঁজতে খুঁজতে তারা কোথায় চলে আসলেন, না কপিল মুনির আশ্রমে চলে আসলেন। আমরা পরবর্তীকালে কপিল মুনি সম্বন্ধে জানব। এই কপিল মুনির আশ্রমে আসলেন এবং তাদের মনে এই সন্দেহ দানা বাঁধল যে সম্ভবত কপিল মুনি তাদের অশ্বমেধের এই ঘোড়াটি চুরি করেছেন। অন্তর্যামী কপিল মুনি সেটা বুঝতে পারলেন এবং বুঝতে পারবার সঙ্গে সঙ্গেই তিনি সগর রাজার পুত্রদের উদ্দেশ্যে অভিশাপ দিলেন এবং সেই অভিশাপেই সগর মুনির 60,000 পুত্রের মৃত্যু হলো। এবারে দেখো, 60,000 পুত্রের মৃত্যু হওয়ার পরে অত্যন্ত দুঃখ বেদনা নিয়ে সগররাজ মুনির কাছে চলে আসলেন এবং তাদের পুত্রদের প্রাণ ভিক্ষা করলেন। কিন্তু মুনিবর তাকে বললেন যে অভিশাপ আমি একবার দিয়েছি, সেই অভিশাপ আর ফিরিয়ে নেওয়ার নয়, কিন্তু তোমার বংশে যদি কোনো সুপুত্র কোনোদিন জন্মগ্রহণ করে এবং সে যদি স্বর্গ থেকে যদি গঙ্গাকে নিয়ে আসতে পারে, তার পবিত্র বাড়িধারায় তোমার পুত্রদের জীবন ফিরে পেতে পারে এবং তোমাদের ভালো লাগবে শুনলে, সেই বংশেই ভগীরথ বলে একজন জন্মগ্রহণ করেছিলেন। ভগীরথ তার কঠোর তপস্যার বলে তিনি গঙ্গাকে মর্ত্যে আনতে সমর্থ হয়েছিলেন। অর্থাৎ যে গঙ্গা দেবাদিদেব মহাদেবের জটাজালে আবদ্ধ ছিল, হ্যাঁ, সেই গঙ্গাকে তিনি সেখান থেকে মুক্ত করে ধরাধামে নিয়ে আসলেন, সঙ্গে সঙ্গে তার পূর্বপুরুষরা সেখান থেকে মুক্ত হলো। এই জন্য গঙ্গাকে মুক্তবেণীর সঙ্গে তুলনা করা হয়েছে। মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙে, কী বিতরণ করছে? না মুক্তি বিতরণ করছে। কাদের মুক্তি বিতরণ করছে? না পাপী তাপী অসংখ্য মানুষ, যারা ধর্মপ্রাণ মানুষ, তারা মনে করে গঙ্গার জলে একবার স্নান করতে পারলে তার সমস্ত পাপ ধুয়ে যাবে। অর্থাৎ সেই গঙ্গা যেন সেই কাজটি, যেন সেই পুণ্য কাজটি যেন করে যাচ্ছে, আর আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে। আমরা বাঙালি কতটা ভাগ্যবান যে যে বঙ্গভূমিকে একটা তীর্থক্ষেত্রের সঙ্গে তুলনা করা হয়েছে, যে বঙ্গভূমিতে একটা তীর্থের সমান, সেই বঙ্গভূমিতে আমরা জন্মগ্রহণ করতে

0: পেরেছি। হ্যাঁ, সেই বঙ্গভূমি যেন তার সন্তানের উদ্দেশ্যে সবসময় বরদান করছে, হ্যাঁ, তাকে যেন মুক্ত করবার জন্য সে সবসময় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এই জন্য বলা হয়েছে বরদ বঙ্গে, বরদাত্রী বঙ্গ মানে বাংলা। বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুকমালা, ভালে কাঞ্চন সিংহ মুকুট, কিরণে ভুবনালা। এবার দেখো এই যে পরের দুটো লাইন, এই পরের দুটো লাইনে বাংলার প্রকৃতির যে অপরূপ শোভা, সেই শোভা বর্ণনা করা হয়েছে। এবং এখানে অবিভক্ত বঙ্গদেশের কথা বলা হয়েছে। অবিভক্ত বঙ্গদেশের সেই সময় যদি বলা যায় যে আমাদের সিলেট বা নোয়াখালী এই সমস্ত এলাকায় প্রচুর পরিমাণে কমলার চাষ হতো এবং তার ফুল এর কথা বলা হয়েছে। আর ডান দিকে ছোটনাগপুর মালভূমি এলাকা, বিশেষ করে ধরো আমাদের পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত এলাকায় এই সময় মহু আর ফুল পাওয়া যায়, তার কথা বলা হয়েছে। এবং দেখো ভালে কাঞ্চন সিংহ মুকুট, বঙ্গভূমি আমাদের মায়ের মতো, তার ভাল মানে কপাল, তার কপালে কী শোভা পাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা সিংহ, সেটা জন্য একটা বড় একটা টিপের মতো, মায়েরা যেমন টিপ পরে সেটা মানে টিপের মতো শোভা পাচ্ছে। তার রংটা কীরকম না কাঞ্চনজঙ্ঘা সিংহের, বরফাবৃত কাঞ্চনজঙ্ঘার সিংহে যখন সূর্যের আলো পড়ে তার আভাটা হয় একদম রক্তিম আভা, সেটা যেন মনে হচ্ছে বঙ্গভূমির কপালে একটা টিপের মতো রয়েছে এবং তার কিরণে গোটা ভুবন, ভুবন মানে পৃথিবী, গোটা পৃথিবী যেন আলোকিত হয়ে রয়েছে। আর কোল ভরা যার কনক ধান্য, বুক ভরা স্নেহ। তোমরা জানো বাংলা ভূমি এমন একটি সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলা প্রকৃতি, যে বাংলার বুকে অনেক কবি একটা জায়গায় বলেছেন যে ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাছ আছে সে দেশ সকল দেশের সেরা, তাই না? এই যে দেখো সুজলা সুফলা বঙ্গভূমি, তার যে কনক সোনার ধান, তার যে বুক ভরা স্নেহ, কবি আরেক জায়গায় বলেছেন অন্য এক কবি যে ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমায় ধরি। অর্থাৎ বাংলা মায়ের স্নেহ, বুক ভরা তার স্নেহ, সন্তানকে যেন সে বুক ভরা স্নেহ মমতা দিয়ে সে আগলে ধরেছে। আর চরণে পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ, বঙ্গভূমি বাংলা মায়ের গোটা শরীরে যেন পদ্ম অতসী অপরাজিতা এই সমস্ত ফুল দিয়ে যেন তার গোটা শরীরকে যে সে সুন্দর করে সাজিয়ে তুলেছে। সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে। আবার দেখো এই বাংলা ভূমির একেবারে দক্ষিণ দিকে বঙ্গোপসাগর প্রবাহিত হয়েছে তোমরা জানো, এবং সেই বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গ প্রত্যেক মুহূর্তে যেন বাংলা মায়ের চরণ দুখানি সুন্দর করে ধুয়ে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং সাগর যেন এই বাংলা মায়ের তার প্রত্যেকটি তরঙ্গে একটা করে এক ঢেউ উঠছে এবং একটা করে ঢেউ ভাঙছে, সে প্রত্যেকটা তরঙ্গের মধ্যে যেন সে বাংলা মায়ের চরণ বন্দনা করছে। আর আমরা বাঙালি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে আমরা বসবাস করছি বলে আমরা যেন নিজেকে ধন্য মনে করছি। আচ্ছা সুদেশনা, বুঝতে পেরেছো?
1: না স্যার। স্যার, বাঞ্ছিত ভূমি বঙ্গে বলতে কি বোঝানো হয়েছে?
0: বাহ, সুন্দর কথা বলেছ। এখানে দেখো বাঞ্ছিত ভূমি বলতে সেই বঙ্গভূমিকেই বলা হয়েছে। বাঞ্ছিত কথাটার মানে হচ্ছে অভিলাষ, ইচ্ছা প্রকাশ করা। সমগ্র পৃথিবীর মানুষ বাংলা রূপ রস সৌন্দর্য তার স্নেহ মমতা, সুজলা সুফলা শস্য শ্যামলা তার প্রাকৃতিক সৌন্দর্য, এগুলোকে উপভোগ করবার জন্য বাংলা ভূমিতে ছুটে আসে এবং এই বাংলা ভূমিতে জন্মগ্রহণ করবার জন্য তাদের প্রাণ যেন সবসময় ব্যাকুল হয়ে ওঠে। আর আমরা বাঙালি না চাইতেই সেই বাংলা ভূমিতে বসবাস করতে পেরেছি, এই জন্যই বাংলা ভূমিকে বলা হয়েছে বাঞ্ছিত ভূমি, অর্থাৎ সবাই যে ভূমিতে বসবাস করবার ইচ্ছা প্রকাশ করে এই জন্যই বাংলা ভূমিকে বলা হয়েছে বাঞ্ছিত ভূমি। বুঝতে পেরেছো এবার? আচ্ছা এবার দেখো, এবার আমরা তার পরের প্যারাতে চলে যাচ্ছি। এখানে কি বলেছে, বঙ্গ প্রকৃতির যে প্রাকৃতিক সৌন্দর্য বা তার যে অরণ্য প্রকৃতি, গভীর বন একদিকে রয়েছে, তার উত্তরে রয়েছে সুবিস্তৃত হিমালয় পর্বতমালা, একদিকে দক্ষিণ দিকে রয়েছে সুন্দরবনের ঘন বন, হ্যাঁ, তার যে শোভা বা তার যে ভয় ভীতি আমাদের মধ্যে কাজ করে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। দেখো কি বলেছে, বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি। অর্থাৎ তোমরা জানো যে বাংলাদেশে বাংলার অবিভক্ত বাংলার দক্ষিণ প্রান্তে কি রয়েছে, কোন অরণ্য রয়েছে?
1: সুন্দরবন।
0: হ্যাঁ সুন্দরবন। আচ্ছা বলো তো সুন্দরবন কি জন্য বিখ্যাত?
1: রয়্যাল বেঙ্গল টাইগার।
0: হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার। আবার দেখো সেই সুন্দরবনের যে যারা অধিবাসী, সেই অধিবাসীদের প্রধান জীবিকা কি? মৎস্য শিকার এবং বনের থেকে মধু সংগ্রহ করা, তাই না? এই যে মৎস্য শিকার এবং মধু সংগ্রহ করতে গিয়ে প্রত্যেক মুহূর্তে তাদের বাঘেদের সঙ্গে লড়াই করতে হচ্ছে।

0: প্রত্যেক মুহূর্তে জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা, তবু কি বাঙালিরা সেই বাঘের ভয়ে কখনো পিছিয়ে এসেছে?
1: না স্যার,
0: না আসেনি। এই জন্য বলেছে বাঘের সঙ্গে যুদ্ধ করে আমরা এখনো বেঁচে আছি, আমরা মরে যাইনি। আবার আমরা হেলায় নাগেরে খেলাই, নাগেরই মাথায় নাচি। আচ্ছা নাক মানে কি বলো তো সুইজি? হ্যাঁ সাপ। বঙ্গভূমির যে অরণ্য প্রকৃতি, তার যে ঘন জঙ্গল, সর্বত্র সাপ আমরা দেখতে পাচ্ছি, তাই না? এবং যারা আমরা উত্তরবঙ্গে বিশেষ করে বসবাস করি, দেখো আমরাও কিন্তু প্রকৃতির বিভিন্ন হিংস্র জন্তু জানোয়ারের সঙ্গে প্রত্যেক মুহূর্তে আমাদেরও যুদ্ধ করতে হচ্ছে। দেখো আমাদের স্কুলটা হচ্ছে ঘোষপুকুর এই সমস্ত এলাকায়, এখানে চা বাগানে আমরা বারবার দেখতে পাচ্ছি চিতাবাঘ বেরিয়ে আসছে, তার সঙ্গে আমাদের লড়াই করতে হচ্ছে। বা কখনো বন থেকে হাতি বেরিয়ে আসছে, তার সঙ্গে আমাদের লড়াই করতে হচ্ছে। সাপ তো আমরা যত্রতত্র দেখতে পাচ্ছি, আমাদের বাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে আমরা সাপ দেখতে পাচ্ছি। এই বিভিন্ন বিষধর সাপের আক্রমণে অনেকের হয়তো প্রাণও চলে যাচ্ছে, কিন্তু সেই বিষধর সাপের ভয়ে কি বাঙালিরা কখনো গুটিয়ে থেকেছে, চুপচাপ বসে থেকেছে? না, সেই সাপকে আমরা পোষ মানিয়েছি। শুধু পোষ মানিয়েছি তাই নয়, সেই সাপের মাথায় যেন আমরা নাচছি, তাই না? আবার দেখো পরের যে দুটো লাইন, সেই দুটো লাইনের মধ্যে বাঙালিদের যে অতীত ঐতিহ্য, তার গৌরব, সেই গৌরব গাথা যেন বর্ণনা করা হয়েছে। কি বলেছে? আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে দশানঞ্জয় রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে। আমাদের যে সৈন্যবাহিনী, সেই সৈন্যবাহিনী কার সঙ্গে যুদ্ধ করেছে? না, শ্রীরামচন্দ্রের প্রপিতামহ রঘুর সঙ্গে, বাঙালি জাতি কৃতিত্বের সঙ্গে যুদ্ধ করেছে। এবং শুধু যুদ্ধ করেছে তাই নয়, এই যুদ্ধে জয়ী হয়েছে বাঙালিরা। আবার দেখো কিভাবে যুদ্ধ করেছে, না সজ্জিত চতুরঙ্গে। আচ্ছা চতুরঙ্গ মানে তোমরা জানো? চতুরঙ্গ বলতে কি বোঝো? আর চতুরঙ্গ কথাটির অর্থ হচ্ছে, এখন দেখো যে বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ হচ্ছে, সেখানে বোমা বন্দুক এই সব ক্ষেপণাস্ত্র এই সমস্ত দিয়ে যুদ্ধ হচ্ছে। আগে কি এই সমস্ত জিনিস ছিল বলো তোমরা?
1: না,
0: এগুলো ছিল না। আগে কিভাবে যুদ্ধ হতো? না, আগে কেউ হাতির পিঠে যুদ্ধ করতো, কেউ ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করতে যেত, কেউ রথে চড়ে যুদ্ধ করতো, আবার কেউ পায়ে হেঁটে যুদ্ধ করতে যেত। এই যে চার ধরনের সৈন্য, হস্তি বাহিনী, অশ্বারোহী, রথারোহী এবং পদাতিক, এই চার ধরনের বাহিনীকে একসঙ্গে বলা হয় চতুরঙ্গ। তাহলে চতুরঙ্গ কথাটির অর্থ বুঝতে পারলে?
1: হ্যাঁ স্যার।
0: চতুরঙ্গ কথাটির অর্থ হচ্ছে তাহলে চার ধরনের বাহিনীর একত্র সমাবেশ। আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহল নামে রেখে গেছে নিঃশৌর্যের পরিচয়। আমাদের ঘরের ছেলে বিজয় সিংহ, এই বিজয় সিংহ সম্বন্ধে যদি একটু বলি, হ্যাঁ, এই বিজয় সিংহ এক সময়ে ভারত মহাসাগর পাড়ি দিয়ে তিনি সিংহ অর্থাৎ লঙ্কাভূমিতে উপস্থিত হয়েছিলেন, এবং ধীরে ধীরে সেখানে তিনি অনেক সৈন্য সামন্ত আস্তে আস্তে সংগ্রহ করে সেই লঙ্কার রাজাদের সঙ্গে তার যুদ্ধ হয়েছিল। এবং শুধু যুদ্ধ নয়, সেই যুদ্ধে তিনি গৌরবের সঙ্গে বিজয়ী হয়েছিলেন এবং নিজের নাম অনুসারে সেই দেশের নাম রেখেছিলেন সিংহল। অর্থাৎ এই যে বিজয় সিংহের সিংহল অভিযান এবং সিংহল শ্রীলঙ্কাকে জয় করে নিজের নামে সিংহল রাষ্ট্রের নাম রাখা, এটাতে কিন্তু বাঙালিদের যে গৌরব, তাদের যে অতীত ঐতিহ্য, সেই কথাই কিন্তু ইঙ্গিত করছে। আবার দেখো, এক হাতে মোরা মগেরে রুখেছি মোগলের, আর হাতে চাঁদ প্রতাপের হুকুমে হটিতে হয়েছে দিল্লিনাতে। আমরা বাঙালিরা বিভিন্ন সময়ে আমাদের এই বাংলাদেশে বিভিন্ন অত্যাচারী শাসক, বিভিন্ন লুণ্ঠনকারী শাসকেরা বিভিন্ন সময় এসেছিলেন এবং আমাদের বাংলাকে সুজলা সুফলা শস্য শ্যামলা বঙ্গভূমির উপরে তাদের অত্যাচার চালিয়েছেন, লুণ্ঠন চালিয়েছেন। কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে কিন্তু প্রতিহতও করেছি। যেমন তাদের মধ্যে একটি শক্তি হচ্ছে মগ। এই মগরা কারা? না, মগরা হচ্ছেন মূলত আরাকানের অধিবাসী। এরা হচ্ছে একটা দুর্ধর্ষ জাতি, লুণ্ঠন লুটতরাস এই সমস্তই তাদের কাজ। হ্যাঁ, এরা বিশেষ করে বাংলাদেশের অবিভক্ত বাংলার খুলনা, নোয়াখালী, সুন্দরবন এই এলাকায় তারা জলপথে আসতেন এবং লুটপাট করতেন, একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছিলেন। অর্থাৎ এই মগদেরকে কিন্তু আমরা শক্ত হাতে মোকাবিলা করতে পেরেছি। আবার মোগলরা, যারা সেই সময়, তোমরা যেন মুঘল সাম্রাজ্যের কথা পড়েছ, বাবর থেকে আকবর থেকে শুরু করে একদম আওরঙ্গজেব পর্যন্ত তাদের কথা তোমরা পড়েছ, মুঘল সম্রাট দীর্ঘকাল ধরে মুঘল সম্রাটরা দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। আমাদের সেই সময়কার চাঁদ রায় এবং প্রতাপ রায়, এরা বাংলার বারো ভূঁইয়াদের নাম শুনেছো তোমরা? সেই চাঁদ রায় এবং প্রতাপ রায় বিখ্যাত বারো ভূঁইয়াদের মধ্যে অন্যতম। এবং চাঁদ রায়ের ভাই হচ্ছে তোমার কেদার রায়। চাঁদ রায় ঢাকা জেলার

0: এর মধ্যেও কিন্তু বাঙালিদের শৌর্য বীর্য এবং তাদের যে পরাক্রম, সেই পরাক্রমের কথা কিন্তু তারা রচনা করেছিলেন। এই অর্থে আমরা বাঙালিরা তাদেরকে নিয়ে অত্যন্ত গর্ববোধ করতে পারি, তাই কিনা বলো? আমাদের পূর্বপুরুষরা এত বড় বড় কাজ করেছেন, তার উত্তরসূরি হিসাবে আমরা নিশ্চয়ই গর্ববোধ করতে পারি। এবার দেখো, আচ্ছা এই জায়গাটা তো তোমরা বুঝতে পেরেছো তো?
1: না স্যার।
0: তো কোন জায়গাটি বলো, বুঝতে পারোনি?
1: স্যার এখানে দিল্লিনাথ বলতে কাদের কথা বললা হয়েছে?
0: হ্যাঁ, দিল্লিনাথ বলতে যে সময় বাংলাতে বারো ভূঁইয়াদের শাসন চলছে, সেই সময় দিল্লির যারা অধীশ্বর ছিলেন, বিশেষ করে সেই সময় আকবর এবং জাহাঙ্গীর মুঘল সম্রাট, তাদের রাজত্ব চলছিল, তাদের কথাই বলা হয়েছে। অর্থাৎ সেই দিল্লিনাথেরই অধীনতা কিন্তু স্বীকার করতে চাননি বারো ভূঁইয়াদের অন্যতম রাজা চাঁদ রায় এবং প্রতাপ রায়। বুঝতে পেরেছো দিল্লিনাথ বলতে?
1: হ্যাঁ স্যার।
0: আচ্ছা এবার দেখো, তারপরের প্যারাতে আমরা চলে যাচ্ছি। কি বলেছে এই প্যারাতে? জ্ঞানের নিধান আদি বিদ্যান কপিল সাংখ্যকার। জ্ঞানের নিধান, আচ্ছা নিধান কথাটির অর্থ কি জানো তোমরা?
2: আধার।
0: হ্যাঁ, নিধান কথাটার মানে হচ্ছে আধার, অর্থাৎ যেখানে কোনো কিছু রাখা হয়। এখানে কিসের আধার? না জ্ঞানের আধার। এবং আদি বিদ্যান, আদি বিদ্যান মানে অত্যন্ত প্রাচীনকালে, সেই পুরাকালে, ঠিক আছে? কপিল সাংখ্যকার, কপিল সাংখ্যকার, অর্থাৎ কপিল বলতে এখানে ওই কপিল মুনির কথা বলা হয়েছে। এবং এই কপিল মুনি তিনি সাংখ্য দর্শন রচনা করেছিলেন। সাংখ্য দর্শন এর মধ্যে কি আছে? না, এই যে বেদ আমাদের, সেই বেদের যে ব্যাখ্যা, সেই বেদের ব্যাখ্যা কিন্তু সাংখ্য, এই সাংখ্য দর্শনের মধ্যে খুব সুন্দরভাবে তিনি সেখানে ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, এবং আমাদের ছয় ধরনের দর্শনের কথা বলা হয়েছে পুরাণে, তার মধ্যে সাংখ্য দর্শন, ন্যায় দর্শন, যোগ দর্শন, বৈশেষিক, মীমাংসা এবং বেদান্ত, এই ছয় ধরনের দর্শনের কথা বলা হয়েছে।
1: এখানে কপিল মুনিকে আদি বিদ্যান বলা হয়েছে কেন?
0: আদি বিদ্যান বলা হয়েছে অত্যন্ত পুরাতন কালে, অর্থাৎ প্রথম দিকে তিনি বিদ্যান অর্থাৎ পণ্ডিত ব্যক্তি ছিলেন বলে। আদি কথাটির অর্থ কি বলতো? আদি মানে একেবারে পুরাতন, প্রাচীন, বুঝতে পেরেছো? এজন্যই তাকে আদি বিদ্যান বলা হয়েছে। এবং বিদ্যান মানে তো তোমরা জানোই, বিদ্যান মানে অত্যন্ত পণ্ডিত লোক। হ্যাঁ, এবং কি করেছেন? জ্ঞানের নিধান আদি বিদ্যান কপিল সাংখ্যকার, এই বাংলার মাটিতে গাতিল সূত্রে হীরক হার। হীরক হার, হীরা, হীরার তৈরি হার যেরকম অত্যন্ত মূল্যবান, সেরকম করে সাংখ্য দর্শন রচনা করে তিনি যেন সেরকম একটি মহামূল্যবান কাজ করেছেন, সেরকম একটি সুন্দর কাজ তিনি আমাদের উপহার দিয়েছেন। এই জন্যই বলা হয়েছে যে এই বাংলার মাটিতে গাতিল, গাথিল সূত্রে, সুতো দিয়ে যেন হীরার হার গেঁথেছেন তিনি সাংখ্য দর্শন রচনা করার মধ্য দিয়ে। আবার দেখো, বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর। বাঙালি অতীশ, বাঙালি অতীশ মানে এখানে অতীশ দীপঙ্করের কথা বলা হয়েছে। অতীশ দীপঙ্করের নাম শুনেছো তোমরা?
2: হ্যাঁ স্যার।
0: অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান 980 খ্রিস্টাব্দে ঢাকার কাছে বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, তিনি একজন বৌদ্ধ মহাযান সম্প্রদায়ের ভিক্ষু ছিলেন। তিব্বতী ভাষায় তিনি অনেক মূল্যবান গ্রন্থ রচনা করেছিলেন। তিনি বিক্রমশীল বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ ছিলেন। তিব্বতের রাজাদের অনুরোধে তিনি তিব্বত ভ্রমণ করেছিলেন, এবং সেখানে শুধু ভ্রমণ করা নয়, সেখানে তিনি বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসারের কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। এই বাঙালি অতীশ, তিনিও তো একজন বাঙালি ছিলেন, তাহলে বাঙালি হিসাবে আমাদের গর্ববোধ করবার কথা কিনা বলো?
2: হ্যাঁ স্যার।
0: হ্যাঁ, তাহলে সেই কবে সেই অতীশ দীপঙ্কর, সেই মানে যে তুষারাবৃত ভয়ঙ্কর হিমালয় সহজ পথে সহজে যাওয়া যায় না, সেই দুর্গম গিরি অতিক্রম করে তিব্বতে পৌঁছে গিয়েছিলেন, এবং শুধু পৌঁছনো নয়, জ্বালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর। সেখানে কিসের দ্বীপ জ্বেলেছিলেন? না জ্ঞানের দ্বীপ, জ্ঞানের আলো তিনি জ্বেলেছিলেন। কোথায় জ্বেলেছিলেন? না সেই তিব্বতের মানুষদের মধ্যে তিনি জ্ঞানের আলো তিনি বিস্তার করেছিলেন। এবারে দেখো, কিশোর বয়সে পক্ষধরের পক্ষ সাতন করি, বাঙালির ছেড়ে ফিরে এলো দেশে যশের মুকুট পরি। প্রত্যেকটাই লাইনের, এই কবিতার প্রত্যেকটি লাইনের মধ্যেই বাঙালিদের এই বিজয়গাথা, বাঙালিদের গৌরব, বাঙালিদের ঐতিহ্যের কথাই কিন্তু বারবার করে বলা হয়েছে। এখানে আরও একজন বাঙালির কথা বলা হলো, কিশোর বয়সে, অত্যন্ত কম বয়সে, এখানে বলা হয়েছে তোমার শ্রী চৈতন্যদেবের সমসাময়িক রঘুনাথ মিশ্র বলে একজন ছিলেন। এই রঘুনাথ মিশ্র কিন্তু অত্যন্ত পণ্ডিত ব্যক্তি ছিলেন। রঘুনাথ মিশ্র সেই সময় মিথিলার আর একজন নৈয়ায়িক ছিলেন, পক্ষধর মিশ্র। পক্ষধর মিশ্র অত্যন্ত ন্যায়শাস্ত্রে অত্যন্ত পণ্ডিত ছিলেন, এবং তর্কবিদ্যায় কেউ তাকে হারাতে পারত না। এই পক্ষধর মিশ্রকে

0: আমাদের অত্যন্ত কম বয়সে রঘুনাথ মিশ্র তর্কযুদ্ধে পরাজিত করেছিলেন। এবং শুধু পরাজিত করাই নয়, পক্ষধর মিশ্রের যে অহংকার, তার যে একটা প্রবল একটা অহংকার, সেই অহংকারকে চূর্ণ করেছিলেন। হ্যাঁ, এবং পণ্ডিত পক্ষধর মিশ্রকে তর্কে পরাজিত করে তার অহংকারকে ধুলায় মিশিয়ে দেওয়াকেই এখানে পক্ষধরের পক্ষ সাতন বলা হয়েছে। পক্ষ সাতন মানে না তার পাখনা যেন কেটে দেওয়া হয়েছে, তাই না? কিসের পাখা? না তার অহংকারের পাখা। হ্যাঁ, কে এটা করেছে? পক্ষ সাতন কে করলো? রঘুনাথ মিশ্র, তাই না? কার পক্ষ সাতন করলো?
1: পক্ষধরে,
0: পক্ষধরে। তাহলে কি হলো? আমরা এখানে আরও এক বাঙালির কথা বললাম, পক্ষধর মিশ্রের পক্ষ সাধন করেছিলেন, রঘুনাথ মিশ্রের কথা বলা হলো, তোমরা শুনলে। এবারে দেখো, বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরি। বারবার কিন্তু এই বাংলা কবিতার মধ্যে, আমরা এই কবিতার মধ্যে বাঙালিদেরই বিজয় গাথা বলা, এখানে কি অন্য কারো কথা বলা হয়েছে বলো?
1: না,
0: শুধু বাঙালিদের গৌরব, তার বিজয় গাথার কথাই কিন্তু এই কবিতায় বারবার করে এসেছে। বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরি। যশ মানে কি? যশ মানে খ্যাতি, গৌরব। কিসের মুকুট পরে এসেছে? না, যশের গৌরব। বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকনদে। এখানে দেখো, বাংলার রবি, রবি মানে কে?
1: সূর্য,
0: সূর্য। আবার আর এক রবি হচ্ছে বাংলার রবি, রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে রবীন্দ্রনাথের পদচারণা ঘটেনি, তাই না? এবং জয়দেব, এই জয়দেবের নাম শুনেছ? কবি জয়দেবের নাম?
1: হ্যাঁ স্যার।
0: এই জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি। তিনি সংস্কৃত ভাষায় রাধাকৃষ্ণের যে প্রেমলীলা, সেই বিষয়ে গীতগোবিন্দ কাব্য রচনা করেছিলেন। তা এবং তার কাঞ্চন কোকনদে, অর্থাৎ সোনার মতো অমূল্য যে লাল রঙের পদ্ম, কাঞ্চন কোকনদ কথাটির অর্থ এখানে সংস্কৃত ভাষার গুরুত্ব এবং তার সৌন্দর্য বোঝানোর জন্যই কিন্তু কাঞ্চন কোকনদ এই কথাটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এখানে কবি জয়দেবের তার যে কাব্য সাধনা, তার যে গীতগোবিন্দ কাব্য, তার যে শ্রেষ্ঠত্ব, এই শ্রেষ্ঠত্বের কথা বলতে গিয়ে কিন্তু কবি এই কথাগুলি বললেন। আবার দেখো, পরের স্তবকে যদি আমরা যাই, এই স্তবকেও কিন্তু বাঙালিরা যে শিল্প কলা, বিভিন্ন ধরনের স্থাপত্য নির্মাণ, এই সমস্ত ক্ষেত্রেও বাঙালিরা যে পিছিয়েও ছিল না, শিল্প স্থাপত্য চিত্রকলার ক্ষেত্রেও বাঙালিরা যে যথেষ্ট গৌরবের পরিচয় দিয়েছিল, এই পরের স্তবকে কিন্তু আমরা সেটা দেখতে পাবো। কি বলেছে এখানে দেখো, স্থপতি মোদের স্থাপনা করেছে বর ভূধরের কীর্তি। আমাদের স্থপতি কি করেছে? না, স্থাপনা করেছে, অর্থাৎ তৈরি সৃষ্টি করেছে। কি সৃষ্টি করেছে? বর ভূধরের যে ভিত্তি সেটা স্থাপন করেছে। তোমরা বরভূধর সম্বন্ধে তোমরা জানো কিছু? আচ্ছা, এখানে বরভূধর বলতে বলা হয়েছে অষ্টম নবম শতকে দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়াতে যে শৈলেন্দ্র বংশের রাজারা, সেই রাজাদের আমলে বরভূধরের বৌদ্ধস্তূপটি কিন্তু নির্মিত হয়েছিল। অর্থাৎ এই যে বৌদ্ধস্তূপটি নির্মিত হলো, তার যে কারুকার্য, সেই কারুকার্য সৃষ্টিতে, তার যে শিল্পকলা, সেই শিল্পকলা সৃষ্টিতে বাঙালিদের যে গৌরব, তাদের যে ঐতিহ্য, তাদের যে নৈপুণ্যতা, সেই নৈপুণ্যতার কথাই কিন্তু এখানে সুন্দরভাবে ব্যক্ত করা হয়েছে। এবং দেখো, শ্যাম কম্বোজে ওঙ্কার ধাম। ওঙ্কার ধাম কি? ওঙ্কার ধাম হচ্ছে এখানে অক্ষরধাম বা ওঙ্কার ধাম এর যে বিষ্ণু মন্দির, সেই বিষ্ণু মন্দিরের কথা বলা হয়েছে। এটাও কিন্তু দ্বাদশ শতকে যে কম্বোজে দ্বিতীয় সূর্যসেন বংশের রাজত্বকালে এটা কিন্তু তৈরি হয়েছিল। এবং এই দুটি মন্দিরেই পাল ও সেন যুগের স্থাপত্যকলা অত্যন্ত একটা ইতিবাচক দিক, তারা স্থাপত্যকলা এবং চিত্রকলার দিক থেকে কতটা উন্নত ছিল সেই দিকের কিন্তু দিকে আমাদের ইঙ্গিত করেছে। আবার দেখো, ধ্যানের ধ্যানে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর। কারা ভাস্কর? না, বিটপাল এবং ধীমান, পাল যুগের অত্যন্ত দুজন বিখ্যাত চিত্রকর। হ্যাঁ, ধীমান এবং বিটপাল, তাদের নাম শুনেছ? হ্যাঁ, তারা তাদের স্থাপত্যের মধ্যে দিয়ে, চিত্রকলার মধ্য দিয়ে তাদের জন্য কীর্তিকে অবিনশ্বর করে রেখেছে। অবিনশ্বর কথাটির অর্থ হচ্ছে যা নশ্বর নয়, যা অত্যন্ত চিরকাল ধরে যেটা থেকে যায়। আচ্ছা, আবার দেখো তারপরে লাইনগুলোতে কি বলেছে। আমাদেরই পর আমাদেরই কোনো সুপটু পটুয়া লীলায়িত তুলিকায় আমাদের পট অক্ষয় করে রেখেছে অজন্তায়। তোমরা অজন্তা ইলোরার গুহা চিত্রের নাম শুনেছ?
1: হ্যাঁ স্যার।
0: আমাদেরই পূর্বপুরুষেরা যেন সেই অজন্তা এবং ইলোরার যে গুহাচিত্র, সেই গুহাচিত্র নির্মাণেও তারা যেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর তাহলে আমরা আজকে এখানেই শেষ করলাম। হ্যাঁ।

0: আগামীতে আবার আগামী ক্লাসে আমরা আলোচনা করব কবিতার বাকি অংশটুকু। তোমরা ভালো থাকবে, সবাই তোমরা ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।
1: থ্যাংক ইউ স্যার।
2: এতক্ষণ শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান বিদ্যার্থীদের জন্য। আজকের বিষয় ছিল নবম শ্রেণীর বাংলা। পাঠদান করলেন শিক্ষক মধুসূদন বিশ্বাস এবং সঙ্গে ছিলেন ছাত্রী সুইটি রায় মণ্ডল এবং সুদেশনা বিশ্বাস আমবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে। আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে আজকের কথায় সুরে অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রিয় দ্বিপ্রাহরিক অনুষ্ঠান কথায় সুরে নিয়ে আমরা প্রত্যহ হাজির হয়ে যাই ঠিক একই সময়ে। এই যে কথা এবং সুরের মেলবন্ধনে আমরা এক অদ্ভুত সময় যাপন করি এই দ্বিপ্রহরে, ঠিক সেই সময়ে এই যে তপ্ত গরম তার সাথে জুড়ে যায় যখন হালকা মেঘ, তখন সত্যিই মনের মধ্যে এক প্রশান্তি আসে, বিশ্বাস আসে যে এই যে তপ্ততা, এই যে রুক্ষতা, তার পরবর্তীতেই ঝরে পড়বে এক অদ্ভুত বর্ষণ ধারা যা আমাদের জীবনে শান্তি নিয়ে আসবে। কোথাও আমাদের জীবনও ঠিক একই রকম, এই যে উত্থান এবং পতন, এই যে কখনো রুক্ষতা, কখনো রয়েছে বর্ষণের ধারার মতো আনন্দের সমারোহ, সব মিলেই তো আমাদের বাঁচতে হয়। আর তার সাথে রয়ে যায় সুর। সুর ছাড়া আমরা সবাই বড্ড বেসুরো হয়ে যাই। জীবন ছন্দে না চললে কোনো দিনই তা সঠিকভাবে চলতে পারে না। ছন্দ পতন হলেই কিন্তু হয়ে যায় সব একেবারেই গোলমেলে। আজকের এই যে বিশেষ দিন, আজকের দিনের মাহাত্ম্য কিন্তু একেবারেই অন্যরকম। আজকে আমরা সকাল থেকেই যাপন করছি এবং অবশ্যই উদযাপন করছি ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী। আজকের এই যে মহান ব্যক্তিত্বর যে জন্মদিন, তার সম্পর্কে কথা বলে আলোচনা করে সেই মানুষগুলো যারা আমাদের এই দেশের জন্য কত কিছুই না অবদান রেখে গিয়েছেন, তাদের সম্পর্কে আমরা স্মরণ করে নিই। তারা হয়তো প্রত্যহই থাকেন আমাদের জীবনের পাথেয় হয়ে, কিন্তু কখনো কখনো সেই মানুষগুলোর জীবনকে, চর্চাকে, যাপনকে একটু নাড়া দেওয়া আর একটু ঘষে মেজে নিয়ে তার সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া হয়তো আমাদেরকে আরও অনুপ্রাণিত করে নতুনভাবে এগিয়ে যেতে। কথায় সুরে অনুষ্ঠানে আজকে অবশ্যই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে কথা হবে এবং অনেক রকমভাবে অনেক তথ্য এবং তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু তার আগে এই যে একটু কথার পর্ব থামিয়ে সুরের পর্ব শুরু করে নেওয়া যাক। প্রথমে আপনারা শুনবেন গান রবীন্দ্রসঙ্গীত আমার জন্মভূমি থেকে। অবশ্যই আজকে এই দেশাত্মবোধক গান আমরা অবশ্যই সমর্পণ করছি, নিবেদন করছি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্দেশ্যে।

গানের পর ফিরছি কথায়। কথা বলছি 125তম জন্মজয়ন্তী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের, যা নিয়ে আজকে আমরা উদযাপন করছি এবং আলোচনা করছি তাকে নিয়ে। স্মরণ করে নিচ্ছি সেই মহান ব্যক্তিত্বের কিছু কৃতি কর্ম। সেরকমই মনে পড়ে যায় যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল, সেই চার্চিলকৃত বাংলায় 50-এর মন্বন্তরের যে সময়, সে সময় বেঙ্গল রিলিফ ফান্ড গঠন করে সাহায্যের আবেদন করে পেয়েছিলেন দেশব্যাপী উপচে পড়া সাড়া। সংগৃহীত অর্থ ছিল 8 লাখের ওপর, সংগৃহীত চাল ডালের পরিমাণ ছিল 35 মন ছাপিয়ে। ত্রাণ বণ্টন হয়েছিল রাজ্য জুড়ে প্রায় 300 অস্থায়ী কেন্দ্র থেকে। বঙ্গ ইতিহাসের নিরিখে সেই চরম ক্ষুধার্ত নিপীড়িত সময়ে, সেই সময়ের যে মুসলিম লীগ সরকার ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে সেই দুর্ভিক্ষের খবর উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশ্বের কাছে গোপন করেছিল, সেই সময়টায় তিনি সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে এসেছিলেন। এই যে অদ্ভুত মানুষ, যারা অদ্ভুতভাবে কিছু অল্প সময়, জীবনের কিছু স্বল্প সময়ের মধ্যে মহান কৃতিত্ব করে যান, এই সমাজের জন্য নিজেদের জীবন উৎসর্গীকৃত করে যান, তাদের কথা কিন্তু আমরা যখনই বলি তখন আমাদের আবেগে গলা ভরে আসে, তার সাথে গর্বে আমাদের বুক আরও চওড়া হয়ে যায় যে হ্যাঁ, এরকম একজন মানুষই কিন্তু আমাদের এই মাটির সন্তান। অদ্ভুতভাবেই যখন প্রত্যক্ষবঙ্গ রাজনীতিতে 1939 সালে তার প্রবেশ হয়, একদিকে তখন সুভাষচন্দ্র বোস সভাপতি থাকা সত্ত্বেও গান্ধীজিও তার সমর্থকদের যৌথ চাপে অতীব কোণঠাসা, অন্যদিকে পার্টিতে মহাত্মা স্নেহধন্য গোবিন্দ বল্লভের পন্থ প্রস্তাব পাশ। এই সকল কিছুর সময়ে কিন্তু তিনি অবিচলভাবে রয়ে গিয়েছেন নিজের সঠিক পথে এবং নিজের কর্মে। এই যে আজকের আমাদের এই পশ্চিমবাংলা, তার এর পেছনে যে এত বড় সংগ্রাম এবং এত অনেক রকমের লড়াই রয়েছে,

কিন্তু সত্যি এই নামটি ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। তাই বারবার আমাদেরকে স্মরণ করে নিতেই হবে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই অদ্ভুত যে তার কৃতি, তার এই সকল আত্মত্যাগ সকল কিছুকে। ফিরছি আবারও গানে, এবারের গানটি অতুলপ্রসাদ সেনের।

আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে কথা হচ্ছে কথায় সুরে অনুষ্ঠানে, এবং আমরা সুরেও ভাসছি ঠিক দেশ মাতৃকার ভালোবাসায় এবং শ্রদ্ধা নিবেদনে। মনে পড়ে এরকম ছোট ছোট কিছু ঘটনা, যেই ঘটনাগুলো তার জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বড্ড অনমনীয় চরিত্রের ছিলেন। তিনি একবার ভাইসরয় লেনলিথগোকে লিখেছিলেন, ইংরেজ ভারত ছাড়ো, আজ আমাদের জাতীয় দাবি। স্বাধীনতার এই দাবির অনুকূলে জনমত গঠনের কাজে আত্মোৎসর্গ করার জন্য আমি গভর্নরের কাছে আমাকে মন্ত্রিত্ব পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ করছি। গভর্নরের কায়েমি স্বার্থের কৃতদাস হয়ে থাকতে তিনি অপারক ছিলেন। শ্যামাপ্রসাদ সেই সময় ১৯৪২ সাল নিজের মন্ত্রিত্ব ত্যাগ করলেন, এক অদ্ভুত প্রতিবাদী পদত্যাগ। প্রতিবাদ আমলাতন্ত্রীদের বিরুদ্ধে, সেই আমলাতন্ত্রীরা যারা ১৯৪২ আন্দোলন দমনের জন্য বিদ্রোহী মেদিনীপুর ও অন্যান্য আগ জ্বলন্ত স্থানে সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল, গ্রামের পর গ্রাম জ্বালিয়েছিল তারা, ঘরে ঘরের মেয়ে বৌদের নির্লজ্জ হিংসায় ধর্ষণ করেছিল, সেই আমলাতন্ত্রীরা যারা সরকারকে লিখেছিলেন সাইক্লোনে মেদিনীপুর বিধ্বস্ত, প্রায় ১০,০০০ লোক মৃত, গবাদি পশুর প্রায় ৩/৪ নিহত, প্রায় ১,০০০০ বাড়ি ধ্বংস। কিন্তু এখানকার মানুষেরা সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করেছে তার শাস্তি স্বরূপ সরকার কোনো রকম ত্রাণ কার্য চালাবে না, কোনো বেসরকারি প্রতিষ্ঠানকেও ত্রাণ কার্য চালাতে অনুমতি দেবেন না। শ্যামাপ্রসাদ সেই সময় সেই তার যে অমানবিকতার এই যে বিরুদ্ধে যে তার যে চ্যালেঞ্জ গঠন করলেন, সেই সময় বেঙ্গল সাইক্লোন রিলিফ কমিটি তিনি গঠন করলেন, আর কোষাধ্যক্ষ হলেন আমাদের বিধানচন্দ্র রায়। তিনি মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়ে চিঠি লিখলেন যে আপনি দেখে যান কেমন করে আনুমানিক ১৫০ জনের সরকারি সশস্ত্র বাহিনী মহিষাদল থানার অন্তর্গত গ্রামগুলিতে খুন লুট ধর্ষণ চালিয়েছে। কোনো একজন মন্ত্রীকে নির্দেশ দিলেন তার পাশে এসে দাঁড়াতে, এই জঘন্য পাশবিকতার তদন্ত করতে। এই উপদ্রুত গ্রামবাসীরা অসহায় এবং ভীত। কিন্তু হায়, কাজ হল না। তবে তিনি তার মতো করে, নিজের মতো করে মেরুদণ্ড শক্ত রেখে আজীবন লড়াই করে গিয়েছেন, সেই প্রতিবাদী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। যাচ্ছি আমরা পরের গানে। পরের গানটি গেয়েছেন মান্না দে, সুর দিয়েছেন অজয় দাস, ছায়াছবির নাম চার মূর্তি।

কথায় সুরে কথা হচ্ছে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে, অর্থাৎ বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের সন্তান। তিনি আমাদের এই বাংলার মাটির সন্তান এবং অদ্ভুত সুন্দরভাবে তিনি নিজের জীবনকে যেভাবে অর্পণ করে গিয়েছেন বাংলা জাতির উদ্দেশ্যে, ঠিক সেরকমভাবেই আমরা কিন্তু একাধারে তাকে নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে স্মরণ করতে পারি। তারা একই সূত্রে এই রকম সকল মনীষীরা এত সুন্দর অকৃত্রিম নিজেদের পুরো জীবন সমর্পণ করে গিয়েছেন, যা সত্যি আমরা ভাবতে গেলেও আমাদের কল্পনার বাইরে বেরিয়ে যায়। এই সকল আত্মত্যাগ এবং এত মহানভাবে নিজেদের সংগ্রাম চালিয়ে যাওয়া বিভিন্ন বিরোধী শক্তির সাথে। ফিরছি আমরা পরের গানে, অবশ্যই পরের গানটিও তাকেই নিবেদন করে। এখন গানটি যেটি আপনারা শুনবেন সেটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, দ্বিজেন্দ্রলাল রায়ের গান এবং ছায়াছবির নাম অগ্নিস্বর।

এখন আবহাওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের আরও দু এক জায়গায় এবং সিকিমে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। কথায় সুরে অনুষ্ঠানে এবার আমরা যাচ্ছি পরের গানে। পরের গানটি গিয়েছেন মান্না দে, সুর দিয়েছেন সুকুমার মিত্র এবং ছায়াছবির নাম শপথ নিলাম।

0: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
1: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
0: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
1: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
0: डायल कीजिए 8700014242।
1: नंबर एक बार फिर नोट करें 8700014242।
2: বাংলা গানের পালা এবার শেষ করে আমরা কথায় সুরে অনুষ্ঠানে যাচ্ছি হিন্দি গানের পর্বে। হিন্দি গানের পর্বেও আমরা কিন্তু আজ স্মরণ করব শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এমন এক নাম যিনি আমাদের এই পশ্চিমবঙ্গবাসীর কাছে, বলতে গেলে অবশ্যই কিন্তু তাও বলবো যে সমগ্র দেশের তিনি একজন সন্তান, এবং আমাদের এই যে পথপ্রদর্শক হিসেবে এই মানুষেরা আমাদের আগে ছিলেন বলেই হয়তো তাদের জীবনচর্চা আমরা নিয়ে আলোচনা করলে আমাদের জীবনের বোধ, মনন এবং অবশ্যই যাপনে কিছুটা পরিবর্তন আসতে পারে। আমরা হয়তোবা আরও সুন্দর রকমভাবে একজন সঠিক মানুষ হওয়ার পথে এগোতে পারি। আত্মত্যাগ, বলিদান, সব এই যে সকল শব্দগুলো বড় কঠিন। আসলে আমরা এত আত্মমগ্ন যে আমরা সত্যিই এই বড় এবং বৃহৎভাবে ভাবতে ভুলে গিয়েছি। কিন্তু যখন এমন মানুষের আমরা জীবনের দিকে তাকাই, তখন কিন্তু মনে হয় যে সত্যি সঠিক অর্থে জীবন কিন্তু এইভাবেই বাঁচতে হয়। হিন্দি গানের পর্বে আমরা প্রথম গানটি শুনব শঙ্কর মহাদেবনের কণ্ঠে, সুর দিয়েছেন ইন্দ্রজিৎ, ছায়াছবির নাম মণিকর্ণিকা।

তেইশে মার্চ অমৃতবাজার পত্রিকায় এবং গ্যালাপ পোলে দেখা গেল যে 98% বাঙালি কিন্তু বঙ্গভঙ্গের পক্ষে ছিল। অদ্ভুত আপা শনিবারের চিঠিতে লেখা হয়, পৃথক হয়ে যায় ভালো, প্রবাসী দুই সম্প্রদায়ের মিলনের আশা সুদূর পড়া হতো, কিন্তু নয়, সুর মেলালেন অনেকেই আরও, আর সেই অনুযায়ী দাবিও মেনে নেওয়া হলো। আসলে আমাদের মধ্যে কিছু খারাপ রয়েছে, আবার কিছু রয়েছে ভালো, কিন্তু সেই যে ভালো, ভালোত্বের যে বর্ণনা রয়েছে, সেই সকল কিছু কিন্তু সত্যি সবার মধ্যে থাকে না। সেরকমভাবে খুব কম কম মানুষই কিন্তু আমাদের এই পৃথিবীতে জন্ম নেন যারা সঠিক অর্থে মনুষ্যত্বের যে মানদণ্ড থাকে তাতে খাড়া হতে পারেন। আসলে স্বাধীন ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন শিল্পমন্ত্রী, স্থাপন করেছিলেন চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা, হিন্দুস্তান অ্যারোনটিক্স, সেন্ট্রি ফার্টিলাইজার ইত্যাদি ভারী শিল্প, স্বীকৃতি দিয়েছিলেন সমবায়ের মাধ্যমে শিল্প পরিচালনার। আবার কোনো এক ক্যাবিনেট বৈঠকে তিনি অনেক রকমভাবে শুনেওছিলেন যে এটি প্রায় পুরো পশ্চিমবঙ্গই হয়ে উঠেছে। আসলে অদ্ভুত রকমভাবে যখন কিছু মানুষেরা খুব ভালো কাজের মধ্যেদেরকে দিয়ে নিজেদের জীবনকে নিয়োজিত করেন, তখন অবশ্যই বিদ্রুপ ব্যঙ্গ নিঃসন্দেহে আসে, কিন্তু যারা মহান ব্যক্তিত্ব তারা এই সকল কিছুকে একেবারেই তুচ্ছ করে নিজের কাজে এগিয়ে চলেন। ফিরছি গানে। এবারের গানটি গেয়েছেন বিপ্রাক, সুর দিয়েছেন অর্ক, ছায়াছবির নাম কেসরী।

এখন দ্বিপ্রাহরিক ট্রাফিক বুলেটিন সোমবার অর্থাৎ 6 জুলাই 2026। গুরুত্বপূর্ণ সড়কগুলিতে ঘন যানজটের সম্ভাবনা রয়েছে। যাত্রী ও যানবাহন চালকদের যাত্রার পরিকল্পনা করে বের হওয়ার এবং সকল ট্রাফিক নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। ধীর গতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকা অর্থাৎ দার্জিলিং মোড় ক্রসিং সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলছে। এটি একটি পরিচিত যানজটপ্রবণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করুন। NH10 অর্থাৎ শিলিগুড়ি গেট থেকে চম্পাসারি মোড় সড়ক মেরামত ও উন্নয়নের কাজ চলছে। ধীর গতিতে গাড়ি চালান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। NH10 শালুগাড়া সড়কে নির্মাণ কাজ চলছে, গতি নিয়ন্ত্রণে রাখুন এবং অন্যান্য যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শাহুডাঙ্গি আম্বাড়ি লিংক ব্রিজ নতুন সেতু নির্মাণের জন্য সেই সেতুটি বন্ধ রয়েছে। বেলাকোপা শিলিগুড়ি ও আম্বাড়ি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যানবাহনকে বিকল্প হিসেবে নওয়াপাড়া মোড় ব্যবহার করার অনুরোধ জানানো হচ্ছে। শুনলেন আজকে দ্বিপ্রাহরিক ট্রাফিক বুলেটিন। ফিরছি আজকে আমরা আবারও সেই ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথায়, কিন্তু কথা হবে তার সাথে রয়েছে একটি দেশাত্মবোধক গান তারই উদ্দেশ্যে। গানটি গেয়েছেন অরিজিৎ সিং, সুর দিয়েছেন শঙ্কর এহসান লয়, ছায়াছবির নাম রাজি।

0: সশব্দ প্রণাম জানাই। আজকে যে শ্যামাপ্রসাদ মুখার্জির একটা বিখ্যাত উক্তি ছিল যে তোমরা ভারত ভেয়ে পাকিস্তান তৈরি করেছো আর আমি পাকিস্তান ভেয়ে বাংলাদেশ তৈরি করেছি। আজকের এই যে বাংলাদেশ যেটা আমরা দেখছি, সুন্দর একটা বাংলা, সুজলাং যে বাংলা, রূপসী বাংলা আমরা যে গর্ববোধ করি, সেটা হলো এই ডক্টর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলার যথার্থ রূপকার আমি বলবো। শ্যামাপ্রসাদ মুখার্জি যদি সেদিন না থাকতেন, তাহলে আজকের আমাদের এই যে পবিত্র বঙ্গভূমি, এর অস্তিত্ব যে কোথায় থাকতো সেটা আমরা অনুমান করতে পারছি। আজকে যারা বাংলাদেশে আছেন, সেখানে আস্তে আস্তে হিন্দুদের জনসংখ্যা কমতে কমতে কোন পর্যায়ে চলে যাচ্ছে। সেদিনে আমাদের যে বঙ্গীয় আইনসভায় যে আইনটা পাস হয়েছিল, সেটা বাংলার পক্ষে ভোট দিয়েছিল 58 জন আর বিপক্ষে দিয়েছিল 21 জন। সেই সময় আমাদের বাংলাদেশ থেকে এবং পাকিস্তান থেকে আমাদের এই বাংলাটা গঠন হলো। পক্ষে দিয়েছিল 58 জন, বিপক্ষে ছিল 21 জন। এবং এই এটাতে এই যে নেতৃত্ব দিয়েছিলেন সম্পূর্ণভাবে শ্যামাপ্রসাদ মুখার্জি। তখন কংগ্রেস নেতৃত্ব পুরাপুরি উদাসীন ছিল যে বাংলা ভাগ হোক, পাঞ্জাব ভাগ হোক, এ নিয়ে কোনো তাদের মাথা ব্যথা ছিল না। সবচেয়ে বেশি ত্যাগ হচ্ছে স্বাধীনতা সংগ্রামে বাঙালি, আর সবচেয়ে বেশি বঞ্চনা, লাঞ্ছনা, রক্তের যে দান সবচেয়ে বেশি দিয়েছে বাঙালি। আর প্রতিদানে বাঙালি কি পেয়েছে? একটা রক্তাক্ত দিনের ইতিহাসের অধ্যায়, সেই যেটুকু বলা যায় আর কি। আজকে যদি শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন, আজকের আমরা গর্বের সঙ্গে আজকের যে আমরা মুক্ত কণ্ঠে যে কথাগুলো বলছি হয়তো আমরা বলতে পারতাম না।
1: সে তো নিশ্চয়ই।
0: 1947 সালে 20 জুন হলো আমাদের বাংলার জন্মদিন আর কি। সেই যে যন্ত্রণা দেখা, এই ইতিহাস কি কখনো আমরা ভুলতে পারি? এই যে 20 জুন, 6ই জুলাই, এগুলো কি বলুন তো আমাদের স্মরণ করে দেয় অতীত ইতিহাস, এবং সেই সঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির যে বলিষ্ঠ নেতৃত্ব। তিনি শুধু নেতা ছিলেন না, তিনি তো মেনলি আমাদের ক্যালকাটা হাইকোর্টে ব্যারিস্টারি করতেন, বিশ্ববিখ্যাত একজন বাগ্মী ছিলেন, তিনি অসাধারণ বলতে পারতেন। এবং তার একটাই উদ্দেশ্য ছিল, যখন দেশ ভাগ হয়ে গেল, যখন স্বাধীন আমরা একটা বাংলাদেশ পেয়ে গেলাম, আমরা এখন দেশ যখন পেয়ে গেলাম, ভারতভুক্তি হলো আমাদের পশ্চিমবঙ্গ, তারপরে যখন কাশ্মীরের জন্য আলাদা নীতি, আলাদা সবকিছু হলো, তখনও তার বক্তব্য ছিল এক দেশ এক নিশান এক বিধান। যার ফলে কি হলো, উনি যখন সম্ভবত 1953 সালে, মনে হয় 1953 সালে, উনি ওই বিনা পারমিটে কাশ্মীরে ঢুকলেন, এবং সেখানে ততদিন তার যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্ট ওকে ধরে নিল। 30 জুন তার মৃত্যু হয়েছিল। এই মৃত্যু নিয়ে অনেক যন্ত্রণা, অনেক ইতিহাস আছে। তাকে মেরে মৃত্যু হয়নি, বলা যায় তাকে মেরে ফেলা দেওয়া হয়েছিল।
1: মানে অস্বাভাবিক মৃত্যু,
0: অস্বাভাবিক মৃত্যু। আর আমাদের গর্ব আনন্দ এটাই, 1951 সালে উনি ভারতীয় জনসংঘ গড়ে তোলেন। সেই জনসংঘ 1951 সালে সেই জনসংঘ বিস্তারিত হতে হতে ভারতীয় জনতা পার্টি, যার ফলে আজকেরই আমি
1: হ্যাঁ আমরা একটু বলবো যে এই যে এত মানে এই যে মানুষগুলো, আমাদের যে বাংলার মনীষীরা রয়েছেন, তাদের যে আত্মত্যাগ রয়েছে, তার পিছনেও কিন্তু রয়েছে তাদের মানে সেই মানুষগুলোর পেছনে রয়েছেন তাদের অভিভাবকেরা, পিতামাতারা। ঠিক যেমন আপনি বললেন যে তার মৃত্যু নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে, ঠিক তেমনই আমরা জানি যে 82 বছর বয়স ছিল সেই সময় তার মাতা যোগমায়া দেবীর, এবং তিনি অদ্ভুতভাবে ডুকরে উঠেছিলেন এই অদ্ভুত খবরে। কোনো মাই হয়তো চায় না যে মা কেন, দেশ মাতৃকাই চায় না এরকম বীর সন্তান আমরা এভাবে হারিয়ে ফেলি।
0: ঠিক শুধু তাই না, যথাযথ তদন্ত হলো না এখনো, সেই তদন্ত আশা করবো বিজেপি সরকার তদন্ত করবে।
1: হ্যাঁ, আমরা নিশ্চয়ই সে বিষয়ে যাব। তবে অবশ্যই আপনার সাথে যে আমরা আজকে আলাপচারিতায় মেতে উঠেছিলাম, সত্যি এমন মানুষদের সাথে কথা বলতে গেলে কথা শেষ হয় না, তাই না? অনেক কিছু বলার থাকে, তবে আমাদের সময় বলছে একটু, আমাদের কাছে হাতে খুব সময় কম রয়েছে। আমরা নিশ্চয়ই আবারও আপনার সাথে, সুবলবাবু আপনার সাথে আবারও অনেক সময় কথা বলে নেব, কিন্তু এই মুহূর্তে আজকে বিদায়।

0: তুমিও ভালো থাকুন আর বেঁচে থাক
1: আমারও
0: আমাদের
1: ভালো
0: এই
1: থাকুন,
0: মুন্সিদের
1: একদম
0: ইতিহাস।
1: একদম। আর আর আজকের আমার সশব্দ প্রণাম
0: হুম হুম
1: ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি।
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ, এই মানুষকে প্রণাম করতে পেরে, আজকে স্মরণ করতে পেরে আমরা গর্বিত বাঙালি হিসেবে।
0: একদমই,
1: সব স্মরণে এবং মননে বেঁচে থাকবে যতদিন এই বাংলায় থাকবে।
0: অবশ্যই, যাতে আমরাও তার মতো করে সঠিক পথ দেখে, তারা তো আসলে
1: একদম
0: আমাদের পথিক হিসেবে মানে পথ দেখিয়ে গিয়েছেন, তো সেই পথে যাতে আমরা চলতে পারি সঠিকভাবে, সঠিক মানুষ হিসেবে।
1: আমাদের আলোর দিশারি।
0: আলোর দিশারি, একদমই ঠিক বলেছেন। অসংখ্য ধন্যবাদ সুবলবাবু, আপনাকে ধন্যবাদ,
1: একদম, ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।
0: নমস্কার। তাহলে এই যে আমরা যে এমন একটি মানুষের সম্পর্কে আজকে কথায় এবং ভীষণ রকমভাবে কথায় মেতে থাকবো বলবো না, যে আমরা আবেগতাড়িতেও কিন্তু আজ যখন সেই মানুষগুলোর কথা বলি তখন মনে পড়ে যায় যে বিধান রায়ের হাত ধরে তিনি বলেছিলেন, বিধান তার মা, যে বিধান তুমি আমার শ্যামার মতো, তুমি তো ছিলে তবু আমার ছেলে কি করে বিনা চিকিৎসায় মারা গেল। কি অদ্ভুত ব্যাপার না, একজন মা তার সন্তানকে হারিয়ে এইভাবে দুকরে কেঁদে উঠেছিলেন। তা আসলে এক মায়ের কান্না নয়, আমাদের সকল বাঙালি মায়ের কিংবা আমাদের দেশ মাতৃকার চোখের জল। এরকম মানুষেরা আমাদের জীবনে ছিলেন বলেই এবং তাদের অস্তিত্ব তাদের কর্ম ছিল বলেই হয়তো আজ আমরা এতটাও যেভাবে বেঁচে আছি স্বাধীনভাবে সেটা পারছি। তবে এগিয়ে যেতে হবে, তাদের যে আরও স্বপ্ন ছিল তাকে আমাদের পূর্ণ করবার চেষ্টা করে যেতে হবে সুন্দরভাবে। এই মুহূর্তে ঘড়ির সময় বলছে শেষ মুহূর্তে এসে গিয়েছি, এই শেষ গানটি আমরা এখন শুনে নেব অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে। গানটি গেয়েছেন বিপ্রাক, সুর দিয়েছেন তানিশ বাগচি, ছায়াছবির নাম স্কাই ফোর্স।

0: এখানেই শেষ হলো আপনাদের প্রিয় দ্বিপ্রাহরিক অনুষ্ঠান কথায় সুরে। আকাশবাণী শিলিগুড়ি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার

0: পারে 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। এখন শুরু হচ্ছে মহিলা মজলিস। প্রথমে শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান নারী মন, এরপর শুনবেন সাহিত্য থেকে পাঠ প্রথম পর্ব। উপস্থাপনায় রয়েছেন শাহানা বন্দ্যোপাধ্যায়।

নমস্কার। মা বোনেদের তো বটেই, সেই সঙ্গে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আপনাদের পুরনো বন্ধু শাহানা শুরু করছি আজকের মহিলা মজলিস। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই শুনে নেবেন বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারী মন।

0: নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রতিবারের মতো আবার আমি জুলি আপনাদের প্রিয় নারীমন অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি আজকের এই দুপুরে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের এই অনুষ্ঠান প্রতি সোম ও শুক্রবার একটা থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে বিকাশ দর্শনের সৌজন্যে সম্প্রচারিত হয়ে থাকে। এই অনুষ্ঠান একান্তভাবে মহিলাদের জন্য, তাই আপনি ও আপনার মতামত জানিয়ে এই অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেই পারেন। তাই অবশ্যই ফোন করুন। আমাদের ফোন নাম্বার হলো 9800881525। আবার বলি 9800881525। এছাড়াও আরেকটি ফোন নাম্বার শুধুমাত্র আপনাদের জন্য 8373837996 8373837996। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আজ শুনব তপন ও মালতি দেবীর পরিবারের ঘটনা। তাদের একমাত্র মেয়ে ঝুমার সম্বন্ধ নিয়ে উপস্থিত হয় তাদেরই প্রতিবেশী সুকুমারবাবু। যদিও ঝুমা পড়াশোনা করছিল, তবু দারিদ্রতা আর অভাবের কারণে তপন ও মালতী সুকুমারের কথা মেনে নিয়ে ছেলের বাড়ির লোকদের ওদের বাড়িতে আসার কথা বলে। তারপর কি হলো, আসুন ঘটনাটি শুনে নেওয়া যাক।
1: ঝুমার মা, ও ঝুমার মা, আরে কোথায় গেলে? না, আর পারি না, আরে 9টা বেজে গেল। ঝুমার মা, ও ঝুমার মা, কোথায় যে গেল, দেখি কোথায় আছে।
0: আজ পাত্রপক্ষ তপনবাবুর মেয়ে ঝুমাকে দেখতে আসবে, তাই তপন খুব ব্যস্ত, কোনো রকম ত্রুটি রাখতে চায় না সে।
1: আরে আরে তুমি এখানে, আর আমি তোমাকে খুঁজে মরছি। আরে বাজারে যাব, একটাও ব্যাগ খুঁজে পাচ্ছি না।
2: আমি না করলে তুমি একটা কাজও ঠিক মতো করতে পারছো না। এই তো বাজারের ব্যাগগুলো, এই তো এখানেই আছে।
1: আরে বাবা, এগুলো তো ছোট, এত সব জিনিস কেমন করে আনবো শুনি এই ব্যাগগুলোতে?
2: সব কটা নিয়ে যাও, তাহলে হয়ে যাবে।
1: আরে এমন করছো কেন, আর কি আনতে হবে, কোনো কিছু যেন কম না হয়, বুঝলে?
2: আরে বাবা, সব কিছু লেখা আছে তোমার ওই কাগজে। আর হ্যাঁ, বেশি দেরি করো না, কিন্তু ফেরার সময় সন্ধ্যা দিদিকে সঙ্গে করে নিয়ে আসো।

0: ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি এদিকের সব কাজ সেরে রাখো কিন্তু।
1: ঠিক আছে, আর ভালো করে যাও।
2: এই সুকুমার, এদিকে শোনো।
3: হ্যাঁ বৌদি, কি ব্যাপার? তোমার মেয়ে পছন্দ হয়েছে তো?
2: মেয়েটার তো পছন্দ হয়েছে, আমাদের সুজনের সাথে দারুণ মানাবে, কিন্তু ওই লেখাপড়া আর সৌন্দর্য নিয়ে কি ধুয়ে জল খাবো নাকি? দেনা পাওনার ব্যাপারটা সেরে নাও।
3: আরে বাবা, সবই হবে, আমি যখন আছি তখন এত চিন্তা করছো কেন? ওরা সবাই ছেলের পড়াশোনার কথা জিজ্ঞাসা করছিল।
2: পুরুষ মানুষের আবার পড়াশোনা নিয়ে কি হবে শুনি? আমার একমাত্র ছেলে, সব সম্পত্তির মালিক তো ওই ছেলেই পাবে নাকি?
3: ঠিকই বলেছ, লেখাপড়া আর কয়েকজন দেখে। তুমি একটু বসো, আমি ওদেরকে ডাকছি। ও তপনদা, হ্যাঁ বৌদিকে নিয়ে এখানে এসো।
0: হ্যাঁ যাচ্ছি সুকুমার দা, একটু বসো, আমি এক্ষুনি তোমার বৌদিকে নিয়ে আসছি। ঝুমার মা, ও ঝুমার মা,
2: আমাদের এবার ফিরতে হবে, তার আগে দেনা পাওনার ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দাও, বুঝলে? পরে যাতে কোনো ঝামেলা না হয়।
3: আরে দেখো না আমি কি করি।
0: সুকুমার দা, ওদের এত দাবি, আমরা মেটাবো কেমন করে? আমি তো কোনো উপায় দেখতে পাচ্ছি না।
3: কি যে বলো তপনদা, এটা তো তেমন কিছুই নয়, বাড়ির একমাত্র ছেলে, এত কিছু সম্পত্তির মালিক, এমন ভাগ্য আর কয়জনের হয় বলো? তোমার তো মেয়ে, তার সুখের জন্য এইটুকু করতে পারবে না?
0: তোমার কাছে হয়তো এইটুকু, কিন্তু আমার কাছে 3 লাখ টাকা, সোনার গয়না, ছেলের বাইক, তারপর আবার নানান সাজসজ্জা, না না না না না, আমার পক্ষে হয়তো পেরে ওঠা যাবে না।
3: কি বলছো তপনদা, এমন পাত্র হাতছাড়া করলে সারা জীবন আফসোস করতে হবে যে।
0: দেখো, আমার এই সামান্য জমিটুকু ছাড়া আর আমার কিছু নাই। এই জমিটুকু যদি দিয়ে দিই তবে কিভাবে থাকবো বলো?
3: তোমার মেয়ের সুখের থেকেও কি সে জমির মূল্য তোমার কাছে বড় হলো তপনদা? আরে বাবা, তুমি তো বসে থাকবে না, অবশ্যই রোজগার করবে। দেখো যেভাবেই হোক দিন চলে যাবে তোমার, কিন্তু এমন সুযোগ আর পাবে না, এই আমি বলে দিলাম।
0: কিন্তু হঠাৎ করে বেচবো বললেই তো বেচা যায় না। জানো সুকুমার দা, এই গ্রামে এত টাকা এত তাড়াতাড়ি কে দেবে? কার কাছে বা আছে এত টাকা?
3: কেন গো তপনদা, ওই যে রতন মহাজন, আমার সঙ্গে ভালো জানাশোনা আছে, ওকে জমির কথা বললে যখন তখন টাকা দিয়ে দেবে।
0: তবে তাই হোক, তুমি রতন মহাজনকে বলো তাহলে। যাক, জমিটা গেলেও যদি আমার মেয়েটা একটু সুখে থাকে তবেই হলো, আমার না হয় কোনো রকমে দিন কেটে যাবে।
3: এই তো বুদ্ধিমানের মতন কথা বলেছ, ঠিক আছে আমি যাই তবে, এখনই রতন মহাজনের কাছেই যাব। আসছি গো তপনদা।
0: ঠিক আছে, এসো তাহলে।
1: বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা তুমি কি ঠিক করছো? এইভাবে জমিটা বিক্রি করে দিলে তোমরা এখন কিভাবে থাকবে?
0: আমরা না হয় কোনো রকম থেকে যাব। তুই এসব একদম চিন্তা করিস না রে মা, দেখ তুই সুখে থাকলি আর আমাদের কিছু চাই।

0: তাই না রে মা? আমাদের আর কিছু চাই না।
1: না বাবা, এটাকে তুমি সুখে থাকা বলো। আর দেখো ওই লোকগুলো কেমন, ওরা সবকিছু জেনে বুঝে এত সব কিছু চাইছে।
0: এই ঝুমা, তুই এমন কথা বলিস না রে মা, ওরা খুব ভালো লোক, খুব ভালো লোক ওরা।
1: না বাবা, আমি এই বিয়ে করতে পারবো না।
0: আরে এ কি বলছিস তুই, এমন কথা বলিস না রে মা, এমন কথা তুই বলিস না।
1: হ্যাঁ বাবা, তুমি জানো পণ দেওয়া আর নেওয়া দুটোই অপরাধ। ওই বাড়ির লোকেদের যদি আমাকে এতই পছন্দ হয় তবে কেন টাকা চাইছে? আসলে তাদের কাছে টাকাটাই সবকিছু, একটা মেয়ের জীবনের কোনো মূল্য নেই। যারা একটা মেয়ের মান সম্মান বোঝে না সেই লোকগুলোকে নিয়ে আমি সুখে থাকবো কেমন করে? তুমি ওদেরকে বলে দাও এই বিয়ে হবে না।
0: ও ঝুমার মা, আরে তুমি দাঁড়িয়ে দেখছোটা কি? আরে কিছু বলো, এমন সম্বন্ধ যদি হাতছাড়া হয়ে গেলে কি হবে ভেবেছো? মেয়েটাকে একটু বোঝাও, একটু বোঝাও তুমি, তুমি তো চুপ করে বসে আছো।
2: আমি আর কি বলবো, ঝুমা তো ঠিক কথাই বলেছে, আমাদের মেয়ে পড়াশোনা করে বড় হয়েছে, তার ভালো মন্দ বোঝার জ্ঞান হয়েছে। তোমরা কি ভাবো বলো তো, শুধু বড় বাড়ি আর সম্পত্তি হলেই মেয়েরা সুখী হয়? তাদেরও আত্মমর্যাদা আছে। জানি না আমাদের এই সমাজে কতদিন আর বিয়ের নাম করে মেয়েদের এভাবে হেনস্থা হতে হবে।
1: হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, কিন্তু মা আমরা হয়তো এই সমাজটাকে হঠাৎ করে পরিবর্তন করতে পারি না, কিন্তু নিজেরা একটা ছোট্ট পদক্ষেপের মাধ্যমে অনেকের কাছে উদাহরণ হতে পারি। আমি আরও পড়াশোনা করে একটা কিছু কাজ জোগাড় করে তোমাদের দায়িত্ব নিতে চাই।
0: বাহ, কত সুন্দর কথা তুই বলছিস জুমা। জানিস তোর এই কথা শুনে আমার খুব গর্ব হচ্ছে রে মা। হ্যাঁ রে মা, তুই অবশ্যই সফল হবি, মেয়েদের আত্মমর্যাদাটা অনেক বড় বিষয়। যারা এর মূল্য দেয় না তারা কখনো ভালো মানুষ হতে পারে না। তুই চিন্তা করিস না মা, আমি আজই সুকুমার বাবুকে বলে দিচ্ছি যে এই বিয়ে হবে না।
3: হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধুরা, মেয়েদের আত্মমর্যাদা অনেক বড়, আর তা রক্ষা করার দায়িত্ব আপনারই হাতে। কি আপনি এগিয়ে আসবেন? তো টাকা পয়সা আর সম্পদের থেকেও মেয়েদের আত্মমর্যাদা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা মেয়ের কাছে। আজ তাহলে এই পর্যন্তই, আগামী দিনে আরও অনেক কথা হবে ঠিক একই সময়ে। আপনি ফোন করে আপনার মতামত আমাদের জানাতেই পারেন, আপনারা আমাদের মিস কল করতে পারেন, তাই অপেক্ষায় থাকব। আমাদের ফোন নাম্বার হলো 9800881525। আবার বলি 9800881525। এছাড়াও আরেকটি ফোন নাম্বার 8373-837-996-8373-837-996। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি জুলি বিদায় নিই, নমস্কার।

এতক্ষণ শুনলেন বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারীমন। শ্রোতা বন্ধুরা, আজ সাহিত্য থেকে পাঠের আসরে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অমর কথার শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প অভাগীর স্বর্গ। তাহলে শুরু করছি আজকের সাহিত্য থেকে পাঠ। ঠাকুরদাস মুখুজ্জের বসিয়সী স্ত্রী 7 দিনের জ্বরে মারা গেলেন। বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অতিশয় সঙ্গতিপন্ন। তাঁর 4 ছেলে 3 মেয়ে, ছেলে মেয়েদের ছেলেপুলে হইয়াছে, জামাইরা, প্রতিবেশীর দল, চাকর বাকর, সে যেন একটা উৎসব বাঁধিয়া গেল। সমস্ত গ্রামের লোক ধুমধামে শবযাত্রা ভিড় করিয়া দেখিতে আসিল। মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের দু পায়ে গাঢ় করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিন্দু লেপিয়া দিল। বধূরা ললাট চন্দনে চর্চিত করিয়া বহুমূল্য বস্ত্রে শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া দিয়া আঁচল দিয়া তাহার শেষ পদধূলি মুছাইয়া লইল। পুষ্পে পত্রে গন্ধে মাল্যে কলরবে মনে হইল না এ কোনো শোকের ব্যাপার। এ যেন বড় বাড়ির গৃহিণী 50 বর্ষ পরে আর একবার নূতন করিয়া তাহার স্বামী গৃহে যাত্রা করিতেছেন। বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তাহার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া অলক্ষে 2 ফোঁটা চোখের জল মুছিয়া শোকার্ত কন্যা ও বধূগণকে সান্ত্বনা দিতে লাগিলেন। প্রবল হরিধ্বনিতে প্রভাত আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল। আরেকটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল। সে কাঙালির মা। সে তাহার কুটির প্রাঙ্গণের গোটা কয়েক বেগুন তুলিয়া এই পথে হাটে চলিয়াছিল। এই দৃশ্য দেখিয়া আর নড়িতে পারিল না। রহিল তাহার হাটে যাওয়া, রহিল তাহার আঁচলে বেগুন বাঁধা। সে চোখের জল মুছিতে মুছিতে সকলের পেছনে শ্মশানে আসিয়া উপস্থিত হইল। গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান। সেখানে পূর্বাহ্নেই কাঠের ভার, চন্দনের টুকরো, ঘৃত, মধু, ধূপ, ধূনা ইত্যাদি উপকরণ সঞ্চিত হইয়াছিল। কাঙালির মা ছোট জাত, দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না। তফাতে একটা উঁচু ঢিপির মধ্যে দাঁড়াইয়া সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়া প্রথম হইতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলিয়া দেখিতে লাগিল। প্রশস্ত পর্যাপ্ত চিতার পরে যখন সব স্থাপিত করা হইল, তখন তাহার রাঙা পা দুখানি দেখিয়া তাহার 2 চক্ষু জুড়াইয়া গেল। ইচ্ছা হইল ছুটিয়া গিয়া এক বিন্দু আলতা মুছাইয়া লইয়া মাথায় দেয়। বহু কণ্ঠের হরিধ্বনির সহিত পুত্রহস্তের মন্ত্রপুত অগ্নি যখন সংযোজিত হইল, তখন তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। মনে মনে বারংবার বলিতে লাগিল, ভাগ্যবাণী মা, তুমি স্বর্গে যাচ্ছ, আমাকেও আশীর্বাদ করে যাও, আমিও যেন এমনই কাঙালির হাতের আগুনটুকু পাই। ছেলের হাতের আগুন সে তো সোজা কথা নয়। স্বামী, পুত্র, কন্যা, নাতি, নাতনি, দাস, দাসী, পরিজন, সমস্ত সংসার উজ্জ্বল রাখিয়া এই যে স্বর্গারোহণ দেখিয়া তাহার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। এই সৌভাগ্যের সে যেন আর ইয়ত্তা করিতে পারিল না। সদ্য প্রজ্বলিত চিতার অজস্র ধোঁয়া নীল রঙের ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল। কাঙালির মা ইহারই মধ্যে ছোট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখিত।

পাইল। গায়ে তাহার কত না ছবি আঁকা, চূড়ায় তাহার কত না লতা পাতা জড়ানো। ভেতরে কে যেন বসিয়া আছে, মুখ তাহার চেনা যায় না, কিন্তু সিঁথায় তাহার সিঁদুরের রেখা, পদতল দুটি আলতায় রাঙানো। ঊর্ধ্বদৃষ্টে চাহিয়া কাঙালির মায়ের দুচোখে অশ্রুধারা বহিতেছিল। এমন সময় একটি বছর চোদ্দ পনেরো ছেলে তাহার আঁচলে টান দিয়া কহিল, হেথায় তুই দাঁড়িয়ে আছিস মা, ভাত রাঁধবি নে? মা চমকিয়া ফিরিয়া চাহিয়া কহিল, রাঁধব খনরে? হঠাৎ ওপরে অঙ্গুলি নির্দেশ করিয়া ব্যগ্রস্বরে কহিল, দেখ দেখ বাবা, বামুন মা ওই রথের জোরে স্বগ্গে যাচ্ছে। ছেলে বিস্ময়ে মুখ তুলিয়া কহিল, কই? ক্ষণকাল নিরীক্ষণ করিয়া শেষে বলিল, তুই খেপেছিস, ও তো ধোঁয়া। রাগ করিয়া কহিল, বেলা দুপুর বাজে, আমার খিদা পায় না বুঝি? এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখের জল লক্ষ্য করিয়া বলিল, বামুনদের গিন্নি মরছে, তুই কেন কেঁদে মরিস মা? কাঙালির মার এতক্ষণে হুঁশ হইল। পরের জন্য শ্মশানে দাঁড়াইয়া এইভাবে অশ্রুপাত করায় সে মনে মনে লজ্জা পাইল। এমনকি ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহূর্তে চোখ মুছিয়া ফিরিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল, কাঁদব কিসের জন্য রে? হাঁ, ধোঁ লেগেছে বই তো না, তুই কাঁদতেছিলি। মার প্রতিবাদ করিল না, ছেলের হাত ধরিয়া ঘাটে নামিয়া নিজেও স্নান করিল, কাঙালিকেও স্নান করাইয়া ঘরে ফিরিল। শ্মশান সৎকারের শেষটুকু দেখা আর তার ভাগ্যে ঘটিল না। সন্তানের নামকরণকালে পিতার মাতার মূঢ়তায় বিধাতা পুরুষ অন্তরীক্ষে থাকিয়া অধিকাংশ সময় শুধু হাস্য করিয়াই ক্ষান্ত হন না, তীব্র প্রতিবাদ করেন। তাই তাহাদের সমস্ত জীবনটা তাহাদের নিজের নামগুলোকেই যেন আমরণ ভ্যাংচাইয়া চলিতে থাকে। কাঙালির মার জীবনের ইতিহাস ছোট, কিন্তু সেই ছোট্ট কাঙালি জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় হইতে অব্যাহতি লাভ করিয়াছিল। তাহাকে জন্ম দিয়া মা মরিয়াছিল, বাপ রাগ করিয়া নাম দিল অভাগী। মা নাই, বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায়, তাহা না আছে দিন না আছে রাত, তবু যে কী করিয়া ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হইতে বাঁচিয়া রহিল সে আর বিস্ময়ের বস্তু। যাহার সহিত বিবাহ হইল তাহার নাম রসিক বাঘ, বাঘের অন্য বাঘিনী ছিল, ইহাকে লইয়া সে গ্রামান্তরে উঠিয়া গেল। অভাগী তাহার অভাগ্য ও শিশুপুত্র কাঙালিকে লইয়া গ্রামেই পড়িয়া রহিল। তাহার সেই কাঙালি বড় হইয়া আজ পনেরোই পা দিয়াছে, সবেমাত্র বেতের কাজ শিখিতে আরম্ভ করিয়াছে। অভাগীর আশা হইয়াছে আরও বছরখানেক তাহার অভাগ্যের সহিত যুঝিতে পারিলে দুঃখ ঘুচিবে। এই দুঃখ যে কী, যিনি দিয়েছেন তিনি ছাড়া আর কেহই জানে না। কাঙালি পুকুর হইতে আচাইয়া আসিয়া দেখিল তাহার পাতের ভুক্তাবশেষ মা একটি মাটির পাত্রে ঢাকিয়া রাখিতেছে। আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, তুই খেলি নে মা? বেলা গড়িয়ে গেছে বাবা, এখন আর খিদে নেই। ছেলে বিশ্বাস করিল না, বলিল, না খিদে নেই বই কি, কই দেখি তোর হাড়ি। এই ছলনায় বহুদিন কাঙালির মা কাঙালিকে ফাঁকি দিয়ে আসিয়াছে, সে হাঁড়ি দেখিয়া তবে ছাড়িল। তাহাতে আর একজনের মতো ভাত ছিল, কিন্তু সে প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়া বসিল। এই বয়সের ছেলে সচরাচর এরূপ করে না, কিন্তু শিশুকাল হইতে বহুকাল যাবৎ সে রুগ্ন ছিল বলিয়া মায়ের ক্রোড় ছাড়িয়া বাহিরের সঙ্গী সাথীদের সাথে মিশিবার সুযোগ পায় নাই, এইখানে বসিয়াই তাহার খেলাধুলার স্বাদ মিটাইতে হইয়াছে। এক হাতে গলা জড়াইয়া মুখের ওপর মুখ রাখিয়াই কাঙালি চকিত হইয়া কহিল, মা তোর গা যে গরম, কেন তুই অমন রোদে দাঁড়িয়ে মরা পোড়ানো দেখতে গেলি, কেন আবার নিয়ে এলি? মরা পোড়ানো কি তুই? মা শশব্যস্তা ছেলের মুখে হাত চাপা দিয়া কহিল, ছি বাবা, মরা পোড়ানো বলতে নেই, পাপ হয়, সতী লক্ষ্মী মা ঠাকুরুন রথে করে স্বর্গে গেলেন। ছেলে সন্দেহ করিয়া কহিল, তোর এক কথা মা, রথে চড়ে কেউ নাকি আবার স্বর্গে যায়? মা বলিল, আমি যে চোখে দেখনু কাঙালি, বামুন মা রথের ওপর বসে, তেনার রাঙা পা দুখানি সবাই চোখ মেলে দেখলে রে। সবাই দেখলে? সবাই দেখলে, কাঙালি মায়ের বুকে ঠেস দিয়া বসিয়া ভাবিতে লাগিল। মাকে বিশ্বাস করাই তাহার অভ্যাস, বিশ্বাস করিতেই সে শিশুকাল হইতে শিক্ষা করিয়াছে। সেই মা যখন বলিতেছে সবাই চোখ মিলিয়া এত বড় ব্যাপার দেখিয়াছে, তখন অবিশ্বাস করিবার আর কিছু নাই। খানিক পরে আস্তে আস্তে কহিল, তাহলে তুইও তো মা স্বর্গে যাবি? বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলতেছিল, ক্যাংলার মার মতো সতীলক্ষ্মী আর দুলে

0: পাড়ায় নেই। কাঙালির মা চুপ করিয়া রহিল। কাঙালির তেমনি ধীরে ধীরে কহিতে লাগিল, বাবা যখন তোরে ছেড়ে দিলে তখন তোরে কত লোকে তো নিকে করতে সাদাসাদি করলে, কিন্তু তুই বললি না, বললি ক্যাঙালি মাছলে আমার দুঃখ ঘজবে, আবার নিকে করতে যাব কিসের জন্যে? হ্যাঁ মা, তুই নিকে করলে আমি কোথায় থাকতুম? আমি হয়তো না খেতে পেয়ে এতদিনে কবে মরে যেতুম। মা ছেলেকে দুই হাতে বুকে চাপিয়া ধরিল। বস্তুত সেদিন তাহাকে এ পরামর্শ কম লোকে দেয় নাই, এবং যখন সে কিছুতেই রাজি হইল না তখন উৎপাত উপদ্রব তাহার প্রতি সামান্য হয় নাই। সেই কথার স্মরণ করিয়া অভাগীর চোখ দিয়া জল পড়িতে লাগিল। ছেলে হাত দিয়া মুছাইয়া দিয়া বলিল, ক্যাঁতাটা পেতে দেব মা, শুবি? মা চুপ করিয়া রহিল। কাঙালি মাদুর পাতিল, কাঁথা পাতিল, মাচার ওপর হইতে ছোট বালিশটি পাড়িয়া মায়ের হাত ধরিয়া তাকে বিছানায় টানিয়া লইয়া যাইতে মা কহিল, কাঙালি আজ তোর কাজে গিয়ে কাজ নাই। কাজ কামাই করিবার প্রস্তাব কাঙালির খুব ভালো লাগিল, কিন্তু কহিল, জলপানির পয়সা দুটো তো তাহলে দেবে না মা? না দিকে আয়, তোকে রূপ কথা বলি। আর প্রলুব্ধ করিতে হইল না, কাঙালি তৎক্ষণাৎ মায়ের বুক ঘেঁষিয়া শুইয়া পড়িয়া কহিল, বল তাহলে রাজপুত্তুর, কোটালপুত্তুর আর সেই পক্ষীরাজ ঘোড়া? অভাগী রাজপুত্র, কোটালপুত্র আর পক্ষীরাজ ঘোড়ার কথা দিয়া গল্প আরম্ভ করিল। এ সকল তাহার পরের কাছে কতদিনের শোনা এবং কতদিনের বলা উপকথা, কিন্তু মুহূর্ত কয়েক পরে কোথায় গেল তাহার রাজপুত্র আর কোথায় গেল তাহার কোটালপুত্র? সে এমন উপকথা শুরু করিল যাহা পরের কাছে তাহার শেখা নয়, নিজের সৃষ্টি। জ্বর তাহার যত বাড়িতে লাগিল, উষ্ণ রক্তস্রোত যত দ্রুত বেগে মস্তিষ্কে বহিতে লাগিল, ততই সে যেন নব নব উপকথার ইন্দ্রজাল রচনা করিয়া চলিতে লাগিল। তাহার বিরাম নাই, বিচ্ছেদ নাই, কাঙালির স্বল্প দেহ বার বার রোমাঞ্চিত হইতে লাগিল। ভয়ে বিস্ময়ে পুলকে সে সজোরে মায়ের গলা জড়াইয়া তাহার বুকের মধ্যে যেন মিশিয়া যাইতে লাগিল। বাহিরে বেলা হইল শেষ, সূর্য অস্ত গেল, সন্ধ্যার ম্লান ছায়া গাঢ়তর হইয়া চরাচর ব্যপ্ত করিল, কিন্তু ঘরের মধ্যে আজ আর দীপ চলিল না। গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করিতে আর কেহ উঠিল না। নিবিড় অন্ধকারে কেবল রুগ্ন মাতার অবাধ গুঞ্জন নিস্তব্ধ পুত্রের কর্ণে সুধা বর্ষণ করিয়া চলিতে লাগিল। সে সেই শ্মশান ও শ্মশান যাত্রার কাহিনী, সেই রথ, সেই রাঙা পাদুটি, সেই তার স্বর্গে যাওয়া। কেমন করিয়া শোকার্ত স্বামী শেষ পদধূলি দিয়া কাঁদিয়া বিদায় দিলেন, কি করিয়া হরিধ্বনি দিয়া ছেলেরা মাতাকে বহন করিয়া লইয়া গেল। তারপর সন্তানের হাতের আগুন, সে তো আগুন তো নয় কাঙালি, সে তো হরি। তার আকাশ জোড়া ধুঁ নয় বাবা, সেই তো স্বর্গের রথ। কাঙালির চরণ, বাবা আমার, কেন মা, তোর হাতের আগুন যদি পাই বাবা, বামুন মার মতো আমিও স্বর্গে যেতে পাবো। কাঙালি অস্ফুট শুধু কহিল, যাহ বলতে নেই। মা সে কথা বোধ করি শুনিতেও পাইল না, তপ্ত নিঃশ্বাস ফেলিয়া বলিতে লাগিল, ছোট জাত বলে তখন কিন্তু কেউ ঘেন্না করতে পারবে না, দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ইস, ছেলের হাতের আগুন, রথকে যে আসতেই হবে। ছেলে মুখের ওপর মুখ রাখিয়া ভগ্নকণ্ঠে কহিল, বলিস নে মা, বলিস নে, আমার বড্ড ভয় করে। মা কহিল, আর দেখ কাঙালি, তোর বাবাকে একবার ধরে আনবি, অমনি যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেয়, অমনি পায়ে আলতা মাথায় সিঁদুর দিয়ে। কিন্তু কে বাদ দেবে? তুই দিবি না রে ক্যাঙালি, তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, তুই আমার সব। বলিতে বলিতে সে ছেলেকে একেবারে বুকে চাপিয়া ধরিল। শ্রোতা বন্ধুরা, আজ সময় শেষ। আজ গল্প থেকে পাঠের অনুষ্ঠানে আমরা নিয়ে এসেছিলাম অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প অভাগীর স্বর্গ। এই ছোট গল্পটির দ্বিতীয় পর্ব আপনারা শুনতে পারবেন আগামী শুক্রবার মহিলা মজলিসের আসরের বেলা একটা থেকে আমারই কণ্ঠে। তাহলে আজ বিদায় নিচ্ছি, ফিরে আসব আগামী শুক্রবার। সঙ্গে থাকবে সাহিত্য থেকে পাঠের আসর, অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প অভাগীর স্বর্গের।
1: এতক্ষণ শুনলেন মহিলা মজলিস, আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত হবে প্রথমে বাংলা এবং অব্যবহিত পরে স্থানীয় সংবাদ। কিছুক্ষণের মধ্যে আকাশবাণী কলকাতা কেন্দ্রের ঘোষণা।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে অসমের গুয়াহাটিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির দুদিনের সম্মেলন আজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের তিনটি শূন্য রাজ্যসভা আসনে আগামী 24 জুলাই উপনির্বাচন, বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি। দেশজুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সুইজারল্যান্ডের জেনিভায় উপভোক্তার সুরক্ষা আইন ও নীতি বিষয়ক আন্তঃসরকারি বিশেষজ্ঞ গোষ্ঠীর নবম অধিবেশনে ভারত সভাপতিত্ব করবে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে, শেষ 8 ইংল্যান্ড ও নরওয়ে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিদায় বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর আমন্ত্রণে চলতি মাসের 8 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। তিনি বলেন, এই সফর দুদেশের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করবে। তিনি প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মত বিনিময় করবেন এবং রাষ্ট্রপতি প্রাবো সঙ্গে ইয়ার্গি আকার্তার প্রামানান মন্দির চত্বর পরিদর্শন করবেন বলে জানান। ইন্দোনেশিয়া থেকে প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আন্তনি আলবানিজের আমন্ত্রণে মেলবোর্ন যাবেন। এরপর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সেনের আমন্ত্রণে অকল্যান্ড সফর করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদেশ সফরের ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা সহ ইন্দোনেশিয়ার মানুষ বিশেষ উৎসাহী বলে আকাশবাণী সংবাদদাতা সন্দীপন দাশগুপ্তকে জানিয়েছেন বিজেপির বিদেশ বিভাগের পক্ষ থেকে শিশির বাজরিয়া।
1: চারদিকে বিশেষ করে আমাদের ভারতীয়, শুধু ভারতীয় না, ইন্দোনেশিয়ানদের মধ্যে রক্ত নতুন করে আমি দেখতে পাচ্ছি। লোকেরা একেবারে, ইংরেজিতে একটা শব্দ আছে, এক্সাইটেড। মোদিজি আসছেন, মোদিজি 3 বছর আগেও এসেছিলেন। এটা বিশ্বের সব থেকে বড় মুসলিম দেশ জনসংখ্যার দিক থেকে। এদের এখানে এরা সংস্কৃত ছেড়ে দেয়নি মনে হচ্ছে না। আমাদের যে ইতিহাস, সংস্কৃতি আর এই দেশে কি তফাৎ।
0: ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে অসমের গুয়াহাটিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত সেদেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির দুদিনের সম্মেলন আজ শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর মহানির্দেশক অনুরাগ গর্গ বলেন, মাদক চোরাচালান প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে মাদক পাচার রোধের ক্ষেত্রে সমন্বয়, তথ্য আদান প্রদান, সম্মিলিত যোগদান এই সম্মেলনে আলোচিত হবে। তিনি বলেন, বর্তমান সময়ে মাদক পাচার চক্র, সীমান্ত পারের ডার্কনেট প্ল্যাটফর্ম, সিনথেটিক ড্রাগ, নতুন মানসিক বিষয়বস্তু এবং সমুদ্রপথে পাচারের মতন ঘটনা ঘটছে, সেক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত আজ কেরালামের কোচিতে দুদিনব্যাপী ব্রিক্স উইমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠকের আয়োজন করছে। কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স সদস্য দেশগুলির ঊর্ধ্বতন সরকারি আধিকারিকরা এই বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। পশ্চিমবঙ্গের তিনটি শূন্য রাজ্যসভা আসনে আগামী 24 জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই মর্মে আজ বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের সাংসদ সুকেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইক এই পদত্যাগের ফলে আসনগুলি শূন্য হয়েছে। নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী 7 জুলাই বিজ্ঞপ্তি জারি হবে, 14 জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, 15 জুলাই মনোনয়নপত্র যাচাই এবং 17 জুলাই প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ হবে 24 জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। একই দিন বিকেল 5টা থেকে ভোট গণনা শুরু হবে। 27 জুলাই

0: মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে কমিশন। নির্বাচন কমিশন আজ বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশে তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। বিহারের বাকিপুর, গুজরাটের মঞ্জলপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী 13 জুলাই পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং 14 জুলাই তা পরীক্ষা করে দেখা হবে। এই আসনগুলিতে 30 জুলাই ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে। বিহারের বাকিপুরের বিধায়ক নীতিন নবীন পদত্যাগ করায় ওই আসনে উপনির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়। গুজরাটের মঞ্জলপুর বিধানসভা কেন্দ্রে আসনটি শূন্য হয় যোগেশ ভাই নরনদাস প্যাটেলের মৃত্যুর কারণে। অন্যদিকে রাজেন্দ্র ভারতীর সদস্যপদ বাতিল বা অযোগ্য ঘোষিত হওয়ায় মধ্যপ্রদেশের দাতিয়া আসনটি শূন্য হয়। বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলি বিক্ষোভের মধ্যেই আজ ষোড়শ আসাম বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়েছে। আগামী 10ই জুলাই 2026-27 অর্থবর্ষের বাজেট পেশ করা হবে। 16 থেকে 21 জুলাই পর্যন্ত অধিবেশন মুলতবি থাকবে এবং 31 জুলাই অধিবেশন সমাপ্ত হওয়ার কথা রয়েছে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যদের নিয়ে আজ একটি বৈঠক বসবে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা হবে। ট্রাস্টের প্রাপ্ত অনুদান হিসেবের বিষয়টি নিয়ে বিশেষ তদন্তকারী দল সিটের কাজকর্ম নিয়েও আলোচনা হওয়ার কথা। ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় এবং ট্রাস্টি ডক্টর অনিল মিশ্রের পদত্যাগপত্র নিয়েও আলোচনা হবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইআইআর নিউজ কলকাতাতে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশজুড়ে আজ যথোচিত মর্যাদায় রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। সমাজ মাধ্যমের একাধিক বার্তায় তাকে শ্রদ্ধা জানিয়েছেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রমুখ। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার আজ ছুটি ঘোষণা করেছে। রাজ্য জুড়ে পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ অবদানকে সামনে রেখে নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার মুরলীধর সেন লেনে ভারতীয় জনতা পার্টির রাজ্য সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে বর্তমান সরকার পরিচালিত হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা এবং স্বামী প্রণবানন্দের আদর্শ অনুসরণ করে।
1: এই সরকার পরিচালিত হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বিচারধারার উপরে। এই সরকার পরিচালিত হবে, তার কার্যপদ্ধতি হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণের মধ্য দিয়ে। বিদ্যালয়গুলিতে যেভাবে প্রার্থনায় বন্দে মাতরম মন্ত্র উচ্চারিত হচ্ছে, একইভাবে ঘরে ঘরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পূজিত হবে, এটাই আমাদের লক্ষ্য এবং স্বপ্ন।
0: এর আগে রেড রোড এক অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। এই উপলক্ষে আজ পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগ দেবেন বিভিন্ন অনুষ্ঠানে। বিজেপি সূত্রে জানা গেছে দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় নিউ টাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে তার প্রতি শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে অমিত শাহ যোগ দেওয়ার কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত 5 বছরে সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি মন্ত্র অনুসরণ করে লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন আনার জন্য সমবায় মন্ত্রকের ভূয়সী প্রশংসা করেছেন। সমবায় মন্ত্রকের 5ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, সমবায় খাতের সঙ্গে যুক্ত 30 কোটি মানুষ এবং সারা দেশের 8,50,000েরও বেশি সমবায় প্রতিষ্ঠানের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। সুইজারল্যান্ডের জেনেভায় উপভোক্তা সুরক্ষা আইন ও নীতি বিষয়ক আন্তঃসরকারি বিশেষজ্ঞ গোষ্ঠীর নবম অধিবেশনে ভারত সভাপতিত্ব করবে। রাষ্ট্রসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থা ইউএনটিডি এর উদ্যোগে এই অধিবেশন চলবে বুধবার পর্যন্ত। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এদিকে রাউন্ড অফ 16-এর খেলায় আজ ইংল্যান্ড 3-2 গোলে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। অন্যদিকে গত

হাতে খেলায় ব্রাজিলকে 2-1 করে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল নরওয়ে। কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ভারতের মাদক নিয়ন্ত্রণ বোর্ডের আয়োজনে অসমের গুয়াহাটিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির দুদিনের সম্মেলন আজ শুরু হয়েছে। খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী আজ রাজ্যজুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী ও জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে রাজ্য সরকার আজ ছুটি ঘোষণা করেছে। জেলা, মহকুমা, ব্লক ও পুরসভা স্তরে এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গ গঠন, দেশপ্রেম এবং বিভিন্ন ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান বর্তমান ও আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠ্যপুস্তকে এই ইতিহাস অন্তর্ভুক্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি মিত্র ইনস্টিটিউশনের সংস্কারে 25 লক্ষ টাকা অর্থ সাহায্যের কথা ঘোষণা করেন। ভবানীপুরের বিধায়ক হিসেবে তাঁর এলাকা উন্নয়ন তহবিল থেকেই এই আর্থিক সহায়তা প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী পিএমশ্রী প্রকল্প ও অটল বিহারী বাজপেয়ীর নামে যে প্রকল্প রয়েছে তার মধ্যে এই বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করার জন্য শিক্ষামন্ত্রী ও তাঁর দপ্তরকে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বাম এবং তৃণমূল কংগ্রেস সরকার শ্যামাপ্রসাদকে ভুলিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বর্তমান সরকার সেই বিস্তৃত ইতিহাস সকলের সামনে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। কলকাতার মুরলীধর সেন লেনে ভারতীয় জনতা পার্টির রাজ্য সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গের বর্তমান সরকার পরিচালিত হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা এবং স্বামী প্রণবানন্দের আদর্শ অনুসরণ করেই।
1: পশ্চিমবঙ্গের তৈরির অতীত ইতিহাস বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মের জানা দরকার। 34 বছরের কমিউনিস্ট, 15 বছরের তৃণমূল, তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মত্যাগ অবদানকে ভুলিয়ে রেখেছিল। বিদ্যালয়গুলিতে যেভাবে প্রার্থনায় বন্দে মাতরম মন্ত্র উচ্চারিত হচ্ছে, একইভাবে ঘরে ঘরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পূজিত হবে।
0: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা, বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় প্রমুখ। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য মুরলীধর সেন লেনে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। এর আগে মুখ্যমন্ত্রী কলকাতার রেড রোডে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। উপস্থিত ছিলেন হরিয়ানার রাজ্যপাল অসীম কুমার ঘোষ। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিকেলে কলকাতা পৌঁছে নিউ টাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপূজা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর ভবানীপুরের শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন শ্রী শাহ। সন্ধ্যায় বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানেও যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের মাইকেল নগরে শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন। স্কুল পড়ুয়াদের শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে অবগত করার উপর জোর দেন তিনি।
2: বাংলার বা পশ্চিমবঙ্গের গঠনে যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে ঐতিহাসিক ভূমিকা, সেই ভূমিকা অবশ্যই আমাদের স্কুল পড়ুয়াদের পড়ানো উচিত এবং সিলেবাসের মধ্যে আনা উচিত। আমি বরাবরই দাবি করে আসছি, 20 জুন অর্থাৎ যেদিন পশ্চিমবঙ্গ দিবস সেদিনও আমি আমার রাজ্য পার্টি অফিসে অর্থাৎ সল্টলেকের যে পার্টি অফিস সেখান থেকে এটা আবেদন জানিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীদের কাছে। আমার বিশ্বাস আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়ে পদক্ষেপ নেবে।
0: পশ্চিমবঙ্গে বারুইপুরের পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত আনন্দ সরকারকে গ্রেপ্তার করেছে। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল 3। আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল এলাকা দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে। শান্তি বজায় রাখতে বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায় জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ওই নাবালিকাকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। ঘটনা তদন্তে 6 সদস্যের সিট গঠন করেছে পুলিশ। দলে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও, বারুইপুর থানার আইসি প্রমুখ। আগেই জানানো হয়েছে গত শনিবার থেকে নিখোঁজ ওই নাবালিকার দেহ

0: মুক্কাল বাড়ির অদূরে একটি পুকুর থেকে উদ্ধার হয়। এরপর স্থানীয়দের প্রতিবাদ বিক্ষোভে গোটা এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। ক্ষুব্ধ এলাকাবাসী ও পরিবারের সদস্যরা দেহ আটকে রেখে রাস্তা অবরোধ করেন। গণপিটুনিতে এক সন্দেহভাজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে বিক্ষুব্ধ জনতা তাদের ওপরেও চড়াও হয় বলে অভিযোগ। নাবালিকার দেহ উদ্ধার, গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু ও পুলিশের ওপর হামলার ঘটনায় তিনটি পৃথক মামলা রুজু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মৃতার বাবার সঙ্গে ফোনে কথা বলে এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন। পশ্চিমবঙ্গে তিনটি রাজ্যসভা আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী 24 জুলাই ওই তিনটি আসনে উপনির্বাচন হবে। তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ শেখ বড়াইক ইস্তফা দেওয়ায় এই তিনটি আসন শূন্য হয়। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে ভাওয়াইয়া অনুষ্ঠান। পরিবেশনায় শিল্পী গীতা রায় বর্মণ।

এতক্ষণ শুনলেন আপনারা গীতা রায় বর্মনের কণ্ঠে ভাওয়াইয়ার অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে ইংরেজি সংবাদ এবং অব্যবহিত পরে হিন্দি সংবাদ। আর কিছুক্ষণের মধ্যে আকাশবাণী দিল্লি কেন্দ্রের ঘোষণা।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। আর কিছুক্ষণের মধ্যে আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত হবে নেপালি বিচিত্রানুষ্ঠান এবং নেপালি সংবাদ। আর কিছুক্ষণের মধ্যে আকাশবাণী কার্শিয়াং

0: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মধ্যে। শুরু হচ্ছে অনুষ্ঠান গান পরম্পরা, কিন্তু তার আগে রয়েছে বিজ্ঞাপন।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: শুরু হচ্ছে অনুষ্ঠান গান পরম্পরা। গান পরম্পরায় আজ শুনবেন খেয়াল, পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়, রাগ মুলতানী।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান গান পরম্পরা। গান পরম্পরায় আজ শুনলেন খেয়াল পণ্ডিত শুরু হচ্ছে আজকের যুব অনুষ্ঠান। আজকে যুব অনুষ্ঠানের বিষয় ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী। এই নিয়ে আমাদের উপস্থাপিকা অন্বেষা বসু, রায়চৌধুরী এবং অনুষ্কা দে আলাপচারিতায় রয়েছেন।

চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসি, পৌরুষের করেনি শতধা নিত্য যেথা তুমি সর্ব কর্মচিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয়ে আঘাত করিপিত ভারতের সেই স্বর্গে কর জাগরিত, কর জাগরিত।

নমস্কার যুব বন্ধুরা, আমি অন্বেষা, শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। আধুনিক ভারতের ইতিহাস ও রাজনৈতিক মানচিত্র গঠনে যে কজন

0: কালজয়ী ব্যক্তিত্ব অনন্য অবদান রেখেছেন, তাঁদের মধ্যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অন্যতম। তিনি একাধারে ছিলেন একজন প্রখ্যাত শিক্ষাবিদ, দূরদর্শী রাজনীতিবিদ, নির্ভীক সমাজ সংস্কারক এবং প্রখর জাতীয়তাবাদী নেতা। আজ তাঁর শুভ জন্মদিবস। এই বিশেষ দিনে আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করি এই মহান ভারত সন্তানকে, যার চিন্তা, আদর্শ এবং বলিদান আমাদের সর্বকালের পাথেয়। আর এই বিশেষ দিনটি আমাদের যুব অনুষ্ঠানে উদযাপন করে নিতে এবং তাকে স্মরণ করতে আমার সঙ্গে রয়েছে তোমাদের আরও এক বিশেষ যুব বন্ধু অনুষ্কা।
1: নমস্কার সবাইকে। আজ আমরা যাকে নিয়ে কথা বলছি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও কর্ম আমাদের মনে করিয়ে দেয় বারবার যে জ্ঞান, দায়িত্ববোধ এবং সমাজের প্রতি নিষ্ঠাই একজন মানুষের প্রকৃত পরিচয়। তাঁর জন্মবার্ষিকীতে তাকে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। আজ 6 জুলাই। আজকের এই দিনটি ভারতীয় শিক্ষা, রাজনীতি ও জনজীবনের ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ আজ জন্মবার্ষিকী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। 1901 সালের 6 জুলাই কলকাতায় তাঁর জন্ম। 2026 সালে পালিত হচ্ছে তাঁর 125তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারও 6 জুলাই রাজ্য জুড়ে সরকারি ছুটি ঘোষণা করেছেন। আজকের অনুষ্ঠানে আমরা স্মরণ করব একজন বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজ্ঞ, রাজনীতিবিদ এবং জননেতাকে, যিনি তাঁর কর্মজীবনে ভারতের শিক্ষা, রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম এক শিক্ষিত, সংস্কৃতিমনস্ক পরিবারে। তার পিতা ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ ও বিচারপতি স্যার আশুতোষ মুখোপাধ্যায়, যাকে আমরা বাংলার বাঘ বলে পরিচয় পাই। পিতার আদর্শ ও শিক্ষার পরিবেশ তার ব্যক্তিত্ব গঠনে গভীর প্রভাব ফেলেছিল। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে অধ্যয়ন করেন এবং পরবর্তীকালে আইনশাস্ত্রে উচ্চশিক্ষা লাভ করেন। ছাত্রজীবন থেকেই তার অসাধারণ মেধা, অধ্যাবসায় এবং নেতৃত্বের গুণ সকলের দৃষ্টি আকর্ষণ করে। মাত্র 33 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হন, যা সেই সময় একটি বিরল কৃতিত্ব ছিল। তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ভাষা, সংস্কৃতি, বিজ্ঞান ও গবেষণার প্রসারে নানান উদ্যোগ নেওয়া হয়। তিনি বিশ্বাস করতেন, শিক্ষা কেবল ডিগ্রি অর্জনের মাধ্যম নয়, শিক্ষা মানুষকে চিন্তা করতে শেখায়, সমাজকে এগিয়ে নিয়ে যায় এবং জাতির ভবিষ্যৎ নির্মাণ করে। পরবর্তীকালে তিনি সক্রিয় রাজনীতিতে যোগ দেন। স্বাধীনতার পর ভারতের প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভায় তিনি শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নীতিগত মতপার্থক্যের কারণে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। 1951 সালে তিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তী সময়ে ভারতের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর দেশভাগ ও পশ্চিমবঙ্গ প্রসঙ্গে তার ভূমিকা। দেশভাগের সময় বাংলার ভবিষ্যৎ নিয়ে যে জটিল রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা পালন করেন। ইতিহাসবিদদের মধ্যে তার ভূমিকার মূল্যায়ন নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে, তবে এটি স্বীকৃত যে সে সময় বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনায় তিনি ছিলেন অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। ডক্টর মুখোপাধ্যায় জম্মু কাশ্মীরের সাংবিধানিক অবস্থান নিয়ে তার নিজস্ব রাজনৈতিক অবস্থানের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি বিশেষ সাংবিধানিক ব্যবস্থার বিরোধিতা করেন এবং জাতীয় ঐক্যের প্রশ্নে নিজের মত প্রকাশ করেন। উনিশশো

0: 1953 সালে কাশ্মীরে প্রবেশের সময় তাকে আটক করা হয়। আটক অবস্থায় তার মৃত্যু ঘটে। তার মৃত্যুর পরিস্থিতি দীর্ঘদিন ধরে জন আলোচনা ও ঐতিহাসিক গবেষণার বিষয় হয়ে রয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন দৃঢ়চেতা, স্পষ্টভাষী এবং কর্মনিষ্ঠ ব্যক্তিত্ব। তিনি বিশ্বাস করতেন জাতীয় উন্নয়নের জন্য শিক্ষার প্রসার, প্রশাসনিক দক্ষতা এবং জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গি অপরিহার্য। তার জীবন আমাদের শেখায় যে জনজীবনে মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু গণতান্ত্রিক পরিসরে তা যুক্তি, আলোচনা ও সাংবিধানিক পদ্ধতির মাধ্যমে প্রকাশ করা উচিত। আজকের ভারত দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে। এই পরিবর্তনের সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শিক্ষা, নেতৃত্ব এবং জনসেবার প্রতি নিষ্ঠা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। একজন শিক্ষাবিদ হিসেবে তার অবদান, একজন প্রশাসক হিসেবে তার দক্ষতা এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তার কর্মজীবন ভারতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ইতিহাসের বিভিন্ন ব্যক্তিত্বকে বোঝার জন্য তাদের অবদান সময়ের প্রেক্ষাপট এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে সমান গুরুত্ব দিয়ে বিচার করাই একজন সচেতন নাগরিকের দায়িত্ব।
1: আচ্ছা, আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে অনেক কিছু শুনলাম, জানলাম, অনুষ্কা আমাদের জানালো। এবারে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি ডায়েরি পাওয়া গেছিল। তার মৃত্যুর পর সেই ডায়েরি নিয়ে অনেক গবেষণাও হয়। এটা ঠিক দৈনন্দিন দিনলিপি নয়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ডায়েরি। কয়েকদিন বাদ দিলে বেশিরভাগই এক টানা লেখা এবং কিছুটা অনুলিখিত রাজনৈতিক ধারাভাষ্য, যা পরবর্তীকালে লিভস ফ্রম আ ডায়েরি নাম দিয়ে পুস্তকাকারে প্রকাশিত হয়েছে। এর কিছুটা ইংরেজিতে এবং কিছুটা বাংলায়। ইংরেজি অংশটা লেখা হয়েছে মূলত 1945 থেকে 46 সালে এবং লেখার বিষয় ছিল 1939 থেকে 46 সাল পর্যন্ত ঘটনাবলী। এই অংশটা পড়া এক চমকপ্রদ অভিজ্ঞতা। এ যেন এক অজানা পরাধীন ভারতের বিবরণ। ডায়েরির প্রথম থেকেই চমক। শুরু হচ্ছে 1939 সালের শুরুর দিকে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন আধুনিক ভারতের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ দূরদর্শী নেতা, একনিষ্ঠ দেশপ্রেমিক এবং অকুতোভয় শহীদ। তার ব্যক্তিত্ব, মেধা এবং রাজনৈতিক আদর্শ ভারতের অখণ্ডতা ও জাতীয়তাবাদ গঠনে এক যুগান্তকারী ভূমিকা পালন করেছিল। তার জীবনের তিনটি প্রধান দিক ছিল: দূরদর্শী দূরদৃষ্টি, গভীর দেশপ্রেম এবং আত্মত্যাগ।

ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একাধারে একজন প্রখ্যাত শিক্ষাবিদ, চিন্তাবিদ ও দক্ষ প্রশাসক। যেমনটা অনুষ্কা তোমাদের একটু আগে জানালো যে তিনি মাত্র 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তার উপাচার্য থাকাকালীন সময়ে তিনি শিক্ষা ব্যবস্থার ব্যাপক সংস্কার আনেন এবং বাংলায় উচ্চশিক্ষার প্রসারে বিশেষ অবদান রাখেন। তিনি স্বাধীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে দেশের অর্থনৈতিক ও শিল্প কাঠামোর শক্ত ভিত্তি স্থাপন করেছিলেন। ভারতের প্রথম আধুনিক লোকোমোটিভ ফ্যাক্টরি, যা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স নামেও পরিচিত, সিন্ধি সার কারখানা এবং হিন্দুস্থান এয়ারক্রাফট কোম্পানির মতো বৃহৎ উদ্যোগগুলো তাঁরই দূরদর্শী চিন্তার ফসল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দেশপ্রেম ছিল আপোষহীন। 1947 সালে দেশভাগের সময় তিনি পশ্চিমবঙ্গকে ভারতের অংশ হিসেবে রাখার জন্য এককভাবে ঐতিহাসিক লড়াই লড়েছিলেন। যদি মুসলিম লীগ পাকিস্তান চায়, তবে হিন্দুদের জন্য অখণ্ড ভারতের মধ্যে একটি অংশ থাকতে হবে। এই অনড় অবস্থানের মাধ্যমে তিনি আজকের পশ্চিমবঙ্গকে পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা করেছিলেন। তিনি মনে করতেন, ভৌগোলিক স্বাধীনতার পাশাপাশি ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পুনরুত্থান অত্যন্ত জরুরি। ভারতের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে তিনি 1951 সালে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি। ডক্টর মুখোপাধ্যায়ের জীবনের সবচেয়ে বড় এবং শেষ লড়াইটি ছিল ভারতের অখণ্ডতা রক্ষা ও জম্মু কাশ্মীরের পূর্ণাঙ্গ অন্তর্ভুক্তির জন্য। সেই সময় জম্মু কাশ্মীরে প্রবেশের জন্য আলাদা পারমিট বা অনুমতির প্রয়োজন হতো। সেখানে আলাদা পতাকা এবং আলাদা প্রধানমন্ত্রীর পদ ছিল। তিনি এই ব্যবস্থার তীব্র বিরোধিতা করে স্লোগান তুলেছিলেন, এক দেশ মে দো প্রধান, দো বিধান অর দো নিশান নহীঁ চলেঙ্গে, অর্থাৎ এক দেশে দুই প্রধানমন্ত্রী, দুই সংবিধান ও দুই পতাকা চলতে পারে না। 1953 সালের মে মাসে কোনো পারমিট ছাড়াই তিনি জম্মু কাশ্মীরে প্রবেশ করেন এবং ভারতীয় নাগরিক হিসেবে নিজের অধিকার প্রয়োগ করতে গিয়ে গ্রেফতার হন। শ্রীনগরের একটি নজরবন্দি শিবিরে থাকা অবস্থায় 23 জুন 1953 সালে এক রহস্যজনক পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়। দেশের অখণ্ডতা ও একতার জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করে ভারতের ইতিহাসে একজন মহান শহীদ হিসেবে অমর হয়ে আছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই আত্মত্যাগ বৃথা যায়নি। 2011 সালে ভারত সরকার কর্তৃক জম্মু কাশ্মীর থেকে 370 ধারা বাতিলের মাধ্যমে তার এই এক দেশ এক বিধান এর স্বপ্ন পূর্ণাঙ্গ রূপ পায়। একজন মহান দূরদর্শী, দেশপ্রেমিক এবং বীর শহীদ হিসেবে তিনি প্রতিটি ভারতীয়ের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

0: দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। এই অনুষ্ঠান আমরা শেষ করব, একদম অন্তিম লগ্নে আমরা দাঁড়িয়ে রয়েছি, কিন্তু তার আগে অনুষ্কা তোমার কাছে আবদার থাকবে একটা কবিতার।
1: হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমিনর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে, ধ্যানগম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হল হারা, হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় চীন, শক হুন্দল পাঠান মোগল এক দেহে হল লীন, পশ্চিম মাঝি খুলিয়াছে দ্বার, শ্বেথা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে।

শেষ হলো যুব অনুষ্ঠান। যুব অনুষ্ঠানে আজকের বিষয় ছিল ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী। এই নিয়ে আলাপচারিতায় এবং উপস্থাপনায় ছিলেন অন্বেষা বসু রায়চৌধুরী এবং অনুষ্কা দে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে অনুষ্ঠান গ্রামে গঞ্জে। আজকের বিষয় কেন্দ্রীয় সরকারের প্রকল্প আর্য, অর্থাৎ অ্যাট্রাক্টিং অ্যান্ড রিটেইনিং রুরাল ইউথ ইন এগ্রিকালচার, কৃষিকাজে গ্রামীণ তরুণদের আকর্ষিত করা এবং ধরে রাখা। এই নিয়ে আলাপচারিতায় রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার অঞ্জলি শর্মা এবং সঙ্গে রয়েছেন উপস্থাপিকা আইভি দে।

0: গ্রামেগঞ্জের সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জে আসর। আমাদের দেশ ভারতবর্ষ কৃষি নির্ভর। আমাদের যারা ভারতবাসী রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ মানুষ এই কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন। এই কৃষিকাজ কিন্তু আদিমকাল থেকে হয়ে আসছে, বর্তমানে বিভিন্ন রকম প্রযুক্তিগত উন্নতির মাধ্যম দিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদের চাষাবাদ হয়। দেখা যাচ্ছে যে বর্তমানে আমাদের যে তরুণ প্রজন্ম রয়েছে তারা কিন্তু এই কৃষিকাজ থেকে অনেকটাই বিমুখ হয়ে গেছেন। আমাদের এই কৃষিকাজের সাথে তরুণ প্রজন্মকে যুক্ত করতে ভারত সরকার একটি প্রকল্প তৈরি করেছেন, যেটা অ্যাট্রাক্টিং অ্যান্ড রিটেইনিং ইউথ ইন এগ্রিকালচার, অর্থাৎ আরিয়া নামে পরিচিত। আমাদের আজকের আসরে এই প্রকল্প নিয়েই বিভিন্ন তথ্য আমরা জানব। আমাদের আজকের আসরে উপস্থিত রয়েছেন ডক্টর অঞ্জলি শর্মা, ইনি বিষয়বস্তু বিশেষজ্ঞ, উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র চোপড়া। নমস্কার ডক্টর শর্মা, গ্রামেগঞ্জের আসরে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: আমাদের আজকের আসরের আলোচনার বিষয় কেন্দ্রীয় সরকারের প্রকল্প আরিয়া, অ্যাট্রাক্টিং অ্যান্ড রিটেইনিং রুরাল ইউথ ইন এগ্রিকালচার, অর্থাৎ কৃষিকাজে গ্রামীণ তরুণদের আকৃষ্ট করা এবং ধরে রাখা। তো এই বিষয় নিয়ে আমরা আজকে অনেক তথ্য জানব আপনার কাছ থেকে। তো প্রথমেই জানতে চাইছি যে উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রে এই প্রকল্পটি

0: শুরু হয়েছে এবং চলছে সেটার কাজ, এটা কবে থেকে শুরু হয়েছে?
1: এটা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে 2019 বছর থেকে শুরু হয়েছে, তো 7 বছর হয়ে গেল।
0: আচ্ছা,
1: বিশেষ করে এই প্রকল্পের উদ্দেশ্য হলো যে তরুণদেরকে কৃষি কাজের মধ্যে আকৃষ্ট করা এবং ধরে রাখা, আর তার সঙ্গে বিশেষ করে মানে কিছু কিছু এন্টারপ্রাইজ এটার মধ্যে বেছে নেওয়া হয়েছে যেটা কি আমাদের জেলার মধ্যে কাজ করলে তরুণদেরকে একটা আকৃষ্ট করা যায় এবং তাদেরকে ভবিষ্যৎ জন্য কিছু মানে আর্থিক উপায়ে তারা সেখান থেকে পেয়ে যেতে পারে, তার জন্য এই প্রকল্পটা করা। আসলে এখন যা দেখা যাচ্ছে যে তরুণরা যা নতুন প্রজন্ম আছে সেটা কিন্তু কৃষিটাকে বিমুখ হয়ে যাচ্ছে, এটা মানে আমাদের পুরো দেশের মধ্যেই দেখা যাচ্ছে এই ট্রেন্ডটা। এর জন্য এই আরএ প্রকল্পটা আমাদের পুরো ভারতবর্ষেই ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ যেটা আছে ICAR যেটাকে বলে, তার মাধ্যমে কিন্তু বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে জেলাগুলোতে চালানো হচ্ছে। তো ব্যাকগ্রাউন্ডে যেটা আমরা দেখেছি কি কি হচ্ছে, কি কি চাষির পরিবারের মতে ছোটোবেলা থেকেই তাদেরকে কিন্তু একটা হলো যে পড়াশোনা দিকে বলা হচ্ছে, খেলাধুলা করার জন্য বলা হচ্ছে বা অন্য অন্য জিনিসের মধ্যে ইনভলভ করা হচ্ছে, কিন্তু মা বাবা যে কৃষি করতে যাচ্ছে বা তারা যে একটা খামারে যায় সেদিকে কিন্তু বাচ্চাদের কিন্তু নেওয়া হয় না, বা কৃষি দিকে যে একটা ধারণা সেটা খুব যে উচ্চ ধারণা সেটা না, মানে সেখানে কোথায় না কোথায় মানে কৃষিকও নিজেই ভাবছে, মানে একটা ভাবনাটা খুব ভালো নাই সেখানে। তো তারা চায় যে বাচ্চারা যেন কৃষিতে না আসে, কিন্তু ভালো লাভবান হতে পারে কৃষিতে কেউ, সেটা নিয়ে এখন কিন্তু নিশ্চয় দেখছেন যে সব দিকেই অনেক বড় বড় চাকরিওয়ালা লোকও কিন্তু কৃষি অ্যাজ এ এন্টারপ্রাইজ হিসাবে তারা করছে, কিন্তু কোথায় না কোথায় চাষি যারা বেসিক্যালি মানে এই কাজটা করে কিন্তু তাদের বাচ্চারা কিন্তু আবার কৃষিতে খুব কম আসছে বা ঠিকভাবে আসছে না যে সে মানে ভবিষ্যতে কৃষিতে লাভবান হতে পারে। তো সেটা নিয়ে বিশেষ করে কি তাদেরকে কিছু না কিছু অনেক ধরনের বিকল্প দেয়া কৃষির মধ্যেই তারা যেন থাকে, নিজের যোগ্যতা অনুযায়ী কৃষির থেকে লাভবান হতে পারে সেটা জন্য বিশেষ করে এই প্রকল্পটা।
0: হ্যাঁ, এটা কিন্তু ঠিক যে আমরা কৃষকের ঘরে দেখি যে বাবা কৃষক, ঠাকুরদা কৃষক, কিন্তু তার পরবর্তী জেনারেশন কিন্তু মানে এই কৃষিকাজে এগোতে চায় না, তারা কিন্তু পড়াশোনা করে অন্য লাইনে চলে যেতে চাচ্ছে। তো এই যে একটা ঘাটতি বা এদের যে একটা সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান করার জন্যই এই প্রকল্পটাকে এতটা কার্যকারিতা করা হচ্ছে।
1: হ্যাঁ, একদম। এই প্রকল্পের মধ্যে আমরা যেহেতু তরুণদের জন্য বিশেষ করে তো 18 বছর থেকে 35 বছর বয়সের লোক যেনকে মহিলা পুরুষ যাই হোক তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, ওই প্রশিক্ষণ হওয়ার পরে তাদের মানে কোন এন্টারপ্রাইজের মধ্যে তাদের রুচি আছে সে অনুযায়ী কিন্তু বেছে নিতে হয়। আমি উদাহরণস্বরূপ বলছি যে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে আমরা 4টা বিষয়ের উপরে কাজ করছি। প্রথম হলো আমরা মাশরুম চাষ এবং তার প্রক্রিয়াকরণের উপরে কাজ করছি, দ্বিতীয় হলো আমরা ভার্মি কম্পোস্ট এবং তার সম্বর্ধন করা মানে ভ্যালু অ্যাডিশন এনরিচমেন্ট করা সেটা উপরে কাজ করছি, তার সঙ্গে মাছ চাষ লাভবান কি করে হওয়া যায় সেটা উপরে, আরেকটা যেহেতু উত্তর দিনাজপুর জেলা সেখানে খুব ভালো আনারস চাষ হয় তো পাইনঅ্যাপল প্রসেসিংয়ের উপরে আমরা কাজ করছি মানে এই প্রকল্পের মধ্যে। এগুলা সব বিষয়গুলা একটু সামান্য চাষবাস থেকে একটু আলাদা, যেখানে আমরা চাষবাসের সঙ্গে কিন্তু তার প্রক্রিয়াকরণ এবং মার্কেটিংয়ের ব্যাপারটাও দেখছি যাতে শেষ মুহূর্তে তারা কোথায় না কোথায় একটা ভালো দিক সেখান থেকে পেতে পারে।
0: ঠিক, দ্রব্যগুলো চাষের মাধ্যমে তৈরি হলো এবং সেখান থেকে বাজারজাত হলো, অথবা যদি পুরোপুরি র মেটেরিয়ালস না যায় তার সাথে কিন্তু এটাকে প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন জ্যাম জেলি থেকে শুরু করে আচার পাপড় এইভাবেও এইসব ফসলগুলোকে আমাদের যারা কৃষক ভাইরা বা সেলফ হেল্প গ্রুপ তারাও কিন্তু এইভাবে কাজ করছে এটার মাধ্যম দিয়ে।
1: হ্যাঁ, একদম। যেমন উদাহরণ বলি আমরা যেমন মাশরুম চাষ নিয়ে, তো সেখানে আমাদের চাষের আলাদা আলাদা গ্রুপ রয়েছে, তো কিছু কাল্টিভেটরই আছে, তারা চাষই করে। এবার সেখানেও ভাগ আছে যে কিছু ধরেন এক ধরনের মাশরুম বেশি করছে, মানে যাদের যেরকম অবস্থা আছে। কিছু আছে যারা এই প্রকল্পের মধ্যে কাজ করে করে একটু অবস্থা পূরণ হয়েছে, তখন তারা দুই বা তিন রকম মাশরুম করছে, মানে আলাদা আলাদা। তাতে কি হয় কি একটা ভ্যারাইটি হয়, তারা দাম ভালো পায়। এবার সেখান থেকে কিছু কৃষক আছে যারা কি চাষও করে নিজে এবং তার সঙ্গে তার প্রক্রিয়াকরণের কাজও করে। তো আমাদের এরকম প্রগতি মাশরুম চাষি বলে একটা FIG আছে, ফার্মার ইন্টারেস্ট গ্রুপ, যারা মাশরুমের প্রক্রিয়াকরণের সঙ্গে মাশরুম চাষের সঙ্গে খুব ভালোভাবে যুক্ত রয়েছে। তো তারা তাদের যেমন FSSAI লাইসেন্স আছে, মানে প্রোডাক্টগুলো বিক্রি করার জন্য, তার সঙ্গে এই প্রকল্পের মাধ্যমে আমরা তাদের গ্রামে কিন্তু একটা প্রসেসিং ইউনিট করতে পেরেছি। ঠিক সেরকম পাইনঅ্যাপল প্রসেসিংয়ের জন্য ইউনিট করা হয়েছে, বা মাছের যা এন্টারপ্রাইজ আছে সেখানেও ধরেন জিনিসপত্র রাখার জন্য ভালো স্টোরেজ ব্যবস্থা, বা তাদের মার্কেটিং করার জন্য যা যা লাগে, যেমন ওয়েইং ব্যালেন্স হলো বা সিলিং মেশিন, মানে মিনিমাম যেটুকু রিকোয়ারমেন্ট সেই প্রকল্পের মাধ্যমে আমরা চাষিদেরকে দিয়েছি।
0: আচ্ছা, তাহলে এই প্রকল্পের আওতায় কি কি ধরনের সুযোগ সুবিধা আমাদের কৃষক ভাইরা পাবে?
1: যেমন প্রথম তো হলো প্রশিক্ষণ, যেটা আমি বললাম বিনামূল্য সেটা। আর এখানে মানে আপনার 10 দিনের প্রশিক্ষণ হতে পারে, 15 দিনের হতে পারে, মানে নিড বেসড যেরকম, মানে সেই এন্টারপ্রাইজের মধ্যে কিরকম। আর তার সঙ্গে আমরা কিন্তু ফলো আপ ট্রেনিংও করাই, যাতে একবার শিখে গেছে সে আবার পুরো নাও তার ভালো হতে পারে, বা তাদের প্রোগ্রেস কত হয়েছে গ্রামে গিয়ে, তো সেগুলাও থাকে সঙ্গে সঙ্গে। তার সঙ্গে তাদেরকে যে এন্টারপ্রাইজের মধ্যে তারা কাজ করছে সেটার আনুষঙ্গিক জিনিসপত্র এবং কিছু অ্যাসেট ক্রিয়েট করে দেয়া, মানে ধরেন মাশরুম চাষের ক্ষেত্রে যেমন মাশরুম চাষ করার জন্য ঘর, তার সঙ্গে শুধু চাষ করা না, তার সঙ্গে প্রক্রিয়াকরণের জন্য যেমন আমি বললাম যে প্রসেসিং ইউনিট বানানো হয়েছে। আর এটা প্রত্যেক টাকা যেমন এই প্রকল্পের মধ্যে কিন্তু প্রত্যেক চাষির অ্যাকাউন্টে সোজা ডাইরেক্ট ক্রেডিট হয়েছে, মানে সেখানে কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে আমরা কাজ করিয়েছি, কিন্তু অ্যাসেটের জন্য যা তারা ঘর বানাবে বা কিছু কিনবে প্রজেক্টের মধ্যে, তো কৃষককে ডাইরেক্ট ওদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে, সেখান থেকে তারা কিন্তু দেরি করে নিয়েছে।
0: যে কোনো প্রকল্পের একটা কর্মসূচি থাকে, কিভাবে কাজটা সফলতা পাবে, সেখানে যেমন আমাদের মাঠে যে কৃষকরা চাষ করছেন তাদের নানা রকম সমস্যা হতে পারে, তারা তখন কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করবেন এবং এই প্রকল্পের আওতায় নিজেদেরকে নথিভুক্ত করতে পারবেন, তাই তো?
1: হ্যাঁ, একদম।
0: মানে কিভাবে হচ্ছে, মানে সেই প্রসিডিউরটা যদি একটু
1: বলেন। হ্যাঁ বলছি, যেমন অ্যাকচুয়ালি এই প্রকল্পের মধ্যে আমরা যেহেতু 4টা এন্টারপ্রাইজ নিয়েই কাজ করছি, যেটা আমি বললাম মাশরুম নিয়ে, তার সঙ্গে পাইনঅ্যাপল নিয়ে, আর ভার্মি কম্পোস্ট নিয়ে, আর মাছ চাষ নিয়ে। তো এই 4টার মধ্যেই যদি এরকম হয় কি ধরেন একটা গ্রামে যদি কোনো সাকসেস স্টোরি হয়, তো সেটা দেখেই কিন্তু অনেক জন অন্য গ্রামের লোক যেন কিন্তু উৎসাহী হয় এবং আসে। তো সেটা ডাইরেক্ট অনেকবার হয়েছে যে সে চাষি আমাদের সঙ্গে যোগাযোগী করে কি দিদি আমাদের দেখে ওনারাও করতে চাইছেন, আপনারা কি ওই গ্রামে প্রোগ্রাম করবেন, বা ওরা এসে যোগাযোগী করবে। তো তখন সেইভাবে আমরা তাদেরকে, মানে নতুন চাষিরা এখানে নথিভুক্ত হয়েছে, এবং এই যেটা আমি বললাম যে FIG আছে আমাদের মাশরুমের উপরে বিশেষ করে, তো তারা নতুন নতুন সদস্য ওখানে অ্যাড হয়, মানে যারা এই কাজের সঙ্গে যুক্ত হতে চায় তখন মানে অফিসিয়ালি মিটিং করা হয় এবং তাদেরকেও সঙ্গে নেওয়া হয়।
0: আচ্ছা, এর জন্য প্রয়োজনীয় নথিপত্র কিছু দরকার রয়েছে?
1: মানে এই গ্রুপগুলো তো রেজিস্টার্ড গ্রুপই রয়েছে ব্যাংকে, তাদের খাতা আছে, তো সেখানে মিটিং রেজলিউশন করে তাদেরকে নিয়ে নেওয়া হয়। এবং ধরেন কে সুযোগ সুবিধা কত পাবে সেটা তখন ওই গ্রুপের মিটিংয়ের মধ্যে ঠিক করা হয়, এবং বিশেষ করে লক্ষ্য করা হয় যে কোন চাষি কীরকম কাজ করছে, সে অনুযায়ী তাদেরকে সুযোগ সুবিধাও সেইভাবে দেওয়া হয়।
0: আচ্ছা, আপনি তো বললেন যে চারটা এন্টারপ্রাইজে কাজ করা হচ্ছে চার রকমভাবে। তো যেটা বললেন ভার্মি কম্পোস্টের কথা, তো যেহেতু আমাদের জৈব সার, তারপর ন্যাচারাল ফার্মিং, এগুলোর ওপরে কিন্তু এখন খুব জোর দেওয়া হচ্ছে যাতে আমাদের পরিবেশ ভালো থাকে, সুস্থ থাকে, এবং আমাদের কৃষিকাজের মাধ্যমে যে ফসল তৈরি হচ্ছে তার যাতে গুণগত মান ভালো থাকে। তো এই ভার্মি কম্পোস্টটা যদি কোনো গ্রুপ বা কেউ করতে চান তাহলে তারা কিভাবে করবেন এবং আপনারা কিভাবে সহযোগিতা করছেন?
1: একদম খুব ভালো প্রশ্ন করেছেন, এবং বিশেষ করে বলবো যে মহিলা দলগুলো, মানে দিদিরা যারা বাড়িতে আছে, যাদের বাড়িতে পশুধন রয়েছে, তারা বিশেষ করে এই কাজে

0: খুব ভালোভাবে যুক্ত হতে পারে। এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে আমরা দেখেছি যে অনেক মহিলা আমাদের সঙ্গে যুক্ত আছে এবং এই কাজটা খুব সহজভাবে, মানে এটা না যে আপনার এত পড়াশোনা লাগবে তখনই আপনারা এই প্রশিক্ষণ করতে পারবেন বা সেরকম কোনো ব্যাপার না, যাদের একটা ব্যবহারিক জ্ঞান আছে সে কিন্তু খুব সহজভাবে এই জিনিসটাকে করতে পারে। আর তার সঙ্গে একটু অ্যাড করি যে এই প্রকল্পের মধ্যে বিশেষ করে আমরা যেমন ভার্মি কম্পোস্টের কাজ করাই, তার সঙ্গে তার যে একটা মূল্য সম্বর্ধন মানে ভ্যালিউ এডিশন আমরা করাই, কেমন করে যে জীবাণু সারের সহযোগিতায় এই সারকে আরও বেশি কিন্তু এনরিচ করা হয়, আরও বেশি ভালো করা হয়, তো তাতে কি হয় কি মাটিতে ওটা খুব ভালো কাজ করে। তো বিগত 5-6 বছর ধরে আমরা এই প্রকল্পের মধ্যে এটা কাজ করছি আর সেখানে তার মূল্য বেশি পাওয়া যায়, মানে প্রোডাক্টের যে দাম সেটা বেশি কিন্তু দলগুলো এখন পাচ্ছে। আর বিশেষ করে বলবো যে এখন আমাদের কৃষি মন্ত্রণালয়ের তরফ থেকে যা প্রোগ্রাম চলছে, একটা অভিযান চলছে যেটা নাম হলো ক্ষেত বাঁচাও অভিযান, তো সেই অভিযানের মধ্যে আমরা বিশেষ করে চাষিদেরকে বলছি যে আপনারা মানে জৈবের দিকে একটু নজরটা করেন, অর্গ্যানিক ফার্মিংয়ের দিকে একটু যান, সেখানে ন্যাচুরাল ফার্মিং করারও অনেক উপায় রয়েছে, তার সঙ্গে যে জৈব সার যেমন ভার্মি কম্পোস্ট এটা অনেক বড় ভূমিকা করতে পারে। কেন চাষি নিজেই যদি ভালো জৈব সার বাড়িতেই যদি তৈরি করতে পারে তাহলে কিন্তু তার কাছে একটা অ্যাক্সেস হবে সেই সারকে নিজের মাটিতে দেওয়ার, এবং অন্য জনের কাছে বিক্রিও করতে পারে যাদের দরকার। আর তার সঙ্গে ধরেন এখন দিনদিন এটাই দেখা যাচ্ছে যে আমাদের সত্যিকারই কিন্তু মাটির অবস্থা বেশি ভালো নেই, আর হয়তো এই অভিযান চালানোরও এটা উদ্দেশ্য যে মানে এটা অন্তত প্রত্যেক চাষির কাছে বার্তা যায় যে আপনাদের সঙ্গে কিন্তু অন্য অন্য ডিপার্টমেন্ট সঙ্গে আছে, আপনারাও একটু সহযোগিতা করেন আমরাও করি। তো তার জন্য ধরেন কৃষি বিজ্ঞান কেন্দ্র আমাদের রাজ্যের বা জেলার যাই কৃষি সংস্থা আছে মানে কৃষি বিভাগ পুরো সঙ্গে আছে, তার সঙ্গে ICRA-র ইনস্টিটিউটগুলো যা রয়েছে সেগুলাও কিন্তু এটা নিয়ে মানে সঙ্গে কাজ করছে, এবং বিভিন্ন ধরনের মানে কৃষি কাজের মধ্যে আমাদের মাটিকে ভালো রক্ষা করার জন্য যেমন সয়েল হেলথ কার্ড দেওয়ার জন্য মানে বারবার চাষি কাছে অনুরোধ করা হচ্ছে এই অভিযানের মধ্যে কি আপনারা মাটি পরীক্ষা করান, অন্তত মানে যেটা দরকার সেই মাটিকে দিতে হবে। এর জন্য আপনার যাই আপনার কাছে ব্লক অফিস আছে, ব্লক কৃষি দপ্তর আছে, কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে বা অন্য অন্যান্য যদি সরকারি কোনো সংস্থান রয়েছে আপনারা যান এবং পরামর্শ নেন, যাতে আপনাদের মাটি মানে সঠিক তথ্যগুলো জানেন আপনার মাটি সম্বন্ধে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা ভালো জিনিস করে যাই, একদম মানে সচেতনার জন্যই বিশেষ করে এই অভিযান আছে ক্ষেত বাঁচাও অভিযান। আমি আশা করি যে এরকম মানে বেশি চাষি কাছে পৌঁছালে কিন্তু তাদের মধ্যে সচেতনা বৃদ্ধি হবে, সময়ে মানে ওরকমই বলছে।
1: হ্যাঁ, আর এই যে আপনি বললেন যে সবার বাড়িতেই যদি অল্প অল্প করে ভার্মি কম্পোস্ট নিজেরাই তৈরি করতে পারে তাহলে কিন্তু নিজের চাষের ক্ষেত্রে বাইরে থেকে আর জৈব সার কিনতে হবে না, আর সেক্ষেত্রে রাসায়নিক সারটাও কম প্রয়োজন হবে, ফলে মাটির স্বাস্থ্যটাও ভালো থাকছে এবং সেখান থেকে একটা তারা আর্নিংয়েরও পথ খুঁজে পাচ্ছে।
0: হ্যাঁ একদম, মানে দেখুন এখন যা সময়ে আসছে মানে যেভাবে আমরা এত বছর ধরে মানে গ্রিন রেভলিউশনে পড়ে চলছি, তো সেখানে রাসায়নিকের ধাপটা একটু বাড়েই গেছে, কিন্তু এতগুলো জনসংখ্যাকে তো এমনি পোষণ করা যাবে না, রাসায়নিক তো বাদ দেওয়া যাবে না, কিন্তু আস্তে আস্তে যদি আমরা ধরেন 80-20 করি বা 70-30 করি তো কি হবে কি যে আমাদের মাটিটা একটু মেনটেন থাকবে,
1: ক্ষতিটা কমবে
0: কমবে একদম। আর এখন যেই ধরনের ফসলগুলো করা হচ্ছে যেমন ভুট্টা দিকে চাষির একটু যেমন আমরা উত্তর দিনাজপুর জেলায় দেখি যে খুব ঝোঁক আছে, তারা কিন্তু প্রচুর ভুট্টা চাষ করছে, এই ধরনের ফসল করার পরে কিন্তু মাটি প্রচুর নিউট্রিয়েন্ট কিন্তু লাগে, সে যদি জৈব সার ব্যবহার না করে তাহলে কিন্তু কয়েক বছরের মধ্যে মাটি তার কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। তো সেখানে আমরা বিশেষ করে বলি যে জৈব সার ব্যবহার করেন বা ডাল জাতীয় ফসল অন্তত রোটেশনে মানে একই ধরনের ফসল না করে সেরকম কিছু ফসল বা অ্যাজোলা চাষ করে কিছু সেই ধরনের সবুজ সার আপনারা দিন, বা ধইঞ্চার কথা আমরা বলি বারবার যে

0: আপনারা করেন, অনেক চাষি খুব ভালো করে এই বিষয়গুলো, আবার কিছু সচেতনার অভাবও আছে। তো আশা করি আস্তে আস্তে মানে সবাই একটু জানবে।
1: ঠিক, আচ্ছা, এই যে আনারস চাষটা আমাদের কৃষক ভাইরা এই প্রকল্পের মাধ্যমে করে কি সুবিধা পাবেন?
0: আচ্ছা, আনারস চাষের জন্য এই প্রকল্পের মধ্যে বিশেষ করে আমাদের প্রক্রিয়াকরণের কাজটা রাখা হয়েছে, কেন দেখুন বৃষ্টির সময় আনারসটা হয়, মানে শেলফ লাইফটা খুবই কম, তো সেখানে যেটুক ফ্রেশ বিক্রি হয়ে হয়, কিন্তু তারা যদি ভালো প্রক্রিয়াকরণ করতে পারে, মানে যেমন এটার মধ্যে আমরা শেখাই যেমন আনারসের আচার তৈরি, জ্যাম তৈরি, জেলি তৈরি, এবং আনারসের যদি আমরা ক্যান্ডি বা পাউডার এই ধরনের জিনিস বানিয়ে যদি করতে পারি, তাহলে চাষি ওটাকে খুব ভালো দামে বিক্রি করতে পারছে। আর আমাদের যা মহিলা দলগুলো আছে এই প্রকল্পের সঙ্গে যারা যুক্ত আছে, তারা বিশেষ করে জেলার মেলাগুলো হয় বা সৃষ্টিশ্রী মেলা বা সেরকম লোকাল মেলা, তো সেখানেও বিক্রি করার জায়গা পায়। তার সঙ্গে কি যে বাড়িতেও পারিবারিক পুষ্টির জন্য এগুলো জিনিস কিন্তু কোথায় না কোথায় যোগদান দেয়।
1: হ্যাঁ, মানে বাড়ির ফল বাড়িতেই তৈরি হচ্ছে এবং বাড়ির লোকেরাও খাচ্ছে, এবং সেটার যে পুষ্টিগুণ সেটা কিন্তু তারা জানে যে কতটা কি আছে, তো এটা কিন্তু উভয়ভাবেই তারা লাভবান হচ্ছে।
0: আর প্রকল্পের মধ্যে বিশেষ করে আমি এটা বলবো কি, আমরা তাদের ধরেন একটা তো হলো যে প্রশিক্ষণ তাদেরকে বিনামূল্য হয়, তার সঙ্গে আমরা কিছু কিছু জিনিস যেটা দিতে পারি, বিশেষ করে টেস্টিংয়ের জন্য বা সিলিং প্যাকিং প্যাকেজিংয়ের ব্যাপারটা একটা বড় ব্যাপার রয়েছে, তারপরে তাদের মানে স্টিকার বানানো, এসে সব কিছু তাদের আমরা সহযোগিতা করি, যাতে তারা কালকে মানে বাজারীকরণ ভালো করে করতে পায় জিনিসটাকে। আর কিছু আমাদের দুই তিনটা গ্রুপ আছে যেটা এই কাজের সঙ্গে যুক্ত আছে এবং খুব ভালো লাভবান হতে পারছে এই প্রকল্পের মাধ্যমে।
1: আচ্ছা, এই যে প্রকল্পের মাধ্যমে আনারস চাষ হলো, ভার্মি কম্পোস্টও হয়েছে, আর মাছ চাষের কথা আপনি বললেন, তো মাছ চাষ করতে গেলে এই প্রকল্প থেকে কিভাবে সুযোগ সুবিধা পাবেন আমাদের কৃষক ভাইরা?
0: এই প্রকল্পের মধ্যে মাছ চাষ নিয়ে আনুষঙ্গিক যা যা জিনিস আছে, যেমন তাদের ফিঙ্গারলিং মানে প্রোডাকশনের জন্য দেওয়া হয়, তাদের মানে পোনা দেওয়া হয়, মানে ফিশ সিড তাদেরকে ডিস্ট্রিবিউট করা হয়, তার সঙ্গে ধরেন পুকুরের কীভাবে পরিচর্যা করতে হবে সেগুলো প্রশিক্ষণ তো থাকেই সবসময়, তার সঙ্গে সঙ্গে জিনিসপত্র। আর তার সঙ্গে আমি যা বলছিলাম যে বড় ধরনের যাদের মানে একটা কারণ দিঘিতে আমাদের ব্লকে এফপিসি যুক্ত আছে আমাদের সঙ্গে, তো তাদের যেমন কমন জায়গা আমরা এক জায়গা স্টোর হাউস যেমন করে দিয়েছি, তো তারা মাছ চাষ সম্বন্ধে যা যা যন্ত্রপাতি আছে বা কিছু জিনিস রাখতে হয় তাদেরকে, তো সেরকম সেই জায়গা তারা ব্যবহার করে এবং একসঙ্গে কালেক্ট করে মাছগুলো বিক্রি করে তারা।
1: আচ্ছা,
0: মানে এই প্রকল্পের মধ্যে
1: হ্যাঁ, কারণ মাছ চাষের ক্ষেত্রে কিন্তু পুকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং মাছগুলো যাতে ভালো থাকে সেটার দিকটা কিন্তু দেখতে হচ্ছে, তো সেক্ষেত্রেও কি কোনো সুযোগ সুবিধা পাচ্ছে তারা?
0: হ্যাঁ একদম, একটা তো হলে যে তাদের কোনো অসুবিধা হলে, যেহেতু এটা প্রকল্পের মধ্যে তারা যুক্ত আছে তো তারা জিজ্ঞেস করতে পারে, দুই নম্বর হলো যে কিছু কিছু ওষুধপাতি দেওয়া বা এটার আমাদের প্রয়োজন থাকে তো তারা পায় সেটা। আর্থিক সুবিধা দেখুন সোজা তো টাকা দেওয়া হয় না চাষিকে, যেটা আমি আগে বলেছি কি ধরেন ফিস সিট দেওয়া হচ্ছে বা তাদের জন্য কিছু স্ট্রাকচার বানিয়ে দেওয়া হচ্ছে, তো সেইভাবে মানে ডাইরেক্ট ওদের অ্যাকাউন্টেই টাকা মানে আমরা ট্রান্সফার করি এই প্রকল্পের মাধ্যমে, কিন্তু তাদেরকে কিছু না কিছু জিনিস কিনতে হয় এবং বিল প্রডিউস করতে হয়।
1: আচ্ছা, মানে মাছ চাষের ক্ষেত্রে তার যে প্রয়োজনীয় সামগ্রী রয়েছে বা হয়তো মাছের পোনা বীজ হিসেবে কিনবে, তো সেগুলো সেই প্রকল্পের মাধ্যমে তারা জানাবে এবং সেই অনুযায়ী সুবিধাগুলো পাবে।
0: হ্যাঁ, আর একদম, আর সেখানে যে কোয়ালিটি সিড যেন হয় সেটা আমরা এনশিওর করি, মানে আমাদের ফিশারি সায়েন্টিস্ট ওখানে যান এবং মানে দেওয়া হয় সবাইকে ভাগ করে সামনে, মানে ওটা এটা না যে আমরা টাকা ট্রান্সফার করে দিলাম তারপরে করতে থাকো, ওরকম হয় না ব্যাপারটা, মানে টেকনিক্যাল জিনিসগুলো আমরা দেখি ওখানে গিয়ে।
1: আচ্ছা, মানে হাতে ধরে শিখিয়ে, হ্যাঁ, যাতে তারা এখান থেকে একটা ভালো আয় করতে পারেন, সেরকম ব্যবস্থা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আপনারা করছেন।
0: একদম।
1: আচ্ছা, আপনার কৃষি বিজ্ঞান কেন্দ্র যে এলাকাটা রয়েছে উত্তর দিনাজপুরে, সেখানে কি এরকম কোনো সফলতার কাহিনী রয়েছে?
0: হ্যাঁ একদম, আমি এক দুইটা স্টোরি বলবো।

0: সেটা হলো একজন ভদ্র মহিলা, মানে সুশীলা টুডুয়ানা নাম, আদিবাসী মহিলা। তো সেই এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে এখন, মানে এটা বলবো যে যেমন আগে ওনার কাঁচা বাড়ি ছিল, এখন পাকা বাড়ি হয়েছে, এটুকু বলবো। ভদ্র মহিলা স্কুটি নিয়ে এখন মানে হাটে হাটে বিক্রি করতে যায়, এবং আমাদের যেটা যে প্রগতি মাশরুম ফার্মার গ্রুপ আছে, তার উনি প্রেসিডেন্ট আছেন। এটা বলবো যে অনেকজনের জন্য অনুপ্রেরণা উনি, এটা একটা। তার সঙ্গে যেমন একজন দীপেশ সিংহ বলে, কলেজ গোয়িং ও আছে, তো কলেজের সঙ্গে সঙ্গে মাশরুম চাষের সঙ্গে যুক্ত আছে, এবং প্রচুর পোস্টও দেয়, চাষ করে খুব ভালো। আর তার সঙ্গে আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত আছে। এবং সবথেকে ভালো দিক কি, গ্রাম অঞ্চলে ভিতরে ভিতরে মহিলারা কিন্তু চাষ করে, তো সে তার সহযোগিতা করে মার্কেটিং করার জন্য সেখান থেকে।
1: আচ্ছা,
0: এরকম অনেক রয়েছে, অন্য অন্য এন্টারপ্রাইজের ক্ষেত্রে রয়েছে। এবং খুব গরিব মহিলারা যারা যে ভার্মি কম্পোস্টের সঙ্গে যুক্ত আছে, তো সেটার এনরিচমেন্ট করে তারা আর একটু ভালো টাকা পায়। এবং তার সঙ্গে কি যে কেঁচো ও বিক্রি করা যায়, মানে ভার্মি ওয়ার্মেরও ডিমান্ড আছে ভালো। তো বিভিন্ন সরকারি প্রকল্পের মধ্যে যেমন আমরাও নেই, কৃষি বিজ্ঞান কেন্দ্রও নেই বা অন্য অন্য দপ্তররাও নেই, কোথায় না কোথায় ভালো আয় উপার্জন করতে পারছে তারা।
1: মানে তারা কিন্তু দেখা যাচ্ছে যে কৃষির প্রতি যে বিমুখতা সেটা কিন্তু ঘুরে এখন কৃষির দিকেই তারা এগিয়ে যাচ্ছে। এই যে আপনি একজন সাধারণ গৃহবধূর কথা বললেন, সে তো একদম তার ঘর সংসার নিয়েই ব্যস্ত ছিল, এবার সেখান থেকে বেরিয়ে সে নিজের পায়ে কিন্তু দাঁড়িয়েছে, এবং সে আরেকজনেরও একটা ইন্সপিরেশন তৈরি করতে পেরেছে, তাই না?
0: মানে ভদ্র মহিলা চা বাগানের একদম ওয়ার্কার ছিলেন, মানে চা পাতা তুলতেন উনি।
1: আচ্ছা,
0: আর এখন অনেকজন হাটে গিয়ে ওনার অপেক্ষা করে থাকেন যে উনি কখন আসবেন, তো আমরা কিনবো মাশরুম।
1: মানে এটা একটা বড় সাফল্য। আর এছাড়া কি আর কোনো প্রকল্পের কাজ চলছে আপনাদের এই কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে?
0: হ্যাঁ হ্যাঁ, আমাদের অনেক ধরনের, যেমন পালস মিশন যেটা ডালের জন্য আছে, তো ওটা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে চলছে, এবং ওটা উপরে আমরা জোর দেই। আর এখানে যা যা, যেমন মাস কলাই হলো, মুগ কলাই হলো, ইভেন নতুন করে বলবো যে সয়াবিন হচ্ছে ভালো, তার সঙ্গে অন্য অন্য ডাল যেমন কাউপি, তার সঙ্গে আমাদের অয়েল সিডের মধ্যে যেমন সর্ষে হলো, মাস্টার্ড, তার সঙ্গে চীনাবাদাম, ওই চাষটার জন্য কিন্তু মানে সরকারি তরফ থেকে অনেক সহযোগিতা রয়েছে এই মিশনের আন্ডারে। তার সঙ্গে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে নাবার্ডের আর্থিক সহযোগিতায় প্রকল্প চলছে, বিশেষ করে মিলেটের উপরে এবং ভার্মি কম্পোস্ট প্রোডাকশনের উপরে, তো সেখানে চাষি যোগাযোগই করতে পারে, অসুবিধে নেই।
1: কারণ এই যে মিলেটের কথা বললেন, বর্তমানে কিন্তু মিলেটের যে খাদ্য গুণ রয়েছে সেটা কিন্তু এখন আমরা অনেকটাই সচেতন হয়েছি, আর এই মিলেট চাষ করলে কম জল খরচে কিন্তু চাষটা হয়, তো এতে আমাদের যে জলের যে সমস্যা সেটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে এবং মাটির স্বাস্থ্য ভালো থাকছে। তো এই মিলেট চাষটা নিয়েও কিন্তু এখন সরকার খুব উদ্যোগ নিয়েছে।
0: একদম, যেমন 2023 যেটা ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট ছিল, তো সেই বছর তো প্রচুরই কাজ হয়েছে, তারপর থেকেই কিন্তু অনেকেই লোকের মধ্যে সচেতনা হয়েছে, এবং আমরা 3 বছর ধরেই প্রকল্পটা চালাচ্ছি, তো অনেকজনই কিন্তু ফেরত এসছে, যেমন চাষের মধ্যে অনেক বছর পরে তারা চাষ করতে পারছে, এবং কিছু যন্ত্রপাতিরও সুবিধা রয়েছে। তো যেটা বিশেষ করে যেমন কাউনের ক্ষেত্রে ফক্সটেল মিলেট, মানে ধান থেকে চাল করা একটা বড় সমস্যা, তো সেখানে ছোট্ট মিক্সি মেশিনের মতন আমাদের এই প্রকল্পের মধ্যে সুবিধা রয়েছে। তো যাই চাষি মানে ইচ্ছুক থাকলে যোগাযোগই করেন, সেখানে বীজেরও ব্যবস্থা রয়েছে বিনামূল্য, এবং কিছু কিছু যন্ত্রপাতি, মানে যদি আমরা দেখি যে সে সত্যিকারই ভালো চাষ করছে, তাহলে দেওয়া হয় এই প্রকল্পের মধ্যে।
1: আচ্ছা, আমাদের এই যে আরিও প্রকল্প রয়েছে যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা, তো এই প্রকল্পের তো মূল উদ্দেশ্য যে তরুণ প্রজন্ম রয়েছে যারা কৃষিকাজ থেকে বিমুখ হয়ে চলে যাচ্ছে তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসা, তো তাদের জন্য আপনার কী বার্তা রয়েছে?
0: আমি তরুণদের জন্য এটাই বলবো যে কৃষির মধ্যে আসুন, মানে এটা আমাদের পরম্পরাগত মানে একটা ব্যবস্থা, যেটা মধ্যে আমরা খুব সুস্থভাবে মানে ভালো খাবার সরবরাহ করতে পারবো এবং দামও ভালো পাবো, যদি আমরা সঠিক মানে টেকনিক জানি এবং ঠিক বাজার যেখানে আমি সেই মূল্য পাবো সেটাকে আমাদেরকে কিন্তু একটু লাগ

0: দেখতে হবে সঙ্গে মিলিয়ে, এবং মার্কেটিংয়ের ব্যাপার বিশেষ করে দেখতে হবে, তাহলে কিন্তু এটা খুব লাভবান হতে পারে তারা। এবং অনেকজন এটার উদাহরণও রয়েছে যারা হয়েছে। তো এটা বলবো যে কৃষিটাকে বিমুখ হন না, কৃষির মধ্যে আসুন, এটা একটা লাভবান ব্যবসা হবে।
1: ঠিক, আমাদের এই কৃষিকাজ যেটা হয়তো এক সময়ে আমাদের কৃষকরা এই কৃষিকাজের মাধ্যমে অতটা হয়তো অর্থনৈতিকভাবে লাভবান হতে পারতেন না, কিন্তু বর্তমানে এই বিভিন্ন রকম আধুনিকতার ছোঁয়া আমাদের কৃষিকাজের সাথে যুক্ত হওয়াতে বৈজ্ঞানিকভাবে কৃষিকাজ করা হচ্ছে, তো ফলস্বরূপ আমাদের কৃষকরা কিন্তু নানা রকম সুযোগ সুবিধা পাচ্ছেন, এবং তার মাধ্যমেই তাদের যে অর্থনৈতিক অবস্থা সেটা কিন্তু অনেকটাই উন্নতি হচ্ছে। আর যে তরুণ প্রজন্ম আমাদের এই কৃষিকাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, তাদেরকে কিন্তু আমরা আবার আহ্বান জানাচ্ছি যাতে এই কৃষিকাজের মধ্যে ঢুকে নতুন প্রযুক্তির মাধ্যমে কৃষিকাজে যুক্ত হয়ে সেই কৃষিকাজকে সারা বিশ্বে এই ভারতবর্ষের একটা সুন্দর স্থান একটা যেন আমরা করতে পারি। আসরে আসার জন্য ডক্টর শর্মা আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আলোচনা কেন্দ্রীয় সরকারের প্রকল্প আরিয়া, অ্যাট্রাক্টিং অ্যান্ড রিটেইনিং রুরাল ইউথ ইন এগ্রিকালচার, অর্থাৎ কৃষিকাজে গ্রামীণ তরুণদের আকৃষ্ট করা এবং ধরে রাখা। আলোচনায় অংশ নিয়েছেন ডক্টর অঞ্জলি শর্মা, ইনি বিষয়বস্তু বিশেষজ্ঞ, উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র চোপড়া। গ্রামেগঞ্জের আসর আজ এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান গ্রামে গঞ্জে। আজকের যে বিষয় ছিল সে আলোচনা ছিলেন ডাক্তার অঞ্জলি শর্মা এবং উপস্থাপিকা আইভি দে, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। আজকের বিষয় ভারতের খেলাধুলোর উন্নতিতে ১২ বছর। এই সাক্ষাৎকারমূলক আলোচনায় রয়েছেন খেলা সাংবাদিক ষষ্ঠী বিশ্বাস, সঙ্গে রয়েছেন ক্রিকেট কোচ বিশেষজ্ঞ জয়ন্ত ভৌমিক, রয়েছেন ফুটবল কোচ জয়ব্রত ঘোষ বিশেষজ্ঞ তিনিও, এবং রয়েছেন বিশেষজ্ঞ সজল বর্ষাক দাবা কোচ। অনুষ্ঠানটি শুরু হচ্ছে।
1: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন।

0: ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আজকের বিষয়, ভারতের খেলাধুলার উন্নতিতে 12 বছর। বর্তমান সরকার দেশসেবায় ইতিমধ্যেই তার কার্যকালের সুদীর্ঘ 12 বছর গর্বের সাথে সুসম্পন্ন করে 13 বছরে পদার্পণ করেছে। এই বিগত 12 বছরে ভারতবর্ষের অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রেও জুড়েছে সাফল্যের পালক, যার সাক্ষী থেকেছে সমগ্র দেশবাসী। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরতে চলেছি উত্তরবঙ্গের কিছু বিশিষ্ট ক্রীড়াবিদদের অভিজ্ঞতা। আজ শুনুন এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব।
1: নমস্কার, আমি ষষ্ঠী বিশ্বাস।
2: ক্রীড়াঙ্গনে আমাদের সাথে রয়েছেন বাংলার প্রখ্যাত ক্রিকেট কোচ জয়ন্ত ভৌমিক। জয়ন্ত ভৌমিককে স্বাগত ক্রীড়াঙ্গন থেকে। দাদা, প্রথমেই আপনাকে আমরা যেটা জিজ্ঞাসাবাদ যে প্রশ্ন আপনার করতে চলেছি, লাস্ট 12 বছর ধরে ক্রিকেট এতে একটা মহাশক্তিধর হিসাবে ভারত আছে পরিণত হয়েছে, 12 বছর ধরে সাফল্যের যদি কিছু খতিয়ান বা সাফল্য কী করে এই সাফল্যটা এলো, এটা যদি আপনি।
3: অবশ্যই যেটা 12 বছরের কথা আপনি বললেন, ভারতবর্ষের ক্রিকেটের ইতিহাস ঘাটলে তো বলে শেষ করতে পারবো না। ক্রিকেটের কথা যখন বলতে হচ্ছে, তো ভারতীয় ক্রিকেট নিয়ে এই মুহূর্তে যতটুকু আমি জানি এবং বুঝি, ডোমেস্টিক যদি দিয়ে শুরু করি, ভারতবর্ষের মতো এত ডোমেস্টিক ক্রিকেট পৃথিবীর কোনো দেশে হয় না। এত খেলা, এবং এই মুহূর্তে ভারতীয় যদি ভারতীয় দল, ভারতীয় এ বি সি ডি যদি টিম করা যায়, সেগুলো সেই প্রত্যেকটা টিমে কিন্তু লড়াই করার যোগ্যতা যথেষ্ট পরিমাণে আছে। এই কারণে যে বিসিসিআই যেভাবে ক্রিকেটটাকে তুলে ধরার চেষ্টা করছে এবং আনাচে কানাচে,

0: ভারতবর্ষের প্রতিটি স্টেটে, প্রতিটি স্টেটের সাথে যুক্ত জেলাগুলোর মধ্যে, তাতে অবশ্যই সেটা স্মরণ করার মতন এবং প্রশংসনীয় ব্যাপার। তবে ভারতীয় দল গঠনের ক্ষেত্রেও সিলেকশনের ব্যাপারে নানা রকম প্রশ্ন থাকতেই পারে, বিভিন্ন মতামত, বিভিন্ন প্লেয়ারের কিছু উক্তি, তেমনি রাজ্য দলের ক্ষেত্রেও তাই হয়। সেটা একটা সারা পৃথিবী জুড়ে মনে হয় সে ধরনের একটা সমস্যা থেকেই যায়। তো ভারতীয় ক্রিকেট এত ক্রিকেট খেলা, তবুও কিন্তু আমরা সাফল্য অন্তত ইন্টারন্যাশনাল ব্যাপারে যেগুলো ওয়ার্ল্ড কাপ বেসিসের খেলাগুলো হয়, যেমন চ্যাম্পিয়নশিপ, ধরুন 1983 পরে অনেক বছর বাদে আবার চ্যাম্পিয়ন হয়েছিল। মেয়েদের ক্ষেত্রে মেয়েরা, আমি যদি ভারতীয় মেয়েদের কথা বলি, একটা কথা আমি সবসময় আমি যে জায়গায় বক্তব্য রাখার মতন আমার পরিস্থিতি এসেছিল, আমি বলেছি যে মেয়েদের ক্রিকেট মাঠে বা টিভিতে কিন্তু আমরা বসে কন্টিনিউ দেখার মতন মানসিকতা থাকতো না এ বছর কয়েক আগেও। কিন্তু লাস্ট যে আমরা ওয়ান ডে যেটা খেলা হয়েছিলো মেয়েদের, যেটা চ্যাম্পিয়ন হলো ইন্ডিয়া, সেই হিসাবে বোঝা যাচ্ছে যে ইম্প্রুভমেন্ট বিসিসিআইয়ের প্রচেষ্টায়, এনসিএর মাধ্যমে যেসব প্র্যাকটিসের যেসব পরিকাঠামোতে যেভাবে উঠে আসছে, মেয়েরা এই মুহূর্তে সত্যি মাঠে বসে খেলা দেখতে সবসময় ভালো লাগে। টিভিতে খেলা দেখলে শেষ না অবধি দেখে উঠতে ইচ্ছা করে না। এবং আমি সেদিন যেদিন চ্যাম্পিয়ন হয়েছিলো ওয়ান ডেতে সাউথ আফ্রিকা হারিয়ে, একটি বলও মিস করিনি, প্রত্যেকটি বল দেখেছি। ব্যাটসম্যানদের আমি নাম করছি না, কোন কোন ব্যাটসম্যান যারা ভালো খেলেছিল, তাদের ফিটনেস, তাদের পাওয়ার জেনারেট করা, টাইমিংস, মুভমেন্ট, রানিং বিটুইন দ্য উইকেট, ফিল্ডিং, যেসব ক্যাচগুলো নিয়েছে বাউন্ডারি লাইনে, অবিশ্বাস্য যে কোন শীর্ষে উঠেছে, এটাই গর্ব করার ব্যাপার। আগামী দিনে এই যে 12 বছরের মধ্যে এটা একটা বিরাট সাফল্য, দীর্ঘ 12 বছরে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে। ছেলেদের ক্ষেত্রে অজস্র ক্রিকেটার সব জায়গায়, বৈভব সূর্যবংশীর কথা আমরা জানিনি যে এতটুকু বয়সে এটা একটা প্রতিভা, একটা গড গিফটেড। এরকম প্লেয়ার আরও ভারতবর্ষে অনেক আছে, বিসিসিআই সেরকম ধরনের প্রচেষ্টা সবসময় জারি রাখছে। সব রাজ্যের খেলোয়াড়দেরকে নিয়ে যেভাবে তাদের প্রচেষ্টা, সে বিভিন্ন এজ গ্রুপ থেকে 16 থেকে 19 থেকে 23 থেকে সিনিয়রদের নিয়ে, এগুলো ভারতবর্ষের ক্রিকেটের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা বিরাট বড় ভূমিকা। বিসিসিআইকে জন্য সাধুবাদ জানাচ্ছি। তবে একটি ব্যাপার থাকেই, সব রাজ্য কিন্তু সেভাবে নিজেদেরকে বিসিসিআইয়ের পরামর্শ অনুযায়ী সেভাবে পুরো কার্যক্রম হচ্ছে না। আমি মনে করি আরও বেশি নজর দেওয়া উচিত রাজ্যগুলোর বিভিন্ন জেলায়। ক্রিকেটের পরিকাঠামো সত্যি আশাবাঞ্ছক নয়, কেননা রাজ্য, জেলা, জেলার থেকে রাজ্য, রাজ্যর থেকে জোন, জোন থেকে ইন্ডিয়া দল, কিন্তু সিরিয়া যে কোনো প্লেয়ারের সাথে কোনো কোনো রাজ্যের, কোনো জেলার, কোনো গ্রামেগঞ্জেরই খেলোয়াড় হবে, তাদের কোনো যদি ডেভেলপমেন্ট না হয়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না হয়, তাহলে কী করে আশা করবো যে ভারতীয় ক্রিকেট দল দিন দিন উত্তরোত্তর তার শ্রীবৃদ্ধি ঘটবে, ভালো হবে। সেজন্য এই ধরনের চিন্তাভাবনাগুলোকে আরও মাথায় রাখতে হবে। নিশ্চয়ই সেরকম থিঙ্ক ট্যাঙ্ক সেরকম আছে ভারতীয় ক্রিকেটের বিসিসিআইয়ের, এবং অবশ্যই সে ধরনেরই রাজ্যগুলোকে সে ধরনের নিশ্চয়ই তাদের ইনস্ট্রাকশন আছে। আগামী দিনে আরও ভালো এই ধরনের প্রচেষ্টা জারি থাকবে, যাতে আমরা আমাদের যেমন শিলিগুড়ির দিকে যে যেমন জাতীয় দলের খেলোয়াড় আমরা পেয়েছি, মাঝে কিছু গ্যাপ, আমরাও আশা করব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হলে নিশ্চয়ই শিলিগুড়ির থেকে আরও নতুন নতুন খেলোয়াড় উঠবে, ভারতীয় ক্রিকেটের হয়ে স্বপ্ন দেখবে, ভারতীয় ক্রিকেট দলে খেলছি সেই আশা তো সবসময় ব্যক্ত করি।
1: আপনার মুখে আমরা ক্রিকেটের লাস্ট 12 বছর প্রচুর সাফল্য আমরা দেখতে পেলাম, কিন্তু তবু একটা অধরা কিন্তু একটা রয়ে গেছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ। 2-2 বার ফাইনালে উঠে টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ভারতকে হেরে যেতে হয়। এই টেস্ট চ্যাম্পিয়নশিপ তো সামনেও আবার আছে, এখানে যদি আবার এই চ্যাম্পিয়নশিপ হতে, টেস্টের চ্যাম্পিয়নশিপ হতে গেলে ভারতকে এই মুহূর্তে কী প্রয়োজন?
0: এই যে বলছি সঠিক টিম গঠন করা। তবে আপনি যখন যে প্রশ্নটা করলেন, তা আমাকে একটু অতীতে ফিরে যেতে হবে। লাস্ট যেটা ছিল, যেটা ঋদ্ধিমানকে নিয়ে, আমি অবশ্যই আমি শিলিগুড়ির একজন ক্রীড়াপ্রেমী, ক্রিকেটের সাথে যুক্ত একজন মানুষ হয়ে বলছি, এবং সহমত সবাই পোষণ করবেন যে যেটা চ্যাম্পিয়ন খেলা ছিল ইংল্যান্ডের মাটিতে, মনে যতটা মনে পড়ে, অস্ট্রেলিয়া ইন্ডিয়ার খেলা, সেখানে উইকেট কিপার নিয়ে অনেক রকম দ্বন্দ্ব হচ্ছিলো, বিকজ তখন যে উইকেট কিপার ছিল সে কোনো কারণে ইঞ্জুরি ছিল, যে টিমে 1 নম্বর ক্রিকেটার ছিল। বাট ঋদ্ধিমান আইপিএলের যা পারফরমেন্স, আদার্স পারফরমেন্স হিসেবে ভারতবর্ষ, কেন ভারতবর্ষের সব উইকেট কিপার এবং পৃথিবীরও যারা নামজাদা উইকেট কিপার, তারা যখন এই ফাইনাল খেলা নিয়ে, স্টেট চ্যাম্পিয়নশিপের খেলা নিয়ে আলোচনা চলছিল, সেখানে ভারতীয় টিম নিয়ে যখন আলোচনা চলছিল, ভারতীয় টিমের উইকেট কিপারের এই মুহূর্তে যে ক্রাইসিস চলছে অস্ট্রেলিয়ার সাথে ফাইনাল খেলার ইংল্যান্ডের মাটিতে, তখন কিন্তু সবারই মতামত একটাই ছিল যে ওয়ান অফ দ্য বেস্ট হবে ঋদ্ধিমান সাহা। জানি না কোন কিসে যাকে নিয়ে যাওয়া হলো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে, আমরা সেদিন দেখেছিলাম এবং হতাশ হয়েছিলাম, ভারতে কিন্তু হেরেছিল এবং কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারছিল না ওই ফাইনাল খেলায়। তা আগামী দিনে যে খেলা আছে, নিশ্চয়ই ভারতীয় দল তার পুরনো দিনের শিক্ষা নিয়ে উপযুক্ত দল গঠন করবে, যে দল, আমি বলছি ওয়ান ডে আর টি-20 না, একটা টেস্ট চ্যাম্পিয়নশিপ, সেখানে সেই ধরনের মানসিকতার খেলোয়াড়দেরকে সুযোগ দিয়ে এবং যথেষ্ট প্র্যাকটিসের মাধ্যমে যেগুলো করা উচিত সেগুলো করে টিমকে সলিডভাবে তৈরি করে নিয়েই নিশ্চয়ই

0: ভারতীয় দল টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার সবসময় রাখে, ভারতীয় দলের খেলোয়াড়দের সেই ক্ষমতা আছে।
1: তিন ফরম্যাটে ভারত বিশ্ব ক্রিকেটে রাজ করছে, এক প্রকার করছে। তিন ফরম্যাটে কিন্তু আমরা খুব কম প্লেয়ার আমরা দেখতে পাই যে তিন ফরম্যাটেই যে সফল। এক্ষেত্রে তিন ফরম্যাটে সফল হতে গেলে কি প্রয়োজন?
0: দেখুন, একদম ভালো কোশ্চেন। দেখবেন অনেক প্লেয়ারই আছে, সেটা আর আমাকে বলে এখন বলতে হবে না, যে তিন ফরম্যাটে সে যোগ্য এবং যার পারফরমেন্সই তার যোগ্যতা প্রমাণ করে। ফার্স্ট অফ, তার থেকে টেকনিক্যালি সাউন্ড হতে হবে। ছোটোর থেকেই আমি, এখন যেসব খেলা চলছে টি টোয়েন্টি ফরম্যাটে আমি খেলা শুরু করব ছোটো বয়সে, 14, 15, 16, 17, না সে হতে পারে না। সেভাবে হয়তো সে খালি ওই টি টোয়েন্টি খেলায় হয়তো কিছুটা পারদর্শিতা পেতে পারে, তাও কত লেভেল অবধি সেটা বলা যাবে না। তবে অবশ্যই ছোটোবেলার থেকে ক্রিকেটের টেকনিকটাকে রপ্ত করে যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের শট ডেভেলপ করে, নিজেদের মেন্টালিটি ডেভেলপ করে, নিজেদের ফিটনেস বাড়িয়ে, সে ধরনের মানসিকতা তৈরি করে, লক্ষ্য উপরে রেখে, অবশ্যই টেকনিকের সাথে জোর দিয়ে, যদি যেসব খেলোয়াড় এখনও আছে, যারা এখনও ভারতীয় দলে যারা আছে, যারা তিন ফরম্যাটেই খেলছে, আমি বিরাট কোহলিকে অনেক সিনিয়র, সে রোহিত শর্মা সিনিয়র, কেএল রাহুল আমি সিনিয়র দলে বলব, নতুন যাদের আছে তাদের মধ্যে অনেক এখনও খেলোয়াড় আছে যারা আগামী দিনে ভারতের তিন ফরম্যাটেই ভালোভাবে, যেটা বলছেন ভারতীয় রাজ করছে বিশ্ব ক্রিকেটে, সেই জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে। তবে আমি বলবো টেকনিকটার উপরে জোর দেওয়া উচিত ছোটোবেলার থেকে, এবং তাকে সেভাবে তৈরি করতে হবে যাতে সে ধরে খেলতে পারে, সুইং খেলতে পারে, লম্বা ইনিংস খেলতে পারে, ওয়ান ডে খেলতে পারবে। অবভিয়াসলি সে যখন তখন টেকনিক্যালি সাউন্ড হয়ে যাবে পুরোপুরি, অবভিয়াসলি সে ছোটো ফরম্যাটে টি টোয়েন্টি খেলাও সে সাবলীল ব্যাট করতে পারবে। তার উদাহরণ আমি এই মুহূর্তে দিয়ে আর কী করবো, ভারতবর্ষের ক্রিকেটের ইতিহাসের অজস্র ক্রিকেটার আছে।
1: ধন্যবাদ জয়ন্তবাবুকে,
0: ধন্যবাদ।
1: ক্রিয়াঙ্গন থেকে আমরা তার মুখ থেকে অনেক কিছুই জানতে পারলাম বিগত 12 বছর ধরে ভারতের ক্রিকেট সম্পর্কে। আমাদের সঙ্গে রয়েছেন বাংলার প্রখ্যাত ফুটবল কোচ জয়ব্রত ঘোষ। আমরা তার কাছ থেকে আজ জেনে নেব ভারতের ফুটবল সাফল্য, বিশেষ করে গত 12 বছর ধরে।
2: সত্যি কথা বলছি, 12 বছর তো অনেকটাই সময়। তো আমাদের একটা সময় আমরা খুব ভালো র্যাঙ্কিংয়ের দিকে আস্তে আস্তে আস্তে আস্তে আমরা এগোচ্ছিলাম। ভারতবর্ষে যথেষ্ট ট্যালেন্ট আছে, আমাদের সেই ট্যালেন্টগুলোকে যদি আমরা একটা লং টাইম প্ল্যানিংয়ে চিন্তা করি, যেরকম আমি বলছি আন্ডার 17, আন্ডার 21, আন্ডার 23 যখন আমরা চ্যাম্পিয়ন হচ্ছি, সেই প্লেয়ারগুলোকে রেখে দিয়ে আগামী দিনে যদি লং টাইম প্ল্যানিং করা হয়, আমার মনে হয় আমরা অনেকটাই এগোতে পারবো। আমি সকলকেই অনুরোধ করবো, এটা বিশেষ করে গভর্নমেন্টের বিষয়, গভর্নমেন্টকে এটা দেখতে হবে যে কী করে আমরা লং টাইম প্ল্যানিং করতে পারি, মানে সঠিকভাবে। আমাদের প্ল্যানিং আছে, হয়তো অনেক কিছুই বাস্তবে সেগুলো বাস্তবিত হচ্ছে না। হয়তো আমরা প্ল্যানিং করেছি, আমরা খাতা কলমে দেখাচ্ছি যে আমরা এটা করেছি, তাতে আমাদের এতটা প্ল্যানিং আছে, এত বছরের প্ল্যানিং আছে, এই পরে এটা হবে, কিন্তু সেগুলো বাস্তবে কিন্তু কার্যকরী হচ্ছে না। আমি চাই প্র্যাকটিক্যালি সেই কাজগুলো হোক, এবং প্র্যাকটিক্যালি যাতে আমরা মাঠে সেই পারফরমেন্স শো করতে পারি। আমরা প্রত্যেকেই ভারতীয়রা আশায় আছি কবে আমাদের দেশ ওয়ার্ল্ড কাপ খেলবে। আমরা কোপা ভার্ডিকের মতন দেশকে দেখেছি যারা স্পেনকে রুখে দিয়েছে এত সুন্দর ডিফেন্সিভ অর্গানাইজেশন করে। তো আমরা পারবো না তা তো নয়, 5 লক্ষ লোকের দেশ, 5,30,000 পপুলেশন, এবং 9 লক্ষ লোক তার দেশ থেকে বাইরে থাকে, সেই দেশে থাকে না, বাইরে কাজের জন্য থাকে, তারা যদি ওয়ার্ল্ড কাপ খেলতে পারে আমরা কেন পারবো না। আমি কিন্তু এখনও আশা করি যে আমাদের দেশে যদি সঠিক প্ল্যানিং হয়, আগামীতে আমরা নিশ্চয়ই ভালো জায়গায় পৌঁছতে পারবো।
1: মেয়েদের ফুটবল, ফুটবলের অবস্থা কিরকম
2: এবার যদি তুলনা করতে যাই, আমি বলবো মেয়েদের ফুটবল ছেলেদের ফুটবল থেকে অনেক অনেক বেশি এগিয়ে আছে। তাদের সাফল্য অনেক বেশি, তাদের অ্যাচিভমেন্ট অনেক বেশি, তারা প্রত্যেক কটা টুর্নামেন্ট, যতগুলো টুর্নামেন্ট তারা পার্টিসিপেট করছে, ধরে নিন 90% অফ দ্য টুর্নামেন্ট আমাদের মেয়েরা জিতছে, সিনিয়র টিম এবং ইউথ লেভেলেও। মেয়েদের সাফল্য অনেক বেশি। আসলে মেয়েদের নিয়ে প্ল্যানিংটা অনেক পরে স্টার্ট হয়েছিল বলে একটা গঠনমূলক প্ল্যানিং করতে পেরেছিল, সেই গঠনমূলক প্ল্যানিং করার ফল আমরা পাচ্ছি। এর মধ্যে আরেকটি কথা উল্লেখ করতে হয়, আমরা হয়তো অনেকে খবর রাখি অনেকে রাখি না, আমাদের উড়িষ্যাতে অজস্র 500টা আমাদের ফুটবল গ্রাউন্ড তৈরি করেছিল। এই 500টা ফুটবল গ্রাউন্ড যে তৈরি করেছিল উড়িষ্যাতে, আমরা হয়তো ভাববো যে কেন করেছিল, কোথায় করেছিল। এই যে 500টা গ্রাউন্ড, এই 500টা গ্রাউন্ডে যে মেয়েরা এবং ছেলেরা ফুটবল খেলতো, আজকে সেখান থেকে ইন্ডিয়া টিমে ম্যাক্সিমাম মেয়েরা পার্টিসিপেট করছে। এই যে এতগুলো গ্রাউন্ড তৈরি করে দেওয়ার জন্য, সেই পরিবেশটা তৈরি করে দেওয়া, সেই প্র্যাকটিসের জায়গা করে দেওয়া, এটাই কিন্তু আমাদের মেয়েদের ফুটবলের একটা বিরাট প্লাস পয়েন্ট বলে আমি মনে করি।
1: আবার প্রসঙ্গ আসলাম মেয়েদের ফুটবল, আমরা কি মেয়েদের ফুটবল বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতে পাই না?
2: নিশ্চয়ই দেখতে পারি, এবং আমার দৃঢ় বিশ্বাস আমাদের মেয়েদের বিশ্বকাপে আমাদের ভারতীয় টিম প্রতিনিধিত্ব করবে।
1: এই মুহূর্তে বাংলায় মেয়েদের ফুটবলের অবস্থা যদি একটু,
2: বাংলাতেও কিন্তু আমাদের মেয়েদের ফুটবলের স্ট্যান্ডার্ড খুব ভালো, কিন্তু সত্যি কথা বলতে আমাদের মেয়েদের ফুটবল ছেলেদের ফুটবল থেকে অনেকটাই এগিয়ে। বাংলায় খালি নয়, আমাদের বাংলা ছেলেদের ফুটবলও যথেষ্ট ভালো, আবার বলছি মেয়েদের ফুটবলটা একটু বেশি ভালো জায়গায় আছে। আমরা প্রত্যেকে জানি যে সুব্রত কাপ, যেটা স্কুল লেভেলের খেলা, সেটা সেখানেও মেয়েদের খেলায় আমাদের উত্তর দিনাজপুরে যে নন্দঝাড় হাই স্কুল, তারা সুব্রত কাপে চ্যাম্পিয়ন হয়েছে, রানার্স হয়েছে পরপর 2 বছর, তারা কিন্তু খুব ভালো পারফরমেন্স করছে, এবং এই জায়গাগুলোকে ইউটিলাইজ করে মেয়েরা কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছে।
1: জেলায় জেলায় আমরা দেখতে পাই যে জেলায় জেলায় ফুটবল ছেলেদের ফুটবল লিগ হয়।

0: সেই তুলনায় কিন্তু মেয়েদের ফুটবল লীগটা জেলায় যাওয়া হয় না। সম্প্রতি উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ওদের ফুটবল প্রতিযোগিতা হয়ে আসলো, নন্দঝারি চ্যাম্পিয়ন হয়েছে হাতিয়া হাই স্কুল হয়েছে। তো জেলায় জেলায় যে মেয়েদের ফুটবলটা এই এটা কতটা প্রয়োজন?
1: হ্যাঁ নিশ্চয়ই প্রয়োজন। আসলে মেন দরকার হচ্ছে খেলা, কত কম্পিটিটিভ খেলা খেলবে তত ডেভেলপমেন্ট হবে। তো এই কম্পিটিটিভ খেলা খেলতে গেলে লিগ যদি হয় তখন তাহলে একটা টিম তো অনেকগুলো ম্যাচ পায়, তো একটা প্লেয়ার অনেকগুলো ম্যাচ খেলতে পারবে। যত বেশি কম্পিটিশন খেলবে তত বেশি ডেভেলপমেন্ট হবে। তো জেলায় জেলায় যদি মহিলাদের লিগ চালু হয় নিশ্চয়ই ভালো হবে, নিশ্চয়ই ভালো হবে। এখন কিন্তু জেলার তরফ থেকে না হলেও টুর্নামেন্টস কিন্তু আগের থেকে মেয়েদের অনেক বেশি হচ্ছে, যেটা আগে হতোই না বলতে গেলে। এখন কিন্তু অনেক টুর্নামেন্টস হয়, তার জন্য মেয়েরা এখন খেলছে, প্রচুর মেয়েরা ফুটবল খেলছে। আপনাদের জানা থাকতে পারে কালিম্পংয়ে একটি রেসিডেন্সিয়াল ফুটবল একাডেমি আছে মেয়েদের, দেবাঞ্জন শের গার্লস ফুটবল একাডেমি। 25টা মেয়ে ওখানে থাকে, তারা রেসিডেন্সিয়ালি থাকে এবং তাদের ওখানেই প্র্যাকটিস হয়। এবং এটা আস্তে আস্তে কিন্তু অনেকটাই, গত বছর এই নিজস্ব নামে তো খেলতে পারেনি যেহেতু আইএফএতে এদের অ্যাফিলিয়েশন নেই, তো কলকাতার একটি টিমের সাথে যুক্ত হয়ে জয়েন্টলি এরা কলকাতার কন্যাশ্রী কাপে খেলেছিল বি গ্রুপে। এই মেয়েরাই কিন্তু কন্যাশ্রী বি গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে।
0: দাদা একটা প্রসঙ্গে আপনাদের না বললেও হয় না, শিলিগুড়িতে কিন্তু মেয়েদের ফুটবলের অবস্থা বর্তমানে কেমন আছে?
1: প্রচুর ভালো মেয়ে আছে আমাদের শিলিগুড়িতে।
0: ধন্যবাদ যাবতীয় তাকে ক্রিয়াঙ্গনের পক্ষ থেকে।
1: ধন্যবাদ ক্রিয়াঙ্গনকে।
0: বিশিষ্ট দাবা কোচ শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের এবং আরবিট্রেটারও, নিজে একসময় দাবা খেলেছেন, বর্তমানে তিনি প্লেয়ার তৈরি করেছেন, আমাদের সকলের পরিচিত সজল ভোসার। ক্রিয়াঙ্গন থেকে স্বাগত সজলবাবুকে।
2: ধন্যবাদ।
0: দাদা প্রথমেই আপনাকে আমার একটা জিজ্ঞাসা, শিলিগুড়ি তথা বাংলায় দাবার প্রচলনটা কত বেড়েছে?
2: শিলিগুড়ি তথা উত্তরবঙ্গে নিয়ে আমি বেশি কথা বলতে চাচ্ছি। কলকাতায় তো অনেক রকম বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হয়েই থাকে সারা বছর, এবং আমরা বলতে চাই যে শিলিগুড়িতে এখন ভালো রকমের টুর্নামেন্ট হচ্ছে। হ্যাঁ, প্রতি বছর রেটিং টুর্নামেন্ট হচ্ছে, আন্ডার-15 স্টেট চ্যাম্পিয়ন হয়েছে এবছর, জলপাইগুড়িতে যেমন আন্ডার-17 স্টেট চ্যাম্পিয়নশিপ হচ্ছে জুলাই মাসে। তো এগুলো করার জন্য আমাদের যে বাচ্চারা রয়েছে তারা ঘরে বসে খেলার সুযোগ পাচ্ছে, এবং এই ঘরে বসে খেলার জন্য এবছর শিলিগুড়ি থেকে দুজন বাচ্চা আন্ডার-15 ন্যাশনালের জন্য যোগ্যতা অর্জন করেছে। তারা আগামী সেপ্টেম্বর মাসে তারা ন্যাশনাল টুর্নামেন্ট খেলতে যাচ্ছে। রণজয় ভূষণ বাসু আন্ডার-15 বয়েজে সিলেক্ট হয়েছে, আর মেয়েদের মধ্যে হয়েছে সুমেধা রায়।
0: আচ্ছা, এই দুজনের যে নাম বললে, এরা আপাতত কোন স্তরে আছে?
2: এদের তো মানে এজ গ্রুপ, তো এরা মোটামুটি ধরুন এই প্রাথমিক স্তরে রয়েছে। যখন এরা ন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং ওখানে পারফরমেন্স করবে তখন ওদের মানটা আরও বাড়বে। আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্লেয়াররা আসবে, মানে আমাদের পরিকাঠামোর তুলনায় আজকে আমরা যদি তুলনা করি, কলকাতাতে পরিকাঠামো অনেক ভালো এবং সাউথ ইন্ডিয়াতে পরিকাঠামো আরও অনেক ভালো।
0: খেলো ইন্ডিয়া তো একটা বড় ভূমিকা নিচ্ছে জাতীয় স্তরের ক্রীড়া উন্নয়নে, সেক্ষেত্রে খেলো ইন্ডিয়ার আগামীতে কি ভূমিকা হওয়া উচিত আপনি মনে করেন, এই বিশেষ করে দাবার দিকে?
2: এটা তো খুব ভালো উদ্যোগ সরকার নিয়েছে, তো আমরা চাই এরকম পরিকাঠামো আরও গড়ে উঠুক, আরও বিভিন্ন স্তরে আসুক। খেলো ইন্ডিয়া বড় বড় শহরেই হচ্ছে, আমরা চাইছি এগুলো ছোট ছোট শহরেও যাতে ছড়িয়ে পড়ে, তাহলে ছোট ছোট শহর থেকেও ভালো ভালো প্লেয়াররা উঠে আসবে এবং আমাদের দেশের আমাদের রাজ্যের নাম গর্বিত করবে। আর হচ্ছে এই আগস্ট মাসে একটা ইন্টারন্যাশনাল রেটিং টুর্নামেন্ট হচ্ছে, সেখানে পুরস্কার মূল্য রয়েছে 4,500,000 টাকা, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং নেপাল ভুটান থেকেও প্লেয়াররা অংশগ্রহণ করবে আমরা আশা করছি। আর এই টুর্নামেন্টে বিভিন্ন ধরনের খেলোয়াড়রা যখন তারা খেলবে আমাদের শিলিগুড়ির বাইরের থেকে, তারা মানে অনেক সুবিধা পাবে। বড় বড় প্লেয়াররা কেমন করে খেলে, কেন এখানে ইন্টারন্যাশনাল মাস্টার, গ্র্যান্ড মাস্টার এরা অংশগ্রহণ করে, তাদের সাথে খেলা, তাদের অভিজ্ঞতা বিশাল একটা অ্যাচিভমেন্ট আমাদের কাছে এবং আমাদের প্লেয়ারদের কাছে।
0: শিলিগুড়িতে একসময় আমরা দেখেছিলাম হাতে কোনা কয়েকটা জায়গায় দাবার চর্চা হয়েছে, প্লেয়ারও উঠে এসছে। বর্তমানে শিলিগুড়ির দাবার পরিকাঠামো এবং এখানে যদি খেলো ইন্ডিয়ার তরফ থেকে যদি কোনো রকম নজর দেওয়া হয় তাহলে কতটা এগিয়ে যাবে?
2: এটা তো খুব ভালো উদ্যোগ, যদি সরকার শিলিগুড়ির মতো শহরে খেলো ইন্ডিয়ার বিভিন্ন ধরনের পরিকাঠামো বা টুর্নামেন্ট, তারপরে কোচিং এগুলো ব্যবস্থা চালু করে, তাহলে তো আমাদের প্লেয়ার আরও বড় বড় জায়গায় যেতে পারবে। আমরা আশা করছি যে খেলো ইন্ডিয়া শিলিগুড়ি শহরেও আসুক এবং আমাদের ছেলেমেয়েরা যারা আছে দাবা শিখছে, তারা দাবা নিয়ে নানারকম ভবিষ্যৎ তৈরি করার ভাবছে, একদিন তারা বিশ্বনাথ আনন্দের মতো প্লেয়ার হবে, গ্র্যান্ড মাস্টার, তাদের জন্য খুবই ভালো পরিকাঠামো হবে।
0: জাতীয় স্তরের দাবারও দাবা খেলোয়াড় আমাদের শিলিগুড়ির সম্যক ধারোয়া, যার প্রথম কোচ আপনি, সে বিদেশেও গেছে ভারতের প্রতিনিধিত্ব করেছে, তাকে নিয়ে আপনার কতটা আশাবাদ আগামী দিনে গ্র্যান্ড মাস্টারের হওয়ার, কতটা কাছাকাছি দিকে পৌঁছচ্ছে সম্যক ধারোয়া?
2: সম্যক ধারোয়া তো ছোটবেলা থেকে খুব ট্যালেন্টেড ছিল, এখন 17 বছর হয়েছে, এখনো আন্তর্জাতিকভাবে ফিডে মাস্টার অর্জন করেছে, এরপরে ইন্টারন্যাশনাল মাস্টার হবে, তারপরে গ্র্যান্ড মাস্টার, এগুলো ধাপে ধাপে হয়। তো এখনো দেশের বিভিন্ন প্রান্তে খেলছে এবং প্রতিযোগিতা

0: উল্লেখযোগ্য অংশ করছে এবং সেখানে ভালো পারফরমেন্সও করছে। আমরা চাই এবং আমি নিজে ব্যক্তিগতভাবেই, সে একদিন না একদিন গ্র্যান্ড মাস্টার হবে এবং খুব শীঘ্রই হবে, যেটা আমাদের উত্তরবঙ্গে কেউ অর্জন করতে পারেনি এখনো পর্যন্ত। আমরা চাই সম্যকদার হাত ধরে এই পুরস্কারটা বা এই অ্যাচিভমেন্টটা আমাদের উত্তরবঙ্গের জন্য খুবই প্রয়োজনীয় এবং তাকে দেখে অনেক প্লেয়াররা উঠে আসছে।
1: ধন্যবাদ সজল বাবুকে।
2: আজকের ক্রীড়াঙ্গন অনুষ্ঠান ভারতের খেলাধুলার উন্নতিতে ১২ বছর এখানেই শেষ হলো।

শেষ হলো অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। আজকের বিষয় ছিল ভারতের খেলাধুলোর উন্নতিতে ১২ বছর। সাক্ষাৎকারমূলক এই অনুষ্ঠানে ছিলেন খেলা সাংবাদিক ষষ্ঠী বিশ্বাস, সঙ্গে ছিলেন বিশেষজ্ঞ জয়ন্ত ভৌমিক ক্রিকেট কোচ, সঙ্গে ছিলেন বিশেষজ্ঞ জয়ব্রত ঘোষ ফুটবল কোচ এবং বিশেষজ্ঞ সজল বসাক দাবা কোচ। শুরু হচ্ছে বাংলা দেশাত্মবোধক গানের অনুষ্ঠান কলকাতা ইউথ কয়ারের পরিবেশনায়। শুনে নিন প্রথম গানটি।

এতক্ষণ শুনলেন বাংলা দেশাত্মবোধক গান, পরিবেশনা ক্যালকাটা ইউথ কয়ার, আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্জে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। শুরু হচ্ছে আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। আর শুরুতেই জুড়ে গেছেন একজন শ্রোতা বন্ধু, তিনি কি বলছেন একটু শুনি। বলুন, হ্যাঁ, কে বলছেন এবং কোথা থেকে বলছেন একটু বলবেন।
1: হ্যাঁ দিদি, আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে বলছি, অমিতাভ ঘোষ।
0: আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন। আজকে তো, হ্যাঁ, আমি তো ভালোই আছি। আর আজকে তো এক বিশেষ একটি দিন। এই দিনে আমরা সেই বিশেষ দেশের জন্য নিবেদিত প্রাণ সেই বিশেষ মানুষটি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, হ্যাঁ হ্যাঁ, তার 125তম জন্মবার্ষিকীতে আমরা আজ তার জীবন এবং আদর্শকে ফিরে দেখছি। তার সম্পর্কে আপনার কিছু বলবার আছে, একটু শুনি।
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ, বলুন।
1: শুনুন তাহলে, আমি বলি, আমার কাছে কিছু তথ্য আছে।
0: বলুন।
1: প্রথমত দেখুন, 1943 সালে যে মন্মন্তরটা হয়েছিল, সেই মন্মন্তরটাতে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন আর্ত মানে অভুক্ত মানুষের সেবায়। এবং তিনি 50-এর মন্মন্তর নামে একটি বইও লিখেছিলেন। এই মহান শিক্ষাব্রতী এবং জননায়ক রাষ্ট্রনেতা এই মানুষটি, এই মহা মানবের 125তম জন্মবার্ষিকীতে প্রথমেই তার প্রতি আমার শ্রদ্ধা এবং প্রণাম। এবং আরো যেটা তথ্য আছে দিদি আমার কাছে, তিনি কিন্তু বিশ্বভারতীর সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত ছিলেন। এবং কম বয়সে যখন তিনি তার স্ত্রী এবং শিশু পুত্রকে হারান, তখন স্বয়ং রবীন্দ্রনাথ তাকে চিঠি লিখে সান্ত্বনা জানিয়েছিলেন। এবং তখন থেকেই রবীন্দ্রনাথের সঙ্গে তার একটা সখ্য তৈরি হয়েছিল। এবং তিনি বলেছিলেন যে বিশ্বভারতী শুধু একটা বিশ্ববিদ্যালয় নয়, এটাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য।
0: হ্যাঁ দেখুন,
1: রবীন্দ্রনাথকে পরিষ্কার।
0: হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা বলছিলেন,

0: আসলে দেখুন, এই যে যখন আমাদের জীবনে শোক আসে, তখন কিন্তু সেই শোক নিয়ে আমরা কিন্তু কি হয়, আমরা সেই শোকের মধ্যে ভেঙে পড়ি। কিন্তু
1: না,
0: দেখুন,
1: কিন্তু উনি কিন্তু ভেঙে পড়েননি,
0: হ্যাঁ,
1: না দিদি, হ্যাঁ
0: বরং
1: সেই
0: তার
1: সেই শোক
0: ভেতরের যে
1: কামড়ে,
0: সংকল্প
1: হ্যাঁ
0: সেটাকে উনি,
1: সংকল্প
0: হ্যাঁ,
1: কিন্তু
0: দেশসেবার
1: দৃঢ়
0: প্রতি,
1: করেছিলেন, দৃঢ় করেছিলেন।
0: হ্যাঁ
1: ঠিক ঠিক এই লাইনটা আমার বাদ পড়েছে, একদমই তাই, একদমই তাই। যে তিনি ওই মানে পুত্র শোক, হ্যাঁ, তারপরে ধরুন স্ত্রী শোক ভুলে, হ্যাঁ, তিনি তার অটল সংকল্পে, হ্যাঁ, মানে দৃঢ়
0: অটুট ছিলেন।
1: সংকল্পে অটল ছিলেন, অটল ছিলেন। এবং আরো একটা তথ্য দিদি, তিনি কিন্তু, হ্যাঁ, স্বাধীন ভারতের মানে জওহরলাল নেহরুর মন্ত্রিসভার, হ্যাঁ, শিল্প মন্ত্রী ছিলেন। এবং সেখান থেকে তিনি যে ভাবনাটা তৈরি করেছিলেন যে আমাদের দেশীয় যে শিল্প, সেই শিল্পকে আমাদের উন্নত করতে হবে। আর তিনি, হ্যাঁ, বাহিরি, বীরভূমের বাহিরি, যেখান থেকে অম্বিকা মণ্ডল ফোন করেন, সেই বাহিরিতে তিনি একটি বিদ্যালয় তার হাত ধরেই সূচনা হয়েছিল, সেটা 1943 সালের
0: আচ্ছা
1: 9ই জুলাই দিদি।
0: আচ্ছা আচ্ছা
1: হ্যাঁ, তো সেই মহান মানুষটি, শিক্ষাবিদ, হ্যাঁ, সমাজ
0: আমরা তাকে
1: সংস্কারক, এবং
0: সশ্রদ্ধ
1: তিনি
0: প্রণাম জানাই। এবং
1: প্রণাম জানাবো,
0: এই
1: এবং
0: যে আপনি জুড়ে গেছেন এবং আপনার কাছ থেকে আজ আমরা শুনছি তার কথা, আমাদের শ্রোতা বন্ধুরা তো আমাদের সঙ্গে সব সময় জুড়ে থাকেন এবং তারা কিন্তু আমাদের এই চলার পথটাকে, তারাই কিন্তু বিস্তারে সাহায্য করেন, তারাই কিন্তু
1: হ্যাঁ দিদি,
0: এগিয়ে নিয়ে যান
1: নিশ্চয়ই
0: আমাদের।
1: নিশ্চয়ই।
0: ভীষণ
1: দেখুন
0: ভালো
1: আপনারা যে
0: লাগলো।
1: হ্যাঁ যে বিষয়টা আপনারা দেন,
0: হ্যাঁ
1: আমরা যে মতামত গুলো মানে নিই, মানে দিই আপনাদের, বা ধরুন তথ্যের যে আদান প্রদান গুলো হয়, তাতে
0: অবশ্যই,
1: করে আপনারা যেমন সমৃদ্ধ হন, আমরাও কিন্তু সমৃদ্ধ হই দিদি। আর এই সংযোগ স্থাপনটা করে একমাত্র আকাশবাণী। তাহলে
0: একদম,
1: আকাশবাণী যখন জুড়ি মেলা একদমই ভার, তাহলে
0: হুম হুম
1: আকাশবাণী আমার সব সময়ের সঙ্গী। এবং এই তথ্যগুলো আমি আজকেই সংগ্রহ করেছি, যে সকালবেলায় আমি দুর্ভাগ্যবশত ঢুকতে পারিনি, মানে
0: আচ্ছা,
1: আপনাদের ইতে সকালেও এই বিষয় ছিল,
0: হ্যাঁ
1: হ্যাঁ,
0: হ্যাঁ,
1: কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টির কারণে আমি আর সেদিন মানে ফোনটাও
0: তাতে কি
1: আপনাদের ইয়ে
0: হয়েছে,
1: হয়ে গেছিল।
0: এই তো আপনি বললেন, আপনার মনের কথা
1: হ্যাঁ
0: কিন্তু আপনি প্রকাশ করলেন
1: হ্যাঁ,
0: আমাদের।
1: তো দিদি
0: হ্যাঁ
1: তাহলে একটা গান আমাকে শোনাবেন, ছায়াছবির গান শোনাচ্ছেন তো,
0: হ্যাঁ,
1: হ্যাঁ, তাহলে ওই যদি যদি আপনার সংগ্রহে থাকে ওই ইয়ে প্রতিদান ছবির, মঙ্গল দীপ জ্বেলে
0: চেষ্টা করছি। আচ্ছা
1: অন্ধকারে, হ্যাঁ দিদি,
0: হ্যাঁ,
1: এই গানটা একটু
0: নিশ্চয়ই
1: যদি
0: চেষ্টা
1: থাকে
0: থাকবে।
1: নিশ্চয়ই শোনাবেন, ভালো থাকবেন,
0: হ্যাঁ,
1: নমস্কার নেবেন, আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছাও নেবেন,
0: ধন্যবাদ।
1: ধন্যবাদ দিদি।
0: হ্যাঁ হ্যাঁ, আসলে মেধা, ত্যাগ ও জাতীয়তাবাদের অনন্য প্রতীক ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আজ তার 125তম জন্মবার্ষিকীতে তার জীবন এবং আদর্শকে আমরা দেখছি। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন আরও একজন শ্রোতা বন্ধু, তিনি কি বলছেন একটুখানি শুনে নেব। নমস্কার।
2: নমস্কার,
0: হ্যাঁ বলুন পরিতোষ বাবু।
2: হ্যাঁ, ভালো হলো গান চালান।
0: হ্যাঁ, আজকে নিশ্চয়ই, আপনি সব সময় আমাদের সঙ্গে জুড়ে থাকেন এবং আমাদের অনুষ্ঠানের আপনি গান শুনতে ভালোবাসেন, নিশ্চয়ই আপনার জন্য গান থাকবে।
2: হ্যাঁ
0: ধন্যবাদ ফোন করার জন্য।
2: আচ্ছা,
0: আমরা আজ কথা বলছি দেশের জন্য নিবেদিত প্রাণ এই মানুষটি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তাকে নিয়ে। তার সমগ্র রাজনৈতিক জীবনকে একটি শব্দে বাঁধলে যা হবে সেটা হচ্ছে ভারতের অখণ্ডতা। এইবার দেখুন, আমরা এই যে মানুষটি আধুনিক ভারতের ইতিহাসে, যার তীক্ষ্ণ মেধা, জনসেবা এবং অটুট নৈতিকতার এমন আশ্চর্য মিশেল আমরা কিন্তু খুব একটা দেখতে পাই না। এবার ধরুন, তিনি বড় হয়েছেন স্বাচ্ছন্দ্যে মোড়া পরিবেশে, তিনি চাইলেই তো একটা খুব সুন্দর, আরামদায়ক, নির্ঝঞ্ঝাট জীবনযাপন করতে পারতেন, কিন্তু তিনি নীরব দর্শক হয়ে থাকতে চাননি। তিনি কিন্তু, তার বিবেক তাকে কিন্তু টেনে নিয়ে গেল ত্যাগ আর দেশসেবার কণ্টকাকীর্ণ পথে। কাজটি সহজ ছিল না, আমাদের শ্রোতাবন্ধু তো বললেনই, আর সহজ কাজ যেগুলো সহজে করা যায়, এই মানুষটি কিন্তু ছিলেন পাহাড়ের মতোই অটল, তাই তো তিনি তার কাছ

0: আজকে কিন্তু, তারপরেও কিন্তু তিনি যেটা করেছেন, ভেতরের সংকল্পকে আঘাত পাবার পরও ইস্পাতের মতো কঠিন করে তুলেছেন, দেশ সেবার প্রতি তার নিষ্ঠা সেটাকে আরও আরও খাঁটি করে তুলেছেন। তাই আজ আমরা স্মরণ করছি তাকে। এই মুহূর্তে আরেকজন শ্রোতাবন্ধু জুড়ে গিয়েছিলেন আমাদের সঙ্গে, কিন্তু কোনো কারণে হয়তো সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। শ্রোতাবন্ধুকে বলবো আপনি চেষ্টা করতে থাকুন, মনে হয় আবার তিনি যুক্ত হয়েছেন। নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ দেখুন, আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন, তো ওনার জন্মদিনে 125তম জন্মদিন। জন্মদিনে ওনার প্রতি রইল আমার শ্রদ্ধা। আর উনি আমাদের গ্রামের তুলসি যেটি আছে, বাহিরি বুদ্ধি সুন্দরী বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, এটি কিন্তু ওনার হাত ধরেই প্রতিষ্ঠা হয়েছিল। এবং হ্যাঁ, এই স্কুলটি উনি প্রতিষ্ঠা করেছিলেন। আর উনি ছিলেন একজন রাজনীতিবিদ, শিক্ষাবিদ, যার জন্য আমরা পশ্চিমবঙ্গ রাজ্যকে আলাদাভাবে আমরা পেয়েছি। উনি এই পশ্চিমবঙ্গ রাজ্যের জন্যই অনেক আন্দোলন করে এই রাজ্যকে আমাদের উপহার দিয়েছেন। আলাদা রাজ্য হিসাবে আমরা পেয়েছি পশ্চিমবঙ্গকে। এই পশ্চিমবঙ্গ রাজ্যকে আলাদা করে পাওয়ার জন্য ওনার অবদান আমরা অনস্বীকার্য। উনি আন্দোলন করে আরো অনেক, এবং উনি ছিলেন আমার বাংলার বাঘ বলে আমরা যাকে চিহ্নিত করি বা যাকে বলতাম, আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র ছিলেন উনি। হ্যাঁ, ওনার আরো জন্ম মৃত্যু এগুলো ধরুন অনেকেই বলবে কি আর করবে। এর আর
0: আপনি তো আপনার কথা বলবেন, ধরুন এই যে মানুষটি আপনার কাছে তিনি কতখানি সে কথা তো একমাত্র আপনিই বলতে পারবেন, তাই না?
1: দেখুন, হ্যাঁ, তিনি তো অনেকটাই আছেন আমার। এবার ওনাদের যে কোনো মনীষীদের আদর্শ নিয়ে যদি আমরা পথ চলি, তাহলে হ্যাঁ, তাহলে তো আমাদের জীবনের পথটাই অন্যরকম হয়ে যায়, বদলে যায়।
0: হ্যাঁ,
1: তো ওনারা মনীষী ছিলেন। হ্যাঁ, ওনাদের তো আমরা সবসময় মনে রাখবো। হ্যাঁ, ওনাদের পথ অনুসরণ করব, এটাই তো আমাদের মানুষ হিসাবে আমাদের সব থেকে বড় কাজ এবং কর্তব্য বলেই আমি মনে করি।
0: আগামী দিনে যে চলবো একটা রূপরেখা তৈরি হয়ে যায়, তাই না?
1: হ্যাঁ,
0: ভালো লাগলো, ঠিক বলেছেন।
1: হ্যাঁ, ভালো থাকবেন।
0: হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। আজ এই বিশেষ দিনটিতে আমাদের সঙ্গে যে সমস্ত শ্রোতাবন্ধুরা জুড়ে যাচ্ছেন, তারা কিন্তু তাদের ভাবনায় তাদের মতো করে বিশিষ্ট এই মানুষটি সম্পর্কে আমাদের জানাচ্ছেন। এই মুহূর্তে সময় হয়ে গেছে, আমরা প্রথম গানটি শুনে নিই, তারপর আবার ফিরে আসছি।

0: এই মুহূর্তে আমরা অগ্নিস্বর ছবির গান শুনে ফিরে এলাম। জুড়ে গেছেন শ্রোতা বন্ধু, তিনি কি বলছেন একটু শুনে নেব। নমস্কার। হ্যাঁ, ভালো আছি। আজ আমরা কথা বল, হ্যাঁ হ্যাঁ বলুন, আজ আমরা কথা বলছি দেশের জন্য নিবেদিত প্রাণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে। আপনি কি কিছু বলবেন তার সম্পর্কে? নিশ্চয়ই, ঠিক আছে, তাকে শ্রদ্ধার্ঘ্য জানালেই হবে। আর আপনি কি কোনো মানে গান শুনতে চাইছেন? তো নিশ্চয়ই নিশ্চয়ই, আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই আপনার জন্য থাকবে পরের গানটি। ঠিক আছে, ধন্যবাদ। লাইক ফোন ইন আনন্দধারা, আজ আমরা কথা বলছি বিশিষ্ট একজন মানুষকে নিয়ে, দেশের জন্য নিবেদিত প্রাণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সম্বন্ধে কথা বলছি আমরা। এই মুহূর্তে জুড়ে গেছেন একজন শ্রোতা বন্ধু, তিনি কি বলছেন? নমস্কার।
1: নমস্কার, আমি ধীরেন্দ্র রায় বলছি।
0: হ্যাঁ, কোথা থেকে বলছেন?
1: আমি খগেনহাট থেকে বলছিলাম।
0: আচ্ছা, আজকের বিষয় শুনেছেন?
1: হ্যাঁ, বিষয়টা তো শুনলাম, খুব বিষয়টা ভালো। তো এই বিষয়ের উপরে আর কি বলবো, আর দেশাত্মবোধক গান আশা করতে পারি কি?
0: নিশ্চয়ই। আচ্ছা, আপনি কোথা থেকে বলছিলেন আরেকবার একটু বলবেন?
1: আমি ফালাকাটা খগেনহাট থেকে বলছি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, ফালাকাটা থেকে। আচ্ছা, নিশ্চয়ই। আর আমরা এই মানুষটির প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করে নিশ্চয়ই আপনি আপনার দেশাত্মবোধক গান অবশ্যই শুনবেন। ঠিক আছে, সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ
0: ধন্যবাদ। আসলে আমরা সেই সমস্ত মানুষকে নিয়ে আমাদের জীবনে, জীবনের নানা দিককে আলোকিত করে তুলি যারা আমাদের পথ দেখান। আধুনিক শিল্পনীতির রূপকার এবং শিক্ষাক্ষেত্রের আধুনিকীকরণের কাণ্ডারি হিসেবে তার অবদান কিন্তু চিরস্মরণীয়। আজকের বিকশিত ভারত গড়ার পথে তরুণ প্রজন্মের কাছে তার আত্মত্যাগ ও আদর্শ এক অফুরন্ত অনুপ্রেরণা। আমরা কথা বলছি আজ তাকে নিয়ে এবং তার জীবনের কিছু দিকের কথাও আজ আমরা উল্লেখ করছি। তবে এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু জুড়ে গেছেন আমাদের সঙ্গে, তিনি কি বলছেন একটু শুনে নেব। নমস্কার।
2: হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
2: জলপাইগুড়ি থেকে সোমা গাঙ্গুলি।
0: হ্যাঁ বলুন।
2: শ্যামাপ্রসাদের আজকে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আজকে জন্মদিবস। হ্যাঁ, এর সম্বন্ধে বলতে হবে, তাই তো?
0: হ্যাঁ বলুন, আপনার যা মনে হয় আপনি সেটাই বলবেন।
2: হ্যাঁ, শ্যামাপ্রসাদের পিতা ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। তাকে সবাই বাংলার বাঘ বলে পরিচিত করেছেন। তিনি একজন আইনবিদ ছিলেন। আর শ্যামাপ্রসাদের পুত্র আজ তার জন্মদিন। একাধারে যেমন তিনি আধুনিকবিদ, একাধারে আরেকটিকে ডাক্তার ছিলেন। 1929 সালে তিনি বঙ্গভূখণ্ড পালনের জন্য পশ্চিমবঙ্গকে ভাগ করেছিলেন। তিনি ছিলেন গৃহযোদ্ধা এবং শিক্ষাবিদ। তার কর্মজীবন একটি ঐতিহাসিক ভারতের উদাহরণ। মৃত্যুর পর মৃত্যু নিয়ে গবেষণা করা হয়েছিল। 1939 থেকে 1944

0: স্মরণে করে যদি দেশের কোনো কাজ করতে পারি তাহলে তো দেশ আরো গৌরবময় হয়ে উঠবে। এটাই বললাম, তার স্মরণে আর জানাই সশব্দ প্রণাম।
1: ভালো লাগলো, এভাবেই সাথে থাকবেন আকাশবাণী শিলিগুড়ির এবং এভাবেই আমাদের সমৃদ্ধ করবেন। ধন্যবাদ।
0: আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন।
1: আপনিও ভালো থাকবেন। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি পরবর্তী গানে, গানটি শুনে ফিরে আসছি।

শ্রোতা বন্ধুরা শুনলেন চারমূর্তি ছবির গান, সুর অজয় দাস। আজ বিশিষ্ট একজন মানুষকে নিয়ে কথা বলছি আমরা, তিনি আর কেউ নন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তার সম্বন্ধে আমরা আজ আলাপে আলোচনায় শ্রোতা বন্ধুদের থেকে বেশ কিছু কথা আমরা কিন্তু শুনলাম। আর এখন যেটা বলবো, আমি জানি আপনাদের সকলেরই সেটি খুব ভালো লাগবে, কলকাতার একটি কলেজে তরুণদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, যে কোনো কাজই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে

সম্পূর্ণ করবে। নিজেদের সেরাটা না দেওয়া পর্যন্ত কখনোই সন্তুষ্ট হবে না। আজ যখন আমরা বিকশিত ভারত করার পথে দ্রুত এগিয়ে চলেছি, তখন তাঁর স্বপ্নের ঐক্যবদ্ধ ও আত্মবিশ্বাসী ভারত গড়ে তোলাই হতে পারে তাঁর প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি। আমরা সবাই কিন্তু আশা করতেই পারি এই গুরুদায়িত্ব কাঁধে তুলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সেই অসমাপ্ত স্বপ্নকে সকলে মিলে কিন্তু আমরা অবশ্যই সত্য করে তুলব। তো হাতে আমাদের কিন্তু আর সময় একটুও নেই, এই অনুষ্ঠান আমাদের শেষ করতে হবে লাইফ ফোন ইন আনন্দধারা। আজ আমরা যেটুকু কথা বললাম, যেটুকু আলোচনায় থাকলাম, সেইটুকু নিয়েই কিন্তু আমরা আগামীর পথে এগিয়ে যাব। আসলে এই যে একটু একটু করে এগোতে এগোতেই কিন্তু আমরা আরও অনেকটা পথ এগিয়ে যাব, তাই না? আজকের মতো আনন্দধারা এই পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি, শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। পরবর্তী ঘোষণা একটু পরেই। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই আমরা পরবর্তী ঘোষণায় যাচ্ছি। এই মুহূর্তে আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। 6:05 শ্রোতাবন্ধুরা শুনবেন লাইভ ফোন ইন মেঠোর সুর। গীতা রায় বর্মন এর কণ্ঠে ভাওয়াইয়া শোনা যাবে 6:40। সন্ধ্যে 7:05 হিন্দি ছায়াছবির গান। রাত 8:00 থাকছে বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। পদ্মশ্রী অশোক কুমার হালদারের সাক্ষাৎকার নিয়েছেন অনামিকা দেব। অনুষ্ঠানটি শোনা যাবে ঠিক রাত 8:00। অঙ্কিতা চট্টোপাধ্যায়ের কণ্ঠে নজরুলগীতি শুনতে পাবেন 8:30। গুলাম আব্বাস এর কণ্ঠে গজল শোনা যাবে রাত 9:15। লাইভ ফোন ইন গানে গানে শোনা যাবে রাত 9:30। 10:10 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজ শিল্পী থাকবেন রেজওয়ানা চৌধুরী বন্যা। 10:30 লাইভ ফোন ইন মনের জানালা। আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান পরিচিতি শুনলেন। এখন ট্রাফিক আপডেটস। গুরুত্বপূর্ণ সড়কগুলিতে যানজটের সম্ভাবনার জন্য যানবাহন চালকদের যাত্রার পরিকল্পনা করে বের হওয়ার এবং সকল ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। দার্জিলিং মোড় ক্রসিং সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলমান। এটি একটি পরিচিত যানজট প্রবণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহারের কথা বলা হচ্ছে।

0: NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড়, সড়ক মেরামতো উন্নয়নের কাজ চলছে, ধীরে গাড়ি চালান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। NH10 শালুগাড়া, সড়কে নির্মাণ কাজ চলমান, গতি নিয়ন্ত্রণে রাখুন এবং অন্যান্য যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শাহুডাঙ্গি আম্বাড়ি লিঙ্ক ব্রিজ, নতুন সেতু নির্মাণের জন্য সেতুটি বন্ধ রয়েছে। বেলাকোবা, শিলিগুড়ি ও আম্বাড়ি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যানবাহনকে বিকল্প হিসাবে নওয়াপাড়া মোড় ব্যবহার করার অনুরোধ করা হচ্ছে। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা, শালুগাড়া হাট, শালুগাড়া সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফুলবাড়ি হাট, ফুলবাড়ি দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল আংশিকভাবে ব্যাহত হতে পারে। আম্বাড়ি হাট, আম্বাড়ি রোড দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল ধীর গতির হতে পারে। ট্রাফিক আপডেটস শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী ঘোষণা একটু পরেই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্জে, অর্থাৎ 421.9 মিটারে, শোনা যাচ্ছে নিউজ অন AIR অ্যাপের মাধ্যমেও। এখন বিজ্ঞাপন বিরতি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে আমি নবনীতা, লাইফোনিন মেঠো সুর নিয়ে রয়েছি আমাদের শ্রোতাবন্ধুদের সাথে, এবং আমি জানি আমাদের শ্রোতাবন্ধুরা কিন্তু অপেক্ষা করে রয়েছেন বিষয়ভিত্তিক কথা বলবার জন্য, এবং তারা অপেক্ষা করে রয়েছেন এই অনুষ্ঠানে গানের জন্য তো অবশ্যই। তবে শুরুতেই একজন শ্রোতাবন্ধু যুক্ত হয়ে গিয়েছেন, তার সঙ্গে একটুখানি কথা বলে নিই। নমস্কার।
1: নমস্কার দিদিভাই।
0: হ্যাঁ
1: দিদিভাই, ভালো আছেন তো?
0: হ্যাঁ ভালো আছি, বলুন।
1: হ্যাঁ দিদিভাই, আমার একটা মানে মেট্রো ট্যুরে একটা গান, মানে যদি আপনার সংগ্রহে থাকে পূর্ণদাস বাউলের,
0: আচ্ছা
1: একটা শুনিয়েন। হ্যাঁ, আর এমনি যা অনুষ্ঠান হচ্ছে আমরা সঙ্গে আছি, শুনছি এবং ভালো লাগছে। হ্যাঁ তো
0: এবং আজকের দিনে কিন্তু আমরা একজন বিশেষ মানুষকে নিয়ে কথাও বলছি। নিশ্চয়ই নিশ্চয়ই, এবং আমরা আজকে তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা আপনাদের কাছ থেকে কিছু মূল্যবান মন্তব্য শুনছি। আর
1: হ্যাঁ, আশুতোষ স্যার, আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে বাঘ, বাঘই হয়, ঠিক আছে? তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই বাঘই ছিলেন, এবং উনি মানে 370 ধারা কাশ্মীর থেকে তুলতে চেয়েছিলেন, কিন্তু আমাদের কিছু মানে নেতা সেইটা তুলতে দেয় না, এবং ওনাকে কাশ্মীরে মেরে বলছে যে স্ট্রোক হয়ে মারা গেছেন, কিন্তু উনি মারা যাননি, ওনাকে মেরে দেওয়া হয়েছে। এবং 33 বছর বয়সে মানে উপাচার্য হয়েছিলেন। হ্যাঁ, ওটাও একটা বিরল মানে আমাদের ভারতবর্ষ।

0: হ্যাঁ, তার কাজ, তার কর্মের অনুপ্রেরণা আমাদের কিন্তু কিন্তু প্রাণিত করে, এবং আজকে সেই কারণেই আমরা কিন্তু আজকে তার জীবনে তিনি যেভাবে আমাদের পথ দেখিয়েছেন, আমরা কিন্তু তার দেখানো পথেই চলব। এবং এখন কিন্তু, হ্যাঁ বলুন, তাকে শ্রদ্ধার্ঘ্য জানাবো এবং আগামী দিনে আমরা তার দেখানো পথেই কিন্তু চলতে চাই, তাই না?
1: আমাদের মধ্যে বেঁচে আছেন, তার মৃত্যু হয়নি, সে অমর।
0: হ্যাঁ
1: হ্যাঁ, এবং
0: হ্যাঁ
1: তাকে আমি শতকোটি প্রণাম জানাই দিদিভাই। হ্যাঁ, এবং আমরা আমরা যদি তার পথে আজ অব্দি চলতাম, তাহলে কিন্তু আমাদের সেই জায়গাটা কিন্তু একদম দারুণ ভাবে তৈরি
0: হ্যাঁ হ্যাঁ
1: হতো,
0: হ্যাঁ হ্যাঁ
1: কিন্তু সেইটা তো আমরা করিনি। তো আজ সেইটা আরম্ভ হয়েছে, জানি না অদূর ভবিষ্যতে আমরা তার পথ দেখানো পথে চলতে পারবো কিনা।
0: চেষ্টা
1: এবং
0: করব নিশ্চয়ই, দেখুন চেষ্টা করতে করতেই তো একটা রাস্তা তৈরি হয়, তাই
1: হ্যাঁ
0: না?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো দিদিভাই, সেই জায়গাটা আমরা তৈরি করতে হবে, আমাদেরকেই, আমাদের ভারতবাসীকেই তৈরি করতে হবে। এবং সেই জায়গাটা যদি আজ তৈরি হয়, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আমরা সেই জায়গাটা দেখতে পাবো, এবং আগামী
0: হ্যাঁ
1: দিনে
0: হ্যাঁ হ্যাঁ নিশ্চিত নিশ্চিত,
1: তৈরি হবে।
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: আচ্ছা ঠিক আছে, ভালো
1: হ্যাঁ
0: লাগলো।
1: দিদিভাই, ভালো থাকবেন। হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ,
1: সুস্থ
0: আপনিও
1: থাকবেন।
0: ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে থাকুন, আকাশবাণী শিলিগুড়ির সঙ্গে জুড়ে থাকুন। এবং আরও একটা কথা বলার, সেটা হচ্ছে আমাদের নিয়মিত এই অনুষ্ঠানগুলি শোনার, লাইফ ফোন ইন এবং অন্যান্য অনুষ্ঠানগুলি আমরা জানি আপনারা নিয়মিত শ্রোতা বন্ধু শুনবেন, যেমন তেমনি আপনারা অবশ্যই চিঠিও লিখুন, আমাদের কিন্তু ভালো লাগবে। এবং চিঠিগুলো পেলে কিন্তু আমরা সেগুলো আমাদের এই অনুষ্ঠানগুলিতেই কিন্তু সেগুলো আমরা পড়ে শোনাবো আপনাদের।
1: দিদিভাই
0: ভালো লাগবে যদি আমাদের,
1: প্রত্যুষাতে, তাই তো দিদিভাই?
0: হ্যাঁ নিশ্চয়ই, প্রত্যুষাতে যেমন আপনারা চিঠি লেখেন নিশ্চয়ই, এবং আমাদের এই যে অনুষ্ঠানগুলি আপনারা শুনছেন কেমন লাগছে এই বিষয়ে আপনারা চিঠি লিখেন, লিখুন লিখুন, এবং আমাদের অনুষ্ঠানগুলিতে যারা থাকবেন তারা নিশ্চয়ই চিঠিগুলো আমরা পড়ব।
1: ঠিক ঠিক ঠিক
0: হ্যাঁ,
1: দিদিভাই,
0: কেমন লাগছে বিভিন্ন অনুষ্ঠানগুলো আপনাদের?
1: অনুষ্ঠান তো দিদিভাই খুব ভালো লাগছে। এবং আপনাদের মানে যদি আপনারা মানে 100-তে 100 বলেন, 100-ই আমরা নম্বর দিতে পারবো, কারণ আপনাদের মানে সেই পরিচালনা এবং অনুষ্ঠানকে নিয়ে যাওয়ার এই জায়গাটা কিন্তু আমরা মানে এত ভালো লাগে এবং ভালোবাসি। সেই জন্য দেখুন আপনারা সঙ্গে সঙ্গে বলে দেন যে আপনি এই বলছেন, এই কবিরবাবু বলছেন, তো এই জায়গাটা কিন্তু আমরা মানে এত ভালো লাগে এবং ভালোবাসি। তার জন্য শিলিগুড়িকে জড়িয়ে অদূর ভবিষ্যতে যেন শিলিগুড়ির আরো প্রোগ্রামে আমরা অংশ নিতে পারি, এটাই যেন
0: হ্যাঁ হ্যাঁ
1: আমাদের
0: হ্যাঁ,
1: কাছে
0: অনেক ধন্যবাদ। এবং
1: বর্তমান।
0: আপনারাই তো আমাদের উৎসাহিত করেন, আপনারা আছেন বলেই আমরা কিন্তু নতুন নতুন ভাবনায় উদ্দীপ্ত হতে পারি। ভালো থাকবেন, হ্যাঁ হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ।

0: এই মুহূর্তে রয়েছি লাইভ ফোন ইন মেঠো সুরে। আর আমরা জানি মাটি হচ্ছে আমাদের মা, আর মাটির গভীরে কান পেতে থাকলে যে সুর আমরা শুনতে পাই তাই তো মিঠু সুর। এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, তিনি কি বলছেন? নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ, বুঝতে পেরেছি, পরিতোষ বাবু। লোকগীতি গান আপনি শুনছেন এর আগে যে গান? আচ্ছা, আমরা নিশ্চয়ই, আপনি শুনতে থাকুন, আপনি আপনার পছন্দের গান নিশ্চয়ই খুঁজে পাবেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। মাটির গভীরে কান পেতে আমরা যে সুর শুনতে পাই তাই তো আসলে মিঠু সুর। আমরা প্রত্যেকেই কিন্তু দাঁড়িয়ে রয়েছি মাটির ওপর, এবং শিশুকাল থেকে এই যে বেড়ে ওঠা এবং জীবনবৃত্ত শেষ হওয়া পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের জীবনে মাটির ভূমিকা কিন্তু অপরিসীম। আর যখন সেই মাটির টানে, মাটির সুরে যখন সাধারণ মানুষের জীবনচর্যার কথা, জীবন ইতিহাসের কথা, প্রতিদিনের জীবনের কথা লেখা হয়, তখন কিন্তু সেই সুর, সেই মাটির সুর নিয়ে আমরা যে গানগুলো শুনতে পাই তা কিন্তু আমাদের মন ছুঁয়ে যায়, কারণ সেই ছোঁয়াটায় লেগে থাকে মাটির গভীর স্পর্শ। এবং মাটির সঙ্গে যে সমস্ত মানুষ জুড়ে রয়েছেন, জুড়ে থাকেন, তাদের কথা। তাই তো আমরা এই যে আমাদের গানগুলো শুনি মেঠো সুরে, আমি জানি আমাদের শ্রোতা বন্ধুদের কিন্তু ভীষণ ভালো লাগে। এই মুহূর্তে চলে যাচ্ছি পরবর্তী গানে।

কিছু কিছু গান আছে যে গানগুলো আমাদের মন ছুঁয়ে যাওয়া গান। এই গানটি শুনলেন পাপিয়ার কণ্ঠে, এবং এই যে গানের ভাব, কথা, অনুষঙ্গ সব কিছুর মধ্যেই কিন্তু মিশে আছে মাটির কথা। মেঠো সুর বলে মাটির কথা, এবং তার সঙ্গে যে সমস্ত মানুষজন মিশে আছেন তাদের জীবনচর্যা বা জীবন বৃত্তান্ত যে গানগুলোর মধ্য দিয়ে আমরা শুনতে পাই সেটাই কিন্তু মেঠো সুর। সেই কারণেই কিন্তু এই মাটির গানগুলো আমাদের এত কাছাকাছি। আমরা চলে যাব পরবর্তী গানে, তবে তার আগে একটি বিশেষ ঘোষণা। 7 জুলাই অর্থাৎ আগামীকাল আকাশবাণী শিলিগুড়ির জন্মদিন। জন্মদিন উপলক্ষে আকাশবাণী বিবিধ ভারতীর পরিষেবা শুরু করছে লাইভ ফোন ইন অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলো হল সকাল 9টায় ইন্দ্রধনু, 11টায় চয়নিকা, গানের ভেলা রয়েছে সন্ধ্যে 6:05। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে ফোন করুন এই নাম্বারে 7319145333। আবার বলছি 7319145333। অবশ্যই ফোন করুন। ঘোষণাটি শেষ হল। আমরা ফিরছি অনুষ্ঠানে। এবারের গানটি আপনারা শুনবেন আব্বাসউদ্দিন আহমেদের কণ্ঠে।

এই মুহূর্তে লাইফ ফোন ইন মেঠো সুর নিয়ে আমি নবনীতা রয়েছি শ্রোতা বন্ধুদের সাথে। আর এই অনুষ্ঠানে সরাসরি ফোন করতে আপনাকে ডায়াল করতে হবে 9434076705 এই নম্বরে। আবার বলি, 9434076705 এই নম্বরে ফোন করে আপনাকে কিন্তু কথা বলতে হবে। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি পরবর্তী গানে।

0: পূর্ণদাস বাউলের কণ্ঠে গানটি শুনলেন, আর এই মুহূর্তে রয়েছি মেঠো সুরে, আর শ্রোতাবন্ধুরা শুনছেন বিভিন্ন ধারার গান, অর্থাৎ লোকসুর সম্পর্কিত যে গান। এই মুহূর্তে একজন শ্রোতাবন্ধু জুড়ে গেছেন, তিনি কি বলছেন? নমস্কার, হ্যাঁ, কে বলছেন এবং কোথা থেকে বলছেন?
1: আমি বাসুদেব রায় বলতেছি।
0: আচ্ছা, কোথা থেকে বলছেন বাসুদেব বাবু?
1: এটা হচ্ছে ক্রান্তি ব্লক, চাংমারি জিপি, গোলাবাড়ি, মানে জলপাইগুড়ি।
0: জলপাইগুড়ি, আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি এই অনুষ্ঠান নিয়মিত শুনেন, আমাদের এই মেঠো সুর?
1: নিয়মিত মানে প্রত্যেকটা অনুষ্ঠানে আমি শুনি।
0: আচ্ছা,
1: আজকের না, আমি অনেকদিন থেকে এই রেডিওই সম্বল আমার।
0: আচ্ছা, আর এই যে আমাদের এই মেঠো সুর, এই মেঠো সুরের এই যে আমাদের যে আঙ্গিক, কেমন লাগে আপনার?
1: মানে আর বলেন না, এটা আমার একেবারে অতি প্রিয়, মানে খুব সুন্দর লাগে। হ্যাঁ, আগে তো মেঠো সুর বলতে গেলে দিদি ভাই,
0: হুম হুম,
1: এই সন্ধ্যার দিকে রাস্তা দিয়ে কি সুন্দর দোতরা বাসি, মেঠো সুর কি সুন্দর হইতো, কিন্তু এখন আর নাই। এই রেডিওতে শুনে মনটাকে একটু পুরানা জিনিসটাকে,
0: আসলেই তাই, আপনারা আপনাদের ভালো লাগা, আপনাদের এই ভালো লাগাগুলোকে নিয়েই কিন্তু আমরা কাজ করি, তাইতে এই অনুষ্ঠানগুলো কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের জন্যই। ভালো লাগলো।
1: না, আচ্ছা, ধন্যবাদ আপনাদের, মানে আকাশবাণী, আমি খুব ধন্যবাদ দিই, কারণ এই যে নতুন করে এইটা ওই কিছুদিন হলো এই মিঠো সুর প্রোগ্রামটা খুব সুন্দর লাগতেছে, খুব সুন্দর।
0: আমরাও ভীষণভাবে খুশি, কারণ আপনাদের ভালো লাগছে জেনে আমাদেরও ভালো লাগছে। ধন্যবাদ, এভাবেই যুক্ত থাকবেন আকাশবাণী শিলিগুড়ির সঙ্গে। আজকের মেঠো সুরের শেষ গান

আজকের মেঠো সুরের শেষ গানটি শুনলেন কুমার শানুর কণ্ঠে। মেঠো সুর আজকের মতো এই পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন ভাওয়াইয়া, শিল্পী গীতা রায় বর্মণ।

এতক্ষণ ভাওয়াইয়া শুনলেন গীতা রায় বর্মনের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই কার্শিয়াং কেন্দ্র থেকে প্রাদেশিক নেপালি সংবাদ।

আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্সে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। একটি বিশেষ ঘোষণা, 7 জুলাই অর্থাৎ আগামীকাল আকাশবাণী শিলিগুড়ির জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আকাশবাণী বিবিধ ভারতীর পরিষেবা শুরু করছে লাইভ ফোন ইন অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলো হল, সকাল 9টায় থাকছে লাইভ ফোন ইন ইন্দ্রধনু, 11টায় থাকছে চয়নিকা, এছাড়া সন্ধে 6:05 থাকছে গানের ফেলা। অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে ফোন করুন এই নাম্বারে 7319145333। আবার বলছি 7319145333। ঘোষণাটি শেষ হল। আমরা এখন ফিরছি অনুষ্ঠানে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান।

অভিজিৎ ও অলকা ইয়াগনিকের কণ্ঠে শুনলেন এই গানটি। তেরি মিট্টি থেকে এবারে শুনবেন এই গানটি।

এই মুহূর্তে আমরা কর্মা ছবি থেকে এই গানটি শুনলাম। গানটি গেয়েছেন দ্বৈতকণ্ঠে মোহাম্মদ আজিজ এবং কবিতা কৃষ্ণমূর্তি। একটি ঘোষণা, 7ই জুলাই অর্থাৎ আগামীকাল আকাশবাণী শিলিগুড়ির জন্মদিন। এই উপলক্ষে আকাশবাণী বিবিধ ভারতীর পরিষেবা শুরু করছে লাইভ ফোন ইন অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলো হল, সকাল 9টায় থাকছে ইন্দ্রধনু, 11টায় চয়নিকা, সন্ধে 6:05 থাকছে গানের ভেলা। লাইভ ফোন ইন এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে ফোন করুন এই নাম্বারে

7319145333। আবার বলছি 7319145333। ঘোষণাটি শেষ হল। শ্রোতা বন্ধুরা শুনছেন হিন্দি ছায়াছবির গান। চলে যাব পরবর্তী গানে।

0: হাম হিন্দুস্তানি থেকে গানটি শুনলেন লতা মঙ্গেশকর ও সহশিল্পীদের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে একটি বিশেষ ঘোষণা। 7ই জুলাই অর্থাৎ আগামীকাল আকাশবাণী শিলিগুড়ির জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আকাশবাণী বিবিধ ভারতীর পরিষেবা শুরু করছে লাইভ ফোন ইন অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলো হল, সকাল 9টায় থাকছে লাইভ ফোন ইন ইন্দ্রধনু, সকাল 11টায় শুনবেন লাইভ ফোন ইন চয়নিতা,
1: রাষ্ট্রীয় সমাচার শূন্য হোস। শুরুমা এস বুলেটিনকা প্রমুখ সমাচার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইন্ডোনেশিয়া, অস্ট্রেলিয়া র নিউজিল্যান্ডক 6 দিনে ভ্রমণমা। সহকারিতা আন্দোলন নয়া চরণমা প্রবেশ গরিরহেকো সহকারিতা মন্ত্রী অমিত শাহকো ভনাই। উইম্বলডন টেনিসমা নোভাক জোকোভিচ পুরুষ একলমা র নাওমি ওসাকা মহিলা একলকো কোয়ার্টার ফাইনালমা প্রবেশ। ফিফা বিশ্বকপমা পোর্চুগলে আজ রাতে স্পেনসঙ্গ অনি আমেরিকালে বেলজিয়ামসঙ্গ প্রতিস্পর্ধা গর্দই। অব সমাচার বিস্তারমা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইন্ডোনেশিয়া, অস্ট্রেলিয়া র নিউজিল্যান্ডক 6 দিনে ভ্রমণকা লাগি প্রস্থান গর্নুভয়েকো ছ। ভ্রমণকো প্রথম চরণমা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইন্ডোনেশিয়াকো জকার্তা পুগ্নুভয়েকো ছ। ইন্ডোনেশিয়াকা রাষ্ট্রপতি প্রবোবো সুবিয়ান্তোলে জকার্তা বিমানস্থলমা উহাঁলাই স্বাগত গর্নুভয়ো। ভ্রমণকো ক্রমমা প্রধানমন্ত্রীলে ইন্দোনেশিয়ালী রাষ্ট্রপতিসঙ্গ দ্বিপক্ষীয় ছলফল গর্নুহুনেছ র দ্বিপক্ষীয় সাঝেদারীমা প্রগতিকো সমীক্ষা গর্নুহুনে। জকার্তামা প্রধানমন্ত্রীলে ভারতীয় সমুদায়লাই সম্বোধন গর্নুহুনেছ। ভ্রমণকো দোস্রো চরণমা শ্রী মোদিলে জুলাই 8-10 অস্ট্রেলিয়াকো ভ্রমণ গর্নুহুনেছ। উহাঁলে অস্ট্রেলিয়ালী প্রধানমন্ত্রী অ্যান্থোনি অলবানিসসঙ্গ ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনমা ভাগ লিনুহুনেছ। ভ্রমণকো তেস্রো র অন্তিম চরণমা শ্রী মোদিলে জুলাই 10-11 নিউজিল্যান্ডকো ভ্রমণ গর্নুহুনেছ। প্রধানমন্ত্রী মোদিলে নিউজিল্যান্ডকা প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লক্সনসঙ্গ বার্তা গর্নুহুনেছ। দুই নেতাহরুলে দ্বিপক্ষীয় সম্বন্ধকা সবই পক্ষহরুকো সমীক্ষা গর্নুহুনেছ। প্রধানমন্ত্রী মোদিলে ইয়ো ভ্রমণলে ভারতকো অ্যাক্ট ইস্ট নীতি র খোলা হিন্দ প্রশান্ত ক্ষেত্রপ্রতিকো দৃষ্টিকোণলাই অজ বলিও বনাউনে বিশ্বাস ব্যক্ত গর্নুভয়েকো ছ। সহকারিতা মন্ত্রী অমিত শাহলে আজ সুধার, ডিজিটালাইজেশন র ব্যবসায়িক ব্যবস্থাপন মারফত সহকারিতা আন্দোলন নয়া চরণমা প্রবেশ গরিরহেকো বতাউনুভয়েকো ছ। সহকারিতা মন্ত্রালয়কো 5ও স্থাপনা দিবস সমারোহলাই সম্বোধন গর্দই শ্রী শাহলে ভন্নুভয়ো,
2: सहकारिता मंत्रालय के इनिशिएटिव से कुल 9 राष्ट्रीय स्तर पर काम करने वाली सहकारी समिति बनाकर देश से लेकर ग्राम तक ये 9 क्षेत्रों में सहकारिता मंत्रालय को एक माला में पिरोने का काम हमने किया है।
1: श्री शाहले किसानहरूलाई जैविक कृषि उत्पादन बढाउन र रासायनिक मल र कीटनाशकको प्रयोग घटाउन पनि अपील गर्नुभयो। उहाँले थप भन्नुभयो,
2: हमने कृषि ऋण, डेयरी, उर्वरक वितरण और ग्रामीण सेवाएं, ये सभी को प्राथमिक से लेकर राष्ट्रीय स्तर पर जोड़ने का काम किया है। सेकेंडरी और टर्सरी क्षेत्रों में भी उसको

0: ये 5 साल में किया है।
1: यसैबीच सिक्किम सहकारिता दुग्ध उत्पादन संघ लिमिटेडले भारत सरकारको सहकारिता मन्त्रालयको स्थापनाको 5 औं वार्षिकोत्सवको सम्झनामा सहकारिता सप्ताहको भव्य समापन समारोहमा भाग लियो। कार्यक्रममा देशभरका सहकारिता संस्थाहरू, दुग्ध संस्थानहरू, महासंघहरू र बहुराज्यीय सहकारिता संस्थानका 10,000 भन्दा बढी प्रतिनिधिहरूको सहभागिता रहेको थियो। सड़क यातायात तथा राजमार्ग मन्त्री नितिन गडकरीले आज राष्ट्रिय राजमार्ग माल ढुवानी व्यवस्थापन लिमिटेडको समीक्षा बैठक गर्नुभयो। श्री गडकरीले यी परियोजनाहरूले देशमा आधुनिक र सुधारिएको यातायात प्रणाली सृजना गर्न महत्वपूर्ण भूमिका खेल्ने बताउनुभयो। समाचार आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्छ। केन्द्रीय वाणिज्य तथा उद्योग मन्त्री पीयूष गोयलले प्रविधिमा आधारित द्विभाषी व्यवस्थापन शिक्षाले देशको ग्रामीण र शहरी क्षेत्रहरू बीचको शिक्षा खाडललाई कम गर्न मद्दत गर्ने बताउनु भएको छ। श्री गोयलले आज नयाँ दिल्लीबाट भारतीय व्यवस्थापन संस्थान उदयपुरको अनलाइन द्विभाषी व्यवसाय प्रशासन पाठ्यक्रमको उद्घाटन समारोहलाई भर्चुअल रूपमा सम्बोधन गर्दै यस्तो आशय व्यक्त गर्नुभएको हो। ब्रिक्स देशका लागूपदार्थ विरोधी एजेन्सीहरूका प्रमुखहरूको बैठक आज गुवाहाटीमा सुरु भयो। यो 2 दिने बैठक गृह मन्त्रालय अन्तर्गत लागूपदार्थ नियन्त्रण ब्यूरोले आयोजना गरेको हो। भारतीय प्रतिनिधि मण्डलको नेतृत्व लागूपदार्थ नियन्त्रण ब्यूरोका महानिर्देशक अनुराग गर्गले गर्दै हुनुहुन्छ। राष्ट्रिय मानव अधिकार आयोग एनएचआरसीले कर्नाटकका मुख्य सचिवलाई कर्नाटकको बेंगलुरूमा रहेको ढुङ्गा खानीमा 7 आप्रवासी कामदारको मृत्यु भएको आरोपमा सूचना जारी गरेको छ। ग्रेनाइट ढुङ्गा खसेर यी कामदारहरूको मृत्यु भएको थियो। आयोगले 2 हप्ताभित्र यस विषयमा विस्तृत प्रतिवेदन माग गरेको छ। पुरीमा विश्व प्रसिद्ध रथ यात्राको तयारी अन्तिम चरणमा छ। हाम्रा संवाददाताका अनुसार मुख्यमन्त्री मोहन चरण माझीले वार्षिक उत्सवको लागि सम्पूर्ण व्यवस्था सुनिश्चित गर्न सबै विभागहरूलाई निर्देशन दिनुभएको छ। यसैबीच रेल मन्त्री अश्विनी वैष्णवले यस वर्ष जगन्नाथ रथ यात्राको लागि 300 भन्दा बढी विशेष रेलहरू सञ्चालन गरिने घोषणा गर्नुभएको छ। त्यसै गरी केरलामा ओनाम पर्वको लागि आगामी दिनहरूमा 100 भन्दा बढी विशेष
2: पुरी में महाप्रभु जगन्नाथ जी का रथ यात्रा का पावन पर्व है, उसमें 300 से अधिक स्पेशल ट्रेन चलाई गई और आने वाले समय में केरलम में ओनम के फेस्टिवल के उपलक्ष्य में 100 से अधिक स्पेशल ट्रेन चलाई जाएगी।
1: मौसम विभागले आज गुजरात, कोंकण, गोवा, मध्य महाराष्ट्र र छत्तीसगढमा भारी वर्षा र मुसलधारे वर्षाको लागि उच्च सतर्कता जारी गरेको छ। मौसम विभागले दक्षिण पश्चिम मनसून आगामी 3 दिनमा उत्तरी अरब सागरका केही भागहरूबाट गुजरात, हरियाणा, पंजाब र राजस्थानमा अगाडि बढ्ने अनुमान गरेको छ। आज आसाम, मेघालय, बिहार, पूर्वी उत्तर प्रदेश, दिल्ली, पश्चिम बंगाल र सिक्किममा पनि भारी वर्षा हुने अनुमान गरिएको छ। निरन्तर वर्षाले महाराष्ट्रका अधिकांश भागहरूमा सामान्य जीवनलाई अस्तव्यस्त बनाएको छ। यसैबीच गुजरातमा विगत 24 घण्टामा मुसलधारे वर्षा भएको छ, जसले गर्दा सौराष्ट्र र दक्षिण गुजरात क्षेत्रहरूमा सामान्य जीवनलाई प्रभावित गरेको छ। अब खेल समाचार। विम्बल्डन टेनिसमा सर्बियाका नोभाक जोकोभिचले रूसका रोमन सफ्युलिनलाई हराउँदै पुरूष एकलको क्वार्टर फाइनलमा प्रवेश गरेका छन्। जोकोभिचले क्वार्टर फाइनलमा फेलिक्स अगर अलिसियानिम वा अलेजान्ड्रो डोबियोभिच फोकिनासँग प्रतिस्पर्धा गर्नेछन्। महिला एकलमा क्यारोलिना मुखोबा आफ्नो करियरमा 3रो पटक विम्बल्डनको क्वार्टर फाइनलमा पुगेकी छिन्। अर्को खेलमा नाओमी ओसाकाले आर्याना साबालाङ्कालाई हराउँदै अल इङ्ल्यान्ड क्लबमा आफ्नो पहिलो क्वार्टर फाइनलमा पुगिन्। फिफा विश्वकपमा आज राति अमेरिकाको अर्लिङ्टनमा पोर्चुगलले स्पेनसँग खेल्नेछ। खेल भारतीय समय अनुसार राति 12:30 बजे शुरू हुनेछ। त्यसै गरी भोलि सियाटलमा सह आयोजक अमेरिकाले बेल्जियमसँग खेल्नेछ। खेल भारतीय समय अनुसार बिहान 5:30 बजे शुरू हुनेछ। उल्लेख्य, इङ्ल्यान्ड, नर्वे, मोरक्को र फ्रान्स पहिले नै क्वार्टर फाइनलमा प्रवेश गरिसकेका छन्। आज बिहान इङ्ल्यान्डले सह आयोजक मेक्सिकोलाई पराजित गर्दै क्वार्टर फाइनलमा प्रवेश गरेको छ। त्यसै गरी नर्वेले ब्राजिललाई 2-1 हराउँदै क्वार्टर फाइनलमा प्रवेश गरेको छ। 5 पटकको विश्व च्याम्पियन ब्राजिल हिजो राति राउन्ड अफ 16 नर्वेसँग पराजित भएपछि
3: विशेष खबर হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 3 দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। দেশ জুড়ে শ্যামা প্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী ডক্টর নরেন্দ্র মোদি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জিকে মহান দেশপ্রেমিক ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, শ্যামা প্রসাদ যে বীজ বপন করেছিলেন আজ গোটা দেশের মানুষ তার ফল ভোগ করছেন। পশ্চিমবঙ্গের 3টি রাজ্যসভা আসনে আগামী 24 জুলাই উপনির্বাচন, বিহার, গুজরাট ও মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্যও বিজ্ঞপ্তি জারি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মোজাম্বিক, নিকারাগুয়া, সুরিনাম, গাবোনিজ প্রজাতন্ত্র, মঙ্গোলিয়া ও বাহামাসের রাষ্ট্রদূতদের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করেছেন। ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতোল্লাহ আলী খামেনির শেষকৃত্যানুষ্ঠানে অসংখ্য মানুষ যোগ দিয়েছেন। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। সেদেশে বসবাসকারী ভারতীয়দের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়। জাকার্তা থেকে আকাশবাণীর প্রতিনিধি জানাচ্ছেন,
4: দ্বিপাক্ষিক সম্পর্ক আরও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঐতিহ্যবাহী ইন্দোনেশীয় ও ভারতীয় নৃত্য পরিবেশন সহ এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরাও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সফরকালে প্রধানমন্ত্রী মোদি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, ডিজিটাল প্রযুক্তি এবং সাংস্কৃতিক বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আকাশবাণীর সঙ্গে কথা বলার সময় প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে তাদের আনন্দ প্রকাশ করেন। তাদের বিশ্বাস, এই সফরের ফলে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে। সন্দীপন দাশগুপ্ত, জাকার্তা, ইন্দোনেশিয়া।
3: সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী 8 তারিখে অস্ট্রেলিয়া যাবেন। মেলবোর্নে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে 3য় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জিকে এক মহান দেশপ্রেমিক ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করেছেন, যিনি তার সমগ্র জীবন ভারতের সংহতির কাজে উৎসর্গ করেছিলেন। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে এক ভিডিও বার্তায় শ্রী মোদী বলেন, আধুনিক ভারতের স্থপতি হিসেবে শ্যামা প্রসাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
5: আজ দেশ কি ধরতি, পশ্চিম বঙ্গাল কি ধরতি अपने एक महान सपूत, एक महान देशभक्त, भारत की अखंडता के लिए समर्पित एक युगद्रष्टा को श्रद्धा पूर्वक स्मरण कर रही है। आज हम उस विचार बीज का गुणगान कर रहे हैं जो वर्तमान समय में चारों तरफ फल फूल रहा है, जो आधुनिक भारत को दिशा देने में बड़ी भूमिका निभा रहा है।
3: প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদের জীবন ও আদর্শ গণ আন্দোলনের পক্ষে অনুপ্রেরণাদায়ক। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মহান এই নেতার জন্মদিন বিশেষ সম্মান ও মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এই প্রসঙ্গে শ্রী মোদী বলেন, শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে 2 বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হবে। গত বছর 6 জুলাই যে অনুষ্ঠান শুরু হবে তা শেষ হবে আগামী বছরের 6 জুলাই। উল্লেখ্য, রাজনীতিবিদ, শিক্ষাবিদ ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী আজ গোটা

0: দেশে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আজ রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। নিউ টাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পুজো অনুষ্ঠানে যোগ দেন শ্রী শাহ। ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক বাসভবনেও এক অনুষ্ঠানে তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রী শাহ শ্রদ্ধা জানান। সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, শ্যামাপ্রসাদ যে বীজ বপন করেছিলেন আজ গোটা দেশের মানুষ তার ফল ভোগ করছেন।
1: श्यामा प्रसाद जी अनेक प्रकल्प के उन्होंने विचार भी रखे और अपने छोटे से जीवन के अंदर उसको पूर्ण करने का प्रयास भी किया, मगर सबसे बड़ा काम किया, एक ऐसा बीज बोया भारतीय जनसंघ के रूप में जिसने भारत की सारी राष्ट्रवादी ताकतों को इकट्ठा किया और सांस्कृतिक राष्ट्रवाद की नींव डालने की काम किया। और आज उन्होंने बोया हुआ वो बीज एक वट वृक्ष बनकर पूरे भारत में फल देने का काम कर रहा है।
0: শ্রী শাহ বলেন, শ্রী মুখার্জি সেই মহান নেতা যিনি ঘোষণা করেছিলেন, একটি দেশে দুটি সংবিধান, দুজন প্রধান এবং দুটি পতাকা থাকতে পারে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, পশ্চিমবঙ্গ গঠন, দেশপ্রেম এবং বিভিন্ন ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান বর্তমান ও আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
2: আগামী শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবাংলার পাঠ্যপুস্তকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ সৃষ্টি, রাষ্ট্রপ্রেম, অখণ্ড ভারতের ভাবনা, পশ্চিমবঙ্গ ভূমিকে ভারত মাতার চরণে আশ্রয় নেওয়ার যে সুযোগ করে দিয়েছিলেন, তার আইনসভার বক্তৃতা, স্বাধীনোত্তর ভারতবর্ষে রাষ্ট্র পুনর্গঠনে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার প্রসারে তার যে যোগদান অবদান, আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে বিদ্যালয়ের সিলেবাস ব্যবস্থা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত মুদ্রিত, পঠিত এবং চর্চিত হওয়া উচিত বলে আমি মনে করি।
0: কলকাতার মুরলীধর সেন লেনে ভারতীয় জনতা পার্টির রাজ্য সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের বর্তমান সরকার পরিচালিত হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা এবং স্বামী প্রণবানন্দের আদর্শ অনুসরণ করেই। পশ্চিমবঙ্গে রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 24 জুলাই 3টি আসনে উপনির্বাচন হবে বলে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবারাই ইস্তফা দেওয়ায় আসনগুলি শূন্য হয়। উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে আগামীকাল অর্থাৎ 7ই জুলাই। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14ই জুলাই। পরের দিন জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 17ই জুলাই। 24শে জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট নেওয়া হবে। ওই দিনই বিকেল 5টা থেকে ভোট গণনা। এদিকে নির্বাচন কমিশন আজ বিহার, গুজরাট ও মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। সেই সঙ্গে শুরু হয়েছে প্রার্থীপদ দাখিলের কাজ। বিহারের বাকিপুর, গুজরাটের মজলনপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রে এই উপনির্বাচন হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী 13ই জুলাই পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং 14ই জুলাই তা পরীক্ষা করে দেখা হবে। এই আসনগুলিতে 30শে জুলাই ভোট গ্রহণ, ভোট গণনা হবে 3রা আগস্ট সকাল 8টা থেকে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মোজাম্বিক, নিকারাগুয়া, সুরিনাম, গাবোনিজ প্রজাতন্ত্র, মঙ্গোলিয়া ও বাহামাসের রাষ্ট্রদূতদের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করেন। রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে মোজাম্বিকের হাইকমিশনার আর্মান্দো পেদ্রো মুওয়ানে জুনিয়র, নিকারাগুয়ার রাষ্ট্রদূত নাদেসকা ইমারা কাদবার্ট কার্লসন, সুরিনামের রাষ্ট্রদূত হানিসা জয়রাম, গাবোনিজ প্রজাতন্ত্রের হাইকমিশনার অরেলিন মার্সেল মিনসা নগুয়েমা, মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত উলজিত লুফসানজাভ এবং বাহামাসের হাইকমিশনার পিটার নিকোলাস সেমোনেট রাষ্ট্রপতির হাতে তাদের পরিচয়পত্র তুলে দেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণিয়াম জয়শঙ্কর কমোরসের জনগণ এবং বিদেশমন্ত্রী এম বে মোহাম্মদকে সেদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। এক সামাজিক মাধ্যমে বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, মহাসাগর ভাবনাকে সামনে রেখে ভারত দুদেশের মধ্যে অংশীদারিত্ব আরও জোরদার করতে বদ্ধপরিকর। ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে অসংখ্য মানুষ কালো পোশাকে সজ্জিত হয়ে যোগ দিয়েছেন। পতাকায় মোড়া খামেনির কফিন নিয়ে তারা সামিল হয়েছেন শোক মিছিলে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন তেহরানের বিভিন্ন পথ পরিক্রমা করে 12 ঘণ্টা যাত্রা শেষে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। সেখান থেকে তা নিয়ে যাওয়া হবে খামেনির জন্মস্থান মাশহাদে। সেখানকার ইমাম রেজার সমাধিস্থলে তাকে সমাহিত করা হবে বৃহস্পতিবার। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের মুখোমুখি হবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 12:30। এদিকে রাউন্ড অফ 16 খেলায় ইংল্যান্ড 3-2 মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। ব্রাজিলকে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। দেশজুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে এক মহান দেশপ্রেমিক ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করেছেন। খবর আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50।
3: আকাশবাণী শিলিগুড়ি শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্জে অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এখন বিজ্ঞাপন বিরতি।
4: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
5: পুলিশ
6: মিস সীমা
5: বলুন,
6: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
5: কিন্তু কেন? মানে
6: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
5: ডিজিটাল অ্যারেস্ট?
6: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
5: এতগুলো টাকা?
6: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
5: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
6: আরে,
5: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, RBI ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
7: হ্যালো মাম্মা।
5: হাই।
8: RBI এ কথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: ফিরে এলাম বিরতির পর। এখন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান পরিচিতি। রাত 8:00 শুনবেন বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। পদ্মশ্রী অশোক কুমার হালদারের সাক্ষাৎকার নিয়েছেন অনামিকা দেব। অঙ্কিতা চট্টোপাধ্যায়ের কণ্ঠে নজরুলগীতি শুনতে পাবেন 8:30। গুলাম আব্বাসের কণ্ঠে গজল শোনা যাবে 9:15। রেজওয়ানা চৌধুরী বন্যা এর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন 10:10। আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান পরিচিতি শুনলেন। একটি বিশেষ ঘোষণা, 7 জুলাই অর্থাৎ আগামীকাল আকাশবাণী শিলিগুড়ির জন্মদিন উপলক্ষে আকাশবাণী বিবিধ ভারতীর পরিষেবা শুরু করছে লাইভ ফোন ইন অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলো হল সকাল 9:00 ইন্দ্রধনু, 11:00 চয়নিকা, 6:05 গানের ফেলা। অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে ফোন করুন এই নাম্বারে 7319145333। আবার বলছি 7319145333। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরে কলকাতা কেন্দ্র থেকে স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন এক মহান দেশপ্রেমিক এবং ভারতবর্ষের অখণ্ডতা রক্ষায় এক নিবেদিত প্রাণ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তীতে কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় শ্রী মোদী বলেন, আধুনিক ভারত গঠনে তাঁর চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভারত কেশরীর 125তম জন্মজয়ন্তী উদযাপনে কেন্দ্রীয় সরকার জাতীয় স্তরে দুবছরের কর্মসূচি গ্রহণ করেছে। শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান কংগ্রেস ভুলিয়ে দেবার চেষ্টা চালিয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অভিযোগ। শ্যামাপ্রসাদ মুখার্জির কীর্তি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে দিনটি যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত আনন্দ সরকারকে গ্রেপ্তার করেছে। ধৃত অন্য দুজনকে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছেন। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন এক মহান দেশপ্রেমিক এবং ভারতবর্ষের অখণ্ডতা রক্ষায় এক নিবেদিত প্রাণ। শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তীতে কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভিডিও বার্তায় শ্রী মোদী বলেন, আধুনিক ভারত গঠনে শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী উদযাপনে কেন্দ্রীয় সরকার জাতীয় স্তরে দুবছরের কর্মসূচি গ্রহণ করেছে। গত বছর 6 জুলাই থেকে শুরু হয়ে এই কর্মসূচি আগামী বছর 6 জুলাই পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনযাত্রা এক গণ আন্দোলনে সংগঠিত করার ভাবনাকে অনুপ্রেরণা যোগায়। রাজ্যে বিজেপি সরকার গঠন হওয়ার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গবাসী এই মহান ব্যক্তিত্বের আদর্শকে সম্মানিত করার কাজে যুক্ত হয়েছেন। দেশের অখণ্ডতা রক্ষায় শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকাকে স্মরণ করেন প্রধানমন্ত্রী।
1: ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নে হুঙ্কার ভরিতি কংগ্রেস দেশ ভাগ করেছে, আমি পাকিস্তানকে ভাগ করেছি। উনোনে দেশ কো মন্ত্র দিয়া, এক দেশে দুই বিধান, দুই প্রধান এবং দুই নিশান, আমরা কখনো মেনে নেব না। ये केवल एक नारा नहीं था, यह समान अधिकार, समान संविधान और समान राष्ट्रीय चेतना का आह्वान था।
0: আজকের অনুষ্ঠানে শ্যামাপ্রসাদের সঙ্গে বর্ষীয়ান নেতা মাখনলাল সরকার উপস্থিত ছিলেন। মঞ্চে তাঁকে সম্মানিত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, কংগ্রেস সরকার শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তাঁর স্বপ্নে সোনার বাংলা গড়ে তুলতে রাজ্যের বর্তমান সরকার কাজ চালিয়ে যাবে বলেও শ্রী শাহ উল্লেখ করেছেন।
2: কই লোগো নে উনকো বুলানে কা প্রয়াস কিয়া 63 সাল তক জহাঁ মুখার্জিজি কা জন্ম হুয়া वो बंगाल में भी उनको बुलाने का प्रयास किया गया, मगर कहते हैं ना कि सूर्य को कोई छिपा नहीं सकता। डॉक्टर मुखर्जी के विचारों में इतनी शक्ति थी कि आज पूरे देश के सामने ये विचारधारा दैदीप्यमान होकर कोटि कोटि सूर्य की भांति पूरे विश्व में अपना प्रकाश दिखा रही है।
0: অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই ভারতে শরণার্থী হিন্দুরা আশ্রয় পেয়েছেন। এই কঠিন সত্যকে স্বাধীনতার পর কংগ্রেস, পরে সিপিআইএম এবং পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ভুলিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। শ্রী অধিকারী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জির এই অবদানকে কখনোই সম্মান জানানো হয়নি, তার কথা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা

0: এর আগে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দিতে আজ কলকাতায় আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য মন্ত্রিসভার সদস্য এবং বিজেপির রাজ্য নেতৃত্ব। নিউটাউনে ইকো পার্কে পৌঁছে শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পূজায় অংশ নেন তিনি। এরপর ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক বাসভবনে এক অনুষ্ঠানে শ্রী শাহ মহান এই নেতার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। আগেই জানানো হয়েছে, স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে জেলা, মহকুমা, ব্লক ও পুরসভা স্তরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বর্তমান ও আগামী প্রজন্মের কাছে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান তুলে ধরতে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠ্যপুস্তকে ইতিহাস অন্তর্ভুক্ত হওয়া উচিত বলে মত প্রকাশ করেন তিনি। আজকে দিনটি উপলক্ষে সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ আয়োজিত এক অনুষ্ঠানে ইজেডসিসির অধিকর্তা ডক্টর আশিস গিরি বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি শুধুমাত্র একজন রাজনীতিবিদ ছিলেন না, বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে মাতৃভাষার শিক্ষার জোরালো সওয়াল করেছিলেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত আনন্দ সরকারকে গ্রেপ্তার করেছে। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল 3। আগেই গ্রেপ্তার হওয়া প্রভাস মণ্ডল ও দিবাকর সরকারকে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এই ঘটনায় আটক আরও 3 জন। ইতিমধ্যেই বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল সিট। শান্তি বজায় রাখতে বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায় জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এদিকে বারুইপুরে নাবালিকা হত্যার ঘটনায় আইন হাতে তুলে নেওয়ার জন্য 200 জনকে শনাক্ত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ কলকাতায় তিনি এই ঘটনার পর রাজনৈতিক ও সাম্প্রদায়িক ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে বলেন, নাবালিকাকে নির্যাতন ও খুনের মামলা ছাড়াও গণপিটুনিতে এক সন্দেহভাজনের মৃত্যু, পুলিশের ওপর হামলা এবং রেললাইন অবরোধ করার ঘটনায় পৃথক মামলা দায়ের হয়েছে। তবে শিশুটির অত্যাচারের সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
1: জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে, পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল। আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। আপনারা নিশ্চিন্তে থাকুন, বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব, ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী।
0: এদিকে পক্সো আইনে মামলা রুজুর পাশাপাশি এই ঘটনায় গণধর্ষণ, খুন, তথ্য প্রমাণ লোপাট এবং অপহরণের একাধিক ধারা যুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী আগামীকাল বারুইপুর গিয়ে নির্যাতিতা পরিবারের সঙ্গে দেখা করতে পারেন বলে সূত্রের খবর। এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্যাতিতা পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলবেন বলে পানিহাটির বিধায়ক অভয় আর মা রত্না দেবনাথ জানিয়েছেন। ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নেত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আজ কালীঘাটে মোমবাতি মিছিল বের হয়। তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল আজ বারুইপুরে নির্যাতিতার বাড়িতে যায়। দলে ছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়, দোলা সেন এবং প্রতিমা মণ্ডল। এর আগে সকালে সিপিএমের প্রতিনিধি দল মৃতার বাড়ি গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দলও আজ বারুইপুরে যান। অন্যদিকে নাবালিকার দেহ উদ্ধারের পর তল্লাশি চলাকালীন ওই পুকুরে আরও এক ব্যক্তির মৃতদেহ মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। কৃষ্ণকান্ত হালদার নামে ওই ব্যক্তি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। ঝাড়খণ্ড ও সংলগ্ন উত্তর ওড়িশার অভ্যন্তরীণ এলাকার ওপর অবস্থানকারী নিম্নচাপটি ক্রমে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান এবং বীরভূমে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল থেকে সেখানে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। এদিকে গতকাল থেকে মেঘলা আকাশ এবং কয়েক পশলা বৃষ্টি হওয়ায় আজ তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। আলিপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 29 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় 3.5 ডিগ্রি কম। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আজ শিয়ালদা বারাসাত শাখায় নতুন এসি লোকাল ট্রেন চালু করেছে। যাত্রীদের সুবিধার্থে ট্রেনটি বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনে থামবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন এক মহান দেশপ্রেমিক এবং ভারতবর্ষের অখণ্ডতা রক্ষায় এক নিবেদিত প্রাণ। ভারত কিশোরীর 125তম জন্মজয়ন্তী উদযাপনে কেন্দ্রীয় সরকার জাতীয় স্তরে 2 বছরের কর্মসূচি গ্রহণ করেছে। শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান কংগ্রেস ভুলিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর।

0: 8:10।
1: আকাশবাণী শিলিগুড়ি, শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্জে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এখন শুনবেন বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান, পদ্মশ্রী অশোক কুমার হালদারের সাক্ষাৎকার নিয়েছেন অনামিকা দেব।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ির একটি বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিশেষ পর্ব মানে আপনারা জানেন যে বিশেষ কোনো অতিথি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে যান, এবং সেই বিশেষ অতিথির জীবন যাপন এবং তার যে সমগ্র জীবনের কিছু উপলব্ধি কিছু প্রাপ্তি সেই সম্পর্কে আমরা কথা বলে নিই, জেনে নিই এবং ভাগ করে নিই সকল কিছু। শ্রোতা বন্ধুরা সঙ্গে থাকুন, আজকে আমাদের সাথে রয়েছেন অশোক কুমার হালদার মহাশয়। কেন তিনি বিশেষ? কারণ তিনি সদ্য গত সপ্তাহে রাষ্ট্রপতি ভবন থেকে পেয়ে এলেন পদ্মশ্রী পুরস্কার। পদ্মশ্রী পুরস্কার অত্যন্ত সম্মানজনক এক পুরস্কার। এই পদ্মশ্রী, এত বড় একটি যে সম্মান, সেটি পেতে গেলে যেই মানুষের জীবন সংগ্রাম যাপন এবং তার সাথে অনেক রকম সাহিত্য চর্চা সব কিছু মিলে যায়, তেমনই একজন মানুষ পদ্মশ্রী অশোক কুমার হালদার। স্বাগত আপনাকে, আপনি আজকে আমাদের স্টুডিওতে এসেছেন, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। এবং আজকে আমরা যতক্ষণ কথা বলবো সে কথার মধ্যে দিয়ে জেনে নেব এত বড় একটি পুরস্কার প্রাপক হিসেবে আপনি আপনার জীবনের কতখানি সময় কিভাবে দিয়েছেন এবং সমাজ সাহিত্য সংস্কৃতি তার পরিবর্তন তার বিবর্তন এই সব কিছু নিয়ে আপনার ভাবনা চিন্তা এবং সমগ্রভাবে আপনার জীবনের এক আলেখ্য।
3: নমস্কার আকাশবাণী শিলিগুড়ির সমস্ত শ্রোতা বিন্দুকে। আমি গত সপ্তাহে দিল্লি থেকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছি 2026 রাষ্ট্রপতি ভবন থেকে, রাষ্ট্রপতির হাত থেকে। তো এই সম্মানের পেছনে আমার দীর্ঘ 30 বৎসরের সংগ্রাম, মানুষের সমাজ জীবনে চেতনা বৃদ্ধির জন্যে যে জ্ঞান প্রয়োজন সেই জ্ঞান আমি হয়তো দিতে পেরেছি, যার কারণে ভারত সরকার আমাকে এই পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেছেন, তার জন্যে ভারত সরকারকে আমার ধন্যবাদ, মোদিজিকে আমার ধন্যবাদ। আমি মনে করি কর্ম মানুষকে পৌঁছে দিতে পারে যদি লক্ষ্য ঠিক থাকে, শ্রদ্ধা ভক্তি কর্মের মধ্যে রেখে। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, ফলের আশা না করে যদি কর্ম করা যায় তাহলে মানুষ কোথায় পৌঁছে যাবে টাইম উইল টেল হোয়াট উইল হ্যাপেন। অক্ষরং পরম ব্রহ্ম স্বভাবধাত্ম উচ্চতে, অক্ষর ব্রহ্ম মহাশূন্য থেকে আসে, এসে কবি মনের ভাবনা চিন্তা মনন চিন্তন এবং চিন্তাধারার যে প্রবাহ সেই প্রবাহ সাদা কাগজের উপরে কলম দ্বারা লিপিবদ্ধ করে, কখনো ছন্দের আকারে কাব্য ছন্দ হয় আবার কখনো সাহিত্যের প্রকাশ পায়।
2: বাহ অশোকবাবু, খুব সুন্দরভাবে আপনি আমাদের যে আপনার জীবন এবং কর্মের ব্যাপারে যে শুরুটা করলেন তা অত্যন্ত মনোগ্রাহী, এবং আমার মনে হয় আমাদের শ্রোতা বন্ধুরা ভীষণ রকমভাবে এই বিষয় নিয়ে শুনবেন এবং তারা অত্যন্তভাবে বিষয়টিকে গ্রহণ করবেন। অশোকবাবু, আমরা আজকে এই যে একটি বড় উপলব্ধি আপনার জীবনে, অবশ্যই পদ্মসম্মান পেতে গেলে জীবনের অনেক বড় সাধনা করতে হয়, কিন্তু কোথাও তার তো একটি শুরু থাকে, সব কিছু একটি যে শুরু, সেই শুরুতে আপনার জীবন এবং জীবনের শুরুতে আপনার কর্ম এবং আপনার শিক্ষা এই সকল কিছু সম্পর্কে যদি আপনি আমাদের শ্রোতা বন্ধুদেরকে জানান তবে আমার মনে হয় খুব উপকৃত হব আমরা সকলেই।
3: সব কিছুই সময়ের আঙিনায় থাকে। এই সম্বন্ধে আমি একটা ছোট্ট কবিতার মাধ্যমে দর্শক বন্ধুদের আমার অভিজ্ঞতা জানাতে চাই। কবিতার নাম সময়ের আঙিনা। সময়ের আঙিনায় সব কিছু পাক।

0: শিক্ষায় ভালো কিংবা মন্দ তাতে কোনো ক্ষতি নাই। কাজের মধ্যে সময় সে কথা বলে যায়, সময় মানে না মানা, সময় চলতে থাকে থামে না সে কথা যায় না জানা, সময়ের ঘরে সব কিছু থাকে অজানা, সময়ের আঙিনায় সব কিছু পাক্ষায় ভালো কিংবা মন্দ তাতে কোনো ক্ষতি নাই। কাজের মধ্যে সময় সে কথা বলে যায়। সময় মানুষকে সব কিছু দেয়, কিন্তু সময়কে কাজে লাগাতে হবে। কেমন কাজ, কোনো সাধনা সফল হতে গেলে কী হবে, কর্মকে লক্ষ্য রেখে কর্মে চড়াই উৎরাই থাকে, সেখানে কোথাও যদি থেমে যায় সে থামলে চলবে না, এগিয়ে যেতে হবে। কোথাও নেমে গেল, অধোগতি হলো, হোক তাতে ক্ষতি নাই, আবার নতুন উদ্যম নিয়ে। সূর্য আকাশে ওঠে তখন দিন হয়, ভোর হয়, সকাল হয়, আবার সন্ধ্যাও হয়। তো এইরকমই মানুষের কর্মজীবনের ভিতরে উঠানামা আছে, তাতে মানুষকে সংযত মনে কর্ম করতে হবে। কর্ম করলে লক্ষ্য যদি ঠিক থাকে, কর্মের ফল হবে কি হবে না সেটা তো সময়ই বলবে। সেই জন্যে সময়ের আঙিনাতেই সব কিছু আছে। এই কবিতার মাধ্যমে আমি আমার জীবনের উপলব্ধিটা কিছুটা দর্শক বন্ধুদের হয়তো জানাতে পারলাম।
1: সত্যি একটি অনবদ্য সৃষ্টি, আপনার নিজের সৃষ্টি। আসলে আমরা যখন কিছু সৃষ্টি করি, সে কবিতা হোক কিংবা সাহিত্য হোক, তা একেবারেই আমাদের সন্তানের মতো। যেমন গর্ভস্থ শিশু ন মাস সযত্নে মাতৃগর্ভে লালিত হয়, তারপর সে ভূমিষ্ঠ হয়, ঠিক তেমনই আপনার এই অনবদ্য সৃষ্টি আমার মনে হয় আপনি ভেতরে লালন করেছেন এবং এরপর সুন্দরভাবে কাগজে এটিকে লিখে নিজের অনুভূতিকে ব্যক্ত করেছেন। আর আমি জানতে চাইব এবার, এই যে আপনি সাহিত্য চর্চা এবং কবিতা নাটক সব কিছুর মধ্যেই নিজেকে পরিব্যাপ্ত রেখেছেন, ঠিক ছোটবেলা থেকেই কি আপনার সেই ইচ্ছেগুলো ছিল যে আমি লেখালেখি করব, কিংবা সময় পেলে ছোট্ট কিছু লেখা, কোনো হয়তো পড়াশুনোর ফাঁকে কোনো কাগজের পেছনে কিছু একটু নিজের ভাব ব্যক্ত করা, এমন কি কিছু ছিল না? আপনি সময়ের কোনো একটি সঠিক জায়গা থেকে নিজের লেখালেখির বিষয়টি শুরু করেছিলেন?
0: ছোটবেলা থেকে একটা ভাবনা তো থেকেই যায়, সেই ভাবনাটা ধীরে ধীরে, একটা বীজ যদি মাটিতে পোতা যায় সেটা অঙ্কুরোদ্গম হয়, আলো বাতাস জল পেলে আস্তে আস্তে বড় হয়, বড় হয়ে তারপর ফল ফুল হয়। শুরু থেকে একটা ভাবনা থেকেই যায়, সেই ভাবনাটা লালন পালন করতে করতে একটা জায়গায় এসে পৌঁছায়, তখনই তার বহিঃপ্রকাশ ঘটে। ঠিক বীজের মতোই, কোনো ভাবনা, ভাবনা ছাড়া কোনো ফসল হয় না, বীজ না পুঁতলে গাছ হয় না, তদ্রূপ একটা থেকেই যায়, জানতে বা অজানতে।
1: আচ্ছা, আপনি লেখালেখিটা ঠিক কবে থেকে শুরু করলেন?
0: লেখালেখি আমি যখনই সময় পেয়েছি সেই সময়কে কাজে লাগিয়েছি, আমার ভাবনার বহির্দর্শন হয়েছে, বহির্দর্শনটাকে আমি অন্তরে নিয়েছি, তারপরে সেটা কলম কাগজের উপরে লিপিবদ্ধ করা হয়েছে।
1: আপনি কর্মসূত্রে কি কাজের সাথে যুক্ত ছিলেন?
0: আমি কর্মসূত্রে ভারতীয় রেলে চাকরি করতাম, সেই চাকরিটা আমাকে করতে হয়েছে 60 বৎসর পর্যন্ত। 2019 চাকরি থেকে অবসর নিয়েছি, তারপর থেকেই আমার এই লেখালেখিটা আরও বৃদ্ধি পেয়েছে। আগে থেকে আমি এই চিন্তন মনন একটা ধারাবাহিক পর্যায়ে ছিলই, পরপর ভাবনার ভেতরে অনেকগুলো বই লিখেছি, কিছু ইংরেজিতে বই আছে, কিছু বাংলায় বই আমার লেখা আছে, কবিতা গল্প এসব আমি লিখেছি, আর 3000-এর অধিক বিভিন্ন পত্রপত্রিকায় আমি আর্টিকেল লিখেছি, প্রকাশ পেয়েছে, আর এখনও লিখছি, আর পুরস্কার পেলে একটা অনুপ্রেরণা বাড়ে। মানুষের চেতনা জ্ঞান যদি আমার এই লেখা থেকে হয় তাহলে আমার কর্ম সার্থক বলে আমি মনে করি। দীর্ঘ 30 বৎসর ধরে আমার এই সাধনা আজ পর্যন্ত চলছে। আমি যে কয়দিন বেঁচে থাকব সেটা আমার এই লেখার মধ্যে দিয়েই থাকবে।
1: জীবনে আপনি যখন লেখালেখি শুরু করেছিলেন ঠিক প্রথমে কি লিখেছিলেন?
0: প্রথমে আমি একটা ইংরেজি বই লিখেছিলাম, সার্চ আউট ট্রুথ ইন দ্য লাইট অফ নলেজ, ইংরেজি বই।
1: আচ্ছা।
0: সেটা দর্শন শাস্ত্রের উপরেই ছিল, সমাজ দর্শন, আত্মদর্শন, এটা জ্ঞান চেতনার একখানা বই, যে বইটা সমাজের মানুষকে অনুপ্রাণিত করেছে এটা আমার মনে হয়েছে।
1: আচ্ছা, এই যে আপনি আপনার কর্মজীবনে আপনি ভারতীয় রেলে কাজ করেছেন, সরকারি জায়গায় যদি আমরা কর্মরত হই তবে লেখালেখির ক্ষেত্রে কিছু আমরা যদি সেটিকে প্রকাশনা করতে চাই বা কিছু করতে চাই তবে কিছু হয়তো নিয়মকানুনের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। এই যে বললেন আপনি আপনার জীবনের প্রথম বই রচনা করেছেন, আপনার কি কোনো রকম বাধার সম্মুখীন হতে হয়েছিল?
0: না, আমি তো সরকারি কাজ দায়িত্ব নিয়ে করে আমার যে অবসর সময় সেই সময়টাকেই আমি লেখালেখির কাজটা করেছি, সেখানে কোনো বাধা বিঘ্নের প্রশ্নই নাই।
1: আচ্ছা, আপনার যে প্রথম বই সেটি প্রকাশ পেয়েছিল?
0: হ্যাঁ, প্রকাশ হয়েছিল।
1: আচ্ছা, এই যে শুরুতে আপনি লিখছেন ইংলিশ ইংরেজি বই, আপনি এটুকু আমাদেরকে বলুন যে কবিতা নাটক এই যে সকল ধারা রয়েছে লেখালেখির, আপনি যে সর্বত্রই প্রায় নিজের গুণকে ছড়িয়েছেন, তাহলে সেই যে লেখালেখিরগুলো এতগুলো সময় দরকার, কর্মক্ষেত্রে একাধারে আপনি কাজ করছেন এবং তার সাথে রয়েছে আপনার লেখালেখির এই বিশাল সাম্রাজ্য আমরা বলতে পারি, তো সেটাকে কিভাবে সময়ের সাথে আপনি বিকল্প হিসেবে রেখেছিলেন, না কিভাবে সেটিকে প্রথম গুরুত্বপূর্ণভাবে আমি লিখব সেই উৎসাহটা নিয়েই লিখেছেন এবং সময় বের করে নিয়েছেন কাজের থেকে?
0: মানুষ যদি মনে করে যে আমাকে এটা করতে হবে তাহলে তার সৃষ্টি হয়, সৃষ্টিটা বাইরের দর্শন ভেতরে নিয়ে অন্তর্দর্শনে আসে যখন যখন অবসর সময় পাওয়া যায়, দায়িত্বপূর্ণ কাজের শেষে একটা অবসর সময় আছে, সেই সময়টাকে আমি ব্যবহার করেছি। আর আমার কর্মজীবনে যেমন কর্ম 10 ঘন্টা করতে হয়েছে, 12 ঘন্টা করতে হয়েছে, সেই কর্মের বাইরে যে আমার সময়টা, আমার নিজের সময়টা, যে রেস্ট পিরিয়ড, সেই রেস্ট পিরিয়ডটাকে আমি কাটিল করে সেখান থেকে যে সময়টা আমার এসছে ওই সময়টাই আমি এইসব কাজে লাগিয়েছি।
1: আচ্ছা, শৈশব এবং স্কুল জীবন আমাদের জীবনে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি সময়, সেই সময় আমাদের বোধ তৈরি হয়, আমাদের ভাবনা তৈরি হয় এবং আমাদের বুদ্ধি তৈরি হয়। সেই সময় আপনার লেখালেখির চর্চাটা কি ছিল শৈশবে বা স্কুল জীবনে কিংবা কলেজ জীবনে?
0: সেই সময়ে অন্তর্দর্শনে ছিল ভাবনাটা।
1: আচ্ছা,
0: বহির্দর্শনে তার প্রকাশ ঘটেনি। তখন বাইরের জগৎটাকে আমি খুব কাছ থেকে দেখেছি, যেমন সেই দর্শনটাকে আমি অন্তরে নিয়েছি, সেখানে সেটা লালন পালন করে সেখানে বড় হয়েছে। আর সময় যখন এসছে সময়ই আমার এই প্রকাশটা হয়েছে।
1: আচ্ছা, আরেকটি কথা আপনার থেকে জানতে চাইব, পরিবারগত একটি বিষয় থাকে আমাদের যা আমাদের ছোটবেলা থেকে বড় হওয়াকে ভীষণ রকমভাবে প্রভাবিত করে, এই পরিবার জীবন আপনার লেখায় কতখানি গুরুত্ব রেখেছে কিংবা প্রভাবিত করেছে?
0: পরিবার জীবনে আমার স্ত্রী পুত্র সবাই আমাকে সাহায্য করেছে, চাকরিটা আমি করতাম গুরুত্ব দিয়ে, তেমনি বাড়ির অন্যান্য কাজকর্ম আমার উপরে চাপিয়ে দেওয়া হয়নি, আমাকে আমার মতোই থাকতে দিয়েছে। এই বাড়ির সহযোগিতা না পেলে আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না।
1: তাহলে তো এটি একটি ভীষণ বড় সহযোগিতা বলতে পারেন, পরিবার পাশে না থাকলে বা এই সুযোগ বা সময় আপনাকে না দিলে কিন্তু এতটা ভাবে প্রস্ফুটিত হতে পারতো না আপনার লেখা।
0: হ্যাঁ, এটা একদম নিশ্চিত, বাড়ির সকলে, স্ত্রী পুত্র সবাই আমাকে সাহায্য করেছে, এখনো করছে।
1: আপনার লেখালেখি নিয়ে একটু বলুন।
0: লেখালেখি এই ভাবনাটা তত্রত্বং বুদ্ধি সংযোগ লভতে পূর্ব দেহিকাম, এই লেখালেখির ভাবনাটা থাকে অক্ষরং পরম ব্রহ্ম সহবধাত্মুচ্যতে ত্রিভি গুণময়ী ভাবে বৈরৌবিশ্বরমীতং জগত মহিতং নাভিজানাতি মামিভ্য পরমাপয়ম দৈবিহস্যা গুণময়ী মৌমায়া দূরত্বয়া মামিব প্রপদন্তে মায়ামহিতং তরন্তিতে। এই তিন গুণের মধ্যে জগৎ সংসার আছে, সেই জগৎ সংসারে মানুষের এক একটা মানুষের ভাবনা এক এক রকমের হয়। কেউ

0: এখানে আসে, আমি কর্ম করব তার বিনিময় চাই। কেউ ভাবে যে এখানে জীবনটা আমি আনন্দের মধ্যেই থাকব, এইভাবে তার ভাবনার কর্মটা ওই দিকেই যায়। আবার কেউ ভাবে যে এখানে তো আমি কয়েকদিনের জন্য আছি, তারপরে তো এখানে থেকে চলেই যেতে হবে। সর্বধর্মাং পরিত্যাজ্য মামিকাং শরণাং ব্রজ অহং তাং সর্বপাপমোক্ষস্য আমি মাসুচ। যদি এই মহাশূন্যকে, এই প্রকৃতির কাছে আমি নিজে আত্মসমর্পণ করি, তাহলে প্রকৃতি আমাকে পথ দেখিয়ে দিবেন যে কোন পথে গেলে তোমার মুক্তি হবে, কোন পথে তুমি আনন্দ পাবে, কোন পথে তোমার জীবন দর্শন পূর্ণ হবে, জীবন দর্শন তোমার কর্মজীবন পূর্ণ হবে। তো একটাই পথ, সেই পথ এই অক্ষরং পরম ব্রহ্ম স্বভাবধাত্মমুচ্যতে। এই তোমার যদি অভ্যাস এই লেখালেখির ভিতরে থাকে, তাহলে সেই অক্ষরগুলোই পরম ব্রহ্ম রূপে প্রকাশ যুগে যুগে থাকবে, তুমি থাকবে না, কিন্তু তোমার কর্মফল থেকে যাবে। এই আশা নিয়েই আমি আমার এই লেখালেখি শুরু করেছি। বিভিন্ন দিকে আমি যেমন কবিতা লিখেছি, গল্প, ছোট গল্প, প্রবন্ধ, নাটক, সব কিছুর ভিতরেই আমার এই লেখার একটা মানসিকতা রয়েছে, আর সেই অনুযায়ী আমি লিখি। যখন যেটা মনে হয় যে এটা এখন লিখলে ঠিক হবে, ঠিক তাই করি। আর সেই সঙ্গে 3000-এর অধিক আমি বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছি, এখনও লিখি। আর কবিতা, নাটক, গল্প, প্রবন্ধ এগুলোর ভিতরেই আমি বিরাজমান।
1: আচ্ছা, আপনার সাথে কথা বলে মনে হচ্ছে আপনার জীবনে আধ্যাত্মিকতা এবং জীবন দর্শন ভীষণ রকমভাবে কাজ করে। সেটি আপনার লেখাতেও কি সেই বিষয়গুলোই আসে? কোথাও ঘুরে ফিরে আমাদের জীবন দর্শন, কোথাও আধ্যাত্মিকতা, কিংবা কোথাও গীতার বাণী, যেমন আপনি আপনার শ্রীমুখ থেকে বলছেন, তো এই সকল কিছুই কি লেখার মধ্যে প্রভাবিত হয়?
0: হ্যাঁ, এটা ঠিকই বলছেন যে লেখা, যে যেমন, ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন যে যেমন খায় তার ঢেকুর সেই রকমই ওঠে। যার যেমন ভাবনা, কল্পনা, চিন্তা, সেই ধারাটাই তার প্রভাবিত হয় লেখার মধ্যে, সেটাই আসা সম্ভব, স্বাভাবিক।
1: তাহলে একটু কি আপনি আপনার কোনো বিশেষ পছন্দের কোনো কিছু, যেটি আপনি কবিতা আমাদের সাথে ভাগ করতে পারবেন এবং অবশ্যই আমাদের শ্রোতা ও দর্শক বন্ধুদের সাথে, সবার সাথেই ভাগ করতে পারবেন, এমন কিছু যদি আপনি আমাদেরকে এই মুহূর্তে একটু শোনান? আমি দেখতে পাচ্ছি যে আপনি এখানে অনেক সম্ভার নিয়ে বসেছেন। আসলে সমগ্র জীবনের এত কাজ কখনোই একটি মুহূর্তের মধ্যে আটকে রাখা সম্ভব হয় না, আর তিনি সেই সম্ভার নিয়ে আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। তার থেকে শুনে নেই তাহলে আপনার কণ্ঠে সুন্দর কিছু একটি লেখা, যা আপনার মনের খুব কাছের।
0: জীবন তো চলমান থাকে, চলন্ত জীবন, জীবন এক চলন্ত নদীর ধারা, বয়ে যায় থামতে না যায় পারা। দিন রাত্রির মতো জীবনের হয় পালাক্রম, রাত্রির অন্ধকারে জীবনের হয় ভ্রম। জীবনের রহস্য সহসা অজ্ঞানের আধার আসতে পারে, জীবনে জ্ঞান এলে সে আধার কারে। দিন রাত্রির মতো জীবনের হয় পালাক্রম, রাত্রির অন্ধকারে জীবনের হয় ভ্রম। জীবনের জ্ঞান অজ্ঞান ধারা কোনটাকে থামাতে না যায় পারা, ছুটে চলে অনন্ত অভিমুখে, সেটা দুঃখে হোক কিংবা সুখে।
1: বাহ, চমৎকার আরও একটি লেখা আপনার থেকে শুনে নিলাম। এবার জানবো যে ঠিক যেই মুহূর্তে আপনার নাম ঘোষিত হলো পদ্মশ্রী পুরস্কারের জন্য, সেই সময়ের আপনার অনুভূতি এবং আপনার সাথে জড়িত সকল মানুষদের অনুভূতি কেমন ছিল?
0: 25 জানুয়ারি একটা ফোন এসেছিল হোম মিনিস্ট্রি থেকে, সকাল 8:10, সময়টা এখনও আমার মনে আছে। তো আমাকে জানানো হয়েছিল যে আপনি পদ্মশ্রী পাবেন, কিন্তু এই সময়টা এখনই ফোকাস করবেন না, এক্সপ্রেস করবেন না পাবলিকলি। এ খবরটা পেয়ে আমি খুব আনন্দিত, আমার পরিবার খুব খুশি, আমার মালদাবাসী এবং সাহিত্য অনুরাগী মানুষ যারা, তারাও খুশি হয়েছে। তো এই পুরস্কারের কথা শোনা

0: মানে একটা দায়িত্বও বেড়ে গেছে। পুরস্কার পেলে একটা ইন্সপিরেশন হয়, তো এত বড় পুরস্কার আমি পাব সেটা আমি ভাবিনি, আর আমার ওই ভাবনার ভেতরেই ছিল না। ওই কর্মণ্যেবাধিকার আস্তে মা ফলেষু কদাচন, আমি কর্ম করেছি কিন্তু ফল ঈশ্বর দিয়েছেন আমায়, তাতে আমি খুব খুশি। যেমন সমাজের কাছে, পরিবারের কাছে, দেশ দুনিয়ার কাছে আমি কৃতজ্ঞ এ ব্যাপারে।
1: এত বড় একটি পুরস্কার আপনি যখন পেলেন, তাহলে অবশ্যই আমার মনে হয় মালদাবাসী শুধু নয়, সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছেই গর্বের বিষয়। আমি আপনার থেকে জানতে চাই যে এত বড় পুরস্কার পাওয়া, ঠিক তার আগের জীবন এবং পুরস্কার যখন আপনি পেয়ে গেলেন, তার পরের জীবনের মধ্যে পার্থক্য কতটা লক্ষ্য করতে পারছেন?
0: পুরস্কার পাওয়ার আগে আমার পেশাগত যে জীবন জীবিকা নির্বাহের জন্য যে কর্মটা করতে হতো সেটাও খুব ট্রাবলসাম ছিল, খুব রেসপন্সিবল। সেখানেও মানুষের সেবা করেছি আমি, কিন্তু ওইটা জীবন বাঁচানোর তাগিদে, পরিবার বাঁচানোর তাগিদে কিন্তু সেবা করেছি। কিন্তু পরবর্তীকালে পুরস্কার পাওয়ার পরে কর্ম সেটা একদম নিঃস্বার্থ কর্ম। নিঃস্বার্থ মানে সমাজ চেতনার জন্যে আমার এই লেখনের মাধ্যমে যদি চেতনা, চৈতন্য, জ্ঞান বৃদ্ধি পায় তাহলে আমার এই কর্মের সার্থকতা। আর পুরস্কার পাওয়ার সঙ্গে সঙ্গে এই দায়িত্বও আমার অনেক বেড়ে গেছে। একদিকে যেমন আনন্দ হয়েছে, তেমনি অন্যদিকে দায়িত্বও রয়েছে। এই দুইয়ের মাঝখানে এখন আমি আছি এবং কাজকর্ম করেই চলেছি। আমি 4-5 ঘন্টা ঘুমাই, আর বাকি সময়টা এই লেখার মধ্যেই আমি থাকি, এই নিয়েই আছি।
1: অনবদ্য একটি কথা বললেন যে আপনি 4-5 ঘন্টা ঘুমোন এবং বাদবাকি সময়টুকু, পুরো যে আমাদের দিন এবং রাতের সময়, তা সমগ্রভাবে আপনি লেখা, সাহিত্য রচনা এবং কৃতি সৃষ্টি সবকিছুর মধ্যেই নিজের জীবনকে অতিবাহিত করে চলেছেন। আকাশবাণী শিলিগুড়ির স্টুডিওতে আজকে আমরা এতক্ষণ যার সাথে আলাপচারিতায় মেতেছিলাম এবং ঋদ্ধ সমৃদ্ধ হচ্ছিলাম, সেই পদ্মশ্রী অশোক কুমার হালদার মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ যে তিনি আজকে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছিলেন। ঠিক গত সপ্তাহে অর্থাৎ 23 জুন বিকেলবেলা দিল্লির রাষ্ট্রপতি ভবনের গণতন্ত্র মণ্ডপ থেকে যিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন, সেই মালদহের স্বনামধন্য পদ্মশ্রী অশোক কুমার হালদার মহাশয়কে আমাদের আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।
0: নমস্কার।
1: আসলে এরকম একজন মানুষ যার সাথে আমরা কথা বলে এতক্ষণ ধরে মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনছিলাম, তার জীবন দর্শন শুনছিলাম এবং তার লেখা সব কিছু, তার জীবনের যে এত ঋদ্ধতা সমৃদ্ধতা সেই সকল কিছু আমরা শুনছিলাম, শুনে এই সময় মনে হয় এমন কোনো মানুষের সান্নিধ্যে থাকলে এই সমগ্র বাতাবরণ যেন মধুময় হয়ে যায়।
2: অম মধু বাতাড়িতায়তে মধুক্ষরন্তি সন্ধবাহ মাধীর্ণ সন্তোষধি মধুনক্তমুতশস মধুমথ পার্থিবং রজঃ মধুদৌরস্তনঃ পিতা মধুর্মান্ন বনস্পতির মধুমাস্তু সূর্যা মাধীর্গাবো ভবন্তু নঃ। ওম মধু, ওম মধু, ওম মধু। মালদহের স্বনামধন্য সাহিত্যিক পদ্মশ্রী অশোক কুমার হালদার মহাশয় আজ আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন এবং তার সাথে আমরা কথায় আলাপচারিতায় এতক্ষণ মেতে উঠেছিলাম। তবে শ্রোতা বন্ধুরা, ঘড়ির সময় বলছে আজ এখানেই থামতে হবে, প্রথম পর্বের ইতি আমাদের এখানেই টানতে হবে। অবশ্যই আমরা দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্র আপনাদের সাথে ফিরে আসব। আবারও আমরা শুনে নেব পদ্মশ্রী অশোক কুমার হালদারের বিভিন্ন রকম অভিজ্ঞতা এবং কথা, হব আমরা আরও ঋদ্ধ। আজ এ পর্যন্তই নমস্কার।
1: উপস্থাপনায় ছিলাম আমি অনামিকা।

এতক্ষণ শুনলেন বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান, পদ্মশ্রী অশোক কুমার হালদারের সাক্ষাৎকার নিয়েছেন অনামিকা দেব। আজ শুনলেন প্রথম পর্ব। আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.5

মোতাবেক 9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এই মুহূর্তে আমরা শুনে নেব দেশাত্মবোধক গান। তবে সময় যেহেতু খুব কম, তাই আজ কিন্তু ফোন নেওয়া যাবে না।

এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক গান। শপথ নিলাম ছবিতে এই গানটি গেয়েছেন মান্না দে, সুর সুকুমার মিত্র। আকাশবাণী শিলিগুড়ি এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী অঙ্কিতা চট্টোপাধ্যায়।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন অঙ্কিতা চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ।

এতক্ষণ গুলাম আব্বাসের কণ্ঠে শুনলেন গজল। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। আমরা এই মুহূর্তে শুরু করতে চলেছি লাইভ ফোন ইন গানে গানে।

শ্রোতা বন্ধুদের স্বাগত এই অনুষ্ঠানে। আজ যেটা বারে বারেই বলার সেটা হচ্ছে, আজ কিন্তু আমরা এমন একজন মানুষকে নিয়ে আমরা আজ কথা বলছি আমাদের বিভিন্ন অনুষ্ঠানে। তিনি আর কেউ নন, তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তার সম্পর্কে যত বলবো ততই আমাদের কম বলা হবে। তবে এই মুহূর্তে আমি জানি আমাদের শ্রোতা বন্ধুরা অপেক্ষা করছেন, তাই আজ শুরুতে তার সম্পর্কে একটুখানি কথা বলে নি। এই মানুষটি সর্বদা ভারতীয় মূল্যবোধকে সবার উপরে রেখেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসাবে তার মেয়াদকাল ছিল এক সোনালি অধ্যায়। তিনি মনে করতেন শিক্ষা প্রতিষ্ঠান কেবল স্বল্প বেতনের করণিক তৈরির কারখানা হতে পারে না। তাঁর স্বপ্ন ছিল এমন শিক্ষার্থী তৈরি করা যারা আগামী দিনে আইনসভা, বাণিজ্য বা শিল্পের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর নেতৃত্ব দেবে। তাঁর আমলেই গ্রন্থাগারের আধুনিকীকরণ, বিজ্ঞান গবেষণায় জোর এবং প্রত্নতত্ত্ব বা কৃষির মতো বিষয় পাঠ্যক্রমে যুক্ত হয়। ছাত্রকল্যাণ ও শিক্ষক প্রশিক্ষণেও ছিল তার কড়া নজর। এমনকি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গান রচনার অনুরোধ নিয়ে তিনি স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে ছুটে গিয়েছিলেন। তার সম্পর্কে আমাদের এই যে যাত্রা, একটু একটু করে জানা এবং একটু একটু করে আমাদের শ্রোতা বন্ধুদের কাছ থেকেও জানা, সব কিছু নিয়েই এবং অবশ্যই লাইভ ফোন ইন গানে গানে যখন, তখন তো গান থাকবেই, তার সঙ্গে তো আমরা হবই এবং সুরের মেলবন্ধন তো অবশ্যই ঘটবে। তবে আজ প্রথম গানটি আমরা শুনে নি, তারপর ফিরে আসছি।

0: অগ্নিশ্বর ছবি থেকে গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। আর আজ কথা বলছি দেশের জন্য নিবেদিত প্রাণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে। একজন মানুষকে আমরা তখনই মনে রাখি বা মনে করি যিনি সব কিছু তার কর্মের মধ্যে দিয়ে আমাদের মনে জায়গা করে নেন। রাজনীতি বা শিল্পের বাইরে মানবিক কাজের জন্যও কিন্তু তিনি চিরস্মরণীয়। তার কথা নিয়ে ফিরছি, তবে এই মুহূর্তে যিনি রয়েছেন তার সঙ্গে একটুখানি কথা বলে নেব। নমস্কার।
1: নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছি।
0: হ্যাঁ,
1: সোমা গাঙ্গুলি।
0: হ্যাঁ বলুন।
1: আজকের বিষয়
0: আমরা একটু বিষয়ে আসব, তবে তার সম্বন্ধে আমরা শুনেছি, আপনি যদি আরো কিছু বলতে চান বলুন।
1: আচ্ছা, শ্যামাপ্রসাদের পিতা ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়, তাকে সবাই বাংলার বাঘ বলেই চিনত। তিনি একজন আইনবিদও ছিলেন। শ্যামাপ্রসাদ আজ তার পুত্র, যেন নামটা বলে গেলাম, শ্যামাপ্রসাদ আজ 25তম জন্মদিন। একাধারে তিনি ছিলেন রাজনীতিবিদ আর একাধারে ডাক্তার। 1929 সালে তিনি বঙ্গভূখণ্ড পালনের জন্য পশ্চিমবঙ্গকে ভাগ করেছিলেন। তিনি ছিলেন গৃহযোদ্ধা এবং শিক্ষাবিদ। তার কর্মজীবন একটি ঐতিহাসিক ভারতের উদাহরণ। মৃত্যু নিয়ে গবেষণা করা হয়েছিল 1939 সাল থেকে 1944 সাল পর্যন্ত।
0: আচ্ছা আচ্ছা।
1: তিনি আধুনিক দেশপ্রেমিকও ছিলেন। তার অগাধ গুণও ছিল বলে শেষ করা যাবে না। সর্বশেষে তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই।
0: একদম। আর এই যে এই মহান মানুষটিকে আমাদের সশ্রদ্ধ প্রণাম তো অবশ্যই, এবং আমরা আপনাদের হাত ধরে এবং আমরা চেষ্টা করছি আমরা তাকে আরও এই যে আলোচনার মাধ্যমে আমরা কিন্তু আজকে তাকে স্মরণ করছি, জানছি এবং এই মানুষটিকে বুঝে ওঠার চেষ্টা করছি। অনেক ধন্যবাদ, সাথে থাকবেন। ধন্যবাদ। নমস্কার। আসলে এই মহান মানুষ, তাদের কথা কিন্তু আমরা যতই বলি না কেন বলা কিন্তু শেষ হয় না। যেটা বলছিলাম, মানবিক কাজের জন্য কিন্তু এই মানুষটি চিরস্মরণীয়। বাংলার ভয়াবহ দুর্ভিক্ষে ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দিতে তিনি অসংখ্য অন্ন ছত্র ও ত্রাণ কেন্দ্র খোলেন। দেশবাসীর দুর্দশা তাকে ক্ষুব্ধ করত, যার প্রতিফলন ঘটে তার 50-এর মন্বন্তর বইটিতে। 1942 সালে মেদিনীপুরের ঘূর্ণিঝড়েও ত্রাণ কাজে তাঁর অবিরাম প্রচেষ্টা দেশ জুড়ে প্রশংসিত হয়।

0: এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু জুড়ে গেছেন আমাদের সাথে, তার সঙ্গে একটুখানি কথা বলে নেব। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ
1: হ্যাঁ আমি পূর্ব বর্ধমান জেলার গুপুর থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: হ্যাঁ হ্যাঁ বুঝেছি, বলুন।
1: হ্যাঁ দিদি ভাই দেখুন, মানে আমার প্রসাদ মুখোপাধ্যায় সত্যি করেই নমস্য ব্যক্তি, ওনাকে শত কোটি প্রণাম দিদি ভাই। ওনার অবদান আমাদের বাংলার বুকে, মানে সেটা মানে মানুষ যদি মনে না রাখে তাহলে তারা কিন্তু মানে অমানুষ হয়ে গেছে। তো তার অবদান আমাদের বুকে অনেক কিছু আছে। উনি দেখুন ব্যারিস্টারি পাস করে এসেও, হ্যাঁ, আর নিজের না চিন্তা করে তিনি কিন্তু আমাদের জন্য চিন্তা করে গেছেন যে মানুষ কিভাবে থাকবে, কিভাবে বাংলার মানে অবদান রাখা যায়। তিনি শিল্পপতি হয়েও অনেক শিল্প আমাদের পৃথিবীতে মানে বাংলায় করে দিয়েছেন, এবং আজ কিন্তু সেই বাঙালিরা মনে রাখার দরকার। হ্যাঁ, এবং
0: আসলেই তাই, আসলেই তাই। আমরা তাকেই মনে রাখি যিনি আমাদের মনের কোণে জায়গা করে নেন, এবং তার একটু আগেই বলছিলাম তার মানবিক কাজগুলো, যেগুলো নিয়ে
1: হ্যাঁ
0: আমরা কিন্তু
1: দেখুন দেখুন দিদি ভাই, দেখুন দিদি ভাই, এই নজরুল ইসলাম যখন মানে সিনেমার একটা ইয়ে করেছিল, তো 7,000 টাকা ওনার ধার হয়েছিল, এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিন্তু ওনাকে 7,000 টাকা দিয়ে সাহায্য করেছিল। তো সেই জায়গাটা দেখুন আজ অবধি সেটা গিরিশ বুকে লেখা আছে যে না, উনি সাহায্য করেছিলেন বলে কাজী নজরুল ইসলাম এই ও ইয়েতে পার পেয়েছিল। অনেকের কাছে চেয়েছিল কিন্তু মানে ওনাকে কেউ দেয় নাই, কিন্তু এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, হ্যাঁ, তার জন্য নজরুল ইসলামও ওনার কাছে কৃতজ্ঞ স্বীকার করেছেন যে না, উনি ছিলেন বলে আজকে সেই জায়গাটা পেয়েছে।
0: আসলে আসলেই
1: হ্যাঁ
0: তাই। এই যে আমরা আমরা যে এই যে নিরন্তর চেষ্টা, এই যে ধরুন আপনারা বলছেন, আমি শুনছি, আমি শুনছি, আপনারা আপনারাও বলছেন, আপনারাও শুনছেন,
1: আমরাও শুনছি দিদি ভাই,
0: একদম একদমই তাই।
1: হ্যাঁ, তো এই যে জানার মানে শিক্ষার শেষ নেই দিদি ভাই,
0: হুম
1: যত যত ঘষবেন তত মানে লিখতে লিখতে সরে, হ্যাঁ, সেই যত ঘষবো তত কিন্তু শিক্ষার শেখার আগ্রহটা আরো বাড়বে। হ্যাঁ, মানুষ শিখে আসে না, এইখান থেকেই শিখে।
0: আচ্ছা,
1: হ্যাঁ, মায়ের
0: সত্যি
1: থেকে।
0: তাই।
1: হ্যাঁ
0: আজকে
1: হ্যাঁ
0: আপনারা শ্রোতা বন্ধুরা কিন্তু আজকে আমাদের অনেক সমৃদ্ধ করেছেন, আমরা কত কিছু শুনলাম, জানলাম আপনাদের থেকে, এবং এইভাবেই তো আমরা এই আমাদের জানার পরিধি বিস্তৃত হয়। ভালো থাকবেন,
1: ভালো থাকবেন
0: ভালো।
1: দিদি
0: হ্যাঁ
1: ভাই,
0: হ্যাঁ,
1: সুস্থ থাকবেন। হ্যাঁ
0: অসংখ্য ধন্যবাদ। আমরা এই মহান মানুষটিকে নিয়ে তো কথা বলছি, এবং তাকে তো স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি। আর এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু রয়ে গেছেন আমাদের সঙ্গে, তিনি কি বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন।
2: আলোচনায় অনেক আমরা সমৃদ্ধ হলাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে, নতমস্তকে স্মরণ করছি এবং প্রণাম জানাচ্ছি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন।
2: এত বয়সে এসে আমরা ওনার এত রকমের কথাগুলো জানতে পারছি, কারণ উনি কিন্তু এই অনেকটা রাজনৈতিক শিকারের জন্যই নিজের ব্যক্তিগত স্বার্থ জয়াঞ্জলি দিয়ে ব্যক্তিগত মতভেদের জন্য উনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন, এবং পরে একটা দল করেন, প্রতিষ্ঠা করেন, আজকে সেই দল সারা ভারতবর্ষে রাজত্ব করছে। তার কত দূরদৃষ্টি, দরদি মন, আর এত পণ্ডিত ব্যক্তি, সত্যি অনেক কিছু জানা ছিল না বিভিন্ন জনের কাছ থেকে। আর এই আজকাল টিভি এবং রেডিও খবরের কাগজ বিভিন্ন জায়গায় ওনার শুনে আমি সত্যি নতমস্তকে স্মরণ করি। তিনি স্মরণীয় ব্যক্তি, এত এত অল্প বয়সে সর্বকনিষ্ঠ উপাচার্য, এটা ভাবা যায়? তারপরে তো এই আমরা যে আজকে ভারতে আছি এইটা কিন্তু তারই অবদান। তা না হলে আমরা ওই প্রথমে

0: তারপরেটা বাংলাদেশের অন্তর্গত অবস্থায় থাকতাম। সত্যি মানে ভাষা যথেষ্ট পারছি না উনি যে কতটা মহৎ ব্যক্তি ছিলেন, বুঝলেন? এখন মূল্যায়ন হবে আস্তে আস্তে।
1: এই তো আমাদের শুরু হয়ে গেল,
0: ছেলেমেয়েরা শিখবে চোখ থেকে। যদি তাদের পাঠ্যপুস্তক তালিকায় এইসব মহাপুরুষদের জীবনী না থাকে তাহলে বাচ্চাদের দোষ দিয়ে কি করবো? আমরা তো মুড়ো হয়ে গেলাম। তা তো দেখছি যে আমরা কিন্তু সন্ধান পাইনি, কিন্তু ইদানিং এই যে বিভিন্ন সোর্স থেকে যে কথাগুলো শুনছি তাতে সত্যি ওনার প্রতি একদম বড় মানে এত ই হচ্ছে, নতমস্তকে তাকে প্রাতঃস্মরণীয় ব্যক্তি বলে মনে হচ্ছে। আর তার উপরেও ইয়ে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পুত্র সুপুত্র, এটা একটা কম বড় কথা না কিন্তু। এবং শুধু পিতৃ পরিচয় না, তিনি নিজেই অনেক উপযুক্ত ব্যক্তি এবং স্বল্পকালের মধ্যেই নিজেকে উনি প্রতিষ্ঠিত করেছেন একজন বাগ্মী ব্যক্তি হিসেবে, পণ্ডিত ব্যক্তি হিসেবে, দেশ সেবা জনসেবা সবকিছুর সাথে যুক্ত ছিলেন। আরেকবার তাকে প্রণাম জানাই, আপনাদের ধন্যবাদ। আপনারা বিভিন্ন জনের কাছ থেকে যেসব ইনফরমেশন গুলো আপনার পাচ্ছি তাতে খুবই সমৃদ্ধ হলাম, ভালো লাগলো।
1: আপনাদেরও ধন্যবাদ, কারণ আপনারাও কিন্তু আমাদের সমৃদ্ধ করেছেন। ধন্যবাদ, নমস্কার। এই মুহূর্তে চলে যাচ্ছি পরবর্তী গানে।

লাইফ অন ইন গানে গানে এই অনুষ্ঠানে আজ যে গানটি শুনতে শুনতে ফিরে এলাম, দ্বৈতকণ্ঠে গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর এবং উদিত নারায়ণ। গানটি নেওয়া হয়েছে বীরসারা ছবি থেকে, সুর মদন মোহন। এমন একজন মানুষকে নিয়ে আজ আমরা কথা বলছি যাকে জানছি, বুঝছি, চেনবার চেষ্টা করছি। এবং আমি জানি আজ শ্রোতা বন্ধুরা তাদের মতো করে, তাদের ভাবে, তাদের ভাবনায় আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে তুলে ধরেছেন। এবং এই যে পারস্পরিক মেলবন্ধন, এই মেলবন্ধনের জন্যই কিন্তু আজ তাকে নিয়ে জানার একটুখানি রাস্তা তৈরি হলো। আগামীতে আমরা তাকে আরও জানব, আরও চিনব এবং আরও গভীরভাবে অনুভব করব। শিক্ষাক্ষেত্রের আধুনিকীকরণের কাণ্ডারি হিসেবে তাঁর অবদান চিরস্মরণীয়। আজকের বিকশিত ভারত গড়ার পথে তরুণ প্রজন্মের কাছে তার আত্মত্যাগ ও আদর্শ এক অফুরন্ত অনুপ্রেরণা। তাই শ্রোতা বন্ধুদের সবাইকে জানাচ্ছি, আজ আপনাদের জন্যই কিন্তু আমরা তাকে নিয়ে এই পথটুকু চললাম। আজকের মতো লাইফ অন ইন গানে গানে এখানেই শেষ করছি। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরেই কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। দেশজুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে এক মহান দেশপ্রেমিক ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করেছেন, যিনি তার সমগ্র জীবন ভারতের সংহতির কাজে উৎসর্গ করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, শ্যামাপ্রসাদ যে বীজ বপন করেছিলেন আজ গোটা দেশের মানুষ তার সুফল ভোগ করছেন। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আজ সাধারণ সম্পাদক চম্পত রায় এবং অন্যতম সদস্য ডক্টর অনিল মিশ্রর পদত্যাগপত্র গ্রহণ করেছে। অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক হিসেবে বহাল করা হয়েছে কৃষ্ণমোহনকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, সংস্কার, ডিজিটাইজেশন এবং পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় আন্দোলন এক নতুন পর্যায়ে প্রবেশ করছে। ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেইয়ের শেষকৃত্য অনুষ্ঠানে অসংখ্য মানুষ যোগ দিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16-এর ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। সেদেশে বসবাসকারী ভারতীয়দের পক্ষ থেকেও তাঁকে অভ্যর্থনা জানান।

0: পাঠানো হয়। জাকার্তা থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন।
1: প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঐতিহ্যবাহী ইন্দোনেশীয় ও ভারতীয় নৃত্য পরিবেশন সহ এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরাও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সফরকালে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, ডিজিটাল প্রযুক্তি এবং সাংস্কৃতিক বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আকাশবাণীর সঙ্গে কথা বলার সময় প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে তাদের আনন্দ প্রকাশ করেন। তাদের বিশ্বাস, এই সফরের ফলে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে। সন্দীপন দাশগুপ্ত, জাকার্তা, ইন্দোনেশিয়া।
0: সফরকালে শ্রী মোদী সেদেশের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। দুদেশের মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করবেন তারা। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী 8 তারিখ অস্ট্রেলিয়া যাবেন। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে তিনি 10 জুলাই যাবেন নিউজিল্যান্ডে। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। কলকাতায় আজ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি এমন শিক্ষার উপর জোর দিয়েছেন যা উদ্ভাবনের চেতনাকে বাড়িয়ে তোলে এবং এমন উদ্যোগের কথা বলেছেন যা দেশকে আত্মনির্ভর বানায়। ডক্টর মুখার্জির এই ভাবনায় বিকশিত ভারতের মন্ত্র গাঁথা রয়েছে। তিনি যে মাতৃভাষার শিক্ষার উপর বিশেষ জোর দিয়েছিলেন, কেন্দ্রের জাতীয় শিক্ষানীতিতে সেই স্থানীয় ভাষার শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জানান, শ্যামাপ্রসাদ মুখার্জি এক ভারতের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, তাই দেশের প্রতিটি মানুষকে শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার জন্য উদ্যোগ নিতে হবে বলে শ্রী মোদী উল্লেখ করেন।
2: ডক্টর মুখার্জি এক ভারত শ্রেষ্ঠ ভারত কে লিয়ে পুরি তরহ সে সমর্পিত থে আর ইসলিয়ে জব দেশ মে দো বিধান দো প্রধান দো নিশান কি বাত হুই তো ডক্টর মুখার্জি নে ইসকা ভি জমকর বিরোধ কিয়া। উনহোনে দেশ কো মন্ত্র দিয়া, এক দেশে দুই বিধান দুই প্রধান এবং দুই নিশান, আমরা কখনো মেনে নেব না।
0: অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিতে বিজেপির সরকার গড়ে তোলার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন। তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিবেশী দেশে হিন্দুদের সুরক্ষার জন্য সবসময় চিন্তা করেছেন। তার সেই অবদানকে স্বীকৃতি দিতে কেন্দ্রীয় সরকার সংশোধিত নাগরিকত্ব আইন চালু করেছে। শ্যামাপ্রসাদ যে বীজ বপন করেছিলেন আজ গোটা দেশের মানুষ তার ফল ভোগ করছেন।
3: শ্যামাপ্রসাদজি অনেক প্রকল্পকে উনহোনে বিচার ভি রাখে और अपने छोटे से जीवन के अंदर उसको पूर्ण करने का प्रयास भी किया, मगर सबसे बड़ा काम किया, एक ऐसा बीज बोया भारतीय जनसंघ के रूप में जिसने भारत की सारी राष्ट्रवादी ताकतों को इकट्ठा किया और सांस्कृतिक राष्ट्रवाद की नींव डालने की काम किया। और आज उन्होंने बोया हुआ वो बीज एक वट वृक्ष बनकर পুরে ভারত মে ফল দেনে কা কাম কর রহা হ্যায়।
0: অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, শ্যামাপ্রসাদের জন্যই ভারতে শরণার্থী হিন্দুরা আশ্রয় পেয়েছেন। এই কঠিন সত্যকে স্বাধীনতার পর কংগ্রেস, পরে সিপিআইএম এবং পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ভুলিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। আগেই জানানো হয়েছে, রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী আজ রাজ্য জুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে আজ কলকাতায় আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠান শেষে শ্রী শাহ আজই দিল্লি ফিরে গেছেন। দেশের বিভিন্ন অংশেও আজ যথাযোগ্য মর্যাদায় ডক্টর শ্যামাপ্রসাদের 125তম জন্মজয়ন্তী উদযাপিত হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, ভারত কেশরী শ্যামাপ্রসাদের জীবন ভারতের ঐক্য ও অখণ্ডতার প্রতি উৎসর্গীকৃত ছিল। তিনি আজ নতুন দিল্লিতে শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণ দেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব আজ ভোপালের সাতগাদিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মার্ট শিল্প পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে শ্যামাপ্রসাদ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নাগাল্যান্ডেও এই উপলক্ষে কোহিমায় বিজেপির সদর দপ্তরে উপমুখ্যমন্ত্রী ও বিজেপি পরিষদীয় দলের নেতা ওয়াই প্যাটন ডক্টর মুখার্জির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আজ সাধারণ সম্পাদক চম্পত রায় এবং অন্যতম

0: সদস্য ডক্টর অনিল মিশ্রর পদত্যাগপত্র গ্রহণ করেছে। অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক হিসেবে কৃষ্ণমোহনকে বহাল করার কথা জানিয়েছেন ট্রাস্টের হিসাবরক্ষক গোবিন্দ দেবগিরি। উল্লেখ্য, কৃষ্ণমোহনের অভিযোগের ভিত্তিতেই মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের বিষয় সামনে আসে এবং এফআইআর নথিভুক্ত করা হয়। গ্রেপ্তার হন 8 জন। একজন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বহাল করার ব্যাপারেও ট্রাস্ট সিদ্ধান্ত নিয়েছে। এজন্য 3 সদস্যের একটি কমিটি গঠন করে যোগ্য নাম খোঁজা হচ্ছে। সীমান্ত সড়ক সংগঠন বিআরওর তহবিলে কারচুপির অভিযোগে দায়ের হওয়া 4টি মামলায় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই আজ 11টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 26টি স্থানে তল্লাশি চালিয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং মহারাষ্ট্র, অসম, অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ড বেশ কিছু অবৈধ নথিপত্র এবং ডিজিটাল তথ্য প্রমাণ উদ্ধার করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল মেজর ইঞ্জিনিয়ার র্যাঙ্কের 10 আধিকারিক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, লাদাখে প্রজেক্ট বিজয়াকা এবং যোজক প্রকল্পের কাজে ভুয়ো ক্যাজুয়াল শ্রমিকের নাম করে সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগে মামলা দায়ের করে প্রতিরক্ষা মন্ত্রক। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, সংস্কার, ডিজিটাইজেশন এবং পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় আন্দোলন এক নতুন পর্যায়ে প্রবেশ করছে। সমবায় মন্ত্রকের 5ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে শ্রী শাহ জানান, গত 5 বছরে সমবায় ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ, প্রযুক্তি নির্ভর ও প্রতিযোগিতামূলক করে তোলার লক্ষ্যে প্রশংসনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ির শেষকৃত্য অনুষ্ঠানে অসংখ্য মানুষ কালো পোশাকে সজ্জিত হয়ে যোগ দিয়েছেন। পতাকায় মোড়া খামেনেয়ির কফিন নিয়ে তাঁরা সামিল হয়েছেন শোক মিছিলে। এদিকে ভারতের ইরানের দূতাবাস আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ায় ভারত সরকার এবং ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, এর ফলে দুদেশের মধ্যে গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং মানবিক বন্ধন আরও দৃঢ় হবে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল গুজরাত, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটকের অভ্যন্তরভাগ, মধ্যপ্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমেও পরবর্তী 2 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। মার্কিন যুক্তরাষ্ট্র বেলজিয়ামের মুখোমুখি হবে। কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। দেশজুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ের শেষকৃত্য অনুষ্ঠানে অসংখ্য মানুষ যোগ দিয়েছেন। আজকের মতো খবর পড়া শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী শিলিগুড়ি, শ্রোতা বন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। একটি বিশেষ ঘোষণা, 7ই জুলাই অর্থাৎ আগামীকাল আকাশবাণী শিলিগুড়ির জন্মদিন উপলক্ষে আকাশবাণী বিবিধ ভারতীর পরিষেবা শুরু করছে লাইভ ফোন ইন অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলো হল, সকাল 9টায় থাকছে ইন্দ্রধনু, 11টায় চয়নিকা এবং সন্ধ্যে 6:05 শুনবেন গানের ভেলা। অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে ফোন করুন এই নাম্বারে 7319145333। আবার বলি 7319145333। ঘোষণাটি শেষ হল। ফিরছি অনুষ্ঠানে, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী রেজোয়ানা চৌধুরী, বন্যা।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে। শিল্পীকণ্ঠে এবারে শুনবেন আমার ঠালা গানের ধারা।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। আর এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে 10:30 বেজে গেছে, আর লাইফোনিন মনের জানালা নিয়ে এই মুহূর্তে আমি নবনীতা রয়েছি শ্রোতা বন্ধুদের সাথে। মনের জানালা ধরে উঁকি দিলেই অনেক কিছুই কিন্তু আমাদের মনে পড়ে যায়। হ্যাঁ, অবশ্যই মনের জানালায় একটুখানি উঁকি দিয়ে দেখুন কত কি মনে পড়ে। তবে জাতীয় সংহতি ছিল চার জীবনের মূলমন্ত্র, সেই বিশিষ্ট মানুষটি আর কেউ নন, তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আজ তার 125তম জন্মবার্ষিকীতে তাকে জানাই বিনম্র শ্রদ্ধা। এই মুহূর্তে রয়েছেন একজন শ্রোতা বন্ধু, তিনি কি বলছেন? নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন বলুন পরিতোষবাবু, আপনার, হ্যাঁ আপনার পছন্দ ওই গান, পছন্দ মতো গান কিন্তু আপনি, হ্যাঁ অবশ্যই সঙ্গে থাকুন, ধন্যবাদ। আমরা ফিরে আসছি প্রথম গানটি শুনে নিয়ে। আর হ্যাঁ, অবশ্যই মনের জানালায় আজ কিন্তু থাকছে আমাদের বিষয় ভাবনা। বিষয় ভাবনায় রয়েছে

0: বনমহোৎসব সপ্তাহ তো চলছে, আর এই সময়ে দাঁড়িয়ে আমরা আমাদের চারপাশের গাছপালা, প্রকৃতি সব কিছু নিয়ে কী ভাবছি তারই এক ঝলক থাকবে আমাদের সঙ্গে আপনাদের কথায়। এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ, আপনি কে বলছেন এবং?
1: মিলন কুমার রায় বলছি।
0: আচ্ছা বলুন।
1: এই তো আজকে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের সারাদিন অনুষ্ঠান, আমাদের এদিকে অনুষ্ঠান হয়ে গেল।
0: হুম হুম।
1: বিভিন্ন রকম অনুষ্ঠান হলো, ক্লাবে ভালো লাগলো আজকে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নামটি আরেকবার বলবেন।
1: আমার নাম মিলন কুমার রায়।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
1: আমি আমি প্রায় ফোন করি।
0: আচ্ছা,
1: লাইন পাই।
0: আচ্ছা হ্যাঁ, আজ তো পেয়েছেন এবং আজ আমরা তাকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান, আমাদের বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আমরা তাকে নিয়ে কথা বলেছি, আপনারাও বলেছেন। আর এরপর হ্যাঁ বলুন আপনি। হ্যাঁ বলুন।
1: সারাদিন আজকে ওনার নিয়ে আলোচনা হলো, রেডিও শুনলাম।
0: আচ্ছা আচ্ছা,
1: খুব ভালো লাগছে, শুনে খুব ভালো লাগছিল আমাকে। তাছাড়া অনুষ্ঠান হচ্ছিল আজকে আমাদের ক্লাবে, কেন আমি ছিলাম সেখানে, আবৃত্তি টাবৃত্তি একটা করলাম, একটু আলোচনা হলো।
0: এইভাবে কিন্তু মানে আমাদের তাকে নিয়ে জানা, হ্যাঁ, এবং এই যে জানার ভাবনা প্রসারিত হওয়া। হ্যাঁ, আপনি কি বলছিলেন?
1: আমি তো এই মুহূর্তে একটা এই সুন্দর একটি কবিতা লেখা শুরু করলাম, তো
0: হ্যাঁ একটু শুনি,
1: চার লাইন একটু, দু চার লাইন একটু শোনাই।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: সুন্দর একটি পৃথিবী, আমি কি পারি না সুন্দর একটি পৃথিবী গড়তে, যেখানে হবে না কাউকে কখন কষ্ট, চোখের জল ভাসবে, ভাতৃদ্বিতীয়ার দিন হাকার করবে না অশ্রু জোড়া কান্না, চোখের সামনে সন্তানদের বলিতে পিতা বধির হবে না, কোন শ্রীমতির সিঁদুর স্মৃতির সিঁদুর ওকালে মুছে যাবে না, বর্জে থেকে কোন প্রেয়সীর বুকে ভাসবে না তার অশ্রুকে, আমরা কি পারি না সুন্দর একটি পৃথিবী গড়তে।
0: আপনার ভাবনায় চমৎকার একটি কবিতা শুনলাম। আর আপনি কি নিয়মিত কবিতা লেখেন?
1: হ্যাঁ, আমি কবিতা লিখি, অনেক কবিতা আমি ম্যাগাজিন পত্রিকাও আমি দিয়েছিলাম, আমাকে বের হয়েছিল।
0: হ্যাঁ হ্যাঁ,
1: আমার ভালো লাগে কবিতা গান, যেমন যে আমার এই যে রেডিও অনুষ্ঠান সব ভালো লাগে, এই যে মহিলা মসজিদে হ্যাঁ সাহিত্য বাসর হয়, সেটা আমি খুব মন দিয়ে শুনি।
0: এবং আপনি এই যে কবিতা লেখার সঙ্গে যুক্ত রয়েছেন, মানে সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিও আপনার আগ্রহ রয়েছে এবং?
1: আমি সাংস্কৃতিক মানে আমি সাংস্কৃতিক বিশেষ করে সাংস্কৃতিক ভাবে এই জন্য ছোটবেলা থেকে সঙ্গীত প্রেমী ছিলাম, হ্যাঁ আবৃত্তি করতাম স্কুলে, ক্লাবে, এই জন্য আমি এখনো সেই জিনিসটা ধরে আছি
0: এবং সেই কারণে আপনি ভালোও রয়েছেন। নিয়মিত শ্রোতা বন্ধু আপনি এবং আপনারাই আমাদের। আচ্ছা,
1: লাইন পাই না,
0: না এই তো পেলেন এবং আপনি তো আজকে আমাকে সমৃদ্ধ করলেন। আমাদের শ্রোতা বন্ধুরা যারা এই অনুষ্ঠান শুনছেন তারা কিন্তু আপনার কবিতা শুনলেন এবং আমি জানি প্রত্যেকের ভালো লেগেছে আপনার এই কবিতা।
1: আর এই যে রেডিওতে এত সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো হয় না, এগুলো শুনে আমার মনটা যেন অন্য একটা পৃথিবী হয়ে যায়।
0: আচ্ছা আচ্ছা, এভাবেই আপনি ভালো থাকুন এবং সৃজনে থাকুন।
1: ভালো থাকবেন।
0: হ্যাঁ, অনেক ধন্যবাদ, নমস্কার। আসলে এই যে ভালো থাকা, হেলাবাকড়ি থেকে যিনি ফোন করেছিলেন মিলনবাবু, উনি কিন্তু

0: তার সাহিত্য চর্চার মধ্য দিয়ে ভালো আছেন। এই ভালো থাকাটা কিন্তু খুব জরুরি। সৃজনশীল কর্মের সঙ্গে যখন আপনি যুক্ত থাকেন, তখন আপনার মনন থাকে তার সঙ্গে, এবং এই মননের সাথে যখন আপনি যান, তখন কিন্তু আপনার চিন্তা শক্তির বৃদ্ধি এবং আপনি সার্বিকভাবে ভালো থাকেন। এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দিদিভাই।
0: হ্যাঁ
1: দিদিভাই,
0: হ্যাঁ বলুন বলুন।
1: হ্যাঁ দেখুন, আমরা যে গাছ গাছ যে আমরা কেটে ফেলছি, বন পালন করছি, কিন্তু বনের যে পরিচর্যা, এটা যদি কিন্তু আমাদের হচ্ছে বহুত বিষয়ে, মানে আমরা লেট হয়ে যাচ্ছি চাষ করতে, তো সেইগুলো কিন্তু আমরাই একদম দায়ী দিদি ভাই। কারণ আমরা আজকে প্লাস্টিক বর্জন করতে পারিনি, প্লাস্টিকটা আমরা রেখে দিয়েছি, কোনো কিছু ব্যাগ না নিয়ে গিয়ে প্লাস্টিকে ভরে নিয়ে চলে আসছি, আর সেই প্লাস্টিক গাছের গোড়ায় চলে যাচ্ছে, গাছ সেখান থেকে মারা যাচ্ছে, এবং গাছ অনাদায়ে কেটে ফেলছি, তার ফার্নিচার তৈরি করছি। তার পরিবর্তে যদি আমি একটা গাছ কাটছি, 10টা গাছ যদি লাগাতে পারি, তবে গিয়ে সেই গাছটা কাটা মানে আমার পক্ষে উপযোগী। এবং দেখুন আজকে সৃজনশীলতা মানে বনসৃজন যে কর্মসূচিটা, সেটা যদি আমরা ঘরে ঘরে পালন করতে পারি, হ্যাঁ সেই জায়গায় আমরা কিন্তু অনেকটা, দেখুন আমার ছাদেও বাগান আছে, ছাদ বাগান করেছি, এবং ছাদ বাগানে দেখুন আম গাছ আছে, জামরুল গাছ আছে, তারপরে লেবু গাছ আছে, হ্যাঁ তারপরে আপনার গোলাপ গাছ আছে, 10 রকম গোলাপ আছে, রজনীগন্ধা আছে, চন্দ্রমল্লিকা আছে, এগুলো কিন্তু প্রত্যেক দিন এই খোল জল, তারপরে খাবার, এগুলো দিয়ে দিয়ে, হ্যাঁ মানে ফুল, আমি কারোর বাড়িতে ফুল আনার দরকার নেই, আমার গাছেই যা ফুল হয় আমি, তারপরে আমার নারকেল গাছ আছে 22টা, হ্যাঁ তারপরে জাম গাছ, আম গাছ, হ্যাঁ বাতাবি লেবুর গাছ, মানে ফলের গাছ সব রকম দিদি ভাই আছে। এই গাছগুলো আমরা পরিচর্যা করি, এবং দেখুন নারকেলের দিন নারকেলও খাই, ডাবও বিক্রি করি, হ্যাঁ সেটাও আমার ব্যবসার জন্য আমার কিছুটা সাশ্রয় হয়। তো সেই জায়গাটা যদি আমরা ঠিক মতন রাখতে পারি না দিদি ভাই, তো পুকুর আছে, পুকুরে মাছ হচ্ছে, আর পাড়েতে আর কি গাছ লাগানো আছে, তো গাছও জল পাচ্ছে পুকুর থেকে, এবং আমরাও কোনো কোনো সময় যদি গরমে গ্রীষ্মে এই যে কাঁঠাল ধরেছে, এক একটা কাঁঠাল ওজন দিদি ভাই জানেন, হ্যাঁ 30-35 কেজি ওজন কাঁঠালের, মানে এত বড় বড় কাঁঠাল, খাজা কাঁঠাল, তো সেই কাঁঠালগুলো মানে বাজারে বিক্রি করি, কিছু লোককেও খেতে মানে দেওয়া হয়, এইভাবে চলছে দিদি ভাই।
0: আসলে আসলে ব্যাপারটা যেটা আপনি বলছিলেন সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের বনমহোৎসব সপ্তাহ চলছে, তো মানে ধরুন আপনি গাছ লাগাচ্ছেন, আমি গাছ লাগাচ্ছি, এভাবে মানে প্রত্যেকটি মানুষ যদি সচেতনভাবে আমরা গাছ লাগাই, শুধু গাছ লাগালে হবে না, আমাদের চারপাশে এই যে যে গাছগুলো আছে বা আমাদের চারপাশের যে পরিবেশটা, সব কিছু মিলেমিশে আমরা যদি একটু সচেতন হই, তাহলে এই যে আমাদের চারপাশটা, এই যে প্রকৃতিতে পরিবর্তন আসছে, তাহলে কিন্তু আমরা সচেতন হলে এটাকে কিন্তু আমরা রোধ করতে পারি,
1: পারবো পারবো পারবো।
0: হ্যাঁ কাজে এটা খুব জরুরি, এই সচেতন বার্তা। হ্যাঁ এবার আপনি বলে ফেলুন আপনি কোথা থেকে ফোন করেছেন, আমি জানি তবু আরেকবার।
1: আমি পূর্ব বর্ধমান জেলা বুধবুর থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: হ্যাঁ এইবার দেখুন সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা সচেতন তখনই হই যখন আমাদের সচেতন হবার দরকার আসে। দেখবেন আমাদের প্রয়োজনীয়তার ওপর কিন্তু আমাদের যে কোনো কাজের কাজটাকে আমাদের আমরা কিন্তু নির্ভর করি, যে আমার কতটুকু দরকার আমি সেই পর্যন্ত যাই। কিন্তু এখন আমাদের প্রত্যেকের ভাবার সময় এসে গেছে যে শুধু আমি না, মানে ব্যক্তি আমির কথা থেকেও আমরা যখন এই জায়গায় দাঁড়াবো তখন কিন্তু আমাদের পরিবেশকে আমরাই বাঁচাতে পারবো।
1: দিদি ভাই এবং দেখুন প্রকৃতিটা আমাদের উপরেই নির্ভর করছে, কিন্তু আজকে দিন রাত্রি হচ্ছে সেটা কিন্তু মানে ভগবান।

0: ভগবানের দান, কিন্তু আমরা যদি ভগবানের দানটাকে যদি নিজেরা অবহেলায় ইয়ে করে দিই, তাহলে কিন্তু আর সেই জিনিসটা আর হবে না।
1: হ্যাঁ
0: এবং হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা নিজেদেরকে সচেতন হতে হবে। আজ পৃথিবীর বুকে জল কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে, বিষ্ণু উষ্ণায়নের ফলে আমরা অদূর ভবিষ্যতে আর জল পাবো কিনা সেটাও কিন্তু মানে আমাদের উপরেই। জল অপচয় করলে হবে না, জলকে সংরক্ষণ করতে হবে দিদি ভাই। তো এইটাও একটা মানে আমাদের সচেতন হওয়া দরকার। এইটুকু বললাম দিদি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
1: আপনিও ভালো থাকবেন।
0: হ্যাঁ, আপনাদের কাছ থেকেও শুনে আমরা সমৃদ্ধ হই দিদি ভাই। তো
1: একই রকম ভাবে আমরাও সমৃদ্ধ হই, এবং আপনারাও আমাদের কাজটাকে মানে আমাদের আমরা যে ভালোবেসে যে কাজটা করি, আপনারা এই মেলবন্ধনের হাতটুকু বাড়িয়ে দেন বলেই কিন্তু এই অনুষ্ঠানের বিস্তৃতি ঘটে। ধন্যবাদ।
0: নমস্কার।
1: এই মুহূর্তে প্রথম গানটি শুনে নি, তারপর আবার ফিরে আসছি।

ছবির নাম হীরা মানিক, সুর মৃণাল বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আরও একজন শ্রোতাবন্ধু জুড়ে গেছেন আমাদের সঙ্গে। নমস্কার। হ্যাঁ, আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, কোথা থেকে বলছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আচ্ছা আচ্ছা, আজকে কি আপনি বিষয় শুনেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমাদের এই শ্রোতা বন্ধু গান শুনতে ভালোবাসেন, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আমি জানি আমাদের শ্রোতা বন্ধুরা গান শুনতে খুব ভালোবাসেন, আর মনের জানালা ধরে আমরা কিন্তু আপনাদের অবশ্যই গান শোনাই, এবং তার সাথে সাথে আমাদের বিষয়ভিত্তিক কথাবার্তাও কিন্তু হয়। আর যেটা বলার সেটা হচ্ছে, বনমহোৎসব সপ্তাহ তো চলছে, আর সেই নিয়ে আমাদের শ্রোতা বন্ধুরা কিন্তু কথা বলছেন, আর সবথেকে বড় কথা তারা বলছেন সচেতনতার কথা। অর্থাৎ আমাদের চারপাশটাকে যদি আমাদের সুস্থ এবং সুন্দর রাখতে হয় এবং নিজেদেরও ভালো থাকতে হয়, তাহলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। এবং গাছকে, একটি ছোট্ট গাছ, আমরা বলে থাকি যে একটি গাছ একটি প্রাণ, তাই গাছ লাগান, প্রাণ বাঁচান। এবার একটি ছোট্ট গাছ যদি হয় একটি শিশু, ধরুন আমাদের পরিবারের সবচাইতে মূল্যবান সম্পদ শিশু, সেই শিশুটি এবং সেই গাছ যখন সমার্থক হবে, এবং আপনার পরিবারের শিশু যখন গাছের সঙ্গে তার সখ্যতা গড়ে তুলবে, তখন আগামী দিনে আপনার সঙ্গে সঙ্গে সেও কিন্তু সচেতন হবে, সে পরিবেশকে ভালোবাসতে শিখবে, সে গাছকে ভালোবাসতে শিখবে, আর আগামী পৃথিবী তখন কিন্তু অবশ্যই সবুজে সবুজ হবে। তাই এই সবুজে সবুজ হওয়ার জায়গায় দাঁড়িয়ে আমরা প্রত্যেকে কিন্তু একটু একটু করে সচেতন হব। আর যেখানে যেখানে দীর্ঘ গাছপালা রয়েছে সেই জায়গাগুলোতে যদি আমরা যখন যাই, এবং অনেক সময় আমরা কী করি, সেখানে বেশ কিছু জিনিস যেগুলো ওই পরিবেশকে নষ্ট করতে পারে, কাগজ থাকলে, এমনি কাগজ তো ঠিকই আছে, কিন্তু তার সঙ্গে যদি প্লাস্টিক আমরা বোতল বা যা কিছু যেগুলো ওই পরিবেশে বা ওই পরিস্থিতিতে দরকার নেই, সেগুলোতে গাছের ক্ষতি হতে পারে, মাটির ক্ষতি হতে পারে, আমরা যদি সেগুলো নিয়ে একটু সচেতন হই, তো তাহলে কিন্তু দেখা যাবে যে চারপাশটা যেটা আমরা চাইছি পরিবেশের ভারসাম্যকে রাখতে, ধরে রাখতে, তাহলে এই ভারসাম্যকে ধরে রাখার জন্য কিন্তু আমাদের এক ধাপ এগিয়ে ভাবতে হবে। নিশ্চয়ই এক ধাপ এগিয়ে তো আমাদের শ্রোতা বন্ধুরা সবসময়ই ভাবেন, তাই ভাবব। তবে এই মুহূর্তে যেটা ইচ্ছে হচ্ছে, পরবর্তীতে শ্রোতা বন্ধুর সঙ্গে কথা বলার আগে বরং আরও একটি গান শুনে নিই।

লাইফ ফোন ইন মনের জানালা নিয়ে এই মুহূর্তে আমি নবনীতা রয়েছি আপনাদের সাথে স্টুডিওতে। আর আমি জানি এই মুহূর্তে আমার শ্রোতা বন্ধুরাও কিন্তু রয়েছেন রেডিও সেটের উপারে এবং তারা অনুষ্ঠান শুনছেন এবং অবশ্যই তাদের মতামত জানাচ্ছেন। বনমহোৎসব সপ্তাহ চলছে আর আজ কথা বলছি বন, গাছ এবং তার পরিচর্যা সব কিছু নিয়েই। আমাদের জীবনে এই যে ছোট্ট ছোট্ট আনন্দের মুহূর্ত, এই আনন্দের মুহূর্তগুলো কিন্তু আসে যখন আমরা এই প্রকৃতির সঙ্গে নিবিড় সাহচর্য উপভোগ করি। দেখবেন যে সময়ে আপনার মন খারাপ হয় বা যখন আপনার মন ভালোও আছে, একদম চারপাশের সবুজের সঙ্গে নিজেকে যখন আপনি মিশিয়ে দিচ্ছেন, যখন সবুজের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, তখন কিন্তু আপনার মনের একটা পরিবর্তন ঘটে। প্রকৃতি আপনাকে সেই সান্নিধ্য দিতে পারে যে সান্নিধ্য আপনার মনকে বেশ খানিকক্ষণ আরাম দেয়। কাজেই আপনার সবচেয়ে প্রিয় বন্ধু যখন হবে প্রকৃতি,

এবং গাছকে যখন তারা ভালোবাসতে শিখবে তখন কিন্তু আমাদের চারপাশের প্রকৃতি পরিবেশ তখন কিন্তু সুস্থ এবং সুন্দর হয়ে উঠবে। এবং সচেতনতা তখনই আসে যখন থাকে আত্মবিশ্বাস, ভালোবাসা এবং নির্ভরতা। আমার সন্তান যেভাবে আমার উপর নির্ভর করে তেমনই গাছ কিন্তু কথা বলে না, কথা বলতে পারে না, কিন্তু তার একটা অদ্ভুত অনুভূতি আছে কাছে গেলে যেটা টের পাওয়া যায়। কাজেই এই সবুজ বনানীকে আমরা কিন্তু সবাই মিলে সুন্দর রাখব। আজ আর হাতে কিন্তু খুব একটা সময় নেই, তাই আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেই বিষয়ভিত্তিক আলোচনায় আমাদের সঙ্গে জুড়ে ছিলেন কিন্তু আমাদের শ্রোতাবন্ধুরা। শ্রোতাবন্ধুরা কিন্তু আমাদের এই লাইফ ফোন ইন অনুষ্ঠানের অনেকখানি, কারণ তাদের হাত ধরেই আমরা কিন্তু আমাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছাই, তাদের হাত ধরেই কিন্তু আমরা চেষ্টা করি আমাদের এই সমস্ত ভাবনার বিস্তারে। তাই তারা সর্বক্ষণ থাকেন কিন্তু আমাদেরই সঙ্গে, তারা আমাদের ভালোবাসেন বলেই তাদের অনুভূতিগুলো তারা কিন্তু আমাদের সাথে ভাগ করে নেন। আজকের মতো আর কিন্তু একদমই সময় নেই, আজকের মতো মনের জানালা শেষ করছি। সকলে ভালো থাকবেন। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

0: FIR registered in the alleged donation irregularities case in which 8 people have been arrested. Addressing the media, Trust Treasurer Govind Dev Giri said the possibility of a conspiracy behind the episode could not be ruled out. 1993 batch IPS officer Alok Kumar Mittal has been appointed as Director General of Bureau of Police Research and Development. Another IPS officer of 1993 batch Amit Garg has been appointed as Director of National Crime Records Bureau. 1994 batch IPS Sujit Pandey has been appointed as Director of Sardar Vallabhbhai Patel National Police Academy. The appointment committee of the cabinet cleared these appointments today. The Nation Today paid homage to veteran freedom fighter and former Union Minister Babu Jagjeevan Ram on his 40th death anniversary. The Babu Jagjeevan Ram National Foundation, under the Ministry of Social Justice and Empowerment, organized a homage ceremony at Samta Sthal in New Delhi. Lok Sabha Speaker Om Birla, Union Minister for Social Justice and Empowerment Virendra Kumar, former Lok Sabha Speaker Meera Kumar, Minister of State B.L. Verma, Members of Parliament, senior officials and other dignitaries paid floral tributes. In Jharkhand, continuous rainfall has disrupted normal life across several districts. Met Department has issued a yellow alert for heavy rain, strong winds and lightning over the next 2 days. Widespread heavy rainfall has lashed Gujarat over the past 24 hours, disrupting normal life in the Saurashtra and South Gujarat regions. In FIFA World Cup, Portugal will take on Spain in a round of 16 match at Arlington in US tonight. In another round of 16 match, co-host US will face Belgium in Seattle tomorrow morning. England, Norway, Morocco and France have already entered the quarterfinals. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী শিলিগুড়ি আবহাওয়ার পূর্বাভাস। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার দু একটি স্থানে। বজ্রপাত সহ ঝড় এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের সর্বত্র। সিকিমের একটি দুটি অংশেও আবহাওয়া একই রকম থাকবে বলে জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এখন আগামীকালের প্রথম অধিবেশনের কিছু অনুষ্ঠানের কথা শ্রোতা বন্ধুদের জানিয়ে দিচ্ছি। সকাল 6:05 অমৃতবাণী, এরপর রয়েছে বন্দনা, কৃষি পরামর্শ ও চাষবাসের টুকিটাকি শুনতে পাবেন 6:25, আরোগ্য রয়েছে 6:30, অঞ্জলি রায় বর্মন এর কণ্ঠে ভাওয়াইয়া শুনতে পাবেন 6:35, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে 6:45 আগামীকালের শিল্পী রাজেশ্বরী দত্ত, 7:00 প্রত্যুষা, 7:45 নজরুল গীতি শুনবেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। সকাল 9:00 আধুনিক গান শিল্পী শোভন গঙ্গোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সরোদে শুনবেন রাগ মিয়াকি মল্লহার, শিল্পী ওস্তাদ আমসাদ আলী খান, 6:30। হীরালাল সরখেলের কণ্ঠে শ্যামাসঙ্গীত শোনা যাবে 10:00। শুভ জন্মদিন শুনবেন 12:00-1:00 পর্যন্ত, উপস্থাপনা সোমনাথ দাস এবং সুমিতা দত্ত, প্রযোজনা সুবীর দাশগুপ্ত। আকাশবাণী শিলিগুড়ির পরবর্তী কিছু অনুষ্ঠান পরিচিতি শুনলেন। এখন বিবিধ ভারতীর কিছু অনুষ্ঠানের কথা। ভুলে বিশ্রে গীত 7:00।

এরপর পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন সকাল 9টায় ইন্দ্রধনু, এবং এরপর গানে গানে শুনতে পাবেন সন্ধ্যে 6:05। বিবিধভারতীর অনুষ্ঠান পরিচিতি শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। ঘড়িতে সময় 11:13। অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্জে, অর্থাৎ 421.9 মিটারে। আজকের মতো অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। জয় হিন্দ।